আকাশবাণী মুর্শিদাবাদ, আজ শুক্রবার, 22শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 28শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 12ই জুন 2026 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 4:55 এবং সূর্যাস্ত হবে সন্ধে 6:19। শুরু হল আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56 হয়ে 20 সেকেন্ড। শ্রোতা বন্ধুদের জানাই সুপ্রভাত।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন অমৃতবাণী। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। প্রয়োজনের দিক হইতে দেখিলে বিদ্যায় মানুষের কত প্রয়োজন সে কথা বলা বাহুল্য, অথচ সেদিক দিয়া আলোচনা করিতে গেলে তর্ক ওঠে। চাষিকে বিদ্যা শিখাইলে তার চাষ করিবার শক্তি কমে কি না, স্ত্রীলোককে বিদ্যা শিখাইলে তার হরিভক্তি ও পতিভক্তির ব্যাঘাত হয় কি না, এসব সন্দেহের কথা প্রায়ই শুনিতে পাওয়া যায়। কিন্তু দিনের আলোককে আমরা কাজের প্রয়োজনের চেয়ে আরও বড় করিয়া দেখিতে পারি যখন দেখি জাগার প্রয়োজন, এবং তার চেয়ে আরও বড় কথা এই আলোতে মানুষ মেলে, অন্ধকারে মানুষ বিচ্ছিন্ন হয়। জ্ঞান মানুষের মধ্যে সকলের চেয়ে বড় ঐক্য। বাংলাদেশের এক কোণে যে ছেলে পড়াশোনা করিয়াছে তার সঙ্গে রূপ প্রান্তের শিক্ষিত মানুষের মিল অনেক বেশি সত্য তার দুয়ারের পাশের মূর্খ প্রতিবেশীর চেয়ে। জ্ঞানী মানুষের সঙ্গে মানুষের এই যে জগৎ জোড়া মিল বাহির হইয়া পড়ে, যে মিল দেশভেদ ও কালভেদকে ছাড়াইয়া যায়, সেই মিলের পরম প্রয়োজনের কথা ছাড়িয়া দেওয়া যাক। কিন্তু সেই মিলের যে পরম আনন্দ, তাহা হইতে কোনো মানুষকেই কোনো কারণেই বঞ্চিত করিবার কথা মনেই করা যায় না। সেই জ্ঞানের প্রদীপ এই ভারতবর্ষে কত বহু দূরে দূরে কত মিটমিট করিয়া জ্বলিতেছে, সে কথা ভাবিয়া দেখিলেই বুঝিতে পারি ভারতবাসীর পক্ষে সেই পরম যোগের পথ কত সংকীর্ণ। যে যোগ জ্ঞানের যোগ, যে যোগে সমস্ত পৃথিবীর লোক আজ মিলিত হইবার সাধনা করিতেছে। শুনলেন অমৃতবাণী, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে।

0: এতক্ষণ ভক্তিগীতের আসরে শিল্পীরা ছিলেন চন্দ্রাবলী রুদ্রদত্ত, হেমন্ত মুখোপাধ্যায়, শ্রাবণী সেন এবং মান্না দে। আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে 6:20 বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ী বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে একটি ত্রিপাক্ষিক মো স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। এজবাস্টনে আজ মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে গতকাল প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে, তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্যে দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনা চিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে, সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে বলে তিনি অভিমত প্রকাশ করেন। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন

0: অশোক কুমার লাহিড়ী বলেছেন, সভায় মুখ্যমন্ত্রীদের মতামত এবং তাদের নিজের নিজের রাজ্যে সম্পন্ন হওয়া কাজের অভিজ্ঞতা থেকে নীতি আয়োগ উপকৃত হয়েছে। নতুন দিল্লিতে আয়োগের পরিচালন পর্ষদের বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়ে তিনি জানান, সভার আলোচ্য বিষয় ছিল বিকশিত ভারত ২০৪৭, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সহ অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন এবং জীবনের সকল দিক এর মধ্যে রয়েছে। সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি বলে তিনি অভিমত প্রকাশ করেছেন। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ওই সভায় ২৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশগ্রহণ করেন। আসাম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং আসাম ও নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। এই চুক্তির একদিকে যেমন দেশি প্রথম নীতিকে তুলে ধরে, অপরদিকে তেমন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে। মন্ত্রী জানান, বর্তমানে ওই অঞ্চলে তেল উত্তোলনের দৈনিক ক্ষমতা ১০০০ থেকে ১৫০০ ব্যারেলের মধ্যে থাকলেও এই চুক্তির ফলে তা ১০ গুণ বৃদ্ধি পাবে। শুধুমাত্র একটি ক্ষেত্র থেকেই ১৫,০০০ কোটি টাকারও বেশি সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
1: से ऑयल और नेचुरल गैस की एक्सप्लोरेशन की संभावनाएं बढ़ेगी, मिनरल की भी खनन की संभावना खड़ी होती है। दोनों राज्यों ने ये निर्णय किया 50-50% कर भारत के तेल के उत्खनन में बाधा न बने, क्योंकि ये राष्ट्रीय संपदा है और मुझे लगता है कि ये भाव बहुत महत्वपूर्ण है।
0: এই চুক্তি ভারতের জ্বালানি নিরাপত্তাকে নিরাপদ করার পাশাপাশি আমদানির উপরেও নির্ভরতা কমাবে। স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুদিনের উত্তরাখণ্ড সফর আজ শুরু হচ্ছে। এই সফরকালে রাষ্ট্রপতি দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ১৫৮তম রেগুলার কোর্স এবং ১৪১তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকবেন। ভারতে খরিফ শস্য চাষের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অয়েল সিডস কিষাণ মিত্র নামে হোয়াটসঅ্যাপ ভিত্তিক একটি এআই পরামর্শ পরিষেবা অত্যন্ত কার্যকরী মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে তৈলবীজ চাষ সংক্রান্ত গবেষণালব্ধ তথ্য সরাসরি কৃষকদের মোবাইল ফোনে যে কোনো সময় তাদের নিজস্ব ভাষায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। কৃষকরা ৪০২৪৫৯৮১৮০ নম্বরে হোয়াটসঅ্যাপ করে চীনাবাদাম, সর্ষ, তিল, সূর্যমুখী, সয়াবিন, নাইজার ও অন্যান্য তৈলবীজ ফসল সংক্রান্ত যে কোনো প্রশ্ন যে কোনো ভারতীয় ভাষায় করতে পারেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এর ফলে ভারতের যে কোনো তৈলবীজ চাষী শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ফসল সংক্রান্ত নির্ভরযোগ্য পরামর্শ বিনামূল্যে পেতে পারেন। অন্ধ্রপ্রদেশ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ ৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন তেলুগু দেশম পার্টির বাসিয়াম রামকৃষ্ণ, সানা সতীশবাবু এবং চিন্ত কয়ালা বিজয় এবং জনসেনা পার্টির লিঙ্গা মেনেনি রমেশ। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার আর বনিথা রানী তাদের নির্বাচিত হিসেবে ঘোষণা করেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় সই জাল কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি গতকাল ৫.৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে। সিআইডি সূত্রের খবর, বেশ কিছু প্রশ্নের সদুত্তর না পাওয়ায় তাকে আগামী রবিবার ২:১২টার মধ্যে ফের ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। আগে ৩বার হাজিরা এড়ালেও হাইকোর্টের নির্দেশে গতকাল ৬:০০ নাগাদ সিআইডি দপ্তরে যান অভিষেক। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। এই সফরে তিনি সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন ও অর্থনীতি বিষয়ক স্টেট সেক্রেটারি হোলেন বুডলিগার আরটিএডার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের ওষুধ শিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করবেন তিনি। বাণিজ্য ও শিল্পমন্ত্রক সূত্রে জানানো হয়েছে যে গোয়েলের এই সফর ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। ভারত ও ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংগঠনের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বাস্তবায়নের বিষয়ে আলোচনার পথ সুগম করবে বলেও মন্ত্রক আশা প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি তথা অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনার জন্য সুইস কোম্পানি এবং বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় তিনজন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চার্লস জি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তিনি উল্লেখ করেন যে ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর লাগাতার হামলা অত্যন্ত উদ্বেগজনক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন কোন সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারস্পরিক হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 22%, 25%, 27% এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এখন এই চারটি গ্রেডের জ্বালানির ওপর আবগারি শুল্কের হার শূন্য হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল দেশে ইথানল মিশ্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করা। এই কর্মসূচির ফলে আমদানিকৃত অপরিশোধিত তেলের নির্ভরতা কমবে, কার্বন নিঃসরণ হ্রাস পাবে এবং দেশে উৎপাদিত ইথানলের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে। মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়েছে। আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। ম্যাচের 9 মিনিটের মাথায় জুলিয়ান কুইনোনস মেক্সিকোর হয়ে প্রথম গোলটি করেন। 67 মিনিটের মাথায় রাউল হিমেনেজের গোলে মেক্সিকো 2-0 এগিয়ে যায়। ম্যাচে 3 জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়, ফলে মেক্সিকোর 10 জনের এবং দক্ষিণ আফ্রিকার দল 9 জন খেলোয়াড় নিয়ে ম্যাচ খেলে। মেক্সিকোর মেন্টেস মাঠ ছাড়ার আগেই দক্ষিণ আফ্রিকার সিথোলে এবং জোয়ানে সরাসরি লাল কার্ড দেখেন। উল্লেখ্য, কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে 48টি দল 104টি ম্যাচে এই বিশ্বকাপে অংশ নিচ্ছে, যা বিশ্বকাপের ইতিহাসে বৃহত্তম। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে ভারতের পিভি সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সিডনিতে অনুষ্ঠিত এই খেলায় কোয়ার্টার ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু তার প্রতিদ্বন্দ্বী ইশারানী বড়ুয়াকে 22-20, 21-12 সেটে হারিয়ে দেন। অন্য এক ম্যাচে তানভি শর্মা মালবিকা বানসরকে 21-13, 21-15 হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ী বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ সকাল 8টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকালের বিষয় শিশু শ্রমিক প্রতিরোধ সচেতনতা। এ বিষয়ে আপনারা কথা এবং বার্তায় আসবেন এই দুই ফোন নম্বরে 9434921300 এবং 0348225968। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী জয়তী চক্রবর্তী।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীতের আসরে শিল্পীরা ছিলেন জয়তী চক্রবর্তী, সাশা ঘোষাল এবং স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। আকাশবাণী মুর্শিদাবাদ, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। আজ সকাল ৮টায় লাইভ ফোন ইন শুভ সকালের বিষয় শিশু শ্রমিক প্রতিরোধ সচেতনতা। এ বিষয়ে আপনারা কথা এবং বার্তায় আসুন এই দুই ফোন নম্বরে 9434921300 এবং 0348225968। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুলগীতি। প্রথম গানে খেয়া চট্টোপাধ্যায়।

এতক্ষণ নজরুলগীতির আসরে শিল্পীরা ছিলেন খেয়া চট্টোপাধ্যায়, শঙ্কর ঘোষাল, শিপ্রা বসু এবং অমর পাল।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আপনাদের জানিয়ে দেই, আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফসল বিষয়ে বিশেষ কিছু পরামর্শ। ধানের ক্ষেত্রে ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন, আগামী দু থেকে তিন দিনের জন্য ফসল কাটার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আমের ক্ষেত্রে বলি, বজ্র ঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল অর্থাৎ পরিপক্ক ফল দ্রুত কিন্তু সংগ্রহ করতে হবে। ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে যদি গাছ বেশি হেলে পড়ে বা বাঁকানো থাকে, সবজি ও

ফল ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে, জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, পাকা ফসল কাটার উপযোগী হলে ক্ষতিগ্রস্ত হতে পারে, কৃষি কাজকর্মে স্প্রে করা সার প্রয়োগ ব্যাহত হতে পারে যদি আবহাওয়া অন্যরকম হয়। সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি সমর্থন দিন যাতে গাছ না হেলে পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে যাতে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল খুব তাড়াতাড়ি সংগ্রহ করে শুকনো এবং নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে হবে। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক বা সার প্রয়োগ এড়িয়ে চলতে হবে। আবহাওয়া স্বাভাবিক হলে আবারও ফসল সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ কিন্তু নজরে রাখতে হবে। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফসল বিষয়ে বিশেষ কিছু পরামর্শ।

এখন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং পূর্বাভাস। প্রথমে জানাই আজকের আবহাওয়া কেমন থাকবে বা আজকের দিনের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা রয়েছে কিনা। আজ মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সতর্কবার্তায় জানানো যাচ্ছে আজ মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দিনগুলোর জন্য কি রয়েছে? আগামী দিনগুলো অর্থাৎ আগামীকাল থেকে 13 জুন থেকে 17 জুন পর্যন্ত কিন্তু মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ 13 জুন থেকে 17 জুন পর্যন্ত মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন লোকগীতি, শিল্পী ইমন চক্রবর্তী।

শুনলেন ইমন চক্রবর্তীর কণ্ঠে লোকগীতি আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আপনাদের জানিয়ে দেই আজকের সারাদিনের আমাদের অনুষ্ঠান সূচি। সকাল 7:45 বাংলা ছায়াছবির গান, সকাল 8 লাইভ অনুষ্ঠান শুভ সকাল, বিষয় শিশু শ্রমিক প্রতিরোধ সচেতনতা। সকাল 9:10, বিকেল 3:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান, সকাল 10 থেকে আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। দুপুর 2:20 রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর, 3:10 দিনান্তিকা। এ দুটি অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন সৈয়দা মুসাররাত নাজরীন। বিকেল 5 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, সন্ধ্যে 6:05 লোকগীতি, 6:40 ভক্তিগীতি ও সন্ধ্যে 6:55 অতুল প্রসাদের গান, সন্ধ্যে 7:10 আজ সন্ধ্যায়। রাত 8:35 বাংলা আধুনিক গান, রাত 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান মজলিশ, বিষয় ফুটবলের গান, উপস্থাপনায় থাকবেন ফেরদৌস আরা বেগম। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর শুনবেন সকাল 7:25, সন্ধ্যে 7:35 এবং রাত 10। কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 7:35 ও সন্ধ্যে 7:50। গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সকাল 9, বিকেল 3, সন্ধ্যে 6 এবং রাত 8। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সকাল 9:05, বিকেল 3:05, রাত 8:05 এবং রাত 9। রাত 9:15 শুনবেন NSD দ্বারা পরিচালিত বিশেষ ধারাবাহিক, অনুষ্ঠানটি আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বিজ্ঞাপনী অনুষ্ঠান শুনবেন বেলা 12:58, সন্ধ্যে 7:30, রাত 8:10 এবং রাত 8:25। অধিবেশনের সমাপ্তি রাত 11:00। শুনলেন আজকের সারাদিনের অনুষ্ঠান সূচি।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আগামীকাল ১৩ জুন রাত ১০:১৫ মজলিশ অনুষ্ঠানের বিষয় প্রকৃতির গান। উপস্থাপনায় থাকবেন মুক্তি হক। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর এবং সকাল ৭:৩৫ আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা স্থানীয় সংবাদ।

0: kaputt.
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চলতি সংঘাতগুলি সংশ্লিষ্ট অঞ্চলের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলছে। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সুরক্ষার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সরকার ভারতীয় নাবিকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। এজবাস্টনে আজ মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে গতকাল প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে, তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্যে দিয়ে কল্যাণমূলক কাজের অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনা চিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে, সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন, সভায় মুখ্যমন্ত্রীদের মতামত এবং তাদের নিজের নিজের রাজ্যের সম্পন্ন হওয়া কাজের অভিজ্ঞতা থেকে নীতি আয়োগ উপকৃত হয়েছে। নতুন দিল্লিতে আয়োগের পরিচালন পর্ষদের বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়ে তিনি জানান, সভার আলোচ্য বিষয় ছিল বিকশিত ভারত অ্যাট 2047, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন এবং জীবনের সকল দিকের মধ্যে রয়েছে। সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি বলে তিনি অভিমত প্রকাশ করেছেন।

0: The topic for the Governing Council meeting was Inclusive Human Development for Vikasit Bharat 2047. And it was about details. The states talked about what they're doing. Inclusive Human Development covers all the four stages of life, from childhood to youth to working life to old age. A skilled population is the key to success.
1: নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই সভায় 28টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশগ্রহণ করেন। আসাম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং আসাম ও নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। এই চুক্তির একদিকে যেমন দেশি প্রথম নীতিকে তুলে ধরে, অপরদিকে তেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে। মন্ত্রী জানান, বর্তমানে ওই অঞ্চলে তেল উত্তোলনের দৈনিক ক্ষমতা 1,000 থেকে 1,500 ব্যারেলের মধ্যে থাকলেও এই চুক্তির ফলে তা 10 গুণ বৃদ্ধি পাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুদিনের উত্তরাখণ্ড সফর আজ শুরু হচ্ছে। এই সফরকালে রাষ্ট্রপতি দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 158তম রেগুলার কোর্স এবং 141তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকবেন। অন্ধ্রপ্রদেশ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন তেলুগু দেশম পার্টির বাসিয়াম রামাকৃষ্ণ, সানা সতীশবাবু এবং চিন্তাকয়ালা বিজয় এবং জনসেনা পার্টির লিঙ্গমেনিনি রমেশ। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার আর বনিতা রানী তাঁদের নির্বাচিত হিসেবে ঘোষণা করেন। ভারতে খরিফ শস্য চাষের মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অয়েল সিডস কিষাণ মিত্র নামে হোয়াটসঅ্যাপ ভিত্তিক একটি এআই পরামর্শ পরিষেবা অত্যন্ত কার্যকরী মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে তৈলবীজ চাষ সংক্রান্ত গবেষণালব্ধ তথ্য সরাসরি কৃষকদের মোবাইল ফোনে যে কোনো সময় তাদের নিজস্ব ভাষায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। কৃষকরা 4024598180 নম্বরে হোয়াটসঅ্যাপ করে চীনাবাদাম, সর্ষে, তিল, সূর্যমুখী, সয়াবিন, নাইজার এবং অন্যান্য তৈলবীজ ফসল সংক্রান্ত যেকোনো প্রশ্ন ভারতীয় যে কোনো ভাষায় করতে পারবেন। আইডিএফসি ব্যাংক জালিয়াতি সংক্রান্ত তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি হরিয়ানার উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মহানির্দেশকের কার্যালয়ের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট নরেশ কুমারকে গ্রেপ্তার করেছে। অর্থচাষ্ট প্রতিরোধ আইন পিএমএলএ 2002 এর বিধান অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে থাকা হরিয়ানা সরকার, চণ্ডীগড় প্রশাসন এবং দুটি বেসরকারি স্কুলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 645 কোটি টাকার সরকারি অর্থ আত্মসাত করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে চলতি সংঘাতগুলি সংশ্লিষ্ট অঞ্চলের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলছে এবং বিভিন্ন পরিবর্তনের সূচনা করছে। ফিনল্যান্ডে আয়োজিত কুলতারান্তা টক্সে উদীয়মান শক্তি ও নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক এক আলোচনায় ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালতোনেনের এবং সংযুক্ত আরব আমিরশাহীর সহকারী বিদেশমন্ত্রী লানা নুসেইবের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। ডক্টর জয়শঙ্কর আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংঘাতের ফলাফল প্রশমন এবং কূটনৈতিক অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখার উপর জোর দেন। ভারতের জ্বালানি সংক্রান্ত সিদ্ধান্তগুলি জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হয় এবং সাশ্রয়ী মূল্য ও সহজলভ্যতার বিষয়টি বিবেচনা করেই জ্বালানি কেনা হয়ে থাকে বলে ডক্টর জয়শঙ্কর মন্তব্য করেছেন। ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি কমানো এবং বৈচিত্র্য আনা এবং অধিকতর সক্ষমতা ও বিকল্প ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বের তিনি আলোকপাত করেন। মন্ত্রী উপসাগরীয় অঞ্চলের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, এই সম্পর্কের ভিত্তি হল জনগণের মধ্যে দৃঢ় যোগাযোগ, জ্বালানি সহযোগিতা এবং ক্রমবর্ধমান কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারিত্ব। তিনি উল্লেখ করেন, শুধুমাত্র এবছরেই ভারত ও ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা সম্পন্ন করেছে এবং কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং সামগ্রিক গতিশীলতা সহযোগিতা কাঠামোর মতো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সুরক্ষার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাবিকদের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ডিরেক্টরেট জেনারেল অব শিপিং সংঘর্ষপূর্ণ জলসীমা দিয়ে চলাচলকারী ভারতীয় এবং বিদেশী পতাকাবাহী জাহাজে কর্মরত সকল ভারতীয় নাবিককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। জাহাজ চলাচলকারী সংস্থাগুলিকে সামুদ্রিক নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি পরিস্থিতির উপর বিশেষ নজর রাখতে এবং সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকাগুলি নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, সিফেয়ারার্স ওয়েলফেয়ার ফান্ড সোসাইটি ক্ষতিগ্রস্ত নাবিক ও তাদের পরিবারের প্রয়োজনে আর্থিক সহায়তা এবং অন্যান্য উপযুক্ত সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় তিনজন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সার্চ দি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
2: We attach high importance to the welfare and well-being of our seafarers community. Yesterday we condemned the attack on a ship off the coast of Oman, in which unfortunately we lost three Indian nationals. We had summoned the US CDA here to register a strong protest. The continuing incidents of attacks on shipping in the region are deeply worrisome. These attacks must cease and end, and we also call for dialogue and diplomacy so that we can have an early return to peace and stability in the region.
1: বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। এই সফরে তিনি সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন এবং অর্থনীতি বিষয়ক স্টেট সেক্রেটারি হেলেন বুডলিগার আটিয়েডার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের ওষুধ শিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন কোন সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকালই ট্রাম্প ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিলেন। মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়েছে। আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। ম্যাচের 9 মিনিটের মাথায় জুলিয়ান কুইনোনস মেক্সিকোর হয়ে প্রথম গোলটি করেন। 67 মিনিটের মাথায় রাউল হিমেনেজের গোলে মেক্সিকো 2-0 এগিয়ে যায়। ম্যাচে তিনজন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের অগ্রগতি সহ নানা বিষয়ে পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মালদায় প্রশাসনিক বৈঠক করবেন। উত্তরবঙ্গের উন্নয়নের উপর সরকারের বিশেষ নজর রয়েছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্য সরকার দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত 770 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক নির্মাণের পরিকল্পনা করেছে। বিধানসভায় সইজাল কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 5.5 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ সিআইডির। আগামী রবিবার ফের হাজিরার নির্দেশ। রাজ্য জুড়ে আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। আসি বিস্তারিত সংবাদে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয় পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের মালদায় আজ একটি প্রশাসনিক বৈঠক করবেন। দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে বৈঠকটি হওয়ার কথা। মালদা ছাড়াও দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদের প্রশাসনের শীর্ষকর্তা বিধায়ক সাংসদদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মালদায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্যে বাজেট পেশের আগে উত্তরবঙ্গের শিল্প বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা তৈরি করতে গতকাল শিলিগুড়ির উত্তরকন্যায় এক বিশেষ প্রাক বাজেট পরামর্শ বৈঠকের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী দায়িত্ব গ্রহণ করে এটি ছিল শ্রী দাশগুপ্তর প্রথম প্রশাসনিক বৈঠক। বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং অর্থ দপ্তরের একাধিক শীর্ষ আধিকারিক। বৈঠকে উঠে আসা সমস্ত দাবি দাওয়া এবং প্রস্তাব বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে অর্থমন্ত্রী সকলকে আশ্বস্ত করেন।
1: আমরা এখন মানুষের সঙ্গে কথা বলে বাজেট বানাচ্ছি। আমি শুনেছিলাম

0: পূর্ত দপ্তরের দায়িত্ব নিয়ে মন্ত্রী অজয় পোদ্দার গতকাল একথা জানান। তিনি বলেন, দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত রাস্তার কিছুটা অংশ বিহারের কিষানগঞ্জ হয়ে ঝাড়খণ্ডের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। মূল ভূখণ্ডের সঙ্গে সাগরদ্বীপকে যুক্ত করতে মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরির পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিতে শুরু করেছে পূর্ত দপ্তর। মন্ত্রী গতকাল এই তথ্য জানিয়েছেন। দপ্তরের সচিব সহ শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বর্ষার আগে রাস্তার বড় গর্ত বুঝিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত নির্মীয়মান হাইস্পিড করিডোর জাতীয় সড়কের জন্য গতকাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে জমি তুলে দিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। বহরমপুরে গতকাল একটি অনুষ্ঠানে জেলা শাসক আর অর্জুন জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে প্রায় 90 একর জমি তুলে দেন। পঠন পাঠনের সুবিধায় স্কুলের পাঠাগারগুলিতে পর্যাপ্ত বই রাখার জন্য রাজ্য সরকার উদ্যোগী হবে বলে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জানিয়েছেন। গতকাল বিকাশ ভবনে সাংবাদিকদের তিনি বলেন, বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক বই থাকলে গৃহশিক্ষকের উপর নির্ভরতা কমবে। বিদ্যালয়গুলিতে বিজ্ঞান এবং আর্থসামাজিক বিষয়ে বেশ কিছু বই রাখার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। বিধানসভায় সইজাল কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি গতকাল 5.5 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে। সিআইডি সূত্রে খবর, বেশ কিছু প্রশ্নের সদুত্তর না পাওয়ায় তাকে আগামী রবিবার দুপুর 12টার মধ্যে ফের ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। আগে 3 বার হাজিরা এড়ালেও হাইকোর্টের নির্দেশে গতকাল সন্ধে 6টা নাগাদ সিআইডি দপ্তরে যান অভিষেক। জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর সাংবাদিকদের কাছে কিছু বলেননি অভিষেক। ভবানী ভবন থেকে সোজা যান কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে। এদিকে গতকালই বিকেল 4:30 নাগাদ দিল্লি থেকে কলকাতায় ফেরেন তৃণমূলের সাধারণ সম্পাদক। বিমানবন্দরে তাকে ঘিরে চোর স্লোগান দেওয়া হয়। আইনের সামনে সবাইকে উপস্থিত থাকতে হবে বলে রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন।
1: সবাইকেই যেতে হবে, আইনের লম্বা হাত, কোন রকম পলিটিক্যাল সুবিধে কেউ পাবেন না, এটাই নিয়ম হওয়া উচিত। তার উপরে উনি হচ্ছেন আইনসভার সদস্য, উনি এমপি, উনি কোন আইন ভারতের জনতা কি মানবে আর কি মানবে না সেটা উনি ওখানে ঠিক করেন, সেই কক্ষের উনি সদস্য।
0: জাতীয় কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিশে যাওয়া জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেনগোপাল। গতকাল দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। জনস্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও তৃণমূল কংগ্রেস সংক্রান্ত কোনো আলোচনা হয়নি বলে বেনগোপাল জানান।
2: মমতা ব্যানার্জি and অভিষেক ব্যানার্জি ম্যাডাম and রাহুল গান্ধী বুকিং ডিসকাশন অ্যাজ এন এক্সটেনশন অফ ইন্ডিয়া অ্যালিয়েন্স বিকজ লাইক এভরিবডি ওয়ান্ট টু স্ট্রেংথেন দ্য ফাইট এগেইনস্ট দিস অ্যান্টি ডেমোক্রেটিক গভর্নমেন্ট সো উই উইল গো টুগেদার উইথ দ্যাট।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য জুড়ে আগামী 20 জুন যথাযোগ্য মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে গতকাল এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় রাজ্যের সমস্ত জেলায় সদর দপ্তর এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক দিনটি উদযাপনের জন্য একটি বিশদ রূপরেখা তৈরি করে দেওয়া আছে। রাজ্যের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য, সুদীর্ঘ ইতিহাস এবং আইনসভায় গৃহীত প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্মকে তুলে ধরতে এই বিশেষ উদ্যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন বলে বিজেপি সূত্রে জানা গেছে। রাজ্য সরকার কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা প্রকল্প দুটিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল গতকাল জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পটিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা এবং বাংলা শস্য বীমা প্রকল্পকে কেন্দ্রের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় পরিবর্তন করা হবে।
3: যারা যারা কৃষক বন্ধু পেতেন না, যারা পিএম কিষান পান না, এই পিএম কিষান তারা পাওয়ার জন্য আবার

0: একই পথে আবেদন করতে পারবেন এবং পিএম কিষানের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। পিএম কিষান যারা পান তাদের কিছু করতে হচ্ছে না।
1: সারের কালোবাজারি রুখতে এবং চাষীদের কাছে সঠিক সময়ে বীজ পৌঁছে দিতে নজরদারি চলবে বলে তিনি জানিয়েছেন। রাজ্যে আধার পরিষেবাকে আরো সহজ ও নাগালের মধ্যে পৌঁছে দিতে আরো 4টি আধার সেবা কেন্দ্র চালু করার কথা আধার কর্তৃপক্ষ UIDAI ঘোষণা করেছে। নতুন এই আধার সেবা কেন্দ্রগুলি খোলা হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া জেলায়। নতুন 4টি কেন্দ্র চালু হওয়ার পর রাজ্যে মোট আধার সেবা কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12টিতে। আগামী দিনে রাজ্যে আধার পরিষেবার পরিকাঠামো আরো জোরদার করতে ধাপে ধাপে এই কেন্দ্রের সংখ্যা 12 থেকে বাড়িয়ে 22টি করার পরিকল্পনা রয়েছে UIDAI এর। নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্যে দিয়ে আজ বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। শিশু শ্রমের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, শিশু শ্রম নির্মূল করা, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের শিক্ষার আলোয় নিয়ে আসার লক্ষ্যে এই দিনটি উদযাপিত হয়। এ উপলক্ষে আজ রাজ্যে একাধিক কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। বিশ্ব যোগ দিবসের প্রাককালে নদিয়া জেলার চাপড়া, রানাঘাট, ঘূর্ণি সহ বিভিন্ন এলাকায় বাড়ছে যোগ চর্চার উৎসাহ। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, সরকারি দপ্তরে নিয়মিত যোগাভ্যাসের আয়োজন করা হচ্ছে। স্বাস্থ্যকর জীবনযাপন ও শারীরিক সুস্থতার লক্ষ্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের অগ্রগতি সহ নানা বিষয়ে পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মালদায় প্রশাসনিক বৈঠক করবেন। উত্তরবঙ্গ উন্নয়নের উপর সরকার বিশেষ নজর রয়েছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্য সরকার দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত 770 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক নির্মাণের পরিকল্পনা করেছে। রাজ্য জুড়ে আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে।

0: ন্যায়বন্ধু, আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছায়াছবির গান। প্রথম গানে অরিজিৎ সিং এবং অন্বেষা দত্তগুপ্ত, ছবির নাম যোদ্ধা।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই একথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: এবারের গানটি শুনবেন রূপঙ্কর বাগচির কণ্ঠে, ছবির নাম জাতিস্বর।

এতক্ষণ বাংলা ছায়াছবির গানের আসরে শিল্পীরা ছিলেন অরিজিৎ সিং এবং অন্বেষা দত্তগুপ্ত। যোদ্ধা ছায়াছবি থেকে রূপঙ্কর বাগচি, জাতিস্বর ছায়াছবি থেকে এবং মধুরা ভট্টাচার্য তোমাকে চাই ছায়াছবি থেকে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। ঘড়ির কাটা বলছে এখন শুধু সময় শুভ সকালের। শুরু করছি আপনাদের সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা এবং অনেক অনেকখানি শ্রদ্ধা জানিয়ে আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকাল।

আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু অর্চিতা। সালটা ছিল 2002 সাল। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এদের দ্বারা সর্বপ্রথম বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার পালনের সূচনা করা হয়। শিশুশ্রমের ভয়াবহতা সম্পর্কে বিশ্বব্যাপী জনসচেতনতা বৃদ্ধি এবং এটি নির্মূল করার উদ্দেশ্যে প্রতি বছর আজকের দিনে অর্থাৎ 12 জুন এই দিবসটি পালন করা হয়। এই দিবসটির প্রেক্ষিতেই আজকের শুভ সকালের বিষয় শিশু শ্রমিক প্রতিরোধ সচেতনতা। এই বিষয়ের সঙ্গ অনুসঙ্গ নিয়েই আপনারা আসুন আমাদের দুই ফোন নম্বরে কথায় এবং বার্তায়, অবশ্যই বার্তা এবং কথায় আসুন 0348225968 এবং 9434921300। শুরুতেই বলি এবং আন্তরিক অনুরোধ আপনাদের প্রতি, সকাল 8:50 পর্যন্ত যারা বার্তা পাঠাবেন আমি আন্তরিকভাবে চেষ্টা করব প্রত্যেকের পাঠানো বার্তা পড়বার জন্য। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা বাসন বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চড় ও চাঁটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়।

যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার

যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুঁটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারোর কাছে।

0: যাব বার্তায়। বার্তা পাঠিয়েছেন রজত বিশ্বাস চাঁদপুর বানপুর নদিয়া থেকে। শিশুশ্রম কখনোই কাম্য নয়, কারণ শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের হাতে বই মানায় কাজ নয়, এই সময়টা তাদের নিজেদের গড়ে তোলার সময়। শিশুশ্রম শুধু সামাজিক অবক্ষয় নয়, বরং একটা অন্যায়। এর জন্য আমাদের সচেতন হওয়া উচিত, সরকারি দিক থেকে ভালো পদক্ষেপ অবশ্যই নেওয়া, আরও এদিকে নজর দেওয়া উচিত। শিশুকে কাজে নয় স্কুলে পাঠাতে হবে। লিখেছেন রজত বিশ্বাস চাঁদপুর বানপুর নদিয়া থেকে। রজতদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই বিষয়ে আপনার বার্তা পাঠাবার জন্য। সঙ্গে থাকুন। শুভ সকাল আমার মিষ্টি অর্চিতা পিসিমণি, প্রথমে আপনাকে জানাই প্রণাম। লিখেছে আমাদের সেই ছোট্ট ননি, আর আমার দূরে কাছে সকল শ্রোতা দাদা ভাই ও দিদি ভাইদের প্রণাম জানাই। আজ 12 জুন আমার জন্মদিন। আচ্ছা, প্রথমেই আমার পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক অনেক শুভেচ্ছা, অনেক আদর তোমার জন্য ননি। পিসিমণি, আজ বিষ্ণুপুর কালী মন্দিরে পুজো দিতে যাব বাবার সাথে। এবার বিষয় আসি, শিশু শ্রমিক প্রতিরোধ। পিসিমণি, শিশু দেশের ভবিষ্যৎ, শিশুদের মানুষের মতো মানুষ হতে হবে। আমার পাড়ার দুজন শিশু আছে, তাদের বাবা মা দুজনেই মারা গেছেন, তাদের একমাত্র পিসিমণি আছেন। পিসিমণি তাদের দেখাশোনা করেন, এছাড়া পাড়ার প্রতিবেশী সকলেই তাদের সাহায্য করে। ওই দাদাদের বয়স, বড়র বয়স 10 বছর আর ছোটর বয়স 8 বছর। এই দাদাটা মোটর সাইকেল গ্যারেজে কাজ করতে যায়, আর পাড়ার প্রতিবেশীরা তার ওই কাজে প্রতিরোধ করে। সকলে বলেন তুমি বড় হও তারপর কাজ করবে। পিসির আর্থিক অবস্থা ভালো না, ভালো থাকবেন, সকলকে প্রণাম জানিয়ে শেষ করছি ননি। ননি, তুমি তো দেখছো চোখের ওপর বাস্তবটা, তাই জীবনে নিজে প্রতিষ্ঠিত হও। এরকম অনেক অনেক শিশু আছে, তাদের পাশে তুমি একদিন দাঁড়াবে, তাদের হাতটা ধরতে হবে তোমাকে, তাই তো? তোমার জন্মদিনের জন্য এটাই আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা রইল।
1: বিভিন্ন জায়গায় এই বাচ্চা বাচ্চা ছেলেদের কাজ করতে, এমনকি ইট ভাটাতেও আমরা দেখছি বাচ্চা শিশু শ্রম হচ্ছে। এবং কত কম বয়সে ছোট ছোট বাচ্চাদেরকে দেখছি ব্যবসা, হ্যাঁ, মানে ওইটুকু বয়সে তারা মানে সংসারের ভার কাঁধে তুলে নিয়েছে। হয়তো ননি যেটা বললো যে হয়তো তাদের মা বাবা নেই, কেউ মামার বাড়িতে, কেউ হয়তো পিসির বাড়িতে, হ্যাঁ, তারা বড় হচ্ছে, তাদের আর্থিক অবস্থা ভালো নয়, কিন্তু তার সত্ত্বেও আমাদের সবাইকে একটু চেষ্টা করতে হবে যাতে তারা একটু পড়াশুনো করার সুযোগ পায় এবং তাদেরকে
0: আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে একটু দাঁড়াতে হবে। একদম, আসলে কোন শিশু তার শখ করে এই বয়সে তার শৈশবকে ছেড়ে দিয়ে কাজে নামে না, তাহলে বাধ্য হয়। একদম একদম, সেই জায়গাটা যদি, সেই জায়গাটা যদি তার ঠিক থাকে, আমরা সত্যি তাদেরকে বইমুখী করতে পারবো, তাদের শৈশব ফিরিয়ে দিতে পারবো। সঙ্গে থাকুন, ভালো থাকুন। যাব বার্তায়। বার্তা পাঠিয়েছেন, শুভ সকাল নমস্কার রইল। বার্তাটি পাঠিয়েছেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে। ইউনিসেফের সংজ্ঞা অনুযায়ী 5 থেকে 11 বছর বয়সী যে সকল শিশু সপ্তাহে 1 ঘন্টা অর্থনৈতিক কর্মকাণ্ডে বা 24 ঘন্টা গৃহস্থালির কাজে অংশগ্রহণ করে তাদের শিশু শ্রমে নিযুক্ত বলে গণ্য করা হয়। বিশ্ব শিশু শ্রম বিরোধ দিবস এই দিনটি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সংক্ষেপে ILO, দিনটি উদযাপনের মাধ্যমে এক সুন্দর বার্তা মানব সমাজের কাছে পৌঁছে দিচ্ছে। ILO-র লক্ষ্য হল শিশুশ্রম প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং সক্রিয়তা বাড়ানো। কনভেনশন

0: নম্বর 138 এবং কনভেনশন নম্বর 182 অনুসমর্থনের মাধ্যমে এটি উৎসাহিত হয়ে থাকে। চিলড্রেন শুড হোল্ড বুকস নট টুলস, শিশুর হাতে বই থাকার কথা, যন্ত্রপাতি হাতিয়ার নয়। প্রতিটি শিশুর খেলাধুলা, শিক্ষা এবং একটি নিরাপদ শৈশব পাওয়ার অধিকার রয়েছে। তাই আজকের দিনটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। শিশুশ্রমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। লিখেছেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে। মনোজদা ধন্যবাদ, আপনি একদম সঠিক তথ্য আমাদের দিয়েছেন। আমরা সমৃদ্ধ হচ্ছি আপনাদের তথ্য থেকে। এভাবেই সঙ্গে থাকুন, ভালো থাকুন। পরের বার্তায় যাই। পরের বার্তাটি পাঠিয়েছেন আব্দুল হাদি, বেলাইপাড়া খৈরাটি সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে। লিখছেন শুভ সকাল, নমস্কার নেবেন। আজকের শুভ সকালের বিষয় দিয়েছেন শিশু শ্রমিক প্রতিরোধ সচেতনতা। সমাজের অধিকাংশ মানুষ যখন অভাবের তাড়নায় জর্জরিত, তখন সংসারের অভাব মেটাতে, অর্থ উপার্জন করতে শিশুরা এগিয়ে যায় কাজ করার মানসিকতা নিয়ে, যেটা ইটভাটায় হোক কিংবা চায়ের দোকানে। অনেক সময় মাঠে কিংবা গেরস্থের বাড়িতে অল্প মজুরির বিনিময়ে তাদের শ্রম বিক্রি করে থাকে, যার ফলে তাদের শৈশব নষ্টের কবলে পড়ে, শিক্ষা থেকে বঞ্চিত হয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সংবিধান শুধু শ্রম প্রতিরোধী কিছু আইন করেছেন। আজকের দিনে সমাজে সচেতনতা আনার জন্য আমাদেরকে জাগতে হবে। একটা নির্দিষ্ট বয়সের আগে যেন কোনো শিশু শ্রমিক নিয়োগ করা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সরকারি শিশু শ্রম প্রতিরোধ আইন কঠোরভাবে বিনিয়োগ করতে বিভাগীয় দপ্তরকে সচেতন হতে হবে, তাহলে কিছুটা সফল হওয়া যাবে। এর ফলে শিশু শ্রম প্রতিরোধ দিবস পালন সফল হবে। আব্দুল হাদি, বেলাইপাড়া খৈরাটি সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে লিখছেন। আব্দুল হাদি সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এভাবে থাকবার জন্য, অনুষ্ঠানে যোগদানের জন্য। যাব ফোনে 9434921300। কোন বন্ধু রয়েছেন? হ্যালো।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ অমিতাভদা, বলুন, সুপ্রভাত, কেমন আছেন?
1: শুভ সকাল।
0: হ্যাঁ শুভ সকাল, শুভ সকাল। আজকে বিষয়ে আসি। হ্যাঁ
1: হ্যাঁ, খুব ভালো আছি, খুব ভালো আছি দিদি। আপনি কেমন আছেন?
0: ভালো আছি। বিষয়ে কথা বলি।
1: হ্যাঁ হ্যাঁ, দেখুন, স্বপ্নের উড়িজা যখন একটা, মানে আমাদের সাহায্য এবং সহযোগিতায় যখন একটা সম্পূর্ণ ফুলে পরিণত হয়, হ্যাঁ, তখন কিন্তু আমাদের সেই সচেতনতা বোধটা জাগে। হ্যাঁ, তো দিদি, এরকম একটা ঘটনা আছে যে একজন ভদ্রলোক, হ্যাঁ, মানে স্কুল থেকে ধরুন 100 মিটার দূরে একটা চায়ের দোকান করত, হলো, এবং সেখানে একটি শিশু যখন সে কাজের জন্য এসেছিল তার মাকে সঙ্গে নিয়ে, মানে পারিবারিক, হ্যাঁ, আর্থিক সংকটের জ্বালায়, তখন সেই দোকানদার ভাই তাকে বলেছিলেন যে তোমার খরচা, পড়াশোনার খরচা, হ্যাঁ, আমি সমস্তটাই বহন করব। এবং যেটা ঘটনা, যেটা সত্যিকারের আশ্চর্যকারের ঘটনা, সেই ছেলেটি পরবর্তীকালে এখন হাওড়া সুপার স্পেশালিটি হসপিটালের ডক্টর। তাহলে এই যে আমাদের
0: অপূর্ব,
1: হ্যাঁ, তো এই আমাদের সচেতনতা
0: প্রতি আমাদের প্রণাম শ্রদ্ধা,
1: আমাদেরও প্রণাম এবং শ্রদ্ধা। হ্যাঁ, এবং সেই মানুষটিকেও যিনি তাকে তার জীবনের মোড়টাকে ঘুরিয়েছিলেন,
0: তাকেও
1: আমাদের প্রণাম।
0: অমিতাভদা, তাকেই আসল প্রণাম, কারণ তিনি সত্যি একটি মানুষের মতো কাজ করেছেন, যে একটি শিশুকে তার সুন্দর জীবন দিয়েছেন। কজন পারে এই কাজ করতে, বলুন, তাই না?
1: আমরা কজন পারে করতে। হ্যাঁ, আর এই জিনিসটা যেটা, ধরুন
0: আপনি যে ঘটনাটা বললেন, আপনাকেও আমার পক্ষ থেকে অনেক শ্রদ্ধা প্রণাম, কারণ আপনার,
1: অনেক ধন্যবাদ দিদি, আপনাকেও।
0: আপনি এরকম তথ্য না দিলে তো আমরা সত্যি, কত মানুষ এরকম রয়েছে যাদেরকে,
1: আরো তথ্য আছে দিদি।
0: এবং না, আমার আরেকটা ব্যাপার, অমিতাভদা, অনেকে তো ফোনে আছে, আরেকদিন শুনবো, কিন্তু কি বলুন তো, যে এরকম আমাদের মুর্শিদাবাদের কোনায় কোনায় রয়েছেন এরকম অনেক মানুষ, যারা এরকম নিরলস কাজ করে চলেছেন, তাদের প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা প্রণাম। হ্যাঁ, ভালো থাকুন।
1: এই সমস্ত মানুষরাই, হ্যাঁ, ভালো থাকুন, আপনিও
0: ভালো থাকুন।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, সঙ্গে থাকুন। যাব পরের বার্তায়। পরের বার্তাটি পাঠিয়েছেন একজন বয়স্ক শ্রোতা বন্ধু, মন্টালিতে বিরাটি। হ্যাঁ, ওনার অনেকটি অনেক বয়স। লিখছেন শুভ সকাল অর্চিতা মা, আহা, সম্বোধনে তো প্রাণটা ভরে গেল। আপনার জন্য রইল আদর ও ভালোবাসা। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। বিষয় শিশু শ্রমিক প্রতিরোধ। শিশু শ্রমিক প্রতিরোধ করতে হবে আমাদের, শিশু আমাদের ভবিষ্যৎ। এই শিশুদের আমরা সুন্দর করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব, এটা আমাদের অঙ্গীকার। কোনো শিশুর পরিবার হয়তো দুর্বল, সেখানে আমাদের সকলকে এগিয়ে তাদের পাশে থাকতে হবে। কোনো শিশু যেন পিছিয়ে না পড়ে, প্রত্যেক শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ছোট্ট ননির শুভ জন্মদিনে রইল অনেক আশীর্বাদ, আদর ও ভালোবাসা। ননি, তুমি সুস্থ ভালো থাকবে আর সুন্দর হয়ে যোগা করবে। বয়স্ক শ্রোতা বন্ধু মন্টালি দে বিরাটি থেকে লিখছেন। আপনাকে কিছু বলার ভাষা নেই, আপনাকে আমার প্রণাম শ্রদ্ধা। এবং আমরা সমৃদ্ধ হই যে আপনি এভাবে আমাদের সঙ্গে থাকেন এবং আরও অনেক দিন থাকবেন। আমরা সবাই চাই আপনি খুব খুব খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। যাব পরের বার্তায়। পরের বার্তাটি পাঠিয়েছেন নজরুল ইসলাম, উত্তরচর মাঝারদিয়ার রানীনগর মুর্শিদাবাদ থেকে লিখছেন। শুভ সকাল, শুভেচ্ছা রইল সকলের প্রতি। সমাজে একটি কথা প্রচলিত আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। আবার এ কথাও আমরা জানি, অভাবে স্বভাব নষ্ট হয়, নীতিকথা কাজে লাগে না। সমাজ ব্যবস্থাটা যে সার্বিক শিশু বিকাশের ক্ষেত্রে অন্তরায়, শিশুদের আর্থিক সংকট শিশু শ্রমিকে পরিণত করছে, এ বাস্তবটাও উপলব্ধির ব্যাপার। সরকার এক্ষেত্রে অনেকটা দায়িত্ব পালন করলেও অভিভাবকদের বাকি অংশ দায়িত্বভার সচেতনভাবে গ্রহণ করলে সমস্যাটা অনেকখানি সমাধান হয়। এক্ষেত্রে সমাজের সকল নাগরিককে সচেতন হওয়া দরকার, তাহলে শিশু শ্রমিকদের অভিশপ্ত জীবন থেকে অনেকটা বাঁচানো যাবে। সকলে ভালো থাকুন, লিখেছেন নজরুল ইসলাম মাঝারদিয়া রানীনগর থেকে।

0: নজরুলবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি একটি বিশেষ দিক তুলে ধরেছেন, আর্থিক অভাব। কোনো অভিভাবকই চায় না ছোট্ট শিশুর হাতে কাজের ভার তুলে দিতে। কোনো বাবা মা যখন দেখে তার ছোট্ট শিশুটি স্কুলে যাওয়ার পরিবর্তে কোনো হোটেলে বা তার সঙ্গে কাজ করছে, বাজারে বসে মায়ের পাশে বসে বিক্রি করছে, সে বাবা মার ভেতরের হাড়গুলো না ভেঙে যায় কষ্টে, যে বাবা মা হয়েও তার শিশুদেরকে সে একটি সুন্দর শৈশব দিতে পারছে না। এটা কিন্তু সামাজিক একটি আর্থিক দুরবস্থার পরিণাম।
1: আমাদের এখানে একজন বৃদ্ধ মা ছিলেন, তিনি ভিক্ষা করে করে তার ছেলেকে পড়িয়ে, দিদিভাই আজ কিন্তু সে ব্যাংকের ম্যানেজার দিদিভাই, এবং হ্যাঁ, এবং সেই জায়গা থেকে দেখুন আপনার দিদিভাইও 10-12 ওই শ্রমজীবীদের ছেলে মেয়ে তাদেরকে বিনা পয়সায় পড়ায় দিদিভাই, বিকেল বেলায় ওই 4টের থেকে নিয়ে 5টা-5:30 অব্দি তাদেরকে আসতে রাখে, তো তাদেরকে পড়ায় দিদিভাই বিনা খরচায়, মানে সে তারা পড়বে না আর আমিও সেইখানে ছাড়বো না, সেইখানে জোর জবরদস্তি আর কি এনে এনে তাদেরকে পড়াই। হ্যাঁ, দিদিভাই আপনার, আর আমার মেয়েও ও পড়ায়, তো কেউ কেউ দেয় পয়সা, কেউ দেয় না, তো সেইভাবেই চলছে দিদিভাই। এগুলো হচ্ছে আমাদের একটা
0: ভালো কাজ, ভালো প্রচেষ্টা প্রবীরদা, এইভাবেই থাকুন, এইভাবেই কাজে লেগে থাকুন, এবং আপনারা, আপনাদের মতো মানুষ আছে বলেই হয়তো সমাজটা এখনো দাঁড়িয়ে আছে, আমরা সুস্থভাবে বেঁচে আছি।
1: তাদেরকে সাহায্য করে তো আমরা অতটা পারবো না, তবুও যতটা পারি,
0: এই যে ছোট ছোট চেষ্টা, একদম একদম, কারোর পক্ষে একা সম্ভব তো না, কিন্তু এই যে ছোট ছোট একটা মানসিকতা যে আমি কিছু তো করি, কিছু তো করি, এই ভাবনা থেকে এগিয়ে যাওয়া। ভালো থাকুন, সঙ্গে থাকুন, কেমন
1: ভালো থাকবেন,
0: হ্যাঁ সঙ্গে থাকুন।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: শিশুশ্রম একটি মানবিক, সামাজিক, অর্থনৈতিক সমস্যা। যে বয়সে একটি শিশুর হাতে বই থাকা দরকার, সেই বয়সে অনেক শিশুকে জীবিকার তাগিদে কঠোর পরিশ্রম করতে হয়। শিশু হলো একটি দেশের ভবিষ্যৎ সম্পদ। একটি শিশু শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের জন্য প্রয়োজন শিক্ষা, স্নেহ, নিরাপত্তা ও আনন্দময় পরিবেশ। কিন্তু দারিদ্র, অশিক্ষা, পারিবারিক সংকট ও সামাজিক অসচেতনতার কারণে অনেক পরিবার শিশুদের কাজে পাঠাতে বাধ্য হয়। ফলে শিশুরা অল্প বয়সে কঠোর শ্রমের শিকার হয়। শিশুশ্রম শুধু একটি শিশুর ক্ষতি করে না, এটি পুরো সমাজ ও জাতির অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। যে শিশু আজ শ্রমিক হিসেবে বড় হচ্ছে, সে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে ভবিষ্যতে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে না। ফলে দারিদ্র্যের চক্র চলতেই থাকে। একটি দেশ তখনই উন্নত হতে পারে যখন তার শিশুরা শিক্ষিত, সুস্থ ও সুরক্ষিত পরিবেশে বেড়ে ওঠে। যাব বার্তায়। বার্তাটি পাঠিয়েছেন আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই, মুর্শিদাবাদ থেকে। আপনাকে ও বেতার জগতের সকল বন্ধুকে জানাই শুভ সকাল। আজ 12 জুন, বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস। আধুনিক সমাজের অন্যতম বড় সমস্যা ও অভিশাপ হচ্ছে শিশু শ্রমিক। শৈশব হচ্ছে শিক্ষা, আনন্দ ও বিকাশের সময়, কিন্তু দারিদ্রতা ও অন্য বহু কারণে শিশুরা বেঁচে থাকার জন্য কঠোর শ্রম বা শিশু শ্রমিক হতে বাধ্য হয়। শিশুরা শারীরিক ও মানসিক শোষণের শিকার হয়। শিশুশ্রম নির্মূল করতে হলে সরকারের সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। করতে হবে বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা, দারিদ্র্যমোচনের প্রচেষ্টা, জনসচেতনতা বৃদ্ধি, শিশুশ্রমের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ ইত্যাদি। শিশুশ্রম একক পরিবারের সমস্যা নয়, একটি সমাজের লজ্জা। সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগ ও সচেতনতার মাধ্যমেই এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারে সমাজ। লিখেছেন আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই, মুর্শিদাবাদ থেকে। আদিত্যদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরের বার্তায় যাই। পরের বার্তাটি পাঠিয়েছেন রতন ব্যানার্জি, রামপুরহাট থেকে। লিখছেন, রতন ব্যানার্জি রাতমা, রামপুরহাট থেকে। আগেকার মতো এখন আর চায়ের দোকানে, খাবার হোটেলে, মোটর সাইকেল গ্যারেজে অমিতাভ বচ্চনের মতো চুল কাটা সেই বাচ্চা ছেলেগুলোকে আর কাজ করতে তেমন দেখা যায় না। মনে হয় মানুষের মধ্যে আইনকে মান্য করার সচেতনতা বৃদ্ধি পেয়েছে। শিশুরা দেশের ভবিষ্যৎ, তাই তাদের শৈশব কেড়ে নিয়ে শিক্ষাদানে বঞ্চিত করলে তা দেশের পক্ষে চরম অহিতকারী। আজকে শিশু ভবিষ্যতের নাগরিক, সরকারের প্রাইজ প্রোটেকশন ও পানিশমেন্ট, এই নীতির বাস্তবায়নের সঙ্গে সঙ্গে একদিন শিশুশ্রমের বিলুপ্তি ঘটবেই। অন্যায়কারীকে শাস্তি, আইন পালনকারীকে রক্ষা এবং আইন মানতে সহযোগিতাকারী ব্যক্তিকে পুরস্কারের মধ্যে দিয়ে সেই পথ সুগম হবে। সকলে ভালো থাকবেন, যে যেভাবে পারি শিশুদের রক্ষা করি এবং তাদেরকে শিক্ষার অঙ্গনে প্রবেশ করতে সাহায্য করি। ধন্যবাদ আন্তে, রতন ব্যানার্জি রাতমা, রামপুরহাট থেকে লিখেছেন। রতনদা খুব দামি কথা লিখেছেন, সত্যি কথাই। আমরা যে যেভাবে পারি যদি একটু এগিয়ে এসে শিশুদের সুন্দর একটি সমাজ দিতে পারি।
2: পেটকাটি চাঁদিয়াল, পেটকাটি চাঁদিয়াল, মোমবাতি বক্কা, আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। পেটকাটি চাঁদিয়াল, মোমবাতি বক্কা, আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। বয়স 12 কি 13, বয়স 12 কি 13, রিক্সা চালাচ্ছে, আকাশে ঘুড়ির ঝাঁক, ছেলেটাকে ডাকছে। বয়স 12 কি 13, বড় জোর ছোট্ট, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই, চাইলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা চাক্কায়, ওই তো লেগেছে প্যাচ চাঁদিয়ালে বগ্গায়।

ওই ছোড়া, আরে ওই ছোড়া মলো যা, আত্মা তো তোর কি সবার বাবুটি দেনে রে গেমে কে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে।

0: పెట్టి కట్టి చంది అల్ల మొంబతి పక్క ఆకాశ గుడిది ఝక మాటితే అబొగ్గ
1: অনেক বার্তা আছে পড়তে হবে। হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দিদি ভাই, দেখুন আমাদেরকে সতর্ক হতে হবে, কারণ যেসব বাচ্চারা আমরা বাজারে আসে বা দেখতে পাই যে তারা কিছু মাল বিক্রি করছে কিছু, তখন কিন্তু আমি ওর বাবা দিকে শিক্ষা বলি যে দেখুন কাকু কি দাদা, আপনার এখন তো ছেলেটার তো এখন পড়াশোনার টাইম, কেন কে নিয়েছেন বা কেনই বা ব্যবসা করাচ্ছেন। হ্যাঁ আমরা গরিব মানুষ কি করবো, না তাই বলে তো হবে না, এখন সরকার অনেক কিছু ফেসিলিটি দিচ্ছে, স্কুল মুখো নিয়ে আসুন, স্কুলে ভর্তি করান। আবার আমাদের এখানে একটা স্কুল আছে, আজকের দিনে খুব সুন্দর বার্তা দেয় ওরা, একদম আমাদের ঝাউবোনা স্কুল পর্যন্ত একদম পায়ে হেঁটে একদম মানে সতর্ক করে দেয় যে বন্ধ করুন, খুবই ভালো লাগে। ওটা একটা স্কুল থেকে বেড়াই দিতে।
1: খুব ভালো মধুমঙ্গলদা, এইভাবে সঙ্গে থাকুন। হ্যাঁ ভালো থাকুন, সঙ্গে থাকুন। যাব বার্তায়। বার্তাটি পাঠিয়েছেন তপন দাস, লিখছেন ভগবান গোলা, অদিতি দাস ওরাহার ভগবান গোলা, সুন্দরপুর মুর্শিদাবাদ থেকে। শিশু শ্রমিক প্রতিরোধ সচেতনতা, খুব খুব দামি কথা। যখন তাদের পড়াশোনা করার বয়স, তখন তারা দুমুঠো ভাতের জন্য কেউ ইটভাটায় কাজ করে, কেউ বড় বড় রেস্তোরাঁ, কেউ আবার মিষ্টির দোকানে, কেউ বা কাপড়ের দোকানে। দিদি ভাই, ছোট ছোট শিশু শ্রমিক শখ করে এইসব কাজ করে না, হতদরিদ্র পিতামাতা অসহায় হয়ে এইসব করাতে বাধ্য হন, কারণ তাদের নুন আনতে পান্তা ফুরোয়। এমন দিন যায় সেদিন তাদের একমুঠো ভাত তাদের কপালে জোটে না। তবে হ্যাঁ, আশার কথা এই যে অনেক অনেক শিশু শ্রমিক কমে গেছে। ভুল ত্রুটি মার্জনা করবেন, অনেক লিখলাম ভুল ত্রুটি, ধন্যবাদে। লিখছেন অদিতি দাস ওরাহার ভগবান গোলা সুন্দরপুর থেকে। অদিতি দি এভাবেই সঙ্গে থাকুন, খুব সত্যি কথা বলেছেন। বাধ্য হয়েই হয়তো শিশুশ্রম, শিশুরা তার পড়াশোনা ছেড়ে এই কাজে লিপ্ত হয়। এবারে বার্তায় যাব। বার্তাটি পাঠিয়েছেন খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত। আজ 12 জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী সচেতনতা দিবসের শুভ সকালের বিষয়, শিশু শ্রমিক প্রতিরোধ সচেতনতা। অবশ্যই মনে করায় আমাদের দেশের প্রশাসন তথা স্থানীয় সংস্থাগুলি শিশু শ্রম প্রতিরোধে কতটা সচেষ্ট এবং অঙ্গীকারবদ্ধ। সরকারি বা সাধারণ সামাজিক মানুষে শিশুশ্রম বিরোধী সচেতনতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ায় অনেক শিশুকে শ্রমক্ষেত্রের বাইরে এনে পুনরায় বিদ্যালয়মুখে করা সম্ভব হয়েছে। জনসংখ্যা নিরিখে বিশ্বে প্রথম আমাদের এই উন্নয়নশীল দেশের অন্যতম প্রধান সমস্যা দারিদ্রতা। পেটে খিদে থাকলে পড়াশোনা লাটে ওঠে, তখন পূর্ণিমা চাঁদকেও ঝলসানো রুটি বলে মনে হয়। ক্ষুধার্ত দরিদ্র মানুষ তখন নিজের হাড় ভাঙা শ্রমের সঙ্গে সঙ্গে প্রাণপ্রিয় শিশুকেও রোজগারের আশায় কলকারখানায়, মাঠে ঘাটে, জমিতে, ইটভাটায় কাজে বাধ্য হয়, পাঠাতে বাধ্য হয়। তবে দেশের প্রশাসন এই শিশুশ্রম প্রতিরোধ কঠোর মনোভাব গ্রহণ করে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী প্রান্তিক সমাজের উন্নয়নে বিভিন্ন ইতিবাচক প্রকল্প গ্রহণ করার মাধ্যমে পরিবারের বড়দের হাতে নিয়মিত কাজের যোগান দিয়ে ঘরে ঘরে খাদ্যের অভাব পূরণ করে শিশুদের বিদ্যালয়মুখী করার সুফল পাচ্ছেন। এই বিষয়ে প্রথমেই যেটা উল্লেখ করতে মন চায় তা হলো নোবেলজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন মহাশয়ের মস্তিষ্ক প্রসূত বিদ্যালয়ের মধ্যাহ্নভোজন প্রকল্প। শুধুমাত্র এই একটি প্রকল্পের সুফলে অনেক প্রথম প্রজন্মের পড়ুয়া আজ আনন্দের সঙ্গে বিদ্যালয়মুখী। তবুও আমাদের ভারী শিল্পহীন কৃষি বিড়ি এবং ইটভাটা শিল্পের এই জেলায় এখনও অনেক শিশুকে নিয়মিত বিদ্যালয়ে না গিয়ে বিড়ি আর ইটভাটায় প্রশাসনের নজরে এড়িয়ে শ্রমদান করতে যাওয়ার ঘটনা আমাদের খুব ব্যথিত করে। একই অঙ্গে আমাদের লালগোলা শিয়ালদা রেলপথে যখন কোনো শিশুকে কোনো সামগ্রী ফেরি করে বিক্রি করতে দেখি আমরা ব্যথিত হই। আশা রাখি এই অবস্থার খুব দ্রুত উন্নতি হবে, শিশুরা বিদ্যালয়েই থাকবে, শ্রমক্ষেত্রে নয়। নমস্কার, সবাই ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, এভাবে সঙ্গে থাকুন। ধন্যবাদ সুব্রতদা সঙ্গে থাকার জন্য, লেখার জন্য। পরের বার্তাটি পাঠিয়েছেন চন্দ্রনাথ সাহা, বহরমপুর কান্তনগর থেকে লিখছেন। শিশু শ্রমিক প্রতিরোধ সচেতনতা বিপন্ন সমাজের প্রতি স্তরের মানুষের জন্য এটি শুধু একটি বার্তা নয়, তার ভবিষ্যৎ রক্ষার্থে নিজস্ব ভূমিকার বহিঃপ্রকাশ ও দায়িত্ব। শিশুরাই জাতির ভবিষ্যৎ, আর বর্তমানই এই ভবিষ্যতের স্বপ্ন দেখায়। সচেতনতা ও শিক্ষার অভাবে সমাজের এক শ্রেণীতে আজ শিশুদের শৈশব বিপন্ন। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বাধ্য হয়ে অল্প বয়সে অর্থের বিনিময়ে শ্রমে যুক্ত হতে হয়। রোজগারের সন্ধানে অভিভাবকরা তাদের হাতে এখন থেকে বই খাতার বদলে শ্রমের সরঞ্জাম তুলে দিচ্ছে। লেখাপড়া বা সামাজিক শিক্ষা থেকে তারা ছোট থেকেই বঞ্চিত। তারা আজ শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। দিনে দিনে বেড়ে চলেছে স্কুল ছুটের সংখ্যা। একটু বড় হতে তারা ছুটে যাচ্ছে ভিন রাজ্যে বেশি উপার্জনের আশায়। হয়তো তাদের মধ্যে অনেকেই প্রতিভা ছিল নিজেকে অন্যভাবে প্রতিষ্ঠিত করার। কেউ বা হয়তো সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারতো আরও কিছুটা, কিন্তু সচেতনতার অভাবে তা আর সম্ভব হয়ে ওঠেনি। শিশু শ্রমিক প্রতিরোধে এই সচেতনতা গড়ে তুলতে আমাদের সবার এগিয়ে আসতে হবে, নিশ্চিত করতে হবে তাদের শিক্ষা ও স্বাস্থ্য। শিশু শ্রমে আইনের কঠোর প্রয়োগ করা খুব দরকার। সব শ্রেণীর মানুষকে সমাজের স্বার্থে এই বিষয়ে সোচ্চার হতে হবে। একদম ঠিক কথা, সবাইকে তার মতো করে এগিয়ে আসতে হবে। লিখেছেন চন্দ্রনাথ সাহা, কান্তনগর, বহরমপুর থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 03482259648 কোন বন্ধু রয়েছেন? হ্যালো, হ্যালো,
3: শুভ সকাল।
1: শুভ সকাল,
3: বীরভূম থেকে চন্দ্রমোহন সিংহ।
1: হ্যাঁ বলুন।
3: শিশু শ্রম প্রতিরোধ সচেতনতা বহুগুণ বেড়ে গিয়েছে। শিশুদের নিয়ে অভিভাবকদের ভাবনা চিন্তা শেষ নেই, তবে ক্ষেত্রটিতে সচেতনতা রয়েছে। একটি বা দুটি সন্তানই যথেষ্ট, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, এই চিন্তা থেকে অনেকে সরে গিয়েছেন, সেটা ইতিবাচক দিক। রাস্তাঘাটে কিশোরদের টোটো চালাতে দেখছি, প্রায় ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সকলে স্কুলে পড়ে। পেশাদার ভিখারি, পাকমারা, দরিদ্রদের উন্নতি করতে পারলে সব সমস্যা মিটে যায়। মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করতে পারাটা সকলের সাধনা হওয়া উচিত। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
1: সঙ্গে থাকুন, ভালো থাকুন।
4: আপনার সাথে যোগাযোগ করতে পারলাম।
1: বলুন আজকের বিষয়।
4: আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ ভালো আছি।
4: গেলাম তা ওখানে আরেকটা বাংলো তৈরি হচ্ছে, তা ওখানে দেখলাম একটা ছেলে, মানে আপনাদের ওই এলাকায় বাড়ি বললো মুর্শিদাবাদ বাড়ি, যে ছেলেটা 10 বছর বয়স হবে, ওখানে ছবি দিচ্ছে। আমি বললাম

0: এটা বলা যাবে না আসলে, ওই যে বলছিলাম, হ্যাঁ কিছু বলছিলাম যে সেটাও বাধ্য হয়, মানে অবস্থাটা এমনই অবস্থা যে তখন এই পড়াশুনো বা তাদের এইখানে স্কুলে পাঠানোটাও তাদের কাছ থেকে মনে হয় তার থেকে যদি ছেলেটা গিয়ে কিছু বা মেয়েটা গিয়ে কিছু অর্থ উপার্জন করে, আসলে দিনান্তে একটু তো খেয়ে পড়ে বাঁচতেই হবে।
1: এরকম দেখেন আমার পাড়ায় দুটি ছেলে আছে, ওর মা চলে গেছে, মানে আরেকটা ঘটনা আপনাকে একটু টাইম নিলাম, আরো বন্ধুরা মানে
0: শুনতে পারে। এবার না একটু, হ্যাঁ এবার ফোনে যাব, অন্য একজন বন্ধুর ফোন আসছে, আজ এই পর্যন্ত থাক, হ্যাঁ ভালো থাকুন, সঙ্গে থাকুন, হ্যাঁ নমস্কার, সঙ্গে থাকুন, হ্যাঁ সঙ্গে থাকুন, আবার কথা হবে, অবশ্য কথা হবে, হ্যাঁ। 03482259648 কোন বন্ধু বলছেন? হ্যালো,
2: হ্যালো জি নমস্কার,
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
2: আমি পুরো বর্মান হাউস গ্রামতলা জামতলা থেকে সেকেন্ড বলছি। হ্যাঁ
0: বলুন, অনেকদিন পর কথা হচ্ছে, বলুন।
2: অনেকদিন পর কথা হচ্ছে,
0: ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আজকের বিষয়ে কথা বলি।
2: হ্যাঁ বিষয় হচ্ছে যে শিশু শ্রমিকটা হওয়ার কারণ হচ্ছে প্রথম যেটা হচ্ছে আর্থিক অবস্থা, বুঝলেন? দ্বিতীয় কারণটা হচ্ছে দেখবেন অনাথ যে শিশুগুলো, হ্যাঁ শিশু আছে সমাজে অনাথ, তারা কিন্তু ওই পরিস্থিতির শিকার হয়।
0: একদম একদম।
2: হ্যাঁ আর সেই সঙ্গে একটা কথা বলি যে আমি একটা বাস্তব অভিজ্ঞতা আমি শেয়ার করছি আপনার সঙ্গে।
0: হ্যাঁ বলুন।
2: আমি পড়াশোনা করতাম মামা বাড়ি থেকে, বুঝলেন, আমার দুই ভাই, আমি আমার মামা বাড়ি থেকে এসে দেখলাম ছোট ভাই ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করে ছেড়ে দিয়ে কাজে লেগে পড়েছে, বাড়ির কাজ করতে আরম্ভ করেছে, আমি এসেও কাবার স্কুলে ভর্তি করি, বুঝলেন, যে লেখাপড়া শিখে কিন্তু সে এখন কিন্তু সে প্রতিষ্ঠিত।
0: আসলে অভিভাবকদের কেউ তো সচেতনটা হওয়াটা খুব প্রয়োজন।
2: হ্যাঁ অবশ্যই। আর একটা কথা হচ্ছে এখন যে পরিস্থিতির মধ্যে আছি আমরা, তাতে করে ধরুন লেখাপড়াটা করানো যায়, একটু কষ্ট করলে মা বাবারা একটু লক্ষ্য রাখলে করানো যায় লেখাপড়া, কাজ তো চিরজীবনই করবে। আর দেখবেন একটা অশিক্ষিত কোন ব্যক্তি রোজগার করা আর একটা শিক্ষিত ব্যক্তি রোজগার করা, দুটো রোজগারের মধ্যে
0: পার্থক্য একশো বার। কিন্তু এই যেটা বললেন না, এখনো শিক্ষাটা গুরুত্বটা সবার কাছে কিন্তু সেইভাবে পৌঁছচ্ছে না, সেই জন্যই এই অবস্থা আজকের।
2: কিন্তু দিদি একটা কথা বলবো যে এখন দেখা যাচ্ছে, বুঝলেন, আজ থেকে আমি 30 বছর পেছনে গেলে যেটা দেখেছি এখন দেখা যাচ্ছে যে না অনেকটাই মানুষ
0: সচেতন হয়েছে। না না সে তো বটেই, কারণ এই সচেতনতার বিষয়ে তো বহুজন, সরকারের পক্ষ থেকে বলুন বেসরকারি বলুন, বহুজন বহুভাবে কাজ করে চলেছে, সেই জন্য কিছু
2: না, অনেক একদম একদম অনেক সুযোগ সুবিধা, অনেক সুযোগ সুবিধা দিয়েছে সরকার, যার জন্য হয়তো অনেক,
0: একদম একদম, ভালো থাকুন, সঙ্গে থাকুন, হ্যাঁ সঙ্গে থাকুন। যাব পরের বার্তায়, আমরা বার্তায় যাওয়ার আগে জীবিকার জন্য একটা কাজের খবর জানাই, কাজের খবর জানাবো, কিন্তু আজকে তো শিশুশ্রম, শিশু শ্রমিক প্রতিরোধ সচেতনতা এই বিষয়ে কথা বলছি। তো এই বয়সে যেমন পড়াশোনার প্রয়োজন, খেলাধুলারও ভীষণ প্রয়োজন। একটা শিশুকে সুন্দরভাবে বাড়তে গেলে খেলা কিন্তু খুব প্রয়োজন, মাঠ খেলা একটা শিশুকে মনের দিক থেকে শরীরের দিক থেকে সুন্দরভাবে বিকশিত করে তোলে। আর খেলতে কোন শিশু না চায়, কেউ সুযোগ পায় আর কেউ চাইলেও পায় না, তাকে বাধ্য হয়, বাধ্য হতে হয় চোখ ভরা জল নিয়ে দেখতে যে তার বয়সী ছেলেরা মাঠে ফুটবল খেলে বেড়াচ্ছে, আর সে তখন কোনো হোটেলে হোক, রাস্তায় বসে জুতো পালিশ হোক বা কোনো কাজে সে মগ্ন, তার সে ইচ্ছেটুকু পূরণ করার সুযোগ নেই। আচ্ছা যাই ভালো খবরে, ভালো খবরটি হলো আহমেদাবাদে বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জিতে তাক লাগিয়ে দিয়েছেন বাংলার মেয়ে ঋতু মণ্ডল। আহমেদাবাদে প্রথম বার্ষিক বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে 70টি দেশ থেকে প্রায় 500 প্রতিযোগী অংশ নিয়েছেন, যার মধ্যে ভারতীয় টিমের সদস্যই 122। এই মিটে এখনও পর্যন্ত জোড়া সোনা পেয়েছেন একজনই, তিনি হুগলির হিন্দমোটরের বাসিন্দা 20 বছরের ঋতু। ঋতু মণ্ডলকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক অনেক শুভেচ্ছা আর এক আকাশ ভালোবাসা। এবার যাব কাজের খবরে। ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 2026 সালের জন্য সরকারি লোকো পাইলট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শূন্য পদ 11,127, বয়স হতে হবে 18 থেকে 30 বছর, পয়লা জুলাই 2026 তারিখ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা

0: হতে হবে মাধ্যমিক পাশ ও নির্দিষ্ট ট্রেডে আইটিআই। বেতন পে লেভেল দুই অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা। আবেদনের শেষ তারিখ 14 জুন 2026। আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.rrbapply.gov.in। আমরা কথা বলছি শিশু শ্রমিক প্রতিরোধ সচেতনতা এই বিষয়ে। এবার যাব আরেকটি বার্তায়। বার্তাটি পাঠিয়েছেন খোরশেদ আলী মণ্ডল, তালপুর হাড়িভাঙ্গা মুর্শিদাবাদ থেকে লিখছেন, শুভ সকাল অর্চিতা দিদি, আশা করি ভালো আছেন। আজকে শুভ সকালের বিষয় হল শিশু শ্রমিক ও সচেতনতা। আজ বিশ্ব শিশু শ্রমিক দিবস। আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশু শ্রমিকদের এই অবৈধ কাজ থেকে ফিরিয়ে আনা উচিত এবং বিভিন্ন স্কুলে পড়াশোনা ব্যবস্থা করা উচিত। বর্তমানে শিশুরা বিভিন্ন ইটভাটায়, কলকারখানায়, চায়ের দোকানে, হোটেলে এইসব জায়গায় কাজ করে থাকে। সরকারিভাবে আমাদের জনগণের মাধ্যমে এইসব শিশুদের বিভিন্ন কাজ থেকে ফিরিয়ে আনা দরকার। এইটুকুই বললাম দিদি, ভালো থাকবেন। খোরশেদ আলী মণ্ডল তালপুর হাড়িভাঙ্গা মুর্শিদাবাদ থেকে লিখছেন। খোরশেদ আলী মণ্ডল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে বার্তায় থাকবার জন্য। পরের বার্তাটি যাই। পরের বার্তাটি পাঠিয়েছেন মিন্টু দালাল বসুয়া থেকে। শিশুশ্রম সমাজের একটি বড় সমস্যা। যে বয়সে শিশুদের পড়াশোনা, খেলাধুলা সুন্দরভাবে বেড়ে ওঠার কথা, সেই বয়সে তাদের দিয়ে কাজ করানো অন্যায়। শিশুশ্রম প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। কোনো শিশুকে কাজে না লাগিয়ে তাদের স্কুলে যাওয়ার সুযোগ করে দিতে হবে। শিশুদের অধিকার রক্ষা করা এবং তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এইটুকু লিখলাম। লিখেছেন বসুয়া থেকে মিন্টু দালাল। পরের বার্তাটি লক্ষ্মীনারায়ণ চৌধুরী রায়চাঁদপুর জিয়াগঞ্জ থেকে। আজকে শুভ সকালে শিশু শ্রমিক বিষয়ে আলোচনায়, আমরা চায়ের দোকান থেকে শুরু করে মুদির দোকান পর্যন্ত অনেক ক্ষেত্রে দেখতে পাই শিশু শ্রমিক হাতের কাজে এগিয়ে দিচ্ছে। এর একমাত্র প্রতিরোধ ব্যবস্থা করতে গেলে সরকারিভাবে সেই সব শিশুদের পরিবারগুলোকে সহযোগিতা করতে হবে, তবেই শিশু শ্রমিক বন্ধ হবে। লিখেছেন লক্ষ্মীনারায়ণ চৌধুরী রায়চাঁদপুর জিয়াগঞ্জ থেকে। লক্ষ্মীনারায়ণবাবু, আপনাকে সমর্থন করি এবং ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকবার জন্য। 03482259648 রয়েছেন। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, একটু জোরে বলুন। হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন?
1: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
1: আজকের বিষয় হচ্ছে যে
0: শিশু শ্রমিক প্রতিরোধ সচেতনতা দিবস। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন।
1: তো আমাদের বিশেষ করে এই বাংলায় যে শিশু শ্রমিক খাটানো হয়, অর্থাৎ চায়ের দোকানে হোক, হোটেলে হোক, বা ইট ভাটাই হোক, বা এমনি মাঠে ঘাটে হোক, গ্যারেজ বাচ্চা বাচ্চা ছেলেদের কাজ করানো হয়, সেই কাজের মধ্য দিয়ে তাদেরকে শোষণ করা হয়, সেটা জীবনে বাড়তির জন্য এই কাম করতে বাধ্য হয়। আর তাই আমাদের দেশের যে সমস্ত মানুষ আছেন এবং সরকার পক্ষ আছে, তাছাড়া সদয় হৃদয় মানুষ যারা আছেন, তাদের উচিত এই সমস্ত শিশু শ্রমিকদের কাজ থেকে তাদেরকে বিরত করে তাদের স্কুলে পাঠানো দরকার। তাদের লেখাপড়ার মধ্য দিয়ে জীবনকে উন্নত করে জীবনকে প্রতিষ্ঠিত করার যে কাজ।
0: একদম একদম ঠিক কথা বলেছেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, কেমন সঙ্গে থাকুন। হ্যাঁ, যাব বার্তায়। বার্তা পাঠিয়েছেন শীষ মোহাম্মদ শিশান পাইকপাড়া রলহাটি বীরভূম থেকে। লিখছেন, ওরা কাজ করে গ্যারেজে, কারখানায় কাজ করে, ওরা কাজ শিখে পরে ওরা বড় মিস্ত্রি হয়। ওর বাবা মায়ের ইচ্ছায়, নিজের ইচ্ছায়, অল্প কিছু রোজগার করার ইচ্ছে কাজে যায় এবং কাজ শিখতে শিখতে কারিগর হয়ে যায়। সত্যি কথা বলতে কি এটা নির্মম সত্য। আমি একটি ছেলেকে জানি যে দৈনিক আট আনা পয়সায় কাজ করতো, আজকে তার দৈনিক হাজার টাকার উপর রোজগার, একজন নামকরা ওয়েল্ডিং মিস্ত্রি। ছোট্ট ননির জন্মদিন, শুভ জন্মদিন, তাকে জানাই শুভ জন্মদিন। আজকে অনেকেই বাবার টোটো নিয়ে বেরিয়ে যায় এবং অল্প পয়সায় যাত্রী বহন করে। বাবা মা ভাবে হাতখরচা দিতে বেঁচে গেলাম আর সেভাবে হাত খরচ পেয়ে গেলাম। এই করতে করতে বিভিন্ন নেশায় সে আগ্রহী হয়ে যায়। কি করবেন, মুখে বলা ছাড়া কিছু নেই। বাবা মা এবং দিদি দাদারা তাকে কেরালা বোম্বে পাঠায়, আবার স্কুলেও নাম থাকার জন্য মাস্টারমশাইয়ের কাছে কাকতি মিনতি করে। এভাবেই আমরা শিশুদেরকে হয়তো ঠিক জায়গায় নিয়ে আসতে পারি না, তাদের শৈশবগুলোকে নষ্ট করি, হয়তো এর জন্য আমরা বড়রা দায়ী, সমাজ দায়ী। যাই হোক, আমরা চেষ্টা করব শিশুদেরকে সুন্দর সমাজ দিতে। ধন্যবাদ আপনাকে শীষ মোহাম্মদ শিশান খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখবার জন্য। নিরঞ্জন শাও বিশপুর হাসনাবাদ, শুভ সকাল। আজ শিশুশ্রম বিরোধী দিবস, তাই আজ শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। লিখেছেন নিরঞ্জন শাও। ছোট্ট কথা, খুব দামি কথা, যত্ন নেওয়া খুব দরকার, এটাও কিন্তু একটি যত্নের অঙ্গ। সোমনাথ দাস রানীরবাজার সোনামুখী বাঁকুড়া থেকে, সুপ্রভাত শুভ সকাল শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। গৌতম চট্টোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় গান, ডাকছে মাঠে সবুজ ঘাস। 12 জুন আন্তর্জাতিক খেলা দিবস উপলক্ষে সোমনাথ দাস লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুরের হেমর দুর্ভাগাদেশ কবিতায় অংশবিশেষ, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে সে নিচে, যারে তুমি রেখেছ পশ্চাতে সে তোমারে পশ্চাতে টানিছে। আজ শুভ সকালে শিশুশ্রমিক প্রতিরোধ সচেতনতা। দিদি ভাই, সমাজের বেশি অংশের অভিভাবকেরা নিজের সন্তানদের শিক্ষা ভবিষ্যৎ সম্পর্কে সচেতন, কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া দুর্বল শ্রেণীর সন্তানেরা আমাদের পরিবারকে সুস্থ রাখার জন্য শিশু অবস্থা শ্রম দিতে বাধ্য হয়। এককভাবে সমাজ সৃষ্টি হয় না, সকলে সমষ্টিত সমষ্টিতে সৃষ্টি হয় সমাজ। সকল মানুষের উন্নতি না হলে সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে উঠতে পারে না। শিশু শ্রমিকদের শিক্ষাঙ্গনে আনার সামাজিক দায়িত্ব আমাদের সকলের। শিক্ষা ছাড়া দেশের উন্নতি হয় না। আন্তরিক শুভেচ্ছা সহ সোমনাথ দাস রানীরবাজার সোনামুখী বাঁকুড়া থেকে। সোমনাথ দা, একটু দুঃখিত, প্রথমে আপনার একটি পুরনো বার্তা পড়তে শুরু করেছিলাম, সেটি মনে হয় আমারই অনুষ্ঠানে ছিল, ডাকছে মাঠে সবুজ ঘাস। তো দুঃখিত সেজন্য। তারপর আপনার লেখা বার্তাটি খুব গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, জরুরি কথা লিখেছেন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এইভাবে থাকবার জন্য। থাকুন, সব সময় থাকুন, আপনাদের সহযোগিতা আমাদেরকে সমৃদ্ধ করুক। বার্তা পাঠিয়েছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। লিখছেন রুটির দোকানে কাজ করতেন প্রিয় কবি নজরুল, এটা একটা পুরনো সমস্যা, মিষ্টি কথা, এর সমাধান নাই, এইটুকু বলে যাই। ছোট্ট কথা, কি গভীর লিখেছেন। লিখছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, আপনাকে প্রণাম, সঙ্গে থাকুন। পরের বার্তা, যে সকল শিশু শিল্পী বাণিজ্যিক অ্যাডে কাজ করেন তারা শিশু শ্রমিক, যে সকল শিশু একদম সেটাও শিশুশ্রম। খুব ভালো দিক ধরেছেন আপনি, কিন্তু আপনার নামটা তো পেলাম না, নামটা লিখেননি সম্ভবত, না প্লিজ নিজের নামটা লিখবেন কেমন। লিখছেন রীনা রায় মণ্ডল বহরমপুর গোড়াবাজার থেকে বলছি। শিশুশ্রম প্রতিরোধ সচেতনতা, শিশুরা দেশের ভবিষ্যৎ নাগরিক, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। কথাগুলো আমরা শুনে থাকি বা বলে থাকি, কিন্তু এই কথাগুলিকে বাস্তবে পরিণত করতে গেলে শিশুকে তার উপযুক্ত অবস্থা, সঠিক পরিবেশ ফিরিয়ে দিতে হবে, মৌলিক চাহিদা অন্ন বস্ত্র আশ্রয় পূরণ করতে হবে, সঙ্গে দূর করতে হবে অশিক্ষার অন্ধকার। তার জন্য সচেতনতার দরকার পরিবারের, রাষ্ট্রের। পরিবার এবং রাষ্ট্র সচেতন হলে শিশুরাও সচেতন হবে তার অধিকার সম্বন্ধে, তার ভবিষ্যৎ সম্বন্ধে, এবং তাতে শিশুশ্রম ও কমবে আশা করি। ধন্যবাদ রীনাদি, আপনার বার্তাটি খুব গুরুত্বপূর্ণ, সঙ্গে থাকুন। আর শ্রোতা বন্ধুরা,

0: আর বার্তা পাঠাবেন না। ঘড়ি বলছে সময় সকাল 8:53। আমাদেরও তো কিছু জরুরি কিছু বলার থাকে, কেমন? সঙ্গে থাকুন, সবাই শুনতে থাকুন। আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। একটি ঘটনা বলবো, এরকম ঘটনা তো আমরা আমাদের বন্ধুদের কাছে শুনলাম। তার আগে জানাই আমাদের আকাশের খবর। আকাশ কি বলছে? আজকে কিন্তু মুর্শিদাবাদ জেলার জন্য সতর্কবার্তা অবশ্যই রয়েছে, কারণ আজ মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই রয়েছে, এবং এই সতর্কবার্তা আগামী 17 জুন পর্যন্ত কিন্তু রয়েছে। 17 জুন পর্যন্ত মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 40-50 কিলোমিটার বেগে দমকা হাওয়া অর্থাৎ ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কেমন? 03482259648 কোন বন্ধু রয়েছেন? সম্ভবত লাস্ট ফোন নেব। হ্যাঁ বলুন। হ্যালো,
1: আমি রানীনগর বাজার থেকে রফিকুল মন্ডল বলছি।
0: হ্যাঁ রফিকুল ভাই বলুন।
1: শেষের বেলায় কেমন কি আর বলবো, তবে বলি আমাদের দেশের যে আইন, তা ছোটবেলায় যখন শিশুরা দেখতাম খুব পরিশ্রম করতো, একদিন রাত্রে দেখছি একটা ঘর ঢালা হচ্ছে, শিশুরা ক্লান্ত হয়ে গেছে, ঠিকাদার এসে তাদেরকে মারছে আর কাজ করে নিচ্ছে, একটু বসেছে অমনি তাকে মারছে, দেখে খুব কষ্ট পেলাম। তাই আমি বলবো এই শিশুরা যেন এইভাবে কষ্ট কেউ না দেয়, শিশুর উপর অত্যাচার না করে। শিশুরা রেস্তোরাঁ, হোটেল এবং যে কোনো রেস্টুরেন্টে এই শিশুরা যে তাল মাজা, বাটি ঘটি মাজা, এইসব কাজ
0: সঙ্গে থাকুন। রফিকুল ভাই ভালো থাকুন।
1: হ্যাঁ এইটুকু বললাম।
0: হ্যাঁ ধন্যবাদ। রহিমের বাবা অসুস্থ, মা লোকের বাড়িতে কাজ করে, সংসারের অভাব মেটাতে তাই ছোট্ট রহিমকে কাজে নামতে হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও সে খুব সামান্য টাকা পায়। দোকানের মালিক মাঝে মাঝে বকাঝকা করে, কখনো আবার ভুল হলে মারধরও করেন, তবু রহিম চুপ করে থাকে, কারণ সে জানে কাজ ছেড়ে দিলে বাড়িতে সেদিন হয়তো চুলা জ্বলবে না। একদিন দোকানে চা খেতে এলেন স্কুল শিক্ষক সুমন স্যার। তিনি লক্ষ্য করলেন ছেলেটি খুব সুন্দর করে হিসাব করতে পারে। কথা বলতে গিয়ে এই জানতে পারলেন রহিম একসময় স্কুলে পড়তো, কিন্তু অভাবের কারণে পড়া ছেড়ে দিতে হয়েছে। সেদিন রাতে সুমন স্যারের মন খুব খারাপ হয়ে গেল। তিনি ভাবলেন এভাবে তো একটা শিশুর জীবন নষ্ট হয়ে যাচ্ছে। পরদিন তিনি রহিমের বাড়িতে গেলেন, তার বাবা মায়ের সঙ্গে কথা বললেন, বুঝিয়ে বললেন যে শিশুশ্রম কোনো সমাধান নয়, শিশুদের হাতে কাজের বোঝা নয়, বই খাতা তুলে দেওয়া উচিত। স্যার স্থানীয় কিছু মানুষকে নিয়ে এগিয়ে এলেন, তারা রহিমের পড়াশোনার দায়িত্ব নিলেন। দোকানের মালিককেও বোঝানো হলো যে শিশুকে দিয়ে কঠোর শ্রম করানো অন্যায়। ধীরে ধীরে রহিম আবার স্কুলে ফিরল। প্রথম দিন স্কুলে গিয়ে রহিমের চোখে জল চলে এলো। নতুন বইয়ের গন্ধ, বন্ধুদের হাসি আর ক্লাসরুমের পরিবেশ তাকে যেন নতুন জীবন দিল। সে মনে মনে প্রতিজ্ঞা করল বড় হয়ে সে এমন একজন মানুষ হবে, সে আর কোনো শিশুকে শ্রমিক হতে দেবে না। কয়েক বছর পরে রহিম সত্যি বড় হলো। সে পড়াশুনো শেষ করে সমাজকর্মী হলো। শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শিশুশ্রমের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে লাগলো। সে বলতো শিশুরা দেশের ভবিষ্যৎ, তাই তাদের হাতে শ্রমের যন্ত্র নয়, তাদের হাতে তুলে দিতে হবে স্বপ্ন, তুলে দিতে হবে বই খাতা, আর তুলে দিতে হবে তাদের শৈশব।

আজকে শুভ সকাল এখানেই শেষ করব। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্চিতা, আর আমার সঙ্গে কারিগরি সহায়তায় ছিলেন সুদীপ্ত রায়।

0: শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ম্যাচে শেষে স্কোরলাইন কি বলছে, কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুবদানির সঙ্গে, আর শুনতে ভুলো না
4: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সময় গানের ভেলা, আর আজ শুক্রবার। শুক্রবার মানে আধুনিক গানের ভেলা।

পণ্ডিত রবিশঙ্করও তাঁর গানের মূল্যায়ন করতেন এইভাবে। সিম্প্লিসিটি অফ এক্সপ্রেশনের একটা অবশ্যম্ভাবী আবেদন আছেই, কারণ তার মধ্যে কোনো প্রিটেনশন নেই। এই অকৃত্রিম আত্মবিভোর এবং স্বচ্ছন্দ পরিবেশনই ছিল তার গানের প্রধান আকর্ষণ। খাঁ সাহেবও বলেছিলেন যে গান যার মধ্যে যে জিনিস মানুষকে আনন্দ দেয়, মনকে ছোঁয়, তাই তো গান। তোমার গলা দিয়ে তান বেরুলো কে বেরুলো না অন্যের গলা দিয়ে ভালো বেরুলো, ইট ডাজ নট ম্যাটার। গানটা শুনছি, সেটা শুনে আনন্দ হচ্ছে, সেটাই সঙ্গীত। তার কান শুনে আরও বলতেন, ওই আওয়াজ অভিব্যক্তির মাদকতা আমাকে মুগ্ধ করে। লতা মঙ্গেশকর তার এক শ্রদ্ধাঞ্জলিতে বলেন, তার গান শুনলে মনে হয় মন্দিরে বসে কোনো সাধু ভজন গাইছেন। কি বোঝা যাচ্ছে, আজ আধুনিক গানের গানের ভেলা ভাসালাম কার নামে? হ্যাঁ, তাঁর নামে। শতবর্ষ পেরিয়েও যিনি আজও সমান জনপ্রিয়, তিনি আর কেউ নন, হেমন্ত মুখোপাধ্যায়। আগামী 16 জুন তার জন্মদিন। কিন্তু শুধু কি একটা দিনেই তার জন্মদিন ধরা থাকে? থাকে না বলেই তো শতবর্ষ পেরিয়েও তাকে আমরা প্রতি মুহূর্তে মনে করি, মনে করি তার সৃষ্টি, তার গান, তার সুর। আর তার জন্মদিনের প্রাক্কালে আজকের গানের ভেলা ভাসাবো সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের গানে গানে। হ্যাঁ, অবশ্যই গানে চলে যাব, তবে আপনারাও চলে আসতে পারেন টেলিফোনে।

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কথায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে শুরু করলাম আজকের গানের ফেলার পথ চলা। হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায়, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়েই আমরা আজ একটি ঘন্টা কাটাবো। আর আপনারাও কিন্তু চলে আসতে পারেন, জানি আপনাদের সকলেরই প্রায় নম্বরটা জানা, তবু আরও একবার বলে দিই কী করে চলে আসবেন বন্ধুরা আমাদের কাছে কাছে টেলিফোনের মাধ্যমে। যাদের জানা নেই তারা চট করে নাম্বারটা লিখে নিন, 0332213 1342, 0332213 1342। চলে আসুন, কথা হবে। বিশিষ্ট সঙ্গীত পরিচালক সি রামচন্দ্র একবার প্রশ্ন করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়কে, আপনি তো গায়ক, সুরকার, প্রযোজক তিন রকম ভূমিকাই পালন করেছেন, আচ্ছা এর মধ্যে আপনার নিজের সবচেয়ে ভালো লাগে কোনটি? হেমন্তর উত্তর ছিল, অবশ্যই গায়ক। অর্থাৎ সুরকার হিসেবে তিনি নিজের মূল্যায়নে কিন্তু খানিকটা উদাসীন ছিলেন বলেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখায় জানতে পারি। তবে খুব সহজ সরল সুর করতেন, যা ছুঁয়ে যেত আমাদের সকলের মনকে। তিনি জানতেন কণ্ঠই তাঁর সম্পদ, কণ্ঠের মাধুর্য, সরল সুন্দর মিষ্টি সুর আর সহজ গায়কই ভালো কথা। ব্যাস এখানেই লুকিয়ে আছে সঙ্গীতের মেলোডি আর রোমান্টিকতার ভ্রণ। শুনব আরও একটি গান তাঁরই কণ্ঠে, তাঁরই সুরে।

0: গৌরীপ্রসন্ন মজুমদারের এমন কথা আর তাঁর সুর, তার কণ্ঠ, এসব গান কি কখনো ভোলা যায়, নাকি ভুলতে পারা যায়? এ যেন চির নতুন গান, যখনই শুনি তখনই মন ভরে যায়। আমরা দেখে নেব, কোনো এক বন্ধু অপেক্ষা করছেন আমাদের জন্য, একটু চলে যাই বন্ধুর কাছে। হ্যালো,
1: নমস্কার সুপ্রভাত।
0: নমস্কার সুপ্রভাত, কে বলছেন বন্ধু?
1: হাওড়া ময়দান লক্ষণ দাস লেন থেকে স্নেহাশিস রাহা কথা বলছি।
0: আচ্ছা বলুন।
1: আপনি তো আজকে হেমন্ত মুখোপাধ্যায়, আমাদের বাংলার সঙ্গীতের ঈশ্বর যিনি, তাকে নিয়ে অনুষ্ঠান করছেন। তবে মাঝে মাঝে একটা ধন্দ দেখা দেয় যে গায়ক হেমন্ত না সুরকার হেমন্ত, কাকে বেশি অগ্রাধিকার দেবো। খুব কম এরকম মানুষ দেখতে পাওয়া যায় যারা গায়ক এবং শিল্পী দুটি ক্ষেত্রেই মানে যেখানে হাত দিয়েছেন সেখানেই শোনা। আজকে যেহেতু আপনি সুরকার হেমন্ত ব্যাপারটা ধরেছেন, তাই সেই প্রসঙ্গেই বলি, উনি কিন্তু মানে তৎকালীন মানে উনি যখন সুরের সৃষ্টি করেছেন তখন যারা সেরকম ভাবে প্রতিষ্ঠিত শিল্পী নয় তাদের দিয়েও কিন্তু অনেক গান গাই গেছেন, এবং এখানে এটা এটা কিন্তু বিশাল একটা কৃতিত্বের ব্যাপার। আর খুব ভালো বুঝতেন যে কোন গানটা কোন শিল্পীকে দিয়ে গাওয়ালে সেটা আমাদের কাছে শ্রুতি মধুর হবে। যেমন হৈমন্ত শুক্লাকে দিয়ে তিনি কয়েকটা গান রেকর্ড করিয়েছিলেন, অরুন্ধতী রামচৌধুরীর কথা মনে পড়ছে, আর শিবাজী চট্টোপাধ্যায় যার সঙ্গে তার কণ্ঠের এত মিল, কিন্তু একটা নিজস্ব স্বাতন্ত্রতা বজায় রেখে তিনি তার জন্য সুরের সৃষ্টি করেছিলেন। এবং এখানেই আমার মনে হয় যে হেমন্ত মুখোপাধ্যায় সুরকার হিসেবে একটা সার্থকতা। আজকে অনেক তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান আপনি আমাদের সমৃদ্ধ করবেন, আমরা ঋণ হব।
0: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, নমস্কার। ঠিক তাই, ঠিক যে কথাগুলো আমিও বলবো ভাবছিলাম। তো আসল কথা, এইভাবেই তো আদান প্রদান হয়। আমাদের বন্ধুরা রেডিওর ওপারে থাকলেও তাদের কাছে অনেক তথ্য থাকে, তারাও অনেক কিছু যেমন জানতে চান তেমন জানাতে চান, আর এভাবেই তো জানাটা হয়ে যায় সত্যি কথায়। আর সর্বোপরি সুরকার, গায়ক, প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়কে তো আমরা তাঁর সৃষ্টি দিয়ে, তার কাজ দিয়ে চিনি। সর্বোপরি মনে হয় তিনি বোধহয় একজন খুব ভালো মানুষ ছিলেন, আমার তো মনে হয় বোধহয় নয় নিশ্চিত ভালো মানুষ ছিলেন। তার তাকে দেখলেই বোধহয় মনটা ভালো হয়ে যেত। তাকে তো আমরা সামনে থেকে দেখিনি, কিন্তু যতটুকু দেখি তাতেই মনে হয়। নিশ্চয়ই আবারও কোনো বন্ধুর কাছে যাব, তার আগে একটু চলে যাই কথাই তাঁর সম্পর্কে। এটা তিনি নিজেই বলেছেন যে যে সুরকার হিসেবেও তাকে ঋদ্ধ করেছে রবীন্দ্রনাথেরই গান। সুর তো যথার্থই আশ্রয় খুঁজে পায় হেমন্ত মুখোপাধ্যায়ের স্বর্গীয় কণ্ঠে। তবে অনেক সঙ্গীত বিশেষজ্ঞের কাছে সুরকার হিসেবে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতি পক্ষপাতিত্ব

তুলনায় বেশি। তবে কেউ কেউ আবার বলেন যে তত্ত্ব দিয়ে সুরের শ্রেষ্ঠত্ব বিচার করাটা একেবারেই অনধিকার চর্চা, বরং গানকে হৃদয় দিয়ে অনুভব করে তাকে ভালোবাসার অধিকার আমাদের সকলেরই থাকে। আর সেই অধিকারই সুরকার এবং গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের এক অখণ্ড সত্তার প্রতি আমার অস্তিত্বের সমর্পণ। শুনব এবারে একটি গান শিপ্রা বসুর কণ্ঠে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়। এবং অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে।

0: হ্যাঁ, রেডিওর ওপারে আরও এক বন্ধু অপেক্ষা করছেন, একটু শুনে নেব তার মনের কথা। নমস্কার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, আমি মালদা থেকে সায়ম ঘোষ কথা বলছি।
0: সুপ্রভাত, বলুন।
1: হ্যাঁ সুপ্রভাত। আসলে আজকে সমুদ্র প্রায় সঙ্গীত স্রষ্টাকে নিয়ে আপনি বসেছেন, তার কোন দিকটা নিয়ে বলা মানে বলা যায় সেই নির্দেশটা আপনি করে দিয়েছেন, তার জন্য অসচ্ছ ধন্যবাদ। আমি একটি গানের কথা বলি, এই গানটি কিন্তু সচরাচর আমরা মানে শুনতে পাই না, কিন্তু খুব সুন্দর গান মুকেশের খাওয়া, ওনার সুর আমার মনের কত সুখ নিয়ে সারা রাখা খেলা করে, কেউ যেন ফিরে গেছে আপন কোনো একজন। এই গানটি

0: স্পিকার হচ্ছে সে যে মুকুল দত্ত এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। এবং এই গানটি যে যদি মন দিয়ে আপনারা শোনেন তাহলে দেখবেন যে মুকেশের যে হিন্দি টান সেই টানটাকেও যেন গানটা তাদের অভিনয় করে তুলেছে। এবং তাছাড়াও আর একটা গান বলি যে এই গানটা আমার মেয়েটি হয়ে শুনে থাকি প্রতিভা বন্দ্যোপাধ্যায় গাওয়া আঘাত আমার ভালো লাগে।
1: হ্যাঁ আছে তো প্রচুর, তা সত্যি যেটা প্রথমে আপনি বললেন যে সমুদ্রে আমরা আজকে পাড়ি দিয়েছি সেখান থেকে এক আধলা জল তুলে নেওয়া, বেছে তুলে নেওয়া বড় কঠিন। তবুও নিশ্চয়ই
0: এই গানটা আপনি শোনালেন যে আমার কবার মরণ হবে বড়, এই গানটা
1: সঙ্গে থাকুন, অবশ্যই সকলের মনের ইচ্ছে যাতে পূরণ করা যায় আমরা চেষ্টা করি, যদি আমাদের সংগ্রহে থাকে বা এই মুহূর্তে পারি নিশ্চয়ই শোনাবো।

হেমন্ত মুখোপাধ্যায়ের সুর সৃষ্টিতে আছে বৈচিত্র্য। অবশ্য বাংলা গানে, বিশেষ করে ছায়াছবিতে সুরের মধ্যে দিয়ে রোমান্টিক আবহ তৈরিই তাঁর সুর সৃষ্টির বৈশিষ্ট্য। প্রখ্যাত সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এক জায়গায় লিখেছিলেন যে হেমন্ত মুখোপাধ্যায় গায়ক হিসেবে পাঁচজনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। একথা তো ঠিক, কিন্তু বাংলা চিত্রসঙ্গীত জগতে তিনি সম্রাট সুরস্রষ্টা হিসেবে, কারণ চলচ্চিত্রে গান করতে গেলে দৃশ্যের অনুভবকে পরিস্ফুটিত করাই হচ্ছে প্রাথমিক শর্ত, যা নির্মাণ আঙ্গিক বুদ্ধি থেকে হৃদয় সম্পৃক্ত হওয়ার উজ্জ্বলতায় সার্থক হতে হবে। হেমন্ত মুখোপাধ্যায় ছায়াছবির সুরে গান নির্মাণ করেননি, তিনি গানকে ছবির সংলাপ করে দিয়েছেন। হ্যাঁ, যদিও আজ আমরা ছায়াছবির গানে নেই, আমরা রয়েছি আধুনিক গানে, তাই শুনে নেব তারই সুরারোপিত আরও একটি গান অনুপ ঘোষালের কণ্ঠে।

0: দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে অনুপ ঘোষালের কণ্ঠে শুনলাম এই গান। ঠিক কথা, একটু আগে যে বন্ধু ফোন করেছিলেন তিনি সত্যিই বললেন যে আমরা রয়েছি আজ অথৈ সমুদ্রে, কিন্তু তবুও যেন এই সমুদ্রে ভেসে থাকতে ভালোই লাগে। কখনো মনে হয় না একদম বোধহয় ডুবে গেলাম, আর ওঠার আশা নেই। কিন্তু তাদের গান শুনেই, তাদের এই সুর শুনেই মনে হয় আরও আরও অনেক অনেকক্ষণ অনেকটা সময় ভেসে থাকা যায়, কারণ তাঁরা হলেন আমাদের সঙ্গীতের ঈশ্বর, আমাদের প্রাণপ্রিয় শিল্পী। আমাদের বন্ধু অপেক্ষা করছেন, দেখে নেব আরেকজন কে আছেন। নমস্কার বন্ধু, সুপ্রভাত, কে বলছেন?
1: নমস্কার, চন্দন সরকার কৃষ্ণনগর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আরো একটা শুক্রবারে গানের ভেলা মন ছুঁয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। দেখুন, এখন এত উন্নত মোবাইল ফোনে একটা ভয়েস করলে অনায়াসে সব গান চলে আসে, তবুও আকাশবাণীর এই যে মাদকতা, এই যে কথা গান, এ ভুলবার নয়। আজকে আপনি যাকে অনুষ্ঠান করতে বসেছেন হেমন্ত মুখোপাধ্যায়, আসলে মানুষগুলোর মধ্যে জন্মের তারিখ আছে, জন্ম আছে, মৃত্যু নেই, এটা একদম প্রতিমুহূর্তে অনুভব করি আমরা। এই আমি একটু আসলে গানগুলোকে, পুরোনো গানগুলোকে একটু কবিতা করি। গত পরশু দিনই করছিলাম, হেমন্ত মুখোপাধ্যায় সুর করা শিবাজী চট্টোপাধ্যায় সেই ভীষণ জনপ্রিয় গান ভালোবাসা ভালোবাসা ছবিতে খোপার ওই গোলাপ দিয়ে মনটা যেন এত কাছে টানলে, এত চমৎকার সুর করে গেছেন হেমন্ত মুখোপাধ্যায়। এবং ছোটবেলাতে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় গান শুনেই বড় হওয়া, আজকের ওয়েদারও বারবার সে কথা মনে করিয়ে দিচ্ছে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কিংবা সেই পালকির গান অথবা কোনো গায়ের বধূর কথা বলেছেন সুরে সুরে হেমন্ত মুখোপাধ্যায়। মান্না দে, এই সৃষ্টিগুলো আকাশবাণীর থেকে আমরা প্রতি মুহূর্তে পাই, ভীষণ ভালো লাগা। আপনাকে অনেক ধন্যবাদ,
0: অনেক ধন্যবাদ। আর আপনারা আছেন, আপনারা এই যে সমস্ত দূরত্ব অতিক্রম করে 0332213134 তে চলে আসছেন আমাদের কাছে, আপনাদের মনের কথা বলছেন, এটাও যে আমাদের কাছে অনেক বড় পাওয়া। সত্যি কথাই, উনি যে গানগুলো বললেন সেগুলো বেশিরভাগই ছায়াছবির গান, কিন্তু আজ তো আমরা রয়েছি আধুনিক গানে এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে, তাই তার সম্পর্কে আরও কিছু কথায় যাওয়ার আগে একটা গান শুনে নি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: 1935 খ্রিস্টাব্দে হেমন্ত তার বন্ধু সুভাষ মুখোপাধ্যায়ের প্রভাবেই আকাশবাণীতে গান রেকর্ডিং করেন, যে গানের প্রথম লাইন ছিল আমার গানেতে এলে নবরূপী চিরন্তনী। তার গানের শুরুর জীবনে পরামর্শদাতা হিসেবে পেয়েছিলেন সে বাংলা সঙ্গীতজ্ঞ শৈলেশ দত্তগুপ্তকে। অনেকেই হেমন্ত মুখোপাধ্যায়কে ছোটে পঙ্কজ বলেও ডাকতেন, তার কারণটা বোধহয় সকলেরই জানা। হ্যাঁ, কারণ প্রথম জীবনে হেমন্ত মুখোপাধ্যায় বাংলার প্রখ্যাত গায়ক পঙ্কজ মল্লিককে কিছুটা অনুসরণ করতেন। আসল কথা, তাদের জীবন নিয়ে বলতে শুরু করলে বোধহয় সারাটা দিন চলে যাবে, কিন্তু আমাদের তো গান শুনতেই হবে, আর সেই সঙ্গেই শুনতে হবে আমাদের বন্ধুদের মনের কথা, কারণ তারা আছেন বলেই তো আমরা এপারে রয়েছি। দেখে নেব চট করে কে রয়েছেন আমাদের বন্ধু। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, কে বলছেন বন্ধু?
1: বহরমপুর কাশ্মীর বাজার থেকে মনোরাজ বলছি, কলকাতা।
0: অনেক ধন্যবাদ, বলুন।
1: বড় বড় ব্যক্তির জন্মদিন আর মৃত্যু দিবস জানা যায় না, আমাদের এই ব্যস্ততম জীবনে জানা খুব মুশকিল, তাই আপনারাই মনে করিয়ে দেন, তার জন্য ধন্যবাদ। আর একটা গান গাইতে রিকোয়েস্ট করবো, পৃথিবী পরে মিলাকা জানা শুনলেন, খুব ভালো লাগবে।
0: অনেক ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য, কিন্তু আজকে তো রয়েছি আধুনিক গানের গানের ভেলায়, তাই আপনি যে গানটির অনুরোধ করলেন সেটি তো একটু ছায়াছবির গান, সেটি আজকে শোনাতে পাচ্ছি না, কিন্তু কোনো না কোনো দিন নিশ্চয়ই শোনানো হবে এবং আপনিও শুনতে পাবেন। আমরা আজ গানের ভেলায় রয়েছি সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে, যার কণ্ঠস্বরকে সকলেই প্রায় ঈশ্বরের কণ্ঠস্বর বলে মেনেই নিয়েছিলেন। আর আমার তো মনে হয় তাকে দেখলেই যেন মনে হতো একজন দেবদূতকে দেখছি। তাকে তো আমরা স্বচক্ষে দেখিনি, কিন্তু যখন আমরা টিভির পর্দায় দেখেছি কিংবা তার ছবি দেখি, ওই ধুতি পাঞ্জাবি পরিহিত একজন সৌম দর্শন পুরুষ, আর সেই দরাজ কণ্ঠস্বর, আহা, এনেই তো হেমন্ত মুখোপাধ্যায়। চলে যাব পরের গানে তাঁরই সুরে, তাপস কুমার চট্টোপাধ্যায়।

0: 1937 খ্রিস্টাব্দে কলম্বিয়া লেবেলে হেমন্ত মুখোপাধ্যায় তার প্রথম গ্রামোফোন রেকর্ড প্রকাশ করেন। চলচ্চিত্রের বাইরে রেকর্ডের গানগুলো ছিল জানিতে যদি গো তুমি এবং বলো গো বলো মরে, যেগুলোর কথা নরেশ ভট্টাচার্যের এবং শৈলেশ দত্তগুপ্তের। আর 1941 সালে হেমন্ত নিমাই সন্ন্যাস সিনেমায় ছবি বিশ্বাসের লিপে কাহা কানু কাহি গান প্লেব্যাক করেন। তবে 1944 খ্রিস্টাব্দে চলচ্চিত্রের বাইরে বাংলা গানে হেমন্ত মুখোপাধ্যায় নিজে প্রথম সুর দিয়েছিলেন কথা কোয়ো না কো শুধু শোনো এবং আমার বিরহ আকাশে প্রিয়া, এই দুটি গানে। এগুলোর কথা লিখেছিলেন অমিয় বাগচি। দেখে নেব আরো কোনো তথ্য নিয়ে, নতুন তথ্য নিয়ে আমাদের বন্ধু অপেক্ষা করছেন ফোনের ওপারে। হ্যালো, নমস্কার, সুপ্রভাত বন্ধু, কে বলছেন?
1: নমস্কার, আমি বর্ধমান জেলার ভোতাগ্রাম থেকে মীর বদরুদ্দোজা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: ভালোই লাগছে। হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
1: গানের বেলা খুব সুন্দর লাগছে। তা হেমন্ত মুখোপাধ্যায় তো খুব ভালো একটা গায়ক। আমি যখন কলেজে পড়ি তখন শিবাজী চট্টোপাধ্যায়ের যে গানটা হিট হয়েছিল খোপার ওই গোলাপ দিয়ে, আমি তখন একজনের প্রেমে পড়ি এবং একটা গোলাপ তাকে দিয়েছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য তাকে আমি জীবন সঙ্গিনী করতে পারিনি।
0: বেশ বন্ধু, আপনি যে গানটির কথা বলছেন, হ্যাঁ এরকম তো অনেক ঘটনাই আমাদের জীবনে ঘটে থাকে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আজ রয়েছে আধুনিক গানের গানের ভেলায়, তাই খোপারুই গোলাপ দিয়ে এটি ছায়াছবির গান। এমনই নিশ্চয়ই আপনার অনুরোধ থাকবে গান শোনার, আগামীতেও নিশ্চয়ই শোনানো হবে। তবে এই মুহূর্তে আমরা শুনব মুকুল দত্তের কথায় প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। একটু আগেই আমাদের এক বন্ধু যে গানটির কথা বলছিলেন সেই গান, আধার আমার ভালো লাগে।

তিনি নিজে গাইতে এবং সুর করতে মূলত পছন্দ করতেন সহজ সরল মেলোডি প্রধান গান, কেননা বাঙালির সাঙ্গীতিক অন্তরটি সুরকার ও গায়ক হিসেবে খুব ভালো অনুভব করতেন। আর তাকে কিন্তু বাংলায় রবীন্দ্রসঙ্গীতের একজন শীর্ষস্থানীয় শিল্পী হিসেবে বিবেচনা করা হয়। 1980 খ্রিস্টাব্দের মার্চে কলকাতায় দেবব্রত বিশ্বাসের সম্মানে হেমন্ত মুখোপাধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ওই অনুষ্ঠানে কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস নিঃসংকোচে বলেছিলেন যে হেমন্ত হচ্ছে রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করে তোলার দ্বিতীয় নায়ক, আর প্রথমজন হলেন কিংবদন্তি পঙ্কজ কুমার মল্লিক। রবীন্দ্রসঙ্গীত আর রবীন্দ্রনাথ সম্পর্কে হেমন্ত মুখোপাধ্যায়ের ভাবনা, রবীন্দ্রনাথের তার প্রভাব, এ নিয়ে বোধহয় একটা পুরো দিন আলোচনা চলতে পারে। কিন্তু আজ তো আমরা রয়েছি আধুনিক গানে, আধুনিক গানের গানের ভেলায় সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে, তাই শুনে নেব পরের গান। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথায়।

0: হ্যাঁ, আমাদের আরও এক বন্ধু অপেক্ষা করছেন, দেখে নেব কে আছেন। নমস্কার বন্ধু, সুপ্রভাত।
1: হ্যাঁ, আমি কলকাতা নিউ টাউন থেকে জন্মেন্দু সাহু বলছি।
0: হ্যাঁ বলুন।
1: হেমন্তকে নিয়ে আজ অনুষ্ঠান করছেন, তো আপনি বারবার আক্ষেপ করছিলেন যে আমরা তো তাকে নিজের চোখে দেখিনি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আমি একটি ব্যক্তিগত স্মৃতির কথা বলি। তখন প্রায় আমার বয়স 30 বছর, গ্রাম থেকে একটি পত্রিকা করতাম,

0: তার সাক্ষাৎকার নেওয়ার জন্য উইদাউট টেকিং এনি অ্যাপয়েন্টমেন্ট আমি তার বাড়ি চলে গেছিলাম। তিনি অসুস্থ অবস্থাতেই আমার সঙ্গে 15 মিনিট, আমার মতো অত্যন্ত সাধারণ কোনো বিখ্যাত লেখক বা সাংবাদিক নয়, আমার সঙ্গে 20 মিনিট কথা বলেছিলেন। আমাকে গদির সোফায় বসিয়ে নিজে লোহার চেয়ারে বসে, এবং সব থেকে বড় কথা তার সুর যেমন মিষ্টি, গান যেমন মিষ্টি, তার কথাগুলোও সেই রকম মিষ্টি। আমার সৌভাগ্য হয়েছিল এই ঈশ্বরের সান্নিধ্য লাভের। এই ব্যক্তিগত স্মৃতিটার কথা বললাম,
1: অনেক অনেক ধন্যবাদ। আপনি সত্যিই সৌভাগ্যবান, আর এই যে আপনার স্মৃতি ভাগ করে নিলেন, এর জন্য আমরাও সমৃদ্ধ হলাম। এগুলোই তো এপার ওপার এক

এক্ষুনি যে বন্ধু ফোন করেছিলেন, যে বলছিলেন যে এত মিষ্টি ব্যবহার, মিষ্টি কথা, সেই সূত্র ধরেই বলি, একবার একটি জায়গায় আমাদের সকলের অত্যন্ত প্রিয় শিল্পী, সে বিশ্ববরেণ্য শিল্পী মান্না দে, তার সম্পর্কে বলেছিলেন যে যে কোনো অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে তিনি গান গাইতে বসলেই তাকে সম্বোধন করতেন এইভাবে যে মিষ্টি সুরকার, মিষ্টি গায়ক আর মিষ্টি মানুষ। আর তার বিনয়ী মন্তব্য যে হেমন্তবাবু মানুষ খুব বড়, অমন যার গলা, তিনি সব গান তো নিজেই গাইতে পারেন, আমাদের বরং খেটে গাইতে হয়, আর উনি কথা বললেই গান হয়ে যায়। এ প্রসঙ্গেই কবি সুখা কবিবন্ধু সুভাষ মুখোপাধ্যায়ও বলেছিলেন যে ও সুর করে খবরের কাগজ পড়লেও সেটা গান হয়ে যায়। সত্যি হয়ে গেল এইসব শোনা কথা বা জানা কথার সঙ্গে, একটু আগে যে বন্ধু ভাগ করে নিলেন তার স্মৃতির কথা, তার সঙ্গে একেবারেই যেন মিলে গেল। শুনে নেব এবারে সুবীর হাজরার কথায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: হ্যাঁ, ঘড়ির কাঁটা কিন্তু আস্তে আস্তে বেশ শেষের দিকে এগিয়ে চলেছে, খুব দ্রুত গতিতে যেন মনে হচ্ছে এখন এগোচ্ছে। তাই চট করে দেখে নিই, আরও এক কোন বন্ধু রয়েছেন, তাদের ভীষণ দুঃখ থাকে তারা ফোনে আসতে পারেন না। নমস্কার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার দিদি, আমি বারাকপুর থেকে শ্রেয়া পান বলছি। সকলকে সুপ্রভাত জানাই। আজকে যখন সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে কথা হচ্ছে, তখন আমার একটা কথা মনে পড়লো। আমাদের বিখ্যাত আরেকজন সুরকার প্রবীর চৌধুরী বলেছিলেন যে ঈশ্বর যদি গান করতেন, ঠিক এই হেমন্ত মুখোপাধ্যায়ের গলাতেই গানটা করতেন। তো এটা যে কত বড় প্রাপ্তি একটা! আর যখন উনি কানন দেবী, তারপরে আমাদের আরো অনেকে মান্নাদের প্রত্যেকে ওনার সুরে গান করেছেন, কিন্তু 1953 সালে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত তত্ত্বাবধানে ও দ্বৈত কণ্ঠে লতা মঙ্গেশকর গেয়েছিলেন মধুগন্ধে ভরা ও তোমার হলো সুরো। এবং কানন দেবী নিজেও কিন্তু গেয়েছেন এবং বলেছিলেন যে উনি আমার দ্বিতীয় সঙ্গীত গুরু।
0: একদম একদম, খুব ভালো লাগলো। এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের সমৃদ্ধ করুন, আর গানের ভেলা এভাবেই এগিয়ে যাক আপনাদের সকলকে নিয়ে। শুনব শিবাজি চট্টোপাধ্যায়ের কণ্ঠে এবারের গান, বিশ্বনাথ দাসের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে।

0: সময় একদম শেষের দিকে, ঘড়ির কাঁটা কিন্তু চোখ রাঙাচ্ছে, এবারে যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে। দেখে নেব আমাদের রেডিওর ওপারে কোন বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো, নমস্কার বন্ধু, সুপ্রভাত।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আর সময় নাই, সব শেষে এলাম।
0: হ্যাঁ,
1: আমি বলছি রানু মুখোপাধ্যায়ের একটা গান হলে ভালো হতো।
0: আপনার নাম বলবেন, নামটা বলবেন।
1: আমার নাম সুখদেব পাল, বর্ধমান থেকে। সুখদেব পাল, বর্ধমান থেকে।
0: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন।
1: হ্যাঁ, রানু মুখোপাধ্যায় ভালো হতো।
0: হ্যাঁ, ভালো তো হতোই, অনেক কিছুই ভালো হওয়ার থাকে, কিন্তু সবকিছু আমরা চাইলেই তো এক সকালে কিংবা এক বেলায় পেতে পারি না, অপেক্ষা করতে হবে, আজ না হয় অন্যদিন হবে। আর সবসময় আমরা এটা জানি যে সবুরে কিন্তু মেওয়া ফলে, তাই সে অপেক্ষা থাকলো। আপনার ইচ্ছে পূরণ করতে পারলে আমার বড়ই ভালো লাগতো, কিন্তু এই মুহূর্তে একটি অন্য গান শোনাবো, তার কারণ একটি কথা জানানোর জন্য। লতা মঙ্গেশকরকে বাংলা গানের জগতে নিয়ে আসার কৃতিত্ব কিন্তু তারই, শুরু হয়েছিল রবীন্দ্রসঙ্গীত দিয়ে, পরে প্রেম একবারই এসেছিল নীরবে গানটি যখন লতাকে দিয়ে গাইয়েছেন, শুনে মনে হয়েছে রবীন্দ্রসঙ্গীতের প্রভাবে গানটি এত শ্রুতিমধুর। অথচ এই গানেরই সুরে আজ রোনা পারা তো সমঝে গানটি যখন কিশোর কুমারকে দিয়ে গাওয়ালেন, তখন কিন্তু মনে হয় না রবীন্দ্রসঙ্গীত অনুসারী গান শুনছি। একই গান দুজন বড় মাপের শিল্পীকে দিয়ে ভিন্ন ভিন্ন গায়কীতে গাওয়ানো, এবং দুটি গানই সফল, একজন সুরকারের পক্ষে এ কিন্তু কম সার্থকতার নিদর্শন নয়। যেতে যেতে এই গান থাকলো কানে।

হ্যাঁ, তার গানের প্রতি, তার কণ্ঠের প্রতি, তার সুরের প্রতি হয়তো নীরবেই প্রেম এসেছিল, কিন্তু সেই প্রেম হয়ে গেছে চিরস্থায়ী। তার জন্মদিনের প্রাক্কালে আজ ছিলাম গানের ভেলায় সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু অমৃতা হালদারায়। আজ তাহলে এ পর্যন্তই, আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন অনুষ্ঠান যুববাণী। আপনাদের সঙ্গে ঋত্বিক শিকদার এবং পৌলমী বাঘ।

0: বিকেলের সময় হয়ে গেছে, এখন ঠিক বেলা 11টা বেজে 1 মিনিট। আর তোমাদের সঙ্গে আজকে আমি রয়েছি ঋত্বিক। আর
1: ঋত্বিকের সঙ্গে কে রয়েছে সেটা ওর বলতে একেবারে মনে হচ্ছে যে এই পৃথিবী ওলট পালট হয়ে যেত।
0: না না, সেরকম কিছু না, একটু তুমি বললে একটু বেশি ভালো হতো। না
1: হ্যাঁ, এখন কি আমরা ওই উত্তম সুচিত্রার মতো শুরু করব? তুমি বলো।
0: না না না, একদম
1: আজকে অবশ্যই মানে সিনেমা নিয়ে আড্ডা তো হচ্ছে না যে আমরা শুরুতেই উত্তম সুচিত্রার কথা বললাম, সেটা না। আজকে তোমাদের সঙ্গে আড্ডা হবে একটা এমন বিষয় নিয়ে। তোমরা জানো আজকে তরুণের স্বপ্ন নিয়ে আমরা আড্ডায় রয়েছি,
0: একদম।
1: এবং সেখানে কিন্তু আজকে আড্ডা হবে একটা বিশেষ
0: ট্রেডিশনাল এই ডক্টরি নিয়ে পড়বে নাহলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, এই দুটোই জানো। এর বাইরেও যে অনেক অনেক বিষয় রয়েছে সেইটা নিয়ে তো এখনো এক্সপ্লোর করা হয়নি। তাই আজ এমন একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, সেই বিষয়টা হয়তো তোমার খুব ভালো লাগতে পারে, আর সেই বিষয় নিয়ে পড়াশোনা করে তুমি হয়তো তোমার পছন্দের পেশাও খুঁজে নিতে পারো।
1: একেবারেই। আর সেইটা খুঁজতে তোমাদেরকে যিনি সাহায্য করবেন তিনি আমাদের সঙ্গেই উপস্থিত রয়েছেন আজকে। তিনি হচ্ছেন ডক্টর অংশুমান বাগচি, কল্যাণী ইউনিভার্সিটির প্রফেসর। উনি ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োফিজিক্সের আওতায় রয়েছেন আর কি।
0: আর তার মানে বুঝতেই পারছো আজকে আমরা কোন বিষয়ে কথা বলবো। আর নমস্কার স্যার, আজকে কেমন লাগছে আপনার স্টুডিওতে এসে?
2: নমস্কার ঋত্বিক অ্যান্ড পৌলমি, অ্যান্ড হ্যালো টু এভরিবডি। হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে, স্পেশালি এটা যখন বাচ্চাদের জন্য। আমি বাচ্চাদেরই বলছি কারণ আমি অনেক সিনিয়র, তো সেই বাচ্চাদের একটা পার্টিকুলার ডাইরেকশনে নিয়ে যাওয়া সেটা আমাদের সবারই একটা মানে মরাল রেসপন্সিবিলিটি। আমার মনে হয় সেইখান থেকেই এই ধরনের প্রোগ্রামের ইম্পর্টেন্সটা বেরিয়ে আসছে।
1: একেবারেই। আর আজকে আমরা তো প্রশ্ন করবই, আমাদের কাছে অনেক অনেক প্রশ্ন রয়েছে আজকে কিন্তু স্যারকে জিজ্ঞেস করার জন্য।
0: তবে সবার প্রথমে যেই জিনিসটা হচ্ছে যে একদম যদি সহজ করে যদি বলতে হয় যে বায়োফিজিক্স বিষয়টা কি, সেটা আপনি কিভাবে বোঝাবেন?
2: আচ্ছা, বায়োফিজিক্স, হ্যাঁ, নামটা কি, নামটা দেখে কি মনে হচ্ছে? এটা হচ্ছে ইটস এ মিক্সচার, এটা হচ্ছে বায়োলজি আছে আর ফিজিক্স আছে। তার মানে একদম সোজা বাংলায় যদি বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে যে ডিফারেন্ট বা সেলুলার প্রসেসেসগুলো চলছে, যেমন ধরো ব্লাড ফ্লো, যেমন ধরো নার্ভ কন্ডাকশন, এর পেছনের ফিজিক্সটা কি, মানে এগুলো সবই একটা ফিজিক্সের সূত্র অনুযায়ী চলে, সেইটার সেই স্টাডিটাই হচ্ছে বায়োফিজিক্স।
1: বেশ বেশ। আর আমরা তো অবশ্যই প্রশ্ন তো করবই, কিন্তু তার আগে যেটা বলার যে তোমরা মানে তোমরা কি করে প্রশ্ন করবে সেটাও তো তোমাদেরকে জানতে হবে। মানে একমাত্র আমরা একমুখীভাবে প্রশ্ন করে যাবো আর তোমরা স্যারের সাথে কথা বলতে পারবে না, এটা তো হতে পারে না। তো সেই জন্য তোমরা চলে আসতে পারো আমাদের ফোন লাইনে, আমাদের ফোন নম্বর 0332213142, অথবা তোমরা আসতে পারো আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতায়, সেখানে এসে আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে
0: সেখানে চটপট করে কমেন্ট করে দাও, আর তোমার যা প্রশ্ন আছে সেখানে তুমি জানাও। আর এখানে এখন স্যার আছেন, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর স্যার দিয়ে দেবেন।
1: একেবারে। আচ্ছা, তো এবার একেবারে বরং ডাইরেক্টলি আড্ডায় ঢোকা যাক। সেটা হচ্ছে যে আমরা শুনলাম যে বায়োফিজিক্সের ব্যাপারটা ঠিক কি। এবার বিষয়টা হচ্ছে যে যখন মানুষ ক্লাস 12 এ থাকে বা সবে 10 ক্রস করেছে, 11 এ উঠেছে, এবং 11-12 পরের বছর যারা বোর্ডস দেবে তারা এখন থেকে বুঝবে কি করে যে কোন সাবজেক্ট নিতে হবে এবং
0: সাবজেক্ট কম্বিনেশন কি হবে?
1: হ্যাঁ, একেবারেই। তো ওদের কাছে নলেজটা তো এখনো পর্যন্ত অত ভাস্ট লেভেলে নেই,
0: সীমিত রয়েছে।
1: তো সেই ব্যাপারে আপনি যদি কিছু বলেন যে কি করে ওরা জানতে পারবে, কিভাবে রিসার্চ করবে এই বিষয়টা নিয়ে।
2: আচ্ছা, প্রথমেই বলে রাখি যে একটা মাইন্ডসেট, সেটা হচ্ছে যে আমি ইঞ্জিনিয়ারিং পেলাম না, আমি মেডিকেল পেলাম না, আমার জীবনটা শেষ, আমার আর কিছু হবে না, একদম এটা একদম ভুল। সবাই মাথা থেকে এই ধারণাটাকে একদম বাদ দিয়ে দাও। আরও অনেক ডিসিপ্লিনস আছে, অনেক অনেক ডিসিপ্লিনস আছে যেখানে গেলে তোমরা ইকুয়ালি ফ্লারিশ করতে পারবে, বায়োফিজিক্স ইজ ওয়ান অফ দেম। আচ্ছা, একটু ডিটেলসেই যদি বলি, তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে বায়োলজি তো দরকারই, ডেফিনেটলি নামটা থেকেই বুঝতে পারছো, আর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, এই দুটো থাকতে হবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যারা ম্যাথামেটিক্স পড়ছো, বায়োলজি নিচ্ছ না, তারা কি বায়োফিজিক্স পড়তে পারবে না? হ্যাঁ, নিশ্চয়ই তারা বায়োফিজিক্স পড়তে পারবে, কারণ প্রত্যেকটা কোর্সের সাথে মানে বায়োফিজিক্স একটা ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট। এখানে যে ম্যাথামেটিক্স পড়ছো সেও পড়তে পারবে, যে জুয়োলজি পড়ছো সেও পড়তে পারবে, যে বায়োটেকনোলজি পড়ছো সেও পড়তে পারবে, যে কেমিস্ট্রি পড়ছো সেও পড়তে পারবে, আবার যে ফিজিক্স পড়ছো সেও পড়তে পারবে। এবার প্লাস টু লেভেলে কি সাবজেক্ট কম্বিনেশন, জেনারেলি প্লাস টু লেভেলে তোমরা স্ট্যান্ডার্ড যে কম্বিনেশন রাখো, যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি, সেটাই বায়োফিজিক্সের জন্য সাফিসিয়েন্ট। আর এর পরের যে জিনিস যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে বায়োফিজিক্স যেহেতু একটু স্পেশালাইজড টপিক, আন্ডার গ্রাজুয়েট লেভেলে বায়োফিজিক্সটা হয়তো অতটা এখনও পপুলার নয়। পাঞ্জাব ইউনিভার্সিটিতে আছে আন্ডার বিএসসি অনার্স ইন বায়োফিজিক্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ মাস্টার্স, কিন্তু মাস্টার্স প্রোগ্রাম আমাদের স্টেটের মধ্যে অনেক, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছে, কল্যাণী ইউনিভার্সিটিতে আছে, যাদবপুর ইউনিভার্সিটিতে আছে, সবখানেই আছে। আর তাছাড়া অন্য আরও ইনস্টিটিউটের কথা সেটা আমি একটু পরে বলছি, কিন্তু তোমরা, আমি তোমাদের প্রথমেই যেটা বলতে চাই যে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল না পেলে যে আমাদের জীবনটা যে থেমে যাচ্ছে এই ধারণাটা প্রথমেই মন থেকে বাদ দিয়ে দাও। বায়োফিজিক্স আছে, বায়োকেমিস্ট্রি আছে, বায়োইনফরম্যাটিক্স আছে, অনেক সাবজেক্ট আছে যেটাতে তুমি ইকুয়ালি ফ্লারিশ করতে পারবে।
1: বেশ বেশ, আচ্ছা এই যে একটা সাবজেক্ট সেটা তো মানে স্কুল লেভেলে তো আমরা জানি যে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি সমস্ত কিছু আলাদা আলাদা সাবজেক্ট, তো এই দুটোর মেলবন্ধনটা সাবজেক্টে কি করে হচ্ছে, মানে তিনটে সাবজেক্টকে একসঙ্গে একই জায়গায় কিভাবে আসছে?
2: আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং খুব সবারই এই জায়গাটাতেই একটা কনফিউশন থাকে যে আচ্ছা বায়োলজির সাথে আমি ফিজিক্সকে কি করে ম্যাচ করাবো। আসলে ব্যাপারটা হচ্ছে যে ফিজিক্স সব জায়গায় অ্যাপ্লিকেবল, সব জায়গায় ফিজিক্স সব জায়গাতেই আছে। আমরা আমাদের বডির মধ্যে, আমরা যখন কোনো একটা, ধরো আমি যখন কথা বলছি তার মানে কি আমার বডির মধ্যে তো একটা নার্ভ সিগন্যাল, একটা নার্ভ পাস করছে যেটা আমার ব্রেনকে বলছে তুমি এই কথাটা বলো, সেটাও কিন্তু একটা ফিজিক্সের প্রিন্সিপাল ওয়াইজই হচ্ছে, কারণ সেখানে কিছু আয়নসের ডিফারেন্সের জন্যই আমরা এই টাইপের নার্ভ ইন্ডাকশন বা নার্ভ কন্ডাকশনগুলো চলতে থাকে। বা ধরো আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, যে অক্সিজেন ফ্লো করছে, আমি একটু আগেই বলেছি সেই সবই কিন্তু ফিজিক্সের সূত্র মেনেই চলছে। তার মানে ফিজিক্সের অ্যাপ্লিকেশন সবখানেই আছে, সেটা এর তার মানে এটা কখনোই তোমরা ভেবো না যে আমার ফিজিক্সটা লাগবে না আমি বায়োলজি পড়ছি, ফিজিক্স কিন্তু সবখানেই আছে। আর একটা ছোট্ট এক্সাম্পল বলি, এই যে ধরো আমরা যে ডিফারেন্ট ইমেজিং টেকনিক্স, মানে আমরা সবাই আজকাল ধরো এক্স রে, আমাদের এক্স রে কোনো কিছু একটা ভেঙে গেল, ফ্র্যাকচার হলাম, সেটা এক্স রে করছি, সেটাও কিন্তু একটা ফিজিক্সের প্রিন্সিপাল ওয়াইজই আমরা করতে পারছি। মানে আমাদের বডির মধ্যে যে চেঞ্জেস হচ্ছে সেটাই ফিজিক্সের প্রিন্সিপাল ওয়াইজ, একটা একটা রশ্মি আসছে, একটা বিকিরণ আসছে যেটা ডিটারমাইন করে দিচ্ছে যে কোন জায়গায় চেঞ্জেসটা হয়েছে। আমি খুব লেম্যান্স ল্যাঙ্গুয়েজে সহজ করে বলার চেষ্টা করলাম, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ডেফিনেটলি করতে পারো।
0: আচ্ছা, এইবার এখন তো আরও একটা জিনিস হচ্ছে, এখন তো ক্যান্সারের উপরে রিসার্চ অনেক ডেভেলপ হচ্ছে, তো এই ক্যান্সার রিসার্চে বায়োফিজিক্স বিষয়টা কিভাবে হেল্প করছে?
2: নিশ্চয়ই, ক্যান্সার রিসার্চে তো বায়োফিজিক্সের বিশাল অ্যাপ্লিকেশন আছেই। তার কারণ হচ্ছে যে এই যে ডিটেকশনগুলো, যে কোনো একটা সেল সে ক্যান্সারের দিকে যাবে, সেটা ম্যালিগন্যান্ট না সেটা ডরম্যান্ট, সেইটা কিন্তু বায়োফিজিক্স থেকেই, মানে বায়োফিজিক্স ফিজিক্যাল টেকনিক থেকেই আমরা বুঝতে পারি। এই যে ডিফারেন্ট MRI বা ডিফারেন্ট ইমেজিং টেকনিক্স যেগুলো আছে সেগুলো সবই কিন্তু ফিজিক্সের সূত্র অনুযায়ী তৈরি হয়েছে। ওদের মধ্যে থেকে যে মানে ধরো যে বিকিরণ আসছে

0: বা নিয়ে রশ্মিটা আসছে সেটা কিন্তু ফিজিক্স, কোনো একটা পার্টিকুলার একটা এক্সাইটেশনের ফলেই সেই রশ্মিটা আসছে যেটা আমাদের সেলের মধ্যে যেতে পারছে। এবার সেলের মধ্যে যেতে পারছে কি না, আছে পারবে কি না পারবে সেটাও কিন্তু ফিজিক্সই বলে দিচ্ছে যে এই ধরনের রশ্মি হলে সেটা সেলের মধ্যে যেতে পারবে এবং সেটা সেলটাকে আইডেন্টিফাই করতে পারবে।
1: এইখান থেকে আমার একটা যেটা প্রশ্ন মাথায় এলো যে যারা আপনি বললেন যারা বায়োলজি নিয়ে পড়েছে তারাও বায়োফিজিক্স নিয়ে পড়তে পারবে, তো যারা আন্ডার গ্র্যাজুয়েটের টাইমে বায়োলজি নিয়ে পড়েছে তাদের তো সিলেবাসে ফিজিক্স বা ম্যাথসের পোর্শন খুবই কম ছিল, তো তাদের সেইখানে আওতা তো খুবই কম মানে ফিজিক্স বা ম্যাথসের, তো তারা কি এই বিষয়ে অতটা পারদর্শী হতে পারবে ইন ফিউচার?
0: খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং আমার আনসারটা হচ্ছে অ্যাবসলিউটলি 100% পারবে। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা বায়োফিজিক্স কোর্স, আমি যদি কল্যাণী ইউনিভার্সিটি কোর্সের কথাই বলি বা ক্যালকাটা ইউনিভার্সিটি কোর্সের কথাই বলি বা অন্য যে কোনো ইউনিভার্সিটি কোর্সের কথাই বলি, একটা কিন্তু প্রথম সেমিস্টারটা কিন্তু একদম বেসিক বায়োলজি পড়ানো হয়, যাতে আর বেসিক ফিজিক্স পড়ানো হয়, বেসিক কেমিস্ট্রি পড়ানো হয়, যাতে যে ভ্যারি ডিসিপ্লিন থেকে সবাই আসছে তারা সবাই একটা বেসিক আইডিয়া নিতে পারছে। এবার তারপরে তো স্টুডেন্টদের নিজের ক্যাপাসিটি আছে, তারা নিজেরা যত যদি ইন্টারেস্ট পায় তারা ডেফিনেটলি নিজেরা পড়েই নিতে পারবে।
1: আর একটা জিনিস যেটা হচ্ছে ম্যাথসে ভয় থাকলে কি হবে,
0: খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ম্যাথসে ভয় থাকলে কি হবে, অতটা ভয় পাওয়ারও কিছু নেই। তার কারণ বায়োলজিক্যাল ফিল্ডটা, আমি হয়তো সবাই আমার সাথে একমত হবেন, বায়োলজিক্যাল ফিল্ডটা কিন্তু দেখলে যতটা জটিল মনে হয় অতটা জটিল নয়,
1: এর টার্মসগুলো একটু বেশি কমপ্লিকেটেড,
0: একটু কমপ্লিকেটেড, সুতরাং সেখানে সিম্পল কিছু ম্যাথমেটিক্সের রুল অ্যাপ্লাই করলেই কিন্তু প্রবলেমের সলিউশন পাওয়া যায়, সো ভয় পাওয়ার কিছু না।
2: আচ্ছা, যাদের অনেকের তো এরকমও হয় যে যাদের যখন তারা ওই এইচএস এর সময়টা থাকে 11-12 যাদের ম্যাথস থাকে না, শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকে এবং তার সাথে অন্য কম্বিনেশনের সাবজেক্ট থাকে, ম্যাথ ভয় পায় বলে ম্যাথ আগেই বাদ দিয়ে
1: দেয়। হ্যাঁ, অনেক জায়গায় এরকম কম্বিনেশন অ্যালাউ করে, তো
0: এই প্রশ্নটার উত্তর মানে এটা একটু ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে।
1: আচ্ছা
0: আচ্ছা, এবার জেনারেলি যেটা চাওয়া হয় যে প্লাস টু লেভেলে ম্যাথসটা থাকুক, কিন্তু যদি কেউ দেখা যায় পরবর্তীকালে যে সে খুবই ইন্টারেস্টেড, এবার তারপরে এখান ডেফিনেটলি এন্ট্রান্স এক্সামসগুলোও হয়, সে যদি এন্ট্রান্স এক্সামে কোয়ালিফাই করতে পারে উইদাউট ম্যাথস তাহলে সে অবভিয়াসলি সে বায়োফিজিক্স পড়তে পারবে, কিন্তু ম্যাথসটা থাকলে সুবিধে হয়, কিন্তু তার মানে এই নয় যে ম্যাথস না থাকলে সে বায়োফিজিক্স একদম পড়তেই পারবে না।
2: বুঝলাম বুঝলাম। আর এই যে এন্ট্রান্স টেস্ট হয় আপনি বললেন, তো শুধুমাত্র এইচএস এর নাম্বারের বেসিসে হয় না সেক্ষেত্রে, মানে যদি যদি কেউ অ্যাপ্লাই করে অ্যাডমিশনের জন্য তখন সে কিভাবে করবে?
0: আচ্ছা, এখানে আচ্ছা আমি আবারও একটু বলি, সেটা হচ্ছে যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে বায়োফিজিক্সের অ্যাপ্লিকেশন মানে বায়োফিজিক্সটা পড়াটা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে যেহেতু এটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, মানে আমার কোনো একটা সাবজেক্টে খুব স্ট্রং গ্রাস্প চলে আসলাম, সেটা বায়োলজিতে হতে পারে, সেটা কেমিস্ট্রিতে হতে পারে, সেটা ম্যাথমেটিক্সে হতে পারে, সেটা ফিজিক্সে হতে পারে, আগে সেই গ্রাস্পটা আসুক তারপরে এই ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টে আসাটা আসলে ভালো হয়। আচ্ছা, সেই জন্যই আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমি প্রথমেই বলেছিলাম যে পাঞ্জাব ইউনিভার্সিটিতে বিএসসি বায়োফিজিক্স আছে, কিন্তু অন্য সব জায়গায় যে সমস্ত ইউনিভার্সিটিসগুলো আমি স্টেটের মধ্যে বললাম যে কল্যাণী, সবাই পোস্ট গ্রাজুয়েশন, তাছাড়া আইআইটিগুলো আছে, আইআইএসসি ব্যাঙ্গালোর আছে, সেখানে সবই পোস্ট গ্রাজুয়েশন লেভেল।
1: আচ্ছা, আপনি যে ওই এন্ট্রান্স এক্সামটা বললেন সেই এন্ট্রান্স এক্সামের নামটা কি?
0: আচ্ছা, এবার এই এন্ট্রান্স এক্সামগুলো হচ্ছে তোমার, আচ্ছা আমি এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আইজার, আইজার স্পেশালি আইজার কলকাতা, ওরা কিন্তু একটা ডুয়াল ডিগ্রি দেয় বিএসএমএস, সেখানে সেটা হচ্ছে কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সে, কিন্তু সেখানে একটা বড় পোর্শন আছে বায়োফিজিক্স। আচ্ছা, এবার আইজারের জন্য তাদের ডেফিনেটলি তাদের নিজের এক্সাম আছে, আইজারের এন্ট্রান্স এক্সাম আছে। আচ্ছা, এবার পোস্ট গ্রাজুয়েট লেভেলে যেতে গেলে তোমার জ্যাম আর গেট, এই দুটো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এক্সামিনেশন। গেট হচ্ছে ফর আইআইটিস, আইআইএসসিতেও যাওয়া যেতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে গেট করলে কিন্তু তুমি বায়োটেকনোলজিতেও এমটেক এর দিকে যেতে পারো, মাস্টার্সের দিকে যেতে পারো, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংও যেতে পারো, আবার মানে তোমার ধরো বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন এই টাইপের মানে ইঞ্জিনিয়ারিং স্ট্রিমেও যাওয়া যেতেই পারে, মানে এগুলো সবই কিন্তু বায়োফিজিক্সকে ইনক্লুড করেই এই সাবজেক্টগুলো তৈরি হয়েছে।
2: আচ্ছা, তো বেশ, আমরা তো সেই গল্প নিয়ে আরও থাকবো, মানে আমাদের আড্ডা কিন্তু চলছে চলবে এবং পরবর্তীকালে আমরা আরও অনেক বিষয় নিয়ে মানে এই বিষয়টার গভীরে তো ঢুকবো এবং আশেপাশে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আপাতত অর্ক মুখার্জি এবং সোমলতার কণ্ঠে একটা গান রইল তোমাদের জন্য, ফিরছি গানের পর সঙ্গে নিয়ে তরুণের শব্দ।

0: পায়ের জাদুতে কাঁপে গোটা বিশ্ব। শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুগবাণী। যুগবাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: ফিরে এলাম স্টুডিওতে, আর তোমাদের সঙ্গে রয়েছি আমি ঋত্বিক, আর আমার সঙ্গে পৌলমি, আর আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন আজকের বিশেষ অতিথি ডক্টর অংশুমান বাগচি। আর যেতে যেতে তো তোমাদের সঙ্গে অনেক ক্যারিয়ার রিলেটেড কথা হচ্ছিলো, আর আমাদের মধ্যে কিন্তু তোমাদের মধ্যে কিন্তু অনেক বন্ধুও কিন্তু ফোন কলে চলে এসেছে, শুনে নি
7: দেখেনি কে রয়েছে এখন আমাদের সঙ্গে।
6: ফেসবুকেও কিন্তু অনেক বন্ধু অনেক কিছু লিখেছে না, বন্ধু ফোন কলে।
7: হ্যালো,
6: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
7: বাউলে বদলে গেছে, যাক ঠিক আছে, সেটা তো আমরা দেখা যেতেই পারে, কিন্তু তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু তুমি বলতে পারো।
6: তোমাদের ক্যারিয়ার রিলেটেড কোনো প্রশ্ন থাকলে স্যার এখানে আছেন, আপাতত 12 পর্যন্ত স্যার আছেন, তোমরা তোমাদের যা যা প্রশ্ন আছে, এবার তোমাদের মনে অনেক ডাউট থাকতেই পারে যে এই প্রশ্নটা
7: আবার কিন্তু বন্ধু ফোন লাইনে দেখেনি কি বলছে। হ্যালো, কে বলছো, কথা বলো।
6: না সমস্যা নেই, ফোন কলে যদি তোমরা না পাও আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে কিন্তু তোমরা কমেন্ট করতেই পারো। আবার বলে দিচ্ছি, আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতা, সেখানে চটপট করে কমেন্ট করে দাও। আর তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ক্যারিয়ারে কিভাবে এগোবে সেই সাজেশন চাইছো, হয়তো তোমরা এখন মাস্টার্সে বায়োফিজিক্স নিয়ে পড়ছো, কিন্তু এবার তুমি মাস্টার্সের পর কী করবে, বা সেইখানেও যদি তোমাদের ডাউট থাকে, লুপহোল কিছু মানে কনফিউশন আছে, সেইটা তোমরা কমেন্ট বক্সে শেয়ার করো, স্যার কিন্তু সেই সব সমস্ত কিছু উত্তর তোমাদের দিয়ে দেবেন
7: একেবারেই। আর দেখতে দেখতে বন্ধু কিন্তু ফোন লাইনে, দেখেনি কি বলছে আমাদেরকে, মানে আবার কি প্রশ্ন রয়েছে
6: একদম।
7: হ্যালো, কে বলছো, কোথা থেকে?
8: হ্যালো,
7: হ্যালো,
8: আমি রিপোর্টার থেকে বলছি। আমার ছেলে এমবিবিএস পাস করেছে।
7: আচ্ছা
6: আচ্ছা,
8: এখন এমডি করার জন্য তৈরি হচ্ছে, এমডি করতে পারবে তো?
6: আচ্ছা, এই বিষয়ে স্যার কি বলবেন?
9: হ্যাঁ নিশ্চয়ই, যদি টপ করে থাকে তাহলে এমডি না করতে পারার তো কোনো কারণ নেই। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস ফর বিং এ টপার, আর ডেফিনেটলি এমডি না করতে পারার তো কোনো কারণ নেই। যদি এখানে আমি আরেকটা জিনিসও বলে রাখি, সেটা হচ্ছে যে মাস্টার্স ডিগ্রিতে কিন্তু মানে এখন মেডিকেলের মাস্টার্স ডিগ্রিতে বায়োফিজিক্সের একটা খুব বড় অ্যাপ্লিকেশন কিন্তু আজকাল আসছে, সেটা হচ্ছে মেইনলি বায়োমেডিকেল ইনস্ট্রুমেন্টেশনসের দিকে।
6: আচ্ছা স্যার, এই এইটা একটু এক্সপ্লেইন করুন।
9: হ্যাঁ আচ্ছা, বায়োমেডিকেল ইনস্ট্রুমেন্টেশন, আমি একটু টার্মসগুলোকে যদি ভেঙে ভেঙে বলি, বায়ো মানে আমাদের শরীর রিলেটেড, মেডিকেল মানে হচ্ছে যে কোনো একটা অসুখ রিলেটেড, আর ইনস্ট্রুমেন্ট মানে কি, ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যে এমন কোনো একটা কিছু যেটা দিয়ে আমরা সেই অসুখটাকে বার করতে পারি। তার মানে এটা হচ্ছে, এটা একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা কি করে, এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে আমরা একটা যন্ত্র তৈরি করছি, সেই যন্ত্রটা তৈরি করা হচ্ছে ফিজিক্সের সূত্র দিয়ে। এবার সেই ফিজিক্সের সূত্র দিয়ে যে যন্ত্রটা তৈরি করা হলো, সেটা এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে সেই যন্ত্রটা আমাদের শরীরের যে ক্রিয়াকলাপ আছে, মেটাবলিক প্রসেসেস আছে, সেইগুলোকে ধরতে পারে। এটাই হচ্ছে বায়োমেডিকেল ইনস্ট্রুমেন্টেশন, একদম লেম্যানস ল্যাঙ্গুয়েজে বললাম।
7: আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা কথা বললাম যে যদি আমরা ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ যে কোনো কিছু নিয়ে পড়ি আমরা আসতে পারবো, কিন্তু যারা শুরুতেই মানে এইচএস এর পরে হতে হয়ে গেল কোনো যদি টেকনিক্যাল লাইনে চলে গেল, মানে সে হতে পারে ইঞ্জিনিয়ারিং পড়ছে বা মেডিকেল পড়ছে, এবং পড়ার পর তার স্ট্রিম চেঞ্জ করার ইচ্ছে হলো, যেটা অনেকেরই হতে পারে, তো সেক্ষেত্রে তারপরেও কি সে যখন পোস্ট গ্রাজুয়েশন করবে 4 বছর পর, তখন কি সে বায়োকেমিস্ট্রি বা বায়োফিজিক্স নিয়ে আসতে পারে?
9: নিশ্চয়ই আসতে পারে। সেইটার কারণেই আমি বলি এখানে মেইনলি আইআইটিগুলোতে অপশনস আছে। সেখানে আমি মেইনলি বলতে চাইছি যে যে আইআইটিগুলোতে খুব ভালো এগুলো পড়ানো, সব আইআইটিতেই পড়ানো হয়, কিন্তু তার মধ্যে মুম্বাই আইআইটি এবং হায়দ্রাবাদ এই দুটো জায়গায় বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এই দুটো মানে মেইনলি হচ্ছে। যদি কেউ ইন্টারেস্টেড হয় যে ইঞ্জিনিয়ারিং পিওর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বায়োতে আসতে চায়, তাহলে এই দিকটা সেরে তারা ভাবতে পারে।
7: বুঝলাম বুঝলাম।
10: এইবার এই এই জিনিসটা বলুন যে আমরা তো বলেই দিলেন যে গ্র্যাজুয়েশনের পর সে কি কোন কোন কলেজে অ্যাপ্লাই করবে আর কোন এক্সাম দেবে। এবার সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিল, এবার মাস্টার্সের সময় এই আইআইটিস বাদ দিয়ে আর আমাদের ভারতে কী কী ভালো কলেজেস রয়েছে, আর আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কী কী ভালো ভালো কলেজ রয়েছে?
9: নিশ্চয়ই, ওয়েস্ট বেঙ্গলে মাস্টার্স লেভেলের সব ইউনিভার্সিটি, মানে আমি প্রিমিয়ার ইউনিভার্সিটিসগুলোর কথা বলছি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে খুব ভালো একটা কোর্স আছে বায়োফিজিক্স, মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োইনফরম্যাটিক্স আছে। যাদবপুর ইউনিভার্সিটিতে আছে যেটা, সেটা হচ্ছে লাইফ সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি। আর কল্যাণী ইউনিভার্সিটিতে আমি যে ডিপার্টমেন্ট থেকে আসছি, বায়োকেমিস্ট্রি বায়োফিজিক্স, এই কোর্সগুলো তো আছে। এছাড়া ট্রেডিশনাল যে অন্য যে জুওলজি, বটানি, সেগুলো তো আছে, সেগুলোর সাথেও কিন্তু আজকাল একটু একটু করে বায়োফিজিক্সের অ্যাপ্লিকেশনস বা বায়োকেমিস্ট্রির অ্যাপ্লিকেশনস চলে আসছে। তো কলকাতার মধ্যে প্রিমিয়ার ইনস্টিটিউট এইগুলোই আছে যেখানে পিওরলি বায়ো ফিজিক্স এবং বায়োকেমিস্ট্রি অ্যাপ্লিকেশনস গুলো পড়ানো।
10: আর কলকাতার বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে,
9: কলকাতার বাইরে আচ্ছা, আর একটা ইনস্টিটিউটের কথা আমি একটু আগেও বলেছি, আইজার, আইজার কলকাতা, সেখানে তো বিএসএমএস ডুয়াল ডিগ্রি, মানে বিএসসি এমএসসি দুটোই একসাথে হয়। এছাড়া আইআইটি গুলো আছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি আছে, বিএইচইউ, পন্ডিচেরি ইউনিভার্সিটি আছে। আচ্ছা, আর দুটো ইনস্টিটিউট খুবই প্রিমিয়ার, সেটা হচ্ছে আইআইসি ব্যাঙ্গালোর আর একটা হচ্ছে টিআইএফআর, মানে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। ওইখানে এই স্ট্রিমগুলোতে পড়া।
10: এবার যে এই এন্ট্রান্স এক্সামগুলো দেবে সেইটার প্রিপারেশন কিভাবে নেবে?
9: আচ্ছা, এন্ট্রান্স এক্সামিনেশনগুলো মেইনলি যেটা হয় একটু কনসেপচুয়াল, একটু কনসেপ্ট বেসড, মেইনলি এগুলো মানে এমসিকিউজই থাকে, মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স থাকে। আর জেনারেল সিলেবাসটা হচ্ছে একদম বেসিক ম্যাথমেটিক্স, জেনারেল বায়োলজি, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, কেমিস্ট্রি, এইগুলোর ওপরেই কোয়েশ্চেন থাকে। কিন্তু একটু মানে হয়তো একটু ডিজার্টিং করছি আবার করছি না, সেটা হচ্ছে একটু ম্যাথমেটিক্স লাগে।
10: আচ্ছা
7: আচ্ছা, মানে সেটা কি 11 12 লেভেলের ম্যাথমেটিক্স?
9: কিছুটা 11 12 লেভেল, কিন্তু এখন দেখো মানে ধরো আমরা যখন 11 12 পড়েছি তখন ম্যাথমেটিক্সের যা সিলেবাস ছিল এখন ক্লাস 10 এ অনেকটাই সেটা কভার করে যায়। সুতরাং ক্লাস 10 লেভেলেও যদি কারোর ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিকটা একটু ভালো করে করা থাকে সে কিন্তু পেরে যাবে।
10: আচ্ছা, এইবার এই যে এক্সামগুলোর প্রিপারেশন সে কিভাবে নেবে?
9: হ্যাঁ,
10: মানে আপনি কিছু টিপস শেয়ার করুন তাদের
9: এক্সামগুলোর প্রিপারেশন নেওয়ার জন্য। যেটা আমি বলবো যে ওদের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন পেপার ওদের ওয়েবসাইটেই পাওয়া যায়। যারা যারা ইন্টারেস্টেড তারা আইআইটি বা আইআইসি ব্যাঙ্গালোর বা টিআইএফআর ওয়েবসাইটে গেলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেখতেই পাবে। সেগুলোকে সলভ করাটা দরকার টাইমের মধ্যে, উইদিন টাইম সেগুলোকে সলভ করা দরকার। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ধরো মানে এটা অনেকেই ভাবে যে ঠিক আছে আমার আন্ডার গ্রাজুয়েট হয়ে গেল তারপরের বছর আমি এটার জন্য ট্রাই করবো, আমি কিন্তু সেইটাকে খুব একটা সাপোর্ট করি না। কারণ তুমি যে বছর আন্ডার গ্রাজুয়েটের ফাইনাল এক্সাম দিচ্ছ সেই বছরই যদি তুমি দাও তাহলে কি হবে, মানে তোমার যে ফ্রেশনেসটা থাকবে সেটা সামনের বছর সাম মানে ইন মেনি কেসেস হোয়াট আই ফাউন্ড ইজ তার ওই এনার্জিটা একটু ল্যাগ করে যায়। তো আমি সবাইকে সাজেস্ট করবো যে তোমরা ফার্স্ট মানে তোমরা আন্ডার গ্রাজুয়েটের ফাইনাল ইয়ারই তোমরা ট্রাই করো। এই এক্সামগুলো এমন কিছুই কঠিন হয় না, তোমরা যা পড়ে আসছো তার উপরেই হচ্ছে, শুধু একটু স্ট্র্যাটেজিক্যালি এমসিকিউগুলোকে প্র্যাকটিস করা এবং উইদিন টাইম।
10: ওকে, এই যে এই বিষয়টা পড়তে কত খরচ হয় আর এখানে কি কোনো স্কলারশিপের সুযোগ রয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন।
9: মানি ম্যাটার্স অলওয়েজ। আচ্ছা, পড়তে দেখো গভর্নমেন্ট অর্গানাইজেশনে পড়তে সেরকম কিছু খরচ নয়, মানে ডেফিনেটলি সেরকম কিছু খরচ নয়। আর অন্য অর্গানাইজেশনগুলোতেও খরচে মানে এক্সরবিটেন্ট আমি বলবো না, অ্যাফোর্ডেবল।
10: আচ্ছা,
9: অ্যাফোর্ডেবল।
7: আর কেউ যদি বাইরে পড়তে চায় তার জন্য কিভাবে প্রিপারেশন নেবে, বা কোনো যদি পরীক্ষা হয় সেটায় যাওয়ার জন্য, বা কিভাবে স্কলারশিপ অ্যাপ্লাই করবে,
10: সেই বিষয়গুলো কি কলেজ রয়েছে?
9: আচ্ছা, আমি আরো দু একটা পরীক্ষার একটু নাম একটু বলে দিই, একটা হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট,
10: সিউইট,
9: এটা স্পেসিফিক্যালি বিএইচইউ পন্ডিচেরি ইউনিভার্সিটির জন্য, আর তাছাড়া পাঞ্জাব ইউনিভার্সিটির জন্য একটা সিইটি আছে যেটা হচ্ছে পিজির জন্য, মানে যেটা আমি বললাম যে এমএসসি ইন বায়োফিজিক্স। আচ্ছা, এবার তোমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে বাইরে, মানে বাইরে মানে ধরো যে বিদেশে। আচ্ছা, বিদেশের জন্য দেখো ডেফিনেটলি সবাই আমরা জানি জিআরই, জিআরই একটা অপশন আছে, কিন্তু অনেক ইউনিভার্সিটি আজকাল মানে আফটার কোভিড ওরা কি করছে, জিআরইটাকে ওরা এক্সেম্পট করে দিচ্ছে। এবার সেই এক্সেম্পশনের ফলে ওদের মানে যে তখন ক্রাইটেরিয়াটা আসছে সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলে বা পোস্ট গ্রাজুয়েট লেভেলে একটা সার্টেন পার্সেন্টেজ অফ মার্কস ওরা চাইছে, প্লাস একটা এসওপি স্টেটমেন্ট অফ পারপাস, ওইটা যেন খুব ভালো করে খুব ক্লিয়ারলি বলা থাকে যে কেন সেই সাবজেক্টটা সে পড়তে চাইছে এবং সে আফটার ফাইভ ইয়ার্স সে নিজেকে কোথায় দেখতে চাইছে। এই জিনিসটা একটু ভালো করে রিপ্রেজেন্ট করা থাকলে খুব অসুবিধে বা খুব প্রবলেম কিছু হওয়ার নেই। এটা থ্রু আউট মানে তুমি ইউরোপ বা ইউএসএ যে কোনো জায়গাতেই বলো, সবখানেই এই এসওপিটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে।
10: আর ভালো কি কি কলেজেস রয়েছে যেখানে অ্যাপ্লাই করবে?
9: আচ্ছা, অনেক কিছুই আছে। আমি ইউএসএ এর দিকটা থেকে যদি স্টার্ট করি, যেমন ধরো স্ট্যানফোর্ড আছে, এমআইটি আছে, হার্ভার্ড আছে, যেগুলো আমরা সবাই জানি, বার্কলে আছে। আচ্ছা, আর তাছাড়া অন্য যে ইনস্টিটিউটগুলো মানে যেখানে আমিও ছিলাম, আইইউপিওয়াই ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, পারডিউ ইউনিভার্সিটি ইন্ডিয়ানাপলিস, পারডিউ ইউনিভার্সিটি ইটসেলফ একটা মানে কোর্স ওরা ইয়ে করে। ইউএস এর দিকে এই ইউনিভার্সিটিসগুলোতে ট্রাই করে দেখা যেতেই পারে। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে যে এই ইউএস ইউনিভার্সিটিগুলোকে আমরা আইভি লিগ বলি, আইভি লিগ মানে ওদের একটু কাট অফটা হয়তো একটু বেশি মার্কস চাইতে পারে। হ্যাঁ, তো সেই জন্য কিছু সেকেন্ড র্যাঙ্কের ইউনিভার্সিটিজ আছে, সেকেন্ড র্যাঙ্ক মানে কিন্তু আমি কখনোই বলছি না তারা খারাপ, মানে ওটা ভ্যারি করে হচ্ছে যে কোন স্টেটে, মানে ধরো কেউ ক্যালিফোর্নিয়াতে যদি থাকতে চায়, ডেফিনেটলি ক্যালিফোর্নিয়া হচ্ছে সানশাইন স্টেট, তো ডেফিনেটলি সেখানে কস্ট, বা নিউ ইয়র্ক সেখানে অনেকটাই বেশি, তার থেকে যদি মিড ওয়েস্ট বা এমন কিছু জায়গায় থাকা যায় যেটা হচ্ছে অতটাও প্রাইম সিটি নয় ইউএসএ, সেখানে কিন্তু কস্ট বা তোমার চান্স পাওয়াটা কম্পারেটিভলি ইজিয়ার হয়।
10: আচ্ছা, কস্ট বলতে কতটা কস্ট হতে পারে এখানে?
9: আচ্ছা দেখো, এইগুলো সবই হচ্ছে তোমার ডিপেন্ড করছে যে তুমি কিভাবে কি চাইছো। আচ্ছা, স্কলারশিপ তো ডেফিনেটলি পাওয়া যায়।
7: স্কলারশিপ কি ইউনিভার্সিটি থেকে?
9: স্কলারশিপ ইউনিভার্সিটিজ থেকে। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে যে ফুল স্কলারশিপ যদি আমি না পাই তখন আমি কি করব? সেখানে একটা অপশন আছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ,
10: সেটা
9: সে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ হচ্ছে তুমি ধরো 90% স্কলারশিপ পেলে, 10% স্কলারশিপ তুমি পাচ্ছ না, তুমি তখন অপ্ট করলে না ঠিক আছে আমি আমি যে টিচাররা আছেন তাদের কিছু ক্লাস আমি নিয়ে নেব, তার মানে টিচারদের লোডটাকে আমি শেয়ার করে নিলাম। তার মানে কি হচ্ছে যে তুমি 90% স্কলারশিপ দিয়ে তুমি তোমার পড়ার খরচটা চালিয়ে নিতে পারছো, আর যে 10% তোমাকে আউট অফ পকেট তোমার দিতে হতো
10: সেটা
9: না করে সেটা তুমি আর্ন করে নিচ্ছো।
10: আর যেটা আপনি বলেন ইউএসএ যে ইউনিভার্সিটিজ গুলো, ইউএস এর বাইরে ইউরোপ বা আমাদের এশিয়ান কান্ট্রিজে কি কি রয়েছে?
9: আচ্ছা, ইউরোপ অনেক, ইউরোপেও অনেক ভালো ভালো ইনস্টিটিউটস আছে, তুমি কোন দেশে যেতে চাইছো সেটা একটা, যেমন ফ্রান্সে ইউনিভার্সিটি অফ প্যারিস, খুব ভালো ইউনিভার্সিটি, আমি ওখানে ছিলাম। আচ্ছা, আর একটা ইউনিভার্সিটির নাম আমি বলছি, হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি, যেখানেও আমি ছিলাম, সেই দুটো ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো, ওখানে সবাই ট্রাই করতে পারে এবং মানে ইউজার ফ্রেন্ডলি অলসো, মানে
10: আচ্ছা বেশ, আমরা তো এত গল্প করছি আর এখন তো সত্যি করে সবার পরীক্ষা শেষ হয়েছে, এখন সবাই স্বপ্ন দেখছে যে কেরিয়ারে কিভাবে এগোবে, স্বপ্নের আমরাও একটু হাতছানি দিয়ে দিচ্ছি, দিশা দেখিয়ে দিচ্ছি
7: একেবারে। আর সেই জন্যই তোমাদের জন্য চমক হাসানের কণ্ঠে রইলো এই গানটা, ফিরছি গানের পর, সঙ্গে নিয়ে তরুণের স্বপ্ন, তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছে আমি পৌলমিয়া, আমার সঙ্গে ঋত্বিক, ফিরছি গানের পরেই।

0: পায়ের জাদুতে কাঁপবে গোটা বিশ্ব। শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুগবাণী। যুগবাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 মিনিটে শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR

0: অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: স্টুডিওতে তোমাদের সঙ্গে রয়েছি আমি ঋত্বিক, আর আমার সঙ্গে রয়েছে পৌলমী, আর আজকে আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন, আমাদের বিশেষ অতিথি ডক্টর অংশুমান বাগচি।
4: একদম, আর আজকে আড্ডায় আপাতত তো কথা হয়েছে যে আমরা এই সাবজেক্টটা নিয়ে কিভাবে পড়তে পারি, কিভাবে অ্যাডমিশন নিতে পারি, তারপর কত খরচ
3: হবে, বাইরে দেশে কিভাবে যাবে, এইবার যেটা হচ্ছে রিসার্চ কিভাবে করবে, সেই সমস্ত কিছু নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তবে তোমরা আমাদের কিন্তু ফোন কলে চলে আসতে পারো
4: একেবারেই, আর দেখতে দেখতে বন্ধু ফোন লাইনে দেখি কি বলছে। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে?
5: আমি বাঁকুড়া থেকে নির্মল সিকদার বলছি।
4: হ্যাঁ বলুন।
5: একজন গার্জিয়ান।
4: হ্যাঁ বলুন।
5: আজকে যে আলোচনাটা হচ্ছে খুব ভালো। আমি মনে করি ধারাবাহিক ভাবে, এখন তো হাই সেকেন্ডারি হয়ে গেল, এই ধারাবাহিক ভাবে বিভিন্ন বিষয়ে যদি আলোচনা করেন, বিশেষজ্ঞ নিয়ে, তাহলে ছাত্রদের পক্ষে খুবই উপকার হয়।
4: বেশ বেশ বেশ, আপনার কিছু প্রশ্ন আছে স্যারকে?
5: এখন অনেক ছাত্র বুঝতে পারে না তারা কোন লাইনে যাবে, কোন লাইনে তারা প্রফেশনটা তার পক্ষে সুইটেবল হবে। এইভাবে যদি আমি বলছি ধারাবাহিক আলোচনা,
3: শুনতে থাকুন। আর তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের ফেসবুক পেজে কিন্তু তোমরা চটপট করে কমেন্ট করে জানাতে পারো। আমাদের ফেসবুক পেজ হচ্ছে যুববাণী কলকাতা। আর যেই কথাটা এবার স্যারকে বলার, যে এবার তো মাস্টার্স কমপ্লিট হয়ে গেল, মাস্টার্সের পর যারা রিসার্চ করতে চাইছে তারা কিভাবে এই রিসার্চের জন্য অ্যাপ্লাই করবে, আমাদের ভারতেই হোক বা বিদেশে হোক, আর রিসার্চে কী কী স্কোপ রয়েছে?
6: খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, বায়ো টেকনোলজি এবং দিস বায়োফিজিক্স, মানে এরা দে গো হ্যান্ড ইন হ্যান্ড। মানে ব্যাপারটা হচ্ছে যে এরকম, আমি একটুখানি একটু ডিটেলসেই কথা এখানে কথাটা বলতে চাইছি। তার কারণ হচ্ছে যে অনেকেরই একটা ধারণা যে বায়োটেকনোলজি, বায়ো ইনফরম্যাটিক্স, বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, এরা সবকটাই আলাদা। হ্যাঁ, বেসিক জিনিসটা, বেসিক ব্যাকগ্রাউন্ডটা, ফাউন্ডেশনটা হয়তো দেখলে মনে হবে যে বায়োটেকনোলজি মানে হচ্ছে যে টেকনোলজি, মানে কি করে একটা নতুন বায়োলজিক্যাল জিনিস, বায়োলজিক্যাল যন্ত্র তৈরি করা যায়, বায়োলজিক্যাল ফিল্ডে কি করে নতুন যন্ত্র তৈরি করা যায়, বা বায়োকেমিস্ট্রি মানে আমাদের কেমিস্ট্রি, মানে সেলের মধ্যে কী কী রিয়াকশন হচ্ছে সেটা বোঝা যায়, আর বায়োফিজিক্স মানে যেটাই বললাম যে সেলের মধ্যে যে ডিফারেন্ট প্রসেস হচ্ছে তার ফিজিক্সের কোন সূত্র মেনে সেগুলো হচ্ছে। কিন্তু বায়ো ইনফরম্যাটিক্স সেটাও আর একটা স্ট্রিম। বায়ো ইনফরম্যাটিক্স মানে হচ্ছে যে সলিউশন অফ দ্য বায়োলজিক্যাল প্রবলেমস উইথ দ্য হেল্প অফ ইনফরমেশন টেকনোলজি। এখন রিসার্চের কথাটা যখন উঠছে, রিসার্চ কিন্তু এই সবকটা ফিল্ডকে একসাথে মিলিয়েই করানো যেতে পারে বা করা হয়। আচ্ছা, যেমন রিসার্চের জন্য যদি বায়ো কেউ বায়োফিজিক্সের উপর রিসার্চ করতে চায়, বায়োফিজিক্সের টেকনিক্সের উপর, সেখানে সে যেতেই পারে, সে ভাবতেই পারে যে সে কোনো একটা স্পেশাল ডিভাইস বা স্পেশাল যন্ত্র তৈরি করবে যেখানে ফিজিক্সের সূত্র দিয়ে সে এমন কিছু একটা নতুন কিছু তৈরি করবে যেটা আমাদের সেলের মধ্যে বা আমাদের শরীরের মধ্যে যা যা চেঞ্জেস হচ্ছে সেটাকে ধরতে পারে। আচ্ছা, আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট টার্ম, যেমন মলিকিউলার বায়োলজি, যেটাও বায়োফিজিক্সের সাথে রিলেটেড। মলিকিউলার বায়োলজি মানে কি? মলিকিউলার বায়োলজি মানে হচ্ছে যে সেলের মধ্যে যে রিয়াকশনগুলো হচ্ছে সেই রিয়াকশনগুলোকে কীভাবে হচ্ছে, তার মেকানিজমটা কি। মেকানিজমটা জানা থাকলে আমরা কিন্তু ডিফারেন্ট যে ডিজিজগুলো হচ্ছে, যেমন ক্যান্সার, যেমন নিউরোডিজেনারেটিভ ডিজিজ, তাদের সম্পর্কে আইডিয়া কিন্তু পেতে পারবো। মানে আমার মেকানিজমগুলোকে আমাকে আইডেন্টিফাই করাটা কিন্তু এই বায়োফিজিক্সের একটা মেইন এইম, মেইন ইম্পর্টেন্স। আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা এখন খুব অ্যাডভান্সমেন্টের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে এআই, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, যেখানে বায়োফিজিক্সের একটা খুব বড় রোল আছে। তার কারণ হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামটা থেকেই বুঝতে পারছো যে কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে তুমি তোমার ব্রেন ইউজ করছো না, কিন্তু তুমি একটা কম্পিউটারকে এমনভাবে কম্পিউটারকে তৈরি করছো সে যাতে তোমার ব্রেনে কী হচ্ছে সেটা বুঝতে পারে। খুব সহজ করে বলছি, তার মানে কি, সে একটা মানুষের ব্রেনের মতো কাজ করছে, একটা কম্পিউটার একটা মানুষের ব্রেনের মতো কাজ করছে। তার মানে আমাদের শরীরে যা যাভাবে আমাদের ব্রেন কাজ করে সেই পুরো জিনিসটাকে একটা কম্পিউটার প্রোগ্রামিংয়ে থ্রু দিয়ে এক মানে কম্পিউটারকে বোঝানো যে ঠিক আছে বাবা আমার কাছে এই প্রবলেমটা আছে, এর সলিউশন কী হবে। খুব সহজ করে বলি, ধরো আমার কাছে, আমি বলছি যে আমার এই একটা, আমার শরীরে একটা লাম্প তৈরি হয়েছে, একটা একটা কোনো একটা কিছু একটা আর কি হতে চলেছে। তাহলে যদি কম্পিউটারকে সেই লাম্প থেকে একটা কোনো একটা ছোটো পিস, যেটাকে আমরা বায়োপসি বা ইয়ে বলি, সেই ছোটো একটা পিস যদি দিয়ে আমরা বোঝায় বলানো

0: এটা তো আমাদের খুব স্ট্যান্ডার্ড প্রসিডিওর। তাছাড়া যদি কেউ সেট মানে স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট এই পরীক্ষাগুলোতে কোয়ালিফাই করতে পারে তাহলে তারা ডেফিনেটলি রিসার্চের জন্য এলিজিবল হবে। এবার ডিফারেন্ট ইউনিভার্সিটিসগুলো ইন্টারভিউ কন্ডাক্ট করে, সেই ইন্টারভিউ তারা অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লাই করে তারা ডেফিনেটলি জয়েন করতে পারে।
1: আর যদি বিদেশে যেতে চায় কেউ,
0: বিদেশে যাওয়ার জন্য আবার ওই একই
2: প্রসিডিওর ছিল,
0: যেমন জিআরই বা আদার, মানে জিআরই হচ্ছে একমাত্র, কিন্তু আবার যেটা বললাম যে কোভিড এর পরে জিআরই এর রিকোয়ারমেন্টটা অনেকটাই কমে গেছে।
1: তো সেভাবেই তারা রিসার্চের জন্য
2: অ্যাপ্লাই করছে। এইবার তো আমরা পুরো পড়াশোনা নিয়ে সমস্ত কথা হয়ে গেল, এবার আসতে হচ্ছে যেই জিনিসটা সবাই জানতে চাই, যে পেশা, যে ক্যারিয়ারে পড়াশোনা তো হয়ে গেছে, এবার আমি করবটা কি। তো গ্র্যাজুয়েশনের পর যারা বিএসসি করলো, বিএসসির পর কি তাদের কোনো জব রোলস অ্যাভেলেবল রয়েছে মার্কেটে?
0: এইটা বলা খুব কঠিন, তার কারণ হচ্ছে যে তুমি কি চাইছো তুমি। হ্যাঁ, জব নেই সেটা আমি বলবো না, জব আছে, সেখানে তোমার ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে সেলসের ডিফারেন্ট জবস আছে, ডেফিনেটলি সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তবে আমি বলবো যে একটু কষ্ট করে মাস্টার্সটা করে নাও না, আরেকটু বলবো যে আরেকটু কষ্ট করে পিএইচডিটা করে নাও, তাহলে আরো ভালো জব পাবে।
2: আচ্ছা, যদি মাস্টার্স এর পর যদি কেউ অ্যাপ্লাই করতে যায় তাহলে তখন সে কি কোন কোন জব রোলসে পাবে?
0: হ্যাঁ, মাস্টার্সের পরে তুমি রিসার্চ সায়েন্টিস্ট আছে, রিসার্চ অ্যাসোসিয়েটস পজিশনসগুলো আছে, ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজগুলো আছে তারা নেয়। কলকাতা বেসড ইন্ডাস্ট্রিজ আছে, কলকাতার বাইরেও এরকম অনেক ইন্ডাস্ট্রিজ আছে যারা স্টুডেন্টদের মানে ট্রেনিং হিসেবে ফার্স্টে ওদের ওরা অ্যাবজর্ব করে, তারপরে সেখান থেকে তারা ফার্দার হায়ার পজিশনে যেতে পারে। কিন্তু সেখানে আমি বলবো যে যদি একটু পিএইচডি করা থাকে তাহলে ইনিশিয়ালি হয়তো তাকে ট্রেনিং হিসেবে ট্রিট করা হবে না, তাকে ডাইরেক্টলি সায়েন্টিস্ট পজিশন।
2: আর আমাদের এখানে তো এই যে ফার্মেসি ইন্ডাস্ট্রিতে এই বায়োফিজিক্স যারা পড়াশোনা করেছে তাদের কতটা ডিমান্ড?
0: ডেফিনেটলি ভালো ডিমান্ড, খুবই ভালো ডিমান্ড আছে সব ধরনের ফার্মাসিতেই। কারণ যেহেতু এখন তোমরা সবাই জানো যে আফটার কোভিড ড্রাগ ডেভেলপমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, সেখানে বায়োফিজিক্সের খুব বড় রোল আছে, বায়োফিজিক্স বায়োইনফরমেটিক্সের খুবই বড় রোল আছে। তো সেই জন্য সব ইন্ডাস্ট্রিটাই প্রায় চেষ্টা করে যে যাদের বায়োফিজিক্সের ব্যাকগ্রাউন্ড আছে বা বায়োইনফরমেটিক্সের ব্যাকগ্রাউন্ড আছে তাদের অ্যাবজর্ব করা। আচ্ছা, সেখানে কিন্তু আবারও আমি বলছি যে তোমার মাস্টার্স থাকে তুমি ট্রেনিং হিসেবে ঢুকতে পারো, তারপরে হায়ার পোস্টে যাবে, আর পিএইচডি থাকলে তো ডাইরেক্টলি তুমি হায়ার পোস্টে চলে যেতেই পারো।
1: আচ্ছা, এখানে মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে যেকোনো সাবজেক্ট নিয়ে পড়ার সময় তখন সবাই ওই যখন পোস্ট গ্রাজুয়েশন করে তখন একটা ইন্টার্নশিপের চেষ্টা করে, তার কারণ সব জায়গাতেই একটা এক্সপিরিয়েন্স ম্যাটার করে, কারণ সবাই চায় যে একটা এক্সপিরিয়েন্সড লোকই আসুক অন্তত 6 মাস বা 7 মাসের। তো সেক্ষেত্রে এখানে কি ইন্টার্নশিপের কোনো সুযোগ আছে?
0: অবশ্যই আছে, আমরাই প্রোভাইড করি, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, যারা ইন্টারেস্টেড তারা আমাদের ওয়েবসাইট দেখতে পারো। তাছাড়া মানে জোকস অ্যাপার্ট, তাছাড়া সব জায়গাতে মানে আইজারও মানে আইজার কলকাতাতে, আমি যদি ওয়েস্ট বেঙ্গল বেসড বলি আইজার কলকাতাতে আছে, NIBMG-তে আছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে, সবখানে ইন্টার্নশিপ প্রোভাইড করে।
1: এবং ইন্টার্নশিপটা কিরকম ইন্টার্নশিপ, মানে কোন কোন সেক্টরে ইন্টার্নশিপ দেওয়া হয়?
0: আচ্ছা, ইন্টার্নশিপটা হচ্ছে দেখো এটা এটা আমি একটু ডিটেলসে এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে ইন্টার্নশিপটা অফলাইন অনলাইন দু রকমই আছে। এবার অফলাইন মানে হচ্ছে আমরা স্টুডেন্টদের বলছি তোমরা আমাদের ল্যাবে এসো, আমরা তোমাদের একটা প্রজেক্ট দিচ্ছি, আমরা তোমাদের শেখাচ্ছি, তোমরা প্রবলেমটা সলভ করো। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে এখন যেহেতু নতুন NEP-র কোর্সেস চালু হয়েছে, এবার NEP কোর্সের ওখানে একটা ম্যান্ডেটরি ইন্টার্নশিপ আছে। এবার সেক্ষেত্রে একটা ছোট জায়গায় স্টুডেন্টদের একটুখানি প্রবলেম চলে আসে, সেটা হচ্ছে যে ক্লাস করতে করতে ইন্টার্নশিপটা করতে হবে। সেই জন্য আমরা অনলাইন ইন্টার্নশিপের একটা ব্যবস্থা করে রেখেছি, মানে যারা ক্লাস আওয়ার্সের পরে আমরা আমাদের ইন্টার্নশিপটা স্টার্ট করছি, মানে তারা অনলাইন, তাদের আর আসতে হবে না, তারা বাড়ি থেকেই ইন্টার্নশিপটা করতে পারবে। মানে ইট বিকামস দ্য সেম, মানে এভরিথিং ইজ দ্য সেম, কিন্তু শুধু তারা বাড়িতে বসে, তাদের আর ওই পার্টিকুলার ক্লাস টাইমিং এ আমাদের এখানে আসতে হবে না। অফলাইন হলে যেটা একদম হোল ডে তাদের করতে হতো, এখানে সেটা করতে হবে
2: না। অফলাইনে যেই ল্যাবে বসে কাজ করার যে সুযোগটা রয়েছে সেটা তো অনলাইনে নেই, তাহলে সেখানে কি কোনো ডিসঅ্যাডভান্টেজ থাকবে যখন সে জবে যাবে যে বলবে তুমি তো অনলাইনে করেছো ভাই তোমায় আমি নেব না?
0: মাইন্ডসেট, কোভিড এর পরে এই মাইন্ডসেটটা সবারই হচ্ছে না, ব্যাপারটা ঠিক তা নয়। মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের ইন্টার্নশিপসগুলো এমন ভাবেই ডিভাইস করেছি যাতে যারা অফলাইন করছে বা যারা অনলাইন করছে তাদের মধ্যে বিশেষ ডিফারেন্স খুব একটা থাকে না, মানে এমন ভাবেই আমাদের প্রোগ্রামগুলো সেট করা আছে। হ্যাঁ, তবে তুমি একটা জিনিস বলতে পারো যে

0: এর অ্যাটমসফিয়ারের সাথে নিজেকে একটা মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, সেটা অফলাইন হলেই ডেফিনেটলি বেটার, বুঝতেই পারছো, অ্যাডভান্টেজেস।
1: আচ্ছা, এইবার হচ্ছে যারা সরকারি ক্ষেত্রে যারা আফটার পিএইচডি বা গ্রাজুয়েট মাস্টার্স এর পর যেতে চাইছে, সেইখানে কোন কোন জব রোলস রয়েছে সরকারি ক্ষেত্রে?
0: আচ্ছা, একটা তো হচ্ছে ইন্টারেস্টেড কি হবে আমার মতন পড়ানোতে, পড়ানোর চাকরি তো আছেই, যদি কেউ পড়াতে চায়, আমি পড়াতে ভালোবাসি, আমি এসেছি,
1: ভালো করে পড়াচ্ছেন, আমরাও আপনার স্টুডেন্ট,
0: থ্যাংক ইউ। আর তাছাড়া কি বললাম সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ সায়েন্টিস্ট জয়েন করা যেতেই পারে, সেটাও একটা রোল। আর তাছাড়া
2: এটা থেকে কি ইসরো বা ডিআরডিওতে কোনো সুযোগ আছে?
0: হ্যাঁ, ডেফিনেটলি আছে, ওদের ওয়েবসাইটেই পাওয়া যাবে, ওদের ওয়েবসাইটেই ওরা অ্যাডভার্টাইজমেন্টগুলো দেয়। তাছাড়া আমি আর একটা বলবো যে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওদের একটা স্পেশাল প্রোগ্রাম আছে বায়োটেক ইন্টার্নশিপ, মানে ওরা 6 মাসের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম দেয়, অ্যান্ড দ্যাট ইজ লিঙ্ক টু প্লেসমেন্ট অলসো।
2: আচ্ছা, এটা কি পেইড ইন্টার্নশিপ?
0: না, নন পেইড নয়, এটা কারণ ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এটা করানো হচ্ছে, তো স্টুডেন্টরা সেটাও কিন্তু দেখতে পারে।
1: বেশ, এইবার হচ্ছে আপনি বায়োফিজিক্স নিয়ে কেন ক্যারিয়ার করলেন, এই প্রশ্নটা আপনি বলুন।
0: আচ্ছা, আমি কেন করলাম? আচ্ছা, আমার কেরিয়ারটা যদি আমি দেখি, আমি কেমিস্ট্রি পড়েছি, তারপরে এই ফিল্ডে এসেছি, তারপরে রিসার্চ করেছি আর একটা অন্য ফিল্ডে, তারপরে বিদেশে গেছি আর একটা অন্য ফিল্ডে, মানে একটা মিক্সচার। মানে আমার আইডিয়াটা ছিল যে একটু অ্যাপ্লিকেশনে কিছু করি, কারণ আমার স্পেশালি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল স্ট্রিমে আমার খুব একটা কোনোদিনই ইন্টারেস্ট ছিল না। সেই জন্য আমি চাইছিলাম কি না, আমি চাইছিলাম যে আমি যে সাবজেক্টগুলো পড়েছি তার একটা অ্যাপ্লিকেশন যদি আমরা বায়োলজিতে দেখতে পাই, সেই বায়োলজিতে দেখার জন্যই আমি ডিফারেন্ট এতগুলো শিফট শিফট করতে করতে পেরেছি করেছি, এবং শিফট করে হয়তো খুব একটা খারাপও হয়নি।
1: আচ্ছা, আর সময় তো খুবই কম, আপনি যদি লাস্ট কিছু মিনিট টিপস আমাদের সবার সঙ্গে শেয়ার করেন স্টুডেন্টদের জন্য।
0: হ্যাঁ, আচ্ছা, লাস্ট মিনিট টিপস যদি স্টুডেন্টদের যাতে আমি শেয়ার করতে চাই, আমি বলবো, আমি আবারও তোমাদের সবাইকে বলবো, সবাই খুব ভালো থাকো, খুব মন দিয়ে পড়াশোনা করো, এবং ভয় পেও না, তোমায় তুমি মেডিকেলে পাওনি, তুমি মানে ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে যেতে পারোনি, তার মানে কিন্তু তোমার লাইফ একদম শেষ হয়ে যাচ্ছে না, তোমার জন্য অনেক রাস্তা খোলা আছে। আর হচ্ছে পড়াশোনাটা একটু মন দিয়ে করো, এবং মানে ম্যাথমেটিক্সকে ভয় হয়তো পাও, কিন্তু অতটাও ভয় পাওয়ার কিছু নেই। এই যে বায়োকেমিস্ট্রি বায়োফিজিক্স পড়তে গেলে খুব যে বেশি ডিটেলস ম্যাথমেটিক্স তোমাকে জানতে হবে তা নয়, বা স্ট্যাটিস্টিক্স জানতে হবে তা নয়, মোটামুটি একটা কাজ চালানোর মতো জানা থাকলেই চলবে। আর হচ্ছে আরেকটা জিনিস আমি একটুখানি বলে রাখি, সেটা হচ্ছে যে এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এটা একটা যুগ, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য একটু ছোটোখাটো কোডিং, যদি একটু আর একটু পাইথন, এর জন্য অনেক টিউটোরিয়ালস অ্যাভেলেবল আছে ইউটিউবে, অনেক টিউটোরিয়ালস ফ্রিতে তোমরা শিখে নিতে পারবে। এই একটু একটু এই জিনিসগুলো একটু দেখে রাখো, একটু শিখে রাখো, তাহলেই দেখবে কোনো ভবিষ্যতে কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না। আর তাছাড়া আমরা তো আছি, যখন খুশি আমাদের যোগাযোগ করতে পারো, আমাদের মানে আমার ওয়েবসাইট ইউনিভার্সিটি অফ কল্যাণীতে তোমরা দেখতে পারো, আমাকে ইমেল করতে পারো, সেখানে আমার ইমেল আইডি আছে। আর তোমাদের আমি শুধু একটাই জিনিস বলবো যে একদম ভয় পেও না, ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে না,
1: একদম একদম ভয় পেলে হবে না। আর যে বিষয়টা হচ্ছে, তোমরা তাহলে যে কোনো সময় স্যারকে মেল করতে পারো, স্যারও বলে দিয়েছেন অফিশিয়ালি মেল যেটা আছে কল্যাণ ইউনিভার্সিটি, সেখান থেকে তোমরা করে নিতে পারো,
2: একদম। আর ইউনিভার্সিটির অবশ্যই তোমরা সমস্ত কিছু চেকও করে নিতে পারো পোর্টাল, যেখান থেকে তোমরা জানতে পারবে আরো ডিটেইলস,
1: একদম,
2: যদি তোমরা কেউ দেখতে চাও।
1: আর দেখার কথা যখন হচ্ছে, জানো তো গতকাল থেকে শুরু হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ,
2: একেবারে মানে কলকাতার আবহাওয়া দেখলেই সেটা বোঝা যাচ্ছে,
1: একদম এখন মনে হচ্ছে কলকাতাতেই ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ফিফা ওয়ার্ল্ড কাপ 4 বছর পর আবার হচ্ছে, তো মানে আবেগ। আর সেই আবেগ নিয়ে এখন কিন্তু আমাদেরও একটা নতুন সেগমেন্ট চলছে যে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ, আর সেই নিয়ে অর্ণব কি বলছে স্টুডিওর বাইরে থেকে, চলো শুনে নি।
3: 4 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান, ফুটবল মহোৎসবের গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর পর্দা গতকাল আনুষ্ঠানিকভাবে উঠে গেল,
4: সারা বিশ্ব এখন ফুটবলের উন্মাদনায় কাঁপছে।
3: আর আগামী একটা মাস তোমাদের এই উন্মাদনার পারদ আরো চড়িয়ে দিতে প্রতিদিন ঠিক বেলা 11

0: ১১টা বেজে ৫০ মিনিটে আমরা হাজির হয়ে যাব ফুটবল মাঠে টুকি টাকি সমস্ত খবর নিয়ে, শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আর নিউজ অন এআইআর অ্যাপে। আজ ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের প্রথম এপিসোড নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের বন্ধু অর্ণব। আজ আমাদের প্রথম এপিসোডে স্বাভাবিকভাবেই থাকবে টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের কথা, আর তার সঙ্গে প্রথম ম্যাচের চুলচেরা বিশ্লেষণ। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার তিনটি আলাদা দেশে এই টুর্নামেন্ট আয়োজিত হওয়ায় উদ্বোধনী অনুষ্ঠানের ক্ষেত্রেও এক অনন্য ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিফা এবার তিন দেশে তিনটি ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে, যার মধ্যে এবারের বিশ্বকাপের মূল এবং প্রথম উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হল গতকাল ভারতীয় সময় রাত ১১টায় মেক্সিকোর ঐতিহাসিক স্টেডিয়াম এস্তাদিও আস্তেকা অর্থাৎ মেক্সিকো সিটি স্টেডিয়ামে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিলেন কলম্বিয়ার বিখ্যাত সঙ্গীত ও নৃত্যশিল্পী শাকিরা। তিনি ডাই ডাই গানের মাধ্যমে মেক্সিকো সিটির আস্তেকায় উপস্থিত দর্শকদের একেবারে মোহিত করে দিলেন। এবারের বিশ্বকাপ উপলক্ষে ফিফার পক্ষ থেকে যে অফিসিয়াল মিউজিক অ্যালবাম তৈরি করা হয়েছে তার মধ্যে আছে শাকিরার এই গানটি। শাকিরার সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বার্নাবয়। সবার শেষে তারা মঞ্চে ওঠেন, তাদের নাচ গানের পরেই আতশবাজির মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়। তবে শাকিরার আগে পারফর্ম করেন জে বলভিন, তিনি গেয়ে ওঠেন জনপ্রিয় গান কিউ ক্যালার। এছাড়াও আলেজান্দ্রো ফার্নান্ডেজ, বেলিন্ডা, ড্যানি ওশিয়ান, লীলা ডাউন্স, লস এঞ্জেলেস অ্যাজিউলস, মানা ও টাইলার মতো শিল্পীরাও গতকাল কিন্তু একেবারে মাতিয়ে রেখেছিলেন দর্শকদের। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান বরাবরই অত্যন্ত আকর্ষণীয় হয়, এবারেও তার ব্যতিক্রম হল না। অত্যন্ত জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হল এবারের প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের কিছুক্ষণ পরেই সেই মহেন্দ্রক্ষণ, যার জন্য চার বছরের অপেক্ষা সকলের। প্রথম ম্যাচে মুখোমুখি মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে কার্যত ছেলে খেলা করে বিশ্বকাপের ওপেনিং ম্যাচে সহজ জয় পেল মেক্সিকো। গোলের সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়তে পারত। শেষ পর্যন্ত 2-0 গোলে ম্যাচ জেতে মেক্সিকো। গোল করেন জুলিয়ান কুইনোন্স এবং রাউল জিমেনেজ। সংঘবদ্ধ ফুটবল খেলে মেক্সিকো বার্তা দিল যে ঘরের মাঠে তাদেরকে একেবারেই হালকাভাবে নেওয়া যাবে না। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই তিনটি রেড কার্ড নজর কাড়ল সকলের। গোটা প্রতিযোগিতায় যে কঠোরভাবে ম্যাচ করাবে রেফারিরা তার আভাস কিন্তু প্রথম ম্যাচেই মিলল, না হলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এমনটা খুব একটা দেখা যায় না। ম্যাচের প্রথমার্ধের শুরুটা কিছুটা টানটান লড়াই হলেও সময় যতই এগিয়েছে ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়েছে মেক্সিকো। ম্যাচের 9 মিনিটে জুলিয়ান কুইনোন্সের গোলে এগিয়ে যায় মেক্সিকো। যদিও এই গোলটির পিছনে জুলিয়ানের থেকে বেশি কৃতিত্ব ছিল দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডারের। গোলকিপারের পাস সঠিকভাবে ধরতে না পারায় সেই সুযোগে গোল করে বেরিয়ে যান জুলিয়ান কুইনোন্স। এরপর প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও মেক্সিকো কিন্তু গোলের ব্যবধান বাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধে মেক্সিকো দল আরও বেশি সংঘবদ্ধ দেখায়। একের পর এক আক্রমণ সানাতে থাকে মেক্সিকোর মাঝমাঠ ও অ্যাটাকিং লাইন। তার মধ্যেই 50 মিনিটে বক্সের ঠিক বাইরে অবধারিত গোল ফাউল করে রেড কার্ড দেখে বাঁচান ইয়াইয়া শিথোলে। ফলত দক্ষিণ আফ্রিকা 10 জনের হয়ে যাওয়ায় আক্রমণের ঝাঁজ আরও বাড়ায় মেক্সিকো। ম্যাচের 67 মিনিটে দ্বিতীয় গোল পায় আয়োজক দেশ। ক্রস থেকে হেডে দুরন্ত গোল করে দলের ব্যবধান 2-0 করেন রাউল জিমেনেজ। 2010 বিশ্বকাপের ওপেনিং ম্যাচে যে দক্ষিণ আফ্রিকাকে দেখা গিয়েছিল তার সঙ্গে এই দলের একেবারে আকাশ পাতাল পার্থক্য। এদিন দেখা গেল একেবারে ছন্ন ছাড়া ও বোঝাপড়াহীন ফুটবল দক্ষিণ আফ্রিকার, যার ফলে কোনো রকম চাপের মুখে মেক্সিকোকে পড়তে হয়নি। প্রথম ম্যাচেই একটা সহজ জয় ছিনিয়ে নিল তারা। এই ছিল এবছরের বিশ্বকাপের প্রথম দিনের গল্প। কাজের ফাঁকে বা ঘরে বাইরে বিশ্বকাপ ফুটবলের কোনো আপডেট যাতে তোমাদের মিস না হয় সেই জন্য কান পাততে ভুলো না ঘড়ির কাঁটায় ঠিক বেলা ১১টা বেজে ৫০ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে কিংবা নিউজ অন এআইআর অ্যাপে। আজ তবে এই পর্যন্তই। আজ ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের প্রথম পর্ব নিয়ে তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমাদের বন্ধু অর্ণব। আগামীকাল আবারও কথা হবে ঠিক এই সময় পরবর্তী এপিসোডে। তাহলে ফুটবল জলে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন
1: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: ফিরে এলাম স্টুডিওতে, আর তোমরা তো শুনে নিলে স্টুডিওর বাইরে থেকে অর্ণব মেক্সিকো ম্যাচের তোমাদের স্কোর কার্ড বলে দিল, বাট তারপরেও কিন্তু একটা খেলা হয়েছিল নর্থ কোরিয়ার সঙ্গে আমাদের চেকোস্লোভিয়ার, সেখানে কিন্তু নর্থ কোরিয়া আমাদের সং হিউমিনের দল 2-1 জিতে গেছে আর খুব ভালোভাবে জিতেছে। চেকোস্লোভিয়া খুব অসাধারণ করে অসাধারণভাবে খেলা শুরু করেছিল, 59 মিনিটে তারা 1 গোলে লিডও নিয়েছিল, বাট তারপরে সং হিউমিনের দল আর যেখানে নর্থ কোরিয়ার প্রায় প্রত্যেকটা প্লেয়ার যেখানে ইপিএল এর মতো টপ টিয়ার লিগে খেলে তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে কেন তারা জিতেছে। শেষ হাসি কিন্তু তারাই হাসলো, তবে শেষ মিনিটে কিন্তু একটা ইকুইলাইজারের চেষ্টা করেছিল চেকোস্লোভিয়া, কিন্তু সেইটা করতে পারলো না আর শেষমেশ 3 পয়েন্ট নিয়ে নর্থ কোরিয়া কিন্তু শেষ হাসি হাসলো। আর এই মুহূর্তে কিন্তু গ্রুপ এ তে প্রথম পজিশনে রইল আফটার দ্য ম্যাচ 1 মেক্সিকো 1 নম্বরে আর 2-তে নর্থ কোরিয়া।
3: একেবারেই, আর এই মানে এই স্পিরিটটা নিয়েই কিন্তু তোমাদেরকে এরপর পড়াশোনার দিকে এগোতে হবে, তার কারণ আমরা কিন্তু আজকে পুরোপুরি বলে দিয়েছি যে বায়োফিজিক্স আর বায়োকেমিস্ট্রি নিয়ে যদি তোমাদের করতে হয় কেরিয়ার তাহলে তোমাদের কী কী করতে হবে। আর আজকে আপাতত সময় একেবারেই শেষ তোমাদের সঙ্গে আড্ডার। আর
2: আচ্ছা, আর হ্যাঁ, যে জিনিসটা আমি তোমাদের বলছিলাম যে এই টেবিলটা যেটা শেষ করলো, হ্যাঁ, সাউথ কোরিয়া যেটা 2-1 শেষ করলো আর টেবিল টপার যেটা মেক্সিকো এই মুহূর্তে ছিল, আর যে বিষয়টা হচ্ছে ঘড়িতে তো সময় বলছে, সময় তো প্রায় শেষ হয়ে এসছে,
3: আর সেই জন্যই আজকে তোমাদের থেকে বিদায় নেব, কারণ তোমাদেরকে মোটামুটি সমস্ত কিছুই বলে দেওয়া হয়ে গেছে। তো আজকে আপাতত যাচ্ছি, আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো সময় আবার অন্য কোনো আড্ডায়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর শুনতে থেকো যুববাণী।
2: আর যেতে যেতে তোমাদের জন্য রইল ঈশান দাস এবং রোহন দাসের কণ্ঠে সায়েন্স আছে।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান যুববাণী। আপনাদের সঙ্গে ছিলেন ঋত্বিক শিকদার এবং পৌলমী বাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন ব্রজরানী বেসকারীর কণ্ঠে কীর্তন।
1: বৃন্দাবনেশ্বরী রাধারানীর মন আজ অত্যন্ত ব্যাকুল। শয়নে স্বপনে জাগরণে তার আচরণ প্রকৃতিস্থ নয়। রায়কিশোরীর এই অবস্থা দেখে সখীরাও খুব চিন্তায় পড়েছে। তোর কি হয়েছে রে, কেন এমন করছিস? রাধারানীর আত্মমগ্ন হৃদয় থেকে ভেসে এলো সেই অন্ত

বেশ, সবই তো বুঝলাম। কৃষ্ণ প্রেম যদি বিষের সমান হয়, তুই বা তাকে ভুলে যাচ্ছিস না কেন? কেন বা এত কষ্ট পাচ্ছিস? মৃদু হাসলেন শ্রীমতী। সে হাসিতে ছড়িয়ে আছে যুগ যুগান্তরের আর অব্যক্ত বেদনার ছায়া। আমি তো নিজেই নিজেকে বুঝতে পারি না, আমি কি চাই।

পদকর্তা গোবিন্দ দাস বলছেন, ওগো রাই, তুমি ভেবো না, তুমি তো একা নাও, তোমার মতো যেই ভালোবেসেছে তার ওই একই দশা হয়েছে। এই দিন গোবিন্দ দাসও তোমার

সারা জীব জগৎ, সারা প্রাণী জগৎ, মানব কুল তো বটেই, সকলেই যারাই কৃষ্ণকে ভালোবেসেছে তারাই ব্যথায় ডুবে মরেছে। তুমি ভেবো না তুমি কেবল একা নও, আমরা সবাই তোমার।

কবিরাজ গোস্বামী বলেন, সখীর স্বভাব এক অকথ্য কথন, কৃষ্ণ সহ নিজ লীলায় সখীর নাহি মন, সখী বিনাই লীলা পুষ্ট নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আশা দেয়। তাই তো স্বয়ং ভগবানকেও শ্রীমতীর মান ভাঙাতে সখীদের সাহায্য নিতে হয়। কি জানি, হয়তো বা এভাবেই ভগবান মানবরূপী ভক্তকে উচ্চ মর্যাদা দেন। তিনি যে ভক্তবৎসল, তাই নিজের নামের মহিমা বজায় রাখার জন্য নিজের চেয়েও আরো উচ্চে স্থান দেন তার প্রাণ প্রিয় ভক্তকে। আর লাদিনি শক্তি রাধারানী, তার তো কথাই নেই, তার হৃদয়ের প্রতিটি অনুভূতি, তার হৃদয়ের প্রতিটি আবেগ, শ্রীকৃষ্ণের প্রতি তার প্রতিটি ভালোবাসা, সমস্ত অনুভূতি সখীদের কাছেই একমাত্র প্রকাশ করেন তিনি।

0: এতক্ষণ ব্রজরানী বেশকারীর কণ্ঠে শুনলেন কীর্তন।
1: সেই সুযোগ, কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiion.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী অন্তরা নস্কর।

0: অন্তরা নস্করের কণ্ঠে এতক্ষণ শুনলেন লোকগীতি। এখন
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 20 তারিখ রাজ্যে আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। ভারতে খরিফ শস্য চাষের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অয়েল সিডস কিষাণ মিত্র নামে এক হোয়াটসঅ্যাপ ভিত্তিক একটি এআই পরামর্শ পরিষেবা অত্যন্ত কার্যকরী মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে তৈল

0: চাষ সংক্রান্ত গবেষণালব্ধ তথ্য সরাসরি কৃষকদের মোবাইল ফোনে যে কোনো সময় তাদের নিজস্ব ভাষায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। কৃষকরা 4024598180 নম্বরে হোয়াটসঅ্যাপ করে চীনাবাদাম, সর্ষে, তিল, সূর্যমুখী, সোয়াবিন, নাইজার ও অন্যান্য তৈলবীজ ফসল সংক্রান্ত যে কোনো প্রশ্ন যে কোনো ভারতীয় ভাষায় করতে পারেন। মালদায় প্রাকৃতিক কৃষির প্রসারে রাজ্য সরকারের উদ্যোগে আজ মালদা টাউন হলে জেলা স্তরের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, অতিরিক্ত জেলা শাসক অনিদ্র সরকার, কৃষি দপ্তরের আধিকারিক ও জেলার বিভিন্ন প্রান্তের চাষিরা। কর্মশালায় রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব ও টেকসই চাষাবাদের ওপর জোর দেওয়া হয়। মুর্শিদাবাদের ফারাক্কায় প্রায় 297 একর জবরদখল হয়ে থাকা জমি উদ্ধার না হওয়ায় 500 মেগাওয়াটের অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন ইউনিট করার কাজ এগোচ্ছে না বলে দাবি এনটিপিসির। বর্তমানে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে 5টি ইউনিট থেকে 2100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এনটিপিসির মানব সম্পদ শাখার অধিকর্তা অলোক কুমার রণধীর জানান, 2012 সালে নিশিন্দ্রা কাটানে জমিটি দখল হয়ে রয়েছে। রাজ্য সরকার জমি উদ্ধার করে না দিলে ওই এলাকায় কোনো সেতু নির্মাণ করবে না এনটিপিসি। পাশাপাশি নতুন ইউনিট না হলে নতুন ছাই সংরক্ষণাগারও গড়ে তোলা হবে না। এ বিষয়ে প্রশাসন, গ্রামবাসী ও এনটিপিসির মধ্যে একাধিক বৈঠক হলেও এখনও সমাধান সূত্র মেলেনি। মুর্শিদাবাদের লালবাগে ক্যান্সার আক্রান্ত এক মহিলার কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুল হালিম তাজমিরা বেওয়া নামে ওই মহিলার কাছ থেকে বিধায়কের সার্টিফিকেট জোগাড় করে দেওয়ার নাম করে টাকা নেয়। পাশাপাশি আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার কথা বলেও 19,000 টাকা নেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষে আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে শ্রম দপ্তরের অফিস থেকে প্রভাত কুমার কলেজ পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় যোগ দেন রাজ্যের সেচমন্ত্রী অরূপ কুমার দাস, শ্রম দপ্তরের আধিকারিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাসহ বহু মানুষ। কাঁথি শ্রম দপ্তরের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার জিসি কর্মকার জানান, স্কুল ছুটির সংখ্যা কমাতে পারলে শিশু শ্রমিকের সংখ্যা কমানো যাবে। জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ছাত্রীরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল, পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী করে আগুন লাগলো তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরের খবর বেলা 12:50।
1: কলকাতা এবং পশ্চিমবঙ্গের জন্য স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 34.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 23.0 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 4.2 ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 98%, সর্বনিম্ন 67%। কৃষক ভাইদের উদ্দেশ্যে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। কৃষক ভাইদের উদ্দেশ্যে সতর্কবার্তায় জানানো হয়েছে, উপহিমালয় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত 7-11 সেন্টিমিটার বেগে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাগুলির এক বা দুটি জায়গায় ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে উনজমির দুনো ফসল।

0: কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। উনো জমি দুনো ফসল এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আজকের রয়েছি আমি আপনাদের বন্ধু সুব্রত। আর আজকের বিষয় ইতিপূর্বে আমাদের যে আকাশবাণী কলকাতার এগ্রিকালচার হাব ফেসবুক পেজ, সেখান থেকে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন আমাদের আজকের আলোচনার বিষয় খারিফ মরশুমে ডাল চাষ। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় সমন্বিত ডাল গবেষণা কেন্দ্রের প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক এবং কৃষি কীটতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অমিতাভ বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে আকাশবাণীতে স্বাগত। নমস্কার।
1: নমস্কার।
0: আর রয়েছি আমি আপনাদের বন্ধু সুব্রত। সেই সঙ্গে আজকের আমাদের যে আলোচনার বিষয় খারিফ মরশুমে ডাল চাষ। আমি শুরুতেই আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা নিয়মিত আমাদের প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার শোনেন, তারা তো জানেন সরাসরি আপনারা আমাদের এই অনুষ্ঠানে যদি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে চান সেক্ষেত্রে আপনারা ফোন করতে পারেন 0332213132। এই নম্বরে আপনার কোনো প্রশ্ন থাকলে সরাসরি যিনি আমাদের বিশেষজ্ঞ থাকেন তার সঙ্গে কথা বলতে পারেন। তেমনি আজকের অমিতাভ বাবু সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলতে চাইলে আপনারা এই নম্বরে ফোন করতে পারেন। আমরা যেহেতু সময়টা খুবই কম অমিতাভ বাবু, আমরা সরাসরি আলোচনায় চলে যাই। এই যে ডাল চাষ, আমাদের পশ্চিমবঙ্গে ডাল চাষের, হঠাৎ আমরা ডাল চাষ কেন করতে যাব বা ডাল চাষের গুরুত্ব, এই ব্যাপারটা যদি একটু ছুঁয়ে যান।
1: প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে হঠাৎ করে ব্যাপার নয়, আমাদের পশ্চিমবঙ্গে ডাল চাষ অনেকদিন আগে থেকেই হচ্ছে, এখনও চলছে। কিন্তু আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের যে বর্ধিত জনসংখ্যা, সেই জনসংখ্যাকে আমরা যাতে সবাইকে প্রোটিনটুকু অন্তত তুলে দিতে পারি শর্করা জাতীয় খাদ্যের সঙ্গে, সেই লক্ষ্যেই আমাদের ডাল চাষের এলাকা পরিধিটাকে বাড়াতে হবে। এই উদ্দেশ্যেই আমাদের ডাল চাষের মূল জায়গাটা, সেখানে যে মূল যে গুরুত্ব সেটা হচ্ছে আমাদের যে আমরা সবসময় বলি খাদ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তার সঙ্গে পুষ্টি নিরাপত্তাটাও অঙ্গাঙ্গীভাবে জড়িত। আমাদের শুধু শর্করা জাতীয় খাদ্য খেলেই হলো না, যেখানে নয় আমরা ভাত থেকে সেটা পাবো সাধারণ বাঙালি,
2: তো তার সঙ্গে কিন্তু আমাদের প্রোটিনটাও পেতে হবে। তো সেই প্রোটিন পাওয়ার জায়গাতে আমরা সকলেই যে আমিষভোজী তা নই, তো যাদের পক্ষে তুলনায় দামি মাছ মাংস বা ডিম এগুলো কেনা সম্ভব নয়, তাদের পক্ষে ডাল চাষ সস্তায় করে এবং সস্তায় সে পুষ্টি লাভ করতে পারবে, সেই তারা সেই উদ্দেশ্য নিয়ে আমাদের ডাল চাষের এলাকা বৃদ্ধি করা উচিত বলে মনে করি।
0: বেশ। আর আমাদের যদি পশ্চিমবঙ্গের নিরিখে যদি দেখি, রাজ্যের নিরিখে, ডাল চাষের বর্তমান অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে?
2: বর্তমানে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের ডাল চাষ একটা সময় একটু ভালো জায়গায় ছিল সর্বভারতীয় তুলনায়, মাঝখানে অনেকটাই সেই জায়গাটা আমরা এলাকাটা অনেকটা কমিয়ে ফেলেছিলাম, কিন্তু গত 2-3-4 বছর ধরে আমরা কিন্তু একটু বাড়ার দিকে ট্রেন্ড লক্ষ্য করছি।
0: আচ্ছা।
2: তো এটা খুব একটা আশার সংকেত, কিন্তু আমাদের লক্ষ্যটা অনেক বেশি। তো আমাদের মূল যেটা জায়গা সেটা হচ্ছে যে আমাদের যে পশ্চিমবঙ্গে সমস্ত ডাল চাষ করা যায় তা এরকম নয়, তবে মূলত আমাদের বর্ষাকালীন ডাল হিসেবে আমরা যেগুলো চাষ করতে পারি তার মধ্যে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে কলাইকে, তারপরে আছে মুগ, এবং কিছু কিছু জায়গায় আমরা অড়হর চাষের কথাও ভাবতে পারি। আর যদি আমরা শীতকালীন ডাল এটার কথা ভাবি তাহলে আমাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে মুসুরকে, যদিও মুসুরের এলাকাই বেশি কিন্তু এটা আরও বাড়াতে হবে, তার সঙ্গে খেসারি যথেষ্ট এলাকাতে হচ্ছে,

0: আরে বাবা, নিশ্চয়ই আপনাদের জন্যই তো আমরা আছি। বলুন
1: বাবা, প্রশ্ন হচ্ছে কোন কোন ডাল চাষ বছরে দুবার চাষ করা যায়?
0: আচ্ছা, কোন কোন ডাল চাষ? বেশ,
1: হ্যাঁ। আর 2 নম্বর প্রশ্ন, মসুরি ছোট দানা এবং বড় দানা কোনটা প্রোটিন বেশি এবং ফলন বেশি?
0: বেশ বেশ, ঠিক আছে, নিশ্চয় নিশ্চয়, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকবেন।
1: ভালো থাকবেন। আচ্ছা,
2: তাহলে আশিসবাবুর প্রশ্নের উত্তরে যেটুকু বলার সেটা বলি, যে উনি যেটা প্রথমে বলছেন যে কোন কোন ডাল আমরা বছরে দুবার করতে পারবো,
0: ঠিক।
2: তো সেখানে যেটা বলার সেটা হচ্ছে, আমাদের এই জায়গায় দুটোই ডাল আছে, তার মধ্যে একটি হচ্ছে মুগ এবং আরেকটি হচ্ছে কলাই। আমাদের পশ্চিমবঙ্গের যে আবহাওয়া সেখানে কিন্তু আমরা এই দুটি ডালকে দুবার করতে পারবো। তার মধ্যে মুগ যেটা বেশিরভাগ জায়গাতে হয় চৈতি ফসল হিসেবে, সেটা আমরা করতে পারি, তার সঙ্গে বর্ষা পরবর্তী অর্থাৎ ভাদ্র মাসে শ্রাবণের শেষ দিকে সেই সময় একবার মুগ চাষ করা যেতে পারে।
0: আচ্ছা,
2: আবার কলাইয়ের ক্ষেত্রে দেখা যায় যে মূল যে জায়গাটা সেটা হচ্ছে পোস্ট খারিফ, মানে বর্ষা পরবর্তী, সেটা যেমন একটা সম্ভাবনা আছে, সেখানে তো একটা বড় জায়গা আছে আমাদের পশ্চিমবঙ্গের, কিন্তু তার সঙ্গে সেটাকেও আমরা আবার চৈতি কলাই হিসেবে করতে পারি। অর্থাৎ কিনা দুটোরই দুটো সিজন আমরা ভাবতে পারি এবং দুটো জায়গাতেই আমাদের যথেষ্ট উন্নতি করার, বাড়ানোর স্কোপ আছে,
0: স্কোপ রয়েছে। তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন বা আমাদের ফেসবুক লাইভে যারা যারা দেখছেন আমাদেরকে, আজকের আলোচনা চলছে খারিফ মরশুমে ডাল চাষ, এবং শ্রোতা বন্ধুরা যারা আমাদের বিশেষজ্ঞের কাছে প্রশ্ন রাখতে চান আপনারা ফোন করতে পারেন, নাম্বার তো বলে দিলাম। এবারে
2: আর একটা কথা বলি,
0: বেশ,
2: সেটা হচ্ছে ওনার দ্বিতীয় আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মুসুরের বড় দানা এবং ছোট দানা, এর মধ্যে কোনো প্রোটিনের তারতম্য আছে কিনা। তো আমি বলি, প্রোটিনের তারতম্যটার বিষয়টা খুব একটা বড় কিছু নয়, এটা জাত হিসাবে ভ্যারি করে। তো তার মধ্যে কিছু বড় দানার আছে, কিছু ছোট দানার আছে, কিন্তু আমরা বাঙালিরা যেটা পছন্দ করি সেটা হচ্ছে একটু ছোট দানার মুসুরি, আবার যারা একটু অবাঙালি তারা একটু বড় দানার মুসুরি পছন্দ করেন, কিন্তু সেখানে আমাদের প্রোটিনের কম বেশি হওয়ার কোনো সুযোগ খুব একটা নেই,
0: মানে প্রোটিন সবটাতেই রয়েছে,
2: মোটামুটি 19-20।
0: বেশ, আচ্ছা, এই যে প্রোটিনের কথা হলো বা কীভাবে শ্রোতা বন্ধু প্রশ্নের উত্তর তো দিলেন, এবারে যদি আমরা পশ্চিমবঙ্গের ডাল চাষের যে জেলাভিত্তিক আমরা যদি একটু জানতে চাই, আমাদের যে সমস্ত জেলাগুলো রয়েছে অন্যান্য জায়গায়, আমাদের যে ডাল একটা পুষ্টিকর খাদ্য এবং তার একটা এত প্রোটিন রয়েছে, সে জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যে সমস্ত জেলাগুলিতে যে সমস্ত কৃষকরা যারা চাষ করতে চান, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের বর্তমান অবস্থা কীরূপ আপনার কি মনে হয়?
2: একদম সাম্প্রতিক তথ্য যেটা বলছে সেটা হচ্ছে, আমি যে বর্ষাকালীন ডাল হিসেবে মুগ কলাই এবং তার সঙ্গে অড়হরের কথাও বলেছি, তো সেখানে মুগের যে বর্ষাকালীন জায়গা সব থেকে বেশি এলাকা আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে।
0: আচ্ছা,
2: তারপরে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এবং তারপরে হচ্ছে জলপাইগুড়িতে। আবার যদি আমরা কলাইয়ের কথা ভাবি তাহলে সব থেকে বেশি জায়গা হচ্ছে মুর্শিদাবাদ, তারপর নদিয়া, তারপর মালদা, আর অড়হরের জায়গা আমাদের খুবই কম, যতটুকু আছে তার মধ্যে মেজর অংশটুকু হয় পুরুলিয়াতে, কিছুটা বীরভূমে হয় এবং কিছুটা আলিপুরদুয়ারে হয়। কিন্তু একটা মজার কথা হচ্ছে, এখানে এলাকা বেশি হলেও এদের কিন্তু তুলনায় ফলন, গড় ফলনটা কম।
0: আচ্ছা,
2: গড় ফলনের কথা যদি ভাবি সেখানে কিন্তু আবার অন্য জেলাগুলোর পারফরমেন্স অনেক ভালো। যেমন মুগের গড় ফলন সব থেকে বেশি আমাদের পূর্ব বর্ধমানে পাই, আবার কলাইয়ের সব থেকে বেশি গড় ফলন আমরা পাই মালদাতে, অড়হরের ক্ষেত্রে দেখা যাচ্ছে অড়হরেরও গড় ফলন সব থেকে বেশি মালদায়। তো এই সমস্ত কিছু বিশ্লেষণ করে আমরা কিছু কিছু জেলাকে কিছু গুরুত্ব দিতে পারি,
0: যেমন
2: সম্ভাবনাময় জেলা হিসেবে।
0: বেশ বেশ,
2: যেমন মুগের জন্য আমরা ভাবতে পারি জলপাইগুড়ি, কুচবিহার এবং পুরুলিয়া, যেখানে যথেষ্ট স্কোপ আছে, জায়গাও আছে, সেখানে আমরা বাড়াতে পারি। আবার কলাইয়ের ক্ষেত্রে উত্তরবঙ্গের সমস্ত জেলা, তার সঙ্গে দুই বর্তমান, হাওড়া, হুগলি, দুটো মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বিস্তৃত অংশে কিন্তু আমাদের একটা স্কোপ আছে। আবার যদি অড়হরের কথা ভাবি তাহলে আমাদের যে পশ্চিমের লাল মৃত্তিকা যে অঞ্চলটা, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জায়গা কিন্তু আমাদের যথেষ্ট সম্ভাবনা
0: রয়েছে। আচ্ছা, এই যে আপনি জেলাভিত্তিক বিভিন্ন কোথাও সম্ভাবনার কথা বলছেন, কোথাও বা কম সম্ভাবনা রয়েছে, এই যে পার্থক্যটা, বা যদি একটু জানতে চাই সমস্যাটা ঠিক কোনখানে?
2: সমস্যা বলতে দেখুন, সব

0: থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে প্রত্যেকটা ডাল চাষের জন্য একটি নির্দিষ্ট জলবায়ু এবং নির্দিষ্ট মৃত্তিকার প্রয়োজন। তো সব মাটিতে তো সব কিছু হয় না।
1: হুম হুম
0: যেমন ধরুন অড়হর, অড়হরের জন্যে সব থেকে ভালো হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে ব্ল্যাক কটন সয়েল বলি,
1: আচ্ছা,
0: বা কালো কার্পাস তুলার অঞ্চল। তো সেরকম মাটি আমাদের এখানে নেই, কিন্তু অদ্ভুতভাবে আমাদের যে লাল মাটির অঞ্চল পশ্চিমাঞ্চলের, সেখানে কিন্তু অড়হর চাষের একটা ভালো সম্ভাবনা আছে। আবার যদি দেখি আমরা মুগ বা কলাই, এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দোঁয়াশ মাটি অথবা বেলে দোঁয়াশ মাটি সেটা খুব ভালো তাদের পক্ষে। তো সেই রকম জায়গায় যেখানে আছে সেই জায়গাগুলোতে আমরা জোর দিচ্ছি। সব জায়গায় সব কিছু তো অ্যাভেলেবেল নয়।
1: ঠিক ঠিক। এবারে আমাদের যারা শ্রোতা বন্ধুরা শুনছেন বা তারা একটা ডালের গুরুত্ব সম্পর্কে একটা ধারণা তারা পেয়েছেন বা কেন গুরুত্বপূর্ণ, এবং আপনি শুরুতেই বলেছেন যে সবাই তো আমরা মাংসাশী বা মাছ খাই না, ডিম খাই না, সেখানে আমাদের ডালটা শরীরের জন্য হোক বা সেই সমস্ত মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোটিনযুক্ত খাবার। যদি আমাদের কৃষক বন্ধুরা চাষ করতে আগ্রহী হন, যেখানে সম্ভাবনা রয়েছে তারা তো করছেনই, যে সমস্ত জায়গাগুলোতে কম সম্ভাবনা রয়েছে যা জেলাগুলোর কথা বলছেন, সেখানে যদি আমাদের কৃষক বন্ধুরা আগ্রহী হন, কোন সময় বীজ বপন করা হোক বা যেভাবে চাষ করবেন এগোবেন কিভাবে, কবে থেকে?
0: প্রথমে বলি সেটা হচ্ছে যে সব থেকে আগে জোর দিতে হবে সঠিক উৎস থেকে সঠিক মানের বীজ সংগ্রহ। তো আমাদের প্রত্যেকটা ডাল শস্যের জন্য আলাদা আলাদা জাত আছে, সেই জাতগুলোকে আমি নিশ্চয়ই আলোচনায় আসব। তো সেই জাতগুলোকে যদি আমরা পেতে পারি ঠিকঠাক জায়গা থেকে, তাহলে হচ্ছে সব থেকে ভালো, এবং তার কিন্তু চেষ্টাটা অনেক আগে থেকে করতে হবে। ধরুন একটা উদাহরণ দিই যে কলাই, কলাইয়ের আমরা বলছি যে এই খারিফ মরশুমে কলাইয়ের লাগানোর সময় বা বপন করার সময় হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ভাদ্র মাসের তৃতীয় সপ্তাহ। তো এই সময়ের মধ্যে যদি আমাকে জোগাড় করতে হয় সেটা তো সঙ্গে সঙ্গে পাবো না, আমাকে যথেষ্ট আগে থেকে ব্যাপারগুলোকে ভাবতে হবে। এবার আমাদের পশ্চিমবঙ্গের উপযোগী, এখানকার জলবায়ুর উপযোগী যে সমস্ত কলাইয়ের জাতগুলো আছে, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত এরকম কিছু জাত আছে, কিন্তু সেগুলোর বয়স অনেক পুরনো হয়ে গেছে।
1: আচ্ছা,
0: যেমন ধরুন আমি যদি নাম বলি তাহলে WBU 105, 108, 109, এগুলো সব আমাদের পশ্চিমবঙ্গ থেকেই উদ্ভূত জাত, এখানের গবেষণালব্ধ, কিন্তু এগুলো যথেষ্ট পুরনো হয়ে গেছে। আর আমরা সবসময়ই বলি ফলন বাড়ানোর জন্য বীজটাকে রিপ্লেস করতে হবে, অর্থাৎ বিগত 5 থেকে 7 বছরের পুরনো বীজকে কিন্তু আমরা আর ব্যবহার করব না, তাহলে দিন দিন ফলন কমতে থাকবে।
1: আচ্ছা,
0: তো এই জায়গায় মাথায় রেখে আমরা সর্বভারতীয় স্তরে এই জনের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ জাতগুলো আছে সেইগুলোর যদি আমি একটা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে কলাইয়ের জন্য একটি খুব ভালো জাত হচ্ছে PU 11,
1: PU 11,
0: হ্যাঁ, IPU 13-1,
1: আচ্ছা,
0: IPU 17-1। এগুলো যদিও দেখা যাবে যে আমরা যদি নথিপত্র দেখি যে সবগুলো আমাদের পশ্চিমবঙ্গের কথা ভেবে এই জাতগুলো উদ্ভাবন করা হয়েছে, তা কিন্তু নয়। অথচ বিগত 2-3 বছরে আমরা বিশ্ববিদ্যালয়ের এগুলোর গবেষণার মাধ্যমে এগুলো দেখেছি যে এগুলোর পারফরমেন্স যথেষ্ট ভালো।
1: আচ্ছা,
0: তো সেগুলোকে আমরা ওনাদের,
1: এবং এই বীজগুলো আমরা যে বলি বীজ সংশিত বীজ, এই বীজগুলোতে মোটামুটি নিরাপদ বা সংশিত তো?
0: হ্যাঁ, বীজ বিভিন্ন টাইপের হয়, তো আমরা সবসময় চেষ্টা করব সংশিত বীজ বপন করার।
1: বেশ, আর এই বীজ তো তারা মোটামুটি আপনার কথা মতো নির্বাচন করলেন, বীজ নির্বাচনটা একটা যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, এই সংশিত বীজ নির্বাচন করার পরেও কি কৃষক বন্ধুরা আবার বীজ শোধনের প্রয়োজন রয়েছে কৃষক বন্ধুদের?
0: একদম, এটা একদম খুব ভালো পয়েন্টের কথা মনে করেছেন। সেটা হচ্ছে দেখুন, বীজ শোধন হচ্ছে আমাদের ফসল চাষের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে কোনো ফসল চাষের ক্ষেত্রে। প্রথম কথা, আমরা বীজ শোধন কেন করব, তার প্রধান কারণ হচ্ছে বীজবাহিত যে সমস্ত রোগ টোকগুলো থাকবে, এমনকি অনেক কীট শত্রুর ক্ষেত্রেও আমরা এখন বীজ শোধন করার কথা বলি। আর একটা কথা বলি, এই বীজ শোধন যখন বললেন, ডাল শস্যের ক্ষেত্রে একটি বীজ শোধন না বলে আমরাকে বীজ উপচার বলি, সেটা কিন্তু অবশ্যই করা উচিত। সেটা হচ্ছে রাইজোবিয়াম
1: কালচার
0: বলে কালচার একটি আছে, সেটাকে দিয়ে আমরা শোধন করতে পারি। সেটাও কিন্তু আমরা বিভিন্ন যে কাছাকাছি কৃষি বিপণিগুলো আছে সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারি, এবং তারও নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি মেনে আমরা কিন্তু সেই বীজের শোধন করব।
1: আর তারপরে যে ডাল আমাদের কৃষক বন্ধুরা যারা চাষ করেন, একটা প্রথাগতভাবে তাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে ছড়িয়ে ছিটিয়ে বুনে দেওয়া, কিন্তু এখন আপনাদের মতো যারা বিশেষজ্ঞ রয়েছেন, কৃষি বিশেষজ্ঞ যারা রয়েছেন, তারা যে বলছেন সারি দেবো না, কোনটা বেশি লাভজনক? আমাদের কৃষক বন্ধুরা কোন দিকে এগোবেন?
0: অবশ্যই সারি দেবো না লাভজনক। আমাদের ডাল চাষের ক্ষেত্রে যখন সমস্যার কথা আলোচনা করছিলাম, একটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ডাল চাষিরা এখনও ডাল চাষটাকে অবহেলার চোখে দেখেন। আমরা যে গুরুত্ব দিয়ে ধান বা সবজির চাষ করি, সেই গুরুত্বটা আমরা ডাল চাষের ক্ষেত্রে দিই না। সব থেকে বাজে জমিটা রেখে দিই হচ্ছে ডাল চাষের জন্য, সেটা সব থেকে অনুর্বর। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি একদিনেই বলি যে আপনারা সবটাই সারিতে করুন, ছিটিয়ে বুনবেন না, তাহলে সেটা কিন্তু হচ্ছে না। আমরা দেখছি, বারবার বলছি, সুপারিশ করা হচ্ছে। তো সেখানে আমরা তাদেরকেই বলছি যে আপনি যদি ধরুন আপনি এবারে এক বিঘা ডাল চাষ করবেন, তো আপনি একটু আমার কথা শুনে অন্তত 5 কাঠা আপনি লাইনে বা সারিতে বুনুন, বাকিটা আপনি আপনার মতো করুন, করে একটু আপনার যে লাভ ক্ষতিটার তফাৎ একটু
1: নিজেরা হিসেব করুন।
0: ঠিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু জায়গায় আমরা সাফল্য পাচ্ছি, পুরোটাই যে হয়েছে তা নয়, তবে তারা নিজেরা বলছেন এবং তারা স্বীকার করছেন, হ্যাঁ এটা করলেই আমাদের লাভ হবে।
1: বেশ, তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন আজকের অনুষ্ঠান, আপনাদের মধ্যে যে প্রথাগত ধারণা রয়েছে যে ছিটিয়ে বোনার প্রবণতা, সেখান থেকে বেরিয়ে এসে আমাদের বিশেষজ্ঞ যারা বলছেন যে সারিতে বুনে একবার দেখতে পারেন, আপনাদের তাদের কথা মতো সারিতে বুনে দেখুন কিছুটা জায়গা, তারপর না হয় আপনারা নিজেরাই পার্থক্য অনুভব করতে পারবেন, তখন একটা চিন্তা ভাবনা করবেন। বেশ, এবারে সারিতে বুনলেন বা ছিটিয়ে বুনলেন, তার পরবর্তী যে পরিচর্যা বা সার ব্যবস্থাপনা রয়েছে, এই ব্যাপারটা যদি একটু বলেন।
0: সার ব্যবস্থা তো যে কোনো ফসলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, আর ডাল চাষের ক্ষেত্রে সার ব্যাপারটা আরও গুরুত্বপূর্ণ।
1: একদম।
0: আমরা যখন ডাল চাষের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম, আমি জানতাম যে এই পয়েন্টে আমরা একবার ডিসকাশন করব। তো সেই সূত্রে একটা কথা তখন আমি বলিনি, এইখানে বলি, সেটা হচ্ছে ডাল এমন একটি ফসল যে বাতাসের নাইট্রোজেনকে মাটিতে মেশাতে সাহায্য করে। তাহলে কি হচ্ছে, আমরা প্রথাগতভাবে অন্য ফসলে যেমন যথেচ্ছ পরিমাণে নাইট্রোজেন ঘটিত সার দিই, সেইটা কিন্তু ডাল চাষে আমাদের ততটা লাগবে না। সেখানে আমরা নিশ্চয়ই ফসফেট জাতীয় সার বা পটাশ জাতীয় সার পর্যাপ্ত পরিমাণে দেব, কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা অনেক কমে যাবে। কারণ তারা, আমরা দেখা গেছে একটা হিসাবে যে ডাল চাষ করলে মোটামুটি 1 হেক্টারে 7 থেকে 40 কেজি পর্যন্ত নাইট্রোজেন সে কিন্তু মেশাতে পারে।
1: তার মানে সার প্রয়োগ করে কৃত্রিমভাবে মেশাতে যেটা খরচ হচ্ছিল সেটা তো বেঁচে গেল,
0: সেটা অনেকটাই বেঁচে গেল, সেটা সাশ্রয় হলো। তাহলে আমরা সার প্রয়োগ কিভাবে করব, যে এই যে যা সারের রেকমেন্ডেশন থাকবে বা সুপারিশ থাকবে, যেমন ধরুন মুগ কলাইয়ের ক্ষেত্রে আমরা বলি হেক্টর প্রতি 20:40:40, মানে 20 কেজি নাইট্রোজেন, 40 কেজি ফসফেট এবং 40 কেজি পটাশ হেক্টর প্রতি।
1: আচ্ছা,
0: তো এই যে পুরো সারটাকে আমরা বলি যে জমি যখন চাষ দেওয়া হবে সেই সময় মাটিতে মিশিয়ে দিন। তারপরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখন যেটা দেখা যাচ্ছে যে আমরা ফসফেট জাতীয় সারটার সোর্স কি, অনেক ক্ষেত্রে আমরা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা DAP ব্যবহার করি। তো যেখানে আমরা SSP বা সিঙ্গেল সুপার ফসফেট পাবো, সেখানে সালফারের যে চাহিদা সেটা মিটে যায়, কিন্তু যখন আমরা DAP ব্যবহার করব সেখানে কিন্তু আমাদের একটু অতিরিক্ত সালফার হেক্টর প্রতি 20 কেজি হারে আমরা যদি দিই, তাহলে ওই ব্যালেন্সটা হয়ে যায়।
1: আচ্ছা,
0: এবং যত এইটা দেখা গেছে হিসাব করে বাকি সমস্ত ফসলের তুলনায় সারের পরিমাণটা সত্যিই খুব কম এবং যথেষ্ট লাভজনক সেই ব্যাপারে।
1: আর যেহেতু আমাদের আজকের বিষয় যে খারিফ মরশুমে ডাল চাষ করছি, আমাদের তো বোধ হয় না জল সেচের খুব একটা প্রয়োজন হতে পারে, যদি হয় সেক্ষেত্রে কোন সময় করবেন?
0: প্রথমে দেখুন, আমরা যে সিজনটা বলছি খারিফ মরশুম, আমাদের পশ্চিমবঙ্গের যে ধরনের জলবায়ু তাতে বৃষ্টি বা সেচের ঘাটতি হওয়ার কথা নয়, পর্যাপ্ত রস মাটিতে থাকে এবং তাতেই ফসল ফলবে। কিন্তু মুগ আমরা যদি ধরি, তাহলে গড়ে 60 থেকে 65 দিনের ফসল হচ্ছে মুগ। আবার কলাই কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় গড়ে 75 থেকে 85 দিনের ফসল। এই যে বাড়তি যে দিনটা, তাহলে কি হবে, সেই সময় হঠাৎ অনেক সময় দেখা গেল যে পুজোর সময় হয়তো একটা বর্ষার অনেক দিন একটা গ্যাপ, সেই সময়টায় হয়তো গাছে ফুল আসছে, তাহলে সেই সময়টায় যাতে ফুলের কোনো ডিস্টারবেন্স না হয়, ওই ফুল ধরার মুহূর্তে যদি আমরা একটা পর্যাপ্ত যদি ঘাটতি থাকে রসের, সেইখানে যদি একটু সেচ দিই তাহলে উপকার হবে। কিন্তু একদম যে দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আমরা ওই সময় দিলে একটু ভালো ফল পাবো।
1: মানে জমি

0: অবস্থা অনুযায়ী
1: একদম
0: সেটা মাঠ পর্যবেক্ষণের পর কৃষক বন্ধুরা যদি মনে করেন যে জলের প্রয়োজন রয়েছে তখন না হয় দেওয়া যেতে পারে, আদারওয়াইজ প্রয়োজন নেই।
1: ঠিক,
0: বেশ, আমাদের কথা বলতে বলতে অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে আসছে। যদি কোনো শ্রোতা বন্ধুরা কোনো প্রশ্ন থেকে থাকে কৃষক বন্ধুদের তাহলে আপনারা সরাসরি ফোন করতে পারেন 0332131342 এই নম্বরে। সঙ্গে রয়েছেন আমাদের বিশেষজ্ঞ অমিতাভ বন্দ্যোপাধ্যায়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আধিকারিক এবং সহকারী অধ্যাপক কৃষি কীটতত্ত্ব বিভাগ। আর ফেসবুকে লাইভে অনেকে দেখছেন, শশাঙ্ক মণ্ডল আপনি রয়েছেন, সেই সঙ্গে আমাদের শ্রোতা বন্ধুরা, তো লক্ষ লক্ষ শ্রোতা বন্ধুরা আপনারা রেডিও সেটির ওপার থেকে শুনছেন। এবারে এই যে ধরুন ডাল চাষ করলেন, একজন কৃষক বন্ধু সব রকম আপনার কথা মতো বা আমাদের আলোচনা শুনে তারা আগ্রহী হলেন, ডাল চাষ করলেন, সেক্ষেত্রে তারা আশানুরূপ ফলন বা ফলন যাতে বৃদ্ধি হয় কি পরিমাণে ফলন পেতে পারেন এবং কিভাবে বৃদ্ধি করতে পারবেন সেই ব্যাপারটা যদি একটু ছুঁয়ে যান।
1: প্রত্যেকটা যে ফসল আছে সেই ফসলের যদি আমরা গড় ফলন ধরি তাহলে আমাদের পশ্চিমবঙ্গের যে চিত্রটা সামগ্রিক ভারতবর্ষের চিত্র থেকে একটু ভালো, মানে গড় ফলনটা ভারতবর্ষের যে গড় ফলন ডালের সেখানের থেকে একটু ভালো, সব ক্ষেত্রে না হলেও বেশিরভাগ ক্ষেত্রে ভালো, কিন্তু সেখানে সন্তুষ্টির কোনো জায়গা নেই। আমরা যদি সারা বিশ্বের নিরিখে দেখি তাহলে আমাদের উন্নতি করার যথেষ্ট স্কোপ আছে, সেই ফলন আমরা বৃদ্ধি করতে পারবো। কারণ বলছি যে বীজ ঘটিত যে ব্যাপারটা আছে, এখন যে ধরনের জাত উদ্ভাবিত হচ্ছে গবেষণাগারে মাঠে, সেগুলোর ফসল ফলানোর যে পোটেনশিয়ালিটি এটা অনেকটা বেশি, তাহলে আমরা সেই জাতের রিপ্লেস করতে পারবো, এটা দিয়ে এক নম্বর।
2: এতক্ষণ শুনলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

এতক্ষণ শুনছিলেন অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে যুববাণীর বিশেষ অনুষ্ঠান গৌরব 90, উপস্থাপনায় শ্রীপর্ণা পাল।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তুলতে প্রতিটি দেশবাসী কাজ করবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে বড়সড় আক্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত করে দিয়েছেন। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে আয়োজক ইংল্যান্ড আজ বার্মিংহামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। দ্বিতীয় খেলায় দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া ও বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে এবং দেশের উন্নয়নের চিত্রকে রূপান্তরিত করছে। তিনি আরও বলেন, গত 12 বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে এবং এর ফলাফল বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান। শ্রী মোদী বলেন, সরকার সক্রিয়ভাবে স্বনির্ভর গোষ্ঠী, সেলফ হেল্প গ্রুপগুলিকে সাহায্য করছে, যা নারীদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশের নারী শক্তি জাতি গঠনের মূল ভিত্তি। দেশের মা, বোন এবং কন্যারা তাঁদের অসাধারণ প্রতিভা ও দক্ষতার মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে ভারত মাতার গৌরব বৃদ্ধি করছেন।
1: আমারি বহনোঁ কে পাস হুনর ভি থা, মেহনত ভি থি, লেকিন উন্হেঁ পুঁজি আর অবসর নাহি মিলতে থে। 3 করোড় মহিলাওঁ কো লখপতি দিদি বানানে কা জো সংকল্প কিয়া থা ও পুরা হো চুকা হ্যায়।
0: কেন্দ্র সরকার প্রতিষ্ঠান, শিল্প এবং বাণিজ্য ক্ষেত্রে গ্রাহকদের খুচরো বিক্রয় কেন্দ্র থেকে মোটর স্পিরিট ও হাইস্পিড ডিজেল কেনার ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে এবং তাদের নিজস্ব কনজিউমার পাম্প থেকে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে বলেছে। পশ্চিম এশিয়ার চলতি সংকটের ফলে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন ঘটেছে তার পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে জ্বালানির ঘাটতি রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। এই বিধিনিষেধ 90 দিন পর্যন্ত বলবৎ থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। 1885 সালের পূর্ববর্তী টেলিগ্রাফ আইন এবং 2023 সালের নতুন টেলিকমিউনিকেশন আইনের কাঠামোর মধ্যে জারি হওয়া বিভিন্ন নির্দেশিকাকে একত্রিত করে এই খসড়া বিধি তৈরি হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই বিধিগুলি বর্তমানে প্রচলিত ব্যবস্থাকে সহজ ও সুশৃঙ্খল করার পাশাপাশি টেলিভিশন ও রেডিও সম্প্রচার ক্ষেত্রে ব্যবসার সুযোগ বাড়াবে। খসড়া বিধিতে একাধিক নির্দেশিকার পরিবর্তে একটি একক নিয়ন্ত্রক কাঠামোর প্রস্তাব করা হয়েছে। এই খসড়া বিধি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। জনসাধারণ আগামী 27 জুলাই পর্যন্ত এই বিষয়ে তাদের মতামত ও পরামর্শ জমা দিতে পারবেন। অসম ও নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র, অসম এবং নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেই ফিও রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। চলতি সংঘাতের প্রভাব মোকাবিলায় শক্তিশালী ও বৈচিত্র্যময় সরবরাহ ব্যবস্থা, ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফিনল্যান্ডে আয়োজিত কুলতারান্তা টক্সে উদীয়মান শক্তি এবং নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক আলোচনায় অংশ নিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, সংঘাতের প্রভাব কেবলমাত্র সংশ্লিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার বাইরেও ছড়িয়ে পড়ে। তিনি জানান, সংঘাতের প্রভাব নিরসনে এবং কূটনীতির অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে ব্যাপক ঐক্যমত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং এবং সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবির মহাপরিচালকেরা। উল্লেখ্য, অমরনাথ যাত্রা আগামী 3 জুলাই শুরু হবে এবং 28 আগস্ট পর্যন্ত চলবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তুলতে প্রতিটি দেশবাসী কাজ করবে। কলকাতায় আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো এই রাজ্য কেন্দ্রের সব সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে। কেন্দ্রে 12 বছরের সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, 12 বছরের সরকারের মূল ভিত্তি ছিল লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ এবং দেশের ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন কোনো সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত

0: পরপর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল ট্রাম্প ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিলেন, একই সঙ্গে ইরানের তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্রগুলি নিজেদের নিয়ন্ত্রণের কথাও বলেছিলেন তিনি।
1: The war with Iran, and we're going to be subject to finalization of documents, which should get done over the next few days. Probably have a signing maybe in Europe, and great thing, stock market's up 1,000 points. That means they like the deal. See, that means they like, if the market goes down, that means they don't like the deal. The Strait will officially open as soon as we sign, which could be soon, very soon.
0: পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর গুলিতে 16 জন প্রাণ হারিয়েছেন, আহত 37 জন। খাদ্যশস্যের দাম কমানো, বিদ্যুৎ এবং মৌলিক অধিকারের দাবিতে চলা একটি শান্তিপূর্ণ আন্দোলনের উপর পাক বাহিনী গুলি চালায় বলে অভিযোগ। জানা গেছে, পাকিস্তান সরকারের নীতি ও বেআইনি দখলদারির বিরুদ্ধে রাওয়ালকোটে প্রায় 60-70 হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। গত মঙ্গলবার এই অঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 30 জন প্রাণ হারান এবং প্রায় 200 জন আহত হন। অন্ধ্রপ্রদেশ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA-র 4 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন তেলেগু দেশম পার্টির বাসিয়াম রামকৃষ্ণন, সানা সতীশবাবু ও চিত্তপয়লা বিজয় এবং জনসেনা পার্টির লেঙ্গামেনেনি রমেশ। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার আর বনিথা রানী তাঁদের নির্বাচিত হিসেবে গ্রহণ ঘোষণা করেন। ভারতের বিশিষ্ট শুটিং কোচ এবং এশিয়ান গেমসের স্বর্ণপদকজয়ী যশপাল রানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল 49 বছর। গতকাল রাতে দিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ISSF বিশ্বকাপ থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 2024 সালের প্যারিস অলিম্পিকে মানু ভাকেরের ঐতিহাসিক ডাবল ব্রোঞ্জ পদক জয়ের ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে যশপাল রানা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যশপাল রানার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমের এক পোস্টে বলেন, শুটিংয়ে অসাধারণ কৃতিত্বের মাধ্যমে যশপাল রানা দেশকে গৌরবান্বিত করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, একজন পরামর্শদাতা হিসেবে তরুণ ক্রীড়াবিদদের গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অনন্য অবদান ছিল এবং তাঁর মৃত্যু ভারতীয় ক্রীড়া জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়েছে। আজটেক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। অন্য ম্যাচে ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় খেলায় দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে ভারতীয় সময় রাত 12:30 আগামীকালের প্রথম ম্যাচে ক্যানাডা বসনিয়ার বিরুদ্ধে খেলবে, দ্বিতীয় ম্যাচে আমেরিকা মুখোমুখি হবে প্যারাগুয়ের। মহিলাদের টি-20 বিশ্বকাপের খেলা আজ শুরু হচ্ছে। এডবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রোববার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। ব্যাডমিন্টনে অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের মহিলা সিঙ্গল সেমিফাইনালে উঠলেন ভারতের PV সিন্ধু। তৃতীয় বাছাই সিন্ধু আজ সিডনিতে কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের চেন সু ইউকে 21-6, 21-9 ব্যবধানে পরাজিত করেন। সেমিফাইনালে সিন্ধু জাপানের শীর্ষ বাছাই আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। এর আগে অন্য কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচি ভারতের তানভি শর্মাকে 21-14, 21-14 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে বড়সড় আক্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত করে দিয়েছেন। খবর শেষ হলেও এখন শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যেও কেন্দ্রীয় সব সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আগামী মাসের শুরু থেকে রাজ্যে বিকশিত ভারত জি রামজি প্রকল্প শুরু হচ্ছে। কেন্দ্র এই জন্য রাজ্যকে আগামী অর্থবর্ষের জন্য ৮৫০০ কোটি টাকা দিচ্ছে।
1: এটাতে আগামী অর্থবর্ষ

0: সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ এবং দেশের ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান, আবাস যোজনা, জল জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের মালদায় আরও একটি প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন। দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে এই বৈঠক হওয়ার কথা। মালদা ছাড়াও দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদের প্রশাসনের শীর্ষকর্তা, বিধায়ক, সাংসদদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে মালদায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্যের সরকারি দপ্তর, আধা সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং সরকারি অর্থে বেতনপ্রাপ্ত কর্মীদের বাড়িতে বাধ্যতামূলকভাবে স্মার্ট মিটার, বিদ্যুৎ মিটার বসাতে হবে। এই মর্মে সমস্ত দপ্তরের প্রধান, জেলা শাসক, বিভাগীয় কমিশনার, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। ওই নির্দেশিকায় বর্ণনা রয়েছে কেন্দ্র সরকারের রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম RDSS এর আওতায় বিদ্যুৎ বন্টন ব্যবস্থার সংস্কার এবং বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির আর্থিক স্বাস্থ্য উন্নত করার লক্ষ্যে স্মার্ট মিটার বসানো হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই রাজ্যের সরকারি কর্মচারীদের আবাসনগুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে স্মার্ট মিটার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চোরা শিকারি সম্পর্কিত ডাটাবেস নষ্ট করতেই আলিপুরের সরকারি দপ্তরে আগুন বলে তদন্তকারীরা রিপোর্ট দিচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের কাছে এই রিপোর্ট পাঠানোর পাশাপাশি একই রিপোর্ট রাজ্য প্রশাসনের কাছেও পাঠানো হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে ওই ভবনের যে তলায় আগুন লেগেছিল সেখানে একটি আলমারিতে রাখা বাঘের, হরিণের চামড়া, শিং এরকম বহু জিনিসই পুড়ে গেছে। চোরা কারবারিদের গ্রেপ্তার করে এইসব জিনিস উদ্ধার করা হয়েছিল। এমনকি ল সেলের কাগজপত্র, কম্পিউটারে রাখা ডাটাবেস সবই ধ্বংস হয়ে গেছে আগুনে। বনমন্ত্রী মনোজ ওরাও বলেন কী ক্ষতি হয়েছে তার পরিসংখ্যান তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে, উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে আধার পরিষেবাকে আরও সহজ ও নাগালের মধ্যে পৌঁছে দিতে আরও চারটি আধার সেবা কেন্দ্র চালু করার কথা ঘোষণা করেছে আধার কর্তৃপক্ষ EYDAI। নতুন এই আধার সেবা কেন্দ্রগুলি খোলা হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া জেলায়। পেনশন সহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ তুলে উত্তর দমদম পৌরসভার পর এবার কামারহাটি পৌরসভায় অস্থায়ী ঠিকাকর্মীরা আজ সকাল থেকে কাজ বন্ধ রেখেছেন। ঠিকাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের পারিশ্রমিক বাড়ানো হচ্ছে না। শুধু তাই নয়, ESI এর টাকা কাটা হলেও তারা কোনো সুবিধা পাচ্ছেন না। এছাড়া প্রায় 1100 ঠিকাকর্মীকে কোনো কারণ ছাড়াই বসিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এমনকি অবসরের পরেও তাদের পেনশনের টাকা এখনও অনেকেই পাননি। উত্তর চব্বিশ পরগনার কাঁচড়াপাড়ায় ফোরম্যান কলোনির বেসরকারি স্কুলে তালাবন্ধ ঘর থেকে প্রায় 1,77,00,000 টাকা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিক কুমার নাগ ও সায়ন পালকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে বীজপুর থানার পুলিশ রাতভর তল্লাশির পর ওই নগদ টাকা উদ্ধার করে। এরপর ঘটনায় বীজপুর থানার পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করেছে। যানজট কাটাতে মুর্শিদাবাদের ফরাক্কায় রেল লাইনের তলা দিয়ে একটি আন্ডারপাস গড়তে রেলমন্ত্রকের মালদা ডিভিশনকে 23,18,00,000 টাকা আর্থিক সাহায্য দিতে সম্মত হয়েছে NTPC ফরাক্কা। ইতিমধ্যেই কাজ শুরুর জন্য 6 কোটি টাকা রেল কর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। কাজের অগ্রগতি অনুযায়ী ধাপে ধাপে সমস্ত টাকা রেলকে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর দেবব্রত কর। অনুকূল বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় 50-60 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: এই কাস্টমার কেয়ার কোথায় গেল?
3: হ্যাঁ
2: ম্যাডাম,
4: বলুন।
2: KYC আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
4: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় KYC আপডেট করিয়ে নেওয়া উচিত।
2: সেটা কিভাবে হবে?
4: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা ATM কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে BC এর কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
2: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
4: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখে KYC আপডেট করিয়ে নিতে পারেন।
2: ব্যাস বুঝে গেছি।
4: আপনার KYC আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
5: RBI একথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: অলিভিয়া নার্সিং হোম।

0: নার্সিং হোম, দমদম, নাগির বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: এখন মহিলা মহল, আপনাদের সঙ্গে অনিন্দিতা মল্লিক।

0: মহিলা মহলে শ্রোতা বন্ধুদের দীপ্রাহরিক শুভেচ্ছা জানাই। স্বাগত আজকের মহিলা মহলে। আজ বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে অনুন্নত অঞ্চলে শিশুদের শ্রমদান থেকে সরিয়ে শিক্ষার পরিসরে নিয়ে আসার ক্ষেত্রে দুপুরের পেট ভরা খাবার সত্যি খুব কার্যকরী ভূমিকা নেয়। আজকে যে আলোচনা হবে, প্রত্যন্ত জঙ্গল অধ্যুষিত এলাকায় শিশুদের জন্য শিক্ষা গ্রহণের ব্যবস্থা নিয়ে। একটি স্কুল, অনেক লড়াইয়ের ফল সেটি, এবং সেটি শিশুদের শ্রমদান থেকে বার করে প্রাথমিক শিক্ষার আঙিনায় নিয়ে আসায় সাফল্য পেয়েছে। শুনে নি আজকে সেই স্কুলের কথা এবং যারা এর কাণ্ডারি তাঁদের কথা। আজ একটি গল্প বলে শুরু করব, বড় করুণ এ গল্প। গল্প মনে হলেও কিন্তু এই সত্যি। সময়টা বিংশ শতাব্দীর আশির দশক। বাঁকুড়ার জঙ্গল ঘেরা এক প্রত্যন্ত গ্রামে এর একটি ছোট্ট মেয়ে গেছে জেঠিমার সঙ্গে হাটে। বাড়ির মেয়েরা জঙ্গল থেকে শালপাতা কুড়িয়ে সেলাই করে বিক্রি করে। মেয়েদের পড়াশোনা করার কথা ভাবনাতেও আসে না, তবু একটি নাইট স্কুল চলে কিছু বিচক্ষণ মানুষের পরিকল্পনায়। সেখানে ছোট্ট মেয়েটি যাতায়াত ও নিজের আগ্রহে কিছু শিখে ফেলার খিদে জন্মেছে। সেদিন পাইকারদের সঙ্গে জেঠিমার কথায় মেয়েটি বুঝলো জেঠিমা ভীষণ ভাবে ঠকে যাচ্ছে। পাইকার বলছে 100 পাতায় 75 পয়সা দেবে, আর জেঠিমা বলছেন এই কাজ খুব পরিশ্রমের, 100 পাতা আটানার কমে দেবে না। মেয়েটি বোঝাতে চেয়ে খুব বকা খেলো জেঠিমার কাছে এবং ঠকে যাওয়া প্রত্যক্ষ করল। সেদিন মেয়েটি প্রতিজ্ঞা করেছিল লেখাপড়া শিখতে হবে, আর তার প্রতিজ্ঞার মধ্যে অনেক বাচ্চার লেখাপড়া শেখার ভবিষ্যৎ পরিকল্পনা জুড়ে গেল। একেবারেই সেই বইয়ে পড়া গল্প কথা মনে হচ্ছে তো? না, গল্প নয়। আর সেই ছোট্ট মেয়েটি আজ আদিবাসী সমাজে শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছেন, যদিও পথটা সহজ ছিল না, আজও সহজ নয়। আলাপ করাবো রেবা মুরমুর সঙ্গে। নমস্কার দিদি, আজকে মহিলা মহলে আপনাকে স্বাগত।
1: নমস্কার, আমিও এই মহিলা মহলে আজকে আসার সুযোগ পেয়ে আমি নিজে আনন্দিত এবং আমার দায়িত্বের কথা একটু আরো ভাবিয়ে দিচ্ছে। আমার নাম রেবা মুরমু।
0: এই যে গল্পের কথাটা বললাম আপনার কাছ থেকেই আমার শোনা, যেখান থেকে নিজের ভেতর তৈরি হয়েছিল ভীষণ একটা কঠিন প্রতিজ্ঞা যে পড়াশোনা শিখতে হবে, আর এই ঠকে যাওয়া যে মানুষগুলোকে তাদেরকে বাঁচাতে হবে। শুরুটা কেমন ছিল পড়াশোনার তৈরি হয়েছিল?
1: জীবনটা আমাদের ওইখানে প্রত্যন্ত গ্রাম, বলতে গেলে আমার দিদি এক ছিল, সেই দিদি প্রথম পড়াশোনার মেয়ে। যদিও দিদির জীবনে পড়াশোনাটা আর বেশি এগোতে পারে না, আমার জীবনেও এগোতে পারে না। তো আমরা 5 বোন 1 ভাই, যেহেতু মেয়েদের তো পড়াশোনার একদম চলেই ছিল না একবারে ওই গ্রামে, যার জন্য বাধা তো পরিবার থেকে অনেক এসেছে। আমার ওই সময় পড়াশোনা আমার বাড়ির থেকে কেউ করাবে এরকম একবারে মানসিকতা ছিল না। আমার কাজ ছিল জঙ্গল থেকে পাতা আনা, আমার বোনেরা আমার থেকে যারা ছোট তাদেরকে একটু সারা দিন নিজের কাছে রাখা, এবং তা না হলে শুয়োর চড়ানো আর কাড়া চড়ানো, এগুলো আমার মধ্যে একটু ভাগ করা কাজ। তো আমি দেখলাম যে যেহেতু আমি স্বচক্ষে দেখেছি পাতা বিক্রি করতে গিয়ে যেটা দেখেছি যে না জেনে অনেক আমরা নিজেরাই ঠকে যায়। কেউ হয়তো আমাদের ঠকাতে চায় না, কিন্তু আমরা না জেনে ঠকে যাই। তখন আমার জীবনে বড় একটা দাগ কাটলো, না পড়াশোনা যে কোনো ভাবে শিখতে হবে, কিছু জানতে হবে। ভাবিনি অনেক বড় হতে পারবো কিনা সেটা ভাবি নাই, কিন্তু করতে হবে এটা একবারে নিশ্চিত। আমার লড়াই করে বাড়ির থেকে লড়াই করে তো আমি বাড়িতে বেছে নিলাম যে বোনকে রাখতে পারবো না, আমি শুয়োরকেও এখন দেখতে পারবো না, আমি 2 কাড়া আমি বেছে নিলাম। কারণ 2 কাড়া আমি সকালে বাড়ির কাজ সেরে তাদেরকে মাঠে নিয়ে যাওয়া এবং সারা দিন তাদের সঙ্গে থেকে রাত্রে পড়াশোনা করা।
0: বলতে
1: যে বলদ, এক ধরনের কালো বলদ, ওটা আমাদের কাড়া বলি আমরা, মোস্ট।
0: তো এই যে মাঠে নিয়ে তাদের যেতেন, সেখানেও কি বসে পড়াশোনা করা করতেন?
1: ও তো সংখ্যায় 2, তার জন্য একটু সুবিধাই হতো। সেই রকম একটা জায়গায় তাদেরকে ছেড়ে আমি একটু সাথে আমার সাথে বই থাকতো, সেটা ওই তাদেরকে দেখা এবং ওই কিছুক্ষণ একটু বইয়ের দিকে মন রাখা। আর ওই নাইট স্কুলে আমার পড়াশোনার যখন একটু মনের দিক দিয়ে একটু ভালো লাগার দিক চলে আসলো, তখন তো ওই কিছুদিনের জন্য হলেও আমাকে প্রাইমারি স্কুলে যেতে হয়েছে। কারণ অন্য স্কুলে যেতে গেলে আমাকে তখন নাইট স্কুলের ওই কাকু বলছিলেন যে তোমাকে যদি পড়তে হয় তাহলে প্রাইমারি স্কুলের সার্টিফিকেট আনতে হবে, তা নাহলে তুমি কি করে ভর্তি হবে। সেই সময় মাস 6-7-এর জন্য আমি প্রাইমারি স্কুল গেছি, সেটা অনেক লড়াই। এই
0: বাড়ি থেকে কেউ কি সাহায্য করেছিল?
1: মা আছে, বাবা আছে, দিদি আছে, কিন্তু বাড়ির থেকে আমাকে পড়াবে এরকম কথা নয়। অনেক মার খেতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে বাড়ির থেকে, কিন্তু আমার যেটুকু কাজ দিয়ে দেয় সেইটাকে আমি করিয়ে বেরাই। কখনো ওই মাঠের থেকে ওই মজদুটোকে এনে যদি দেখি ওই ছাওয়াটা আমার দাগ পেরিয়ে গেছে, তো না খেয়েই আমি প্রাইমারি স্কুলে ছুটতাম। সেই সময় প্রাইমারি স্কুলে একটু টিফিন পাওয়া যেত, ওই
0: মানে সূর্যের আলোর ছায়া দেখে সময় নির্ধারণ,
1: ছায়া দেখে সময় নির্ধারণ করে যখন আমার সেই ছাওয়াটা, আমি জানতাম যে এখন 10:30 পেরিয়ে যাচ্ছে, বাড়িতে খাবারের টাইম নেই, তখন আমি ওই অবস্থায় যেতাম ওইখানে। ওই তখন রুটি এইসব টিফিন দিত প্রাইমারি স্কুলে, ওইটা খেয়ে 6-7 মাসের মধ্যে স্যারদের সঙ্গে কিরকম আমার ভাব ভালোবাসা ভালো হয়ে গেছিল। ওনারা আমাকে ভালোবেসে ফেলে,
0: মানে এই আগ্রহটা
1: পছন্দ করেছিলেন। তখন বারবার স্যারেরও বলতেন যে তোমার পড়াশোনা হবে, তুমি পড়ো। আমি বলতাম যে স্যার আমাকে তো বাড়িতে পড়াবে না, আমি কি করে পড়বো, আমার ইচ্ছা আছে পড়বো কিন্তু আমাকে পড়াবে না। তখন স্যার বললেন যে তোমার বাবাকে আমার সঙ্গে একটু দেখা করতে বলো। বাবা হয়তো যেত নাই, কিন্তু স্যারের সঙ্গে একটু কি মহাজনের বন্ধুত্ব ছিল, বাবা এমনি চাষি মানুষ, আর বাবা একটুকু ওই যে আপনার গাছগাছড়া নিয়ে কিছু ওষুধ পশুধ করতেন, যার জন্য সেই সময় তো পরিশ্রমের আর্থিক মূল্য না দিয়ে অন্য কিছু মূল্য দিয়ে দিত, সেটা খেয়ে আনন্দ করো। তবু মা
0: বাবা
1: সাথে আনন্দ, যা আমার কথা আর কাটে নাই, গেছে গিয়ে বলছে দেখো তোমার মেয়ে পড়তে চায়, আমরা কোনো একটা জায়গায় ওকে পরীক্ষা দিতে নিয়ে যাবো, তুমি কি ছাড়বে? তখন ওই ঘরে বলে হ্যাঁ। তো আমার স্যারেরাই আমাকে 2-3 জায়গায় এডমিশনের জন্য পরীক্ষা দেওয়া করাইছে, তো আমি যে জায়গায় পরীক্ষা দিয়েছি আমি চান্সটা পেয়েই গেছিলাম, কিন্তু কিছু ভালো ভালো জায়গাতে অগ্রিম 2-3 মাসের একটা হোস্টেল চার্জ লাগে, সেটা তো বাড়ির লোক দেবে না। অন্য একটা জায়গায় পুরুলিয়ায় কাশীপুর ব্লকে একটা স্কুল সোনাথলিতে আছে গার্লস স্কুল, সেইখানে আশ্রম হোস্টেল পেয়ে গেছিলাম, 19-20 নম্বরের পরীক্ষা ছিল, 19:30 পেয়ে গেছি, আশ্রম হোস্টেল পেয়ে গেছি, সেখানে কোনো টাকা লাগবে না, তো আমি ওইখানে এডমিশন হয়ে গেলাম। ওই একদিন বাবা মা কিছু চিড়ামুড়ি 30 টাকা পয়সা দিয়ে আমাকে বিদায় দিয়ে বাড়ির লোকের মতের বাইরে হাঁটলে যা হয় অবস্থা,
0: মানে বাড়ির সাথে আর কোনো সম্পর্কই রইল না,
1: সম্পর্ক মানে আর সেরকম ভাবে খোঁজ খবর নাই, কি শেষ হয়ে গেছে একটু দেখি, একবার টানা 3 মাসে আর কিছু নেই। ওই বাড়ি এসেছিলাম, ওইখানে তো ওই আমাদের বাড়ির থেকে ওটা প্রায় 40 কিলোমিটার দূরে ওই স্কুল ছিল, তো আমি যে আসবো বাড়ি একটু আসবো, আমার একটু গাড়ি ভাড়া দরকার আছে, সেটাও ছিল না। তো ওই গাড়ির সাথে সাথে আমি কোনো রাস্তা না দেখে এইরকম হেঁটে হেঁটে এসেছিলাম বাড়ি, আবারও বাড়িতে বেশিক্ষণ না থেকে কিছু দেবে না দেবে আবারও চলে গেছি। সেই সময় যেতে দিচ্ছিল না, আমি জোরেই আবারও চলে গেলাম। যাই হোক, এই করেই কোন রকমে ওইখানেরও ম্যামেদের সঙ্গে একটুকু আমার পড়াশোনা দেখে ওনারাও একটু আকৃষ্ট হয়েছিলেন। কখনো কখনো আমাকে কিছু একটা ছাবান নাই, খুব জমি তুমি ময়লা জামা প্যান্ট পরে থাকি, ম্যাম এখনো বেঁচে আছেন উনি, এই সেদিনই উনাকে রাস্তায় পেয়ে একটু এই প্রণাম করতে গেছি, তখন জিজ্ঞেস করছেন যে বলছে আরে আমি আমার এখন ভাবা হচ্ছে যে একজন তো মানুষ করেছি, ছেলেদের মেয়েদের তো একটাই পাওনা থাকে যে আমাদেরকে যদি একটুকু সম্মান দেয়, কিন্তু আমরা কেউ দিই নাই সেটাই। তো উনি আমাকে মাঝে মাঝে খাবারও একটুকু এ করতেন, এরকম ভাবেই চলতো। এরকম ভাবে তো মাধ্যমিক হলো, মাধ্যমিক পরে আবারও কোন রকমে বাড়ি ফিরতে হলো, বাড়ি ফিরেও আবারও সেই একই যে আমার খুব সায়েন্স পড়ার ইচ্ছা ছিল, পঞ্চায়েত সমিতির থেকে আমাকে বইটই সাহায্য করা মানে দেওয়া হয়েছিল, কিন্তু আমার যে একটু আসা যাওয়া করে পড়বো, ছাতনা চণ্ডীদাস স্কুলে আমি এডমিশন হয়েছিলাম, কিন্তু এই যে সাইকেলে আসবো যাবো মধ্যেখানে 2-5 টাকা যে আমার একটু রাস্তার খরচা লাগবে, সেটার জন্যও আমার অন্য একটা সংগঠনে কাজ করতে হতো। এবারে কারোর কাছে কাজ করতে গেলে সে বুঝবে না যে আমি কি করি না করি, সেটা হয়তো তো বুঝবে না, তার কাজটা বুঝে নেবে। তো সেই সময় ওইখানের থেকে আমাকে একটু দিল্লি কাজের জন্য পাঠানো হয়েছিল, এবারে না জানি নাই সেইখানের থেকে ডিসেন্ট্রি হয়ে আমি বাড়ি ফিরলাম। পাক্কা 3 মাস আমি স্কুল অ্যাবসেন্ট, আবারও আমার বইগুলো তুলে নিয়েছে, তারপরে যা হয় অবস্থা, মানে মাধ্যমিক 11-এ ভর্তি হওয়া এবং পড়াশোনা শেষ, এটাই আমার শেষ। তো লড়াইটা চলতেই থাকে, আমার এটাই ভাবনা ছিল আমি যে রাত্রে নাইট স্কুলে পড়েই তো এইটুকু করেছি, কিন্তু আরো আমার বন্ধু বান্ধবীরা এরকম তো ওরাও তো পড়ে না, তো তাদেরকে একটুকু আমার সাথে বসিয়ে তাদেরকে একটুকু পড়ানো, আমি যতটুকু জানি সেটাই ওদেরকে একটু জানানো। এই করতে করতে দেখা গেল যে একজন 5-এ 5 কোন রকমে গেল, সেই সময় তো ICDS এর হেল্পার ডেকে ডেকে তাদেরকে দেওয়া, তো বাস কাজে ঢুকে গেছে। এইভাবেই আমার বন্ধু বান্ধবীরা কোন রকমই আমার এইরকম চলে গেছে। তো আমি জানি যে যদি আমাদের ইচ্ছা থাকে, এটুকু যদি ভাবি যে অভাব অনটন অনেক থাকবে, যদি আমার সৎ ইচ্ছা থাকে তাহলে কোথাও যেন আমাকে রাস্তাও দেখাবে, সেই হিসাবেই চলতে থাকে। তো আমার তো পরে আবারও ওই সংস্থায় কোনো কাজে আবারও যুক্ত হয়েছে, সেখানেও দেখি আরো বড় প্রবলেম, মানে আমার মতন আরো কত যে মানুষ এইরকমই প্রবলেম ফেসে থাকে, সেটা সেই সময় কি নামে লক্ষ্মী মুর্মু নামে একজনের সঙ্গে পরিচয় হলো।
0: হ্যাঁ, আপনাকে ওই এটাই আমার জিজ্ঞাসা করার ছিল, এবং আমি শুনেছি তার সঙ্গেও আপনি যে সংগঠনে কাজ করতেন, এই সংগঠনে কাজ করার সঙ্গে সঙ্গে ইটভাটাতেও কাজ করতেন।
1: হ্যাঁ, ওই ইটভাটাতে কাজ করে ওই সংগঠনের ওইটা আবার ছাড়লাম। ওই সংগঠনে লক্ষ্মী মুর্মুকে আনা হলো, তারপরে লক্ষ্মী মুর্মুর প্রতি অত্যাচার আবার শুরু হয়ে গেল।
0: যে স্কুলটি এখন রয়েছে সেটির নাম লক্ষ্মী মুর্মু স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। লক্ষ্মী মুর্মুর কথা তো অবশ্যই শুনবো, এবং আপনাদের দুজনের যে লড়াই সেই লড়াইয়ের কথা শুনবো, স্কুল তৈরির কথা, দুজনের ভাবনায় কিভাবে এলো, আর আপনার সাথে লক্ষ্মী মুর্মুর যোগাযোগটা।
1: আমার সাথে লক্ষ্মী মুর্মুর যোগাযোগটা হয়েছিল ওই একটা সংগঠনে আমি কাজ করতাম, ওইখানের যিনি সেক্রেটারি উনি বললেন যে অমুক জায়গায় একজন মেয়ে আছে, ওকে আমাদের সংগঠনে, ওনারা গেলেন সাথে আমিও গেছিলাম। সেই সময় আমি ওনাদের বাড়ি দেখেছিলাম, লক্ষ্মী মুর্মুর বাড়ি। সেই সময় আমি পাশে বসে কথা শুনেছিলাম যে আমাদের সেক্রেটারি সাহেব কথা বলছেন লক্ষ্মীদির মা বাবার সঙ্গে। তার আগে লক্ষ্মীদির একটা বড় দুর্ঘটনা জীবনে হয়েছিল, একে আমাদের সংগঠনে কাজে লাগাবো। ঘটনাটা ওর জীবনে রেপ হয়েছিল, 16 জন মিলে রেপ হয়েছিল, 13 বছর বয়সে এরকম রেপ হয়েছিল। তখন থেকে ওই এলাকায় লক্ষ্মী মুর্মু বেশি বাড়িতে থাকতো না, হোস্টেলেই বেশি এ করতো, কারণ বাড়িতে ওদের মা বাবাও ভয় পেত ওকে রাখতে, কারণ সংখ্যায় অনেক বেশি হয়ে গেছে না, যারা মানে দোষ করেছে সেই সংখ্যা অনেক,
0: শারীরিক নিগ্রহ যারা করেছিল তাদের পরিবাররা অনেক
1: বেশি শক্তিশালী। আর কাজের সূত্রে তো লক্ষ্মীদির বাবা ওই জায়গায়, তাহলে গ্রামটা তো নিজের নয়, গ্রামে মীমাংসা করতে চেয়েছিলেন কিন্তু বাকিরা মীমাংসায় বসে নাই, তখন প্রশাসনিকের কাছে দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন। যাই হোক, এটা তো পরে আমি শুনলাম কথাটা, আগে তো আমি জানতামই নাই। লক্ষ্মী মুর্মুকে ওই সংগঠনে আনা হলো এইসব প্রতিশ্রুতি দিয়ে, তারপর এসে এখানে ঠিক তার উল্টাটি কাজ করানো হচ্ছে। যেহেতু ছেলের হোক মেয়ের হোক ব্যাকগ্রাউন্ড যদি একটু এ থাকে না, সরলতা সুযোগ সবাই কাজে লাগায়, তখন এটাই বুঝলাম। এবারে একটা মিটিং হলে আপনার লক্ষ্মী মুর্মুকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ ওই আসামি পক্ষের মানুষজন এসেছে বলে, তাও আমি জানি না। তো ভিতরে আমি শুনলাম যে অনেক ভোজের আয়োজন হয়েছে, আর এক ফোঁটো কেরোসিন তেলে যদি সব নষ্ট হয়ে যায় তাহলে খুব অন্যায় এই হবে। এইটা শুনে আমি ব্যাপারটা কি, তখন আমি বাইরে বেরিয়ে দেখছি লক্ষ্মী মুর্মু অজরে কাঁদছে, আমি আর ঢুকলাম নাই, ওকে নিয়ে আমাদের সিধা বাড়ি নিয়ে আসলাম। বাড়ি এনে ওকে জিজ্ঞেস করছিলাম যে ব্যাপারটা কি, এরকম একটা কথা ভিতরে শুনলাম তুমি ঢুকলি নাই, কি ব্যাপার? তখন বলছিল ওই যে লোকজন এসেছিল ওরা আমার উপরে এরকম অত্যাচার করেছিল, হ্যাঁ, এবং এত অজরে কান্নাকাটি করছে। যখন দুর্ঘটনা হয়েছিল তখন ওর আর জ্ঞান ছিল না, হয়তো ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তখন থেকে আমি ওই সংগঠন ছেড়ে দিয়েছি।
0: দুজনেই ছেড়ে দিলেন আপনি?
1: হ্যাঁ, ওকে তো আর ছাড়তেই হবে, তো আমিও ছেড়ে দিলাম। আমি সেই কি যেন গভীর একটা চিন্তা হলো যে ও মেয়ের এরকম হয়েছে, আমার যদি এরকম মানে যদি হয় কোনোদিন, ঠাকুর না করো, তাহলে আমাদের এরকমই সবাই মা বাবা ফেলে দেবে, সমাজ ফেলে দেবে এরকম। তো তার সাথেই ও আমাদের বাড়িতে থাকতো, আর আমার মা বাবা এমনিতে বাবা একটু নেশা টেশা করতো, কিন্তু মানুষ হিসাবে একটু ভালোই ছিল, ওকে একটু নিজের মেয়ের মতন করে ওরাও ভালোবাসতে শুরু করলো। অনেক দিন লক্ষ্মী দীপ নাই করে হলো 22 বছর আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে থাকাকালীন আমি যেহেতু আমার নেশাই ছিল ওই রকম পড়ানো, সেও আমার সাথে সঙ্গ দিত, আর আমরা ওকে অতীতের কথা যাতে ভুলে থাকে সেটার জন্য সবসময় ওর সাথে সাথে আমরা, হয় আমি, আমার বোনেরা, আমার এক ভাই আছে সেও খুব দিদি দিদি করে এরকম 22 বছর। কিন্তু দিদি একটাই হচ্ছে কথা, কখনো আমরা মানুষকে ধরে রাখতে পারি নাই। 2014 এসে তো উপরওয়ালা তুলেই নিল, কারণ ওর শারীরিক যে নির্যাতন হয়েছিল হয়তো সেটাই জার্ম থেকে গিয়ে তার ক্যান্সার হয়ে গেছিল, এটা আপনার অনেক দেরিতে 2007 থেকে 1995 দিকে পরিচয়, আর তখন থেকে প্রায় ওর একটা চিকিৎসা মানে এটা ওটা হতোই, কিন্তু 2007 থেকে ইউরিনের ইনফেকশন ধরা পড়ে ওই চিকিৎসা করতে করতে করতে 2014-6 মে, আর এই তো আপনার পিজিতে ঠাকুর পুকুরে অনেক দিন এই করে চলে গেছে, এবং এটা তো আর হয় না, এই লড়াইটা অনেক এবং অনেক বললে বড় একটা।
0: শুনি, আপনার ওই যে সময় লক্ষ্মীদির সঙ্গে আপনার যোগাযোগ, এবং ওই সময় দুজনেই আপনারা তখন কি ইটভাটায় কাজ নিলেন?
1: হ্যাঁ, ওই লক্ষ্মীদিকে যখন বাড়ি নিয়ে আনলাম, আমিও তো কাজ ছেড়ে দিলাম, বাড়িতেও কিছু আপনার টাকা পয়সা না দিতে পারলে বাড়ি কতটা আপন করে নিতে পারবে সেটাও জানি না। তো তখন বাড়িকে কিছু সাহায্য করতে গিয়ে আমরা ইটভাটায় কাজে দুজনেই চলে যাই, এই ইটভাটায় কাজে যাই এবং ওই বাচ্চাদেরকে পড়ানো। কিন্তু শেষমেশ তো আমি বাড়িরও তেজকন্যা হয়ে গেলাম, আমি যখন বাড়ি ছাড়তে হলো আমাকে, ও আমার সাথে বেরিয়ে আসে, এবং আমরা সাইডে একটা ওই ইটভাটায় কাজ করতে করতেই কিছু একটা ভাটার মালিককে পয়সা খুঁজে একটা ছোট্ট জমি কিনে ফেললাম। তখন ওই জমিতে কি ভূত বাস করতো, মানুষ বাস করতো না, এখানে কেউ থাকতো না। 6,000 টাকা বিঘা ধরে পেয়েছিলাম, 1,600 টাকা আমরা ওইখানে চাইলাম কাজ করে করে পরিশোধ করবো। আর আমরা যেহেতু লেবার তো নই, আমরা একটু অন্য ধরনের মানুষ, যার জন্য কাজটা অনেক বেশি করতাম আর উনি আমাদের কাজে পছন্দ করতেন। আমরা না সময় মানতাম না আমাদের বসার কোনো সেরকম এ ছিল না, তো দিয়ে দিয়েছিল। সেই জায়গাতে আমরা দুজন এবং সেইখানে গ্রামের বাচ্চাকে ডেকে ডেকে রাত্রির বেলা পড়ানো, এই করতে করতে দুস্থ যারা মা বাবা,
0: এই যে গ্রামের বাচ্চাকে ডেকে পড়াতেন, পড়ার থেকে কাজ করা ভালো এরকম একটা মানসিকতা ছিল, তাদের বাবা মায়েরা আপত্তি করতো না?
1: আপনি এমনিতে করতো অনেক, তাদেরকে বুঝাতে হতো, কিন্তু এটাও করতে করতে আপনার কি হয়, ওদের কাছ থেকে কিছু না বেরোলে ঠিক আছে, কোনো হয়তো মেয়েরা পাঠাতো না, ছেলেরা পাঠাতো।
0: মানে পয়সা যখন দিতে হচ্ছে না তাহলে যাক পড়াশোনা শিখো।
1: একদম একদম একদম, ওই ওদেরকে আনন্দ দেওয়ার জন্য সরস্বতী পুজো করবো, তো তার জন্য 50 পয়সা করে আনতে বলেছিলাম, বাস তাদেরকে বন্ধ করে দিল। আবারও ওদেরকে পড়াতে পড়াতে এবারে বাইরের ওই রকম দুস্থ ছেলে মেয়ে প্রায় 22 জন আমাদের কাছে রাখতাম, একই সাথে রাত্রে থাকতাম, আমরা কাজ করে আনতাম, সেটা রান্না বান্না করতাম, ওদেরকে সকালে রেডি করে দিতাম, তারপরে তো ওরা স্কুলে চলে যেত, আমরা কাজে চলে যেতাম, আর ঠিক 3:30-4
0: মানে তাদের যাবতীয় দায়িত্ব দুজনে নিয়ে।
1: হ্যাঁ, এরকমই এটা খুব করে লক্ষ্মী দিকে সঙ্গ দিত, যে আমার যেটা লক্ষ্য যেটা ভালো লাগা সেটার সঙ্গে লক্ষ্মী দিয়ে সাই দিয়ে দিচ্ছে, তা নাহলে এই কাজটা এরকম ভাবে করা যেত না, এবং একজনকে আবদ্ধ ভাবে এরকম ভাবে রাখাও যেত না। আর সেও চাইতো হয়তো যে আমার কোথাও জায়গা নেই তো এখানে ভালো জায়গা পেয়েটাও হতো, সেটা আলাদা জিনিস, কিন্তু এটা কাজের জায়গাটা যে ঠিক ছিল এটাই হচ্ছে।
0: এবার স্কুলটাকে তৈরি করে তোলা কিভাবে?
1: স্কুলটা তৈরি হয়ে গেল ওই সময় যখন 22 জন বাচ্চাকে আমরা এ করতাম, তখন আমার তারও আগে অন্তত 2 বছর কি হয়েছিল, একটা কাজের সূত্রে আমি অযোধ্যা পাহাড় বাঘমুন্ডি অযোধ্যা পাহাড়ে গেছিলাম, আর লক্ষ্মীদি সেই সময়ে ICDS এর ওয়ার্কার হয়ে গেছিল, লক্ষ্মীদি বাড়িতে থাকতো, আমি তো পাহাড়ে থাকতাম, মাঝে মাঝে ও অ্যাবসেন্ট করতো, ও মাঝে মাঝে পাহাড়ে গিয়ে থাকতো, মানে একা এখানে না ভালো লাগলে চলে যেত পাহাড়ে, আর সবাই জানতো যে ওইখানে যে হেল্পার ছিল লক্ষ্মীদি, সে রান্না করে ভালো করে এ করে তো গুছিয়ে দিত, এবং সবাই যেহেতু জানতো যে ওর এরকম জীবনে এ আছে এরকম একটা ছিল, তাই ওর প্রতি খুব একটা প্রেশার থাকতো না। ওই পাহাড় থেকে যখন নেমে আসলাম, পাহাড় থেকে তো একটা নেমে আসা, সেই পাহাড়ে থাকাকালীন বেশ কিছু সেই রকম সৎ মানুষজনের সঙ্গে অন্তত যোগাযোগটা হয়ে গেছিল আমাদের দুজনের। ওইখানে কি হয়েছিল জানেন, আমরা দুজনে রান্না করে খেতাম, যখন ফিল্ডে যেতাম, ওইখানে তো কোথাও গাড়িতে আর যাওয়া যায় না, এমনি হেঁটে হেঁটে ফিল্ডে ঘোরা, ওইখানে SSG যখন আমাদের বাঁকুড়া পুরুলিয়ায় হয় তখন ফার্স্ট আমরাই পুরুলিয়াতে করেছিলাম। হ্যাঁ, একটা সংগঠন হয়ে কাজে গেছিলাম, ওই অযোধ্যায় পপার দায়িত্বে আমি ছিলাম।
0: কি ধরনের কাজটা ছিল সেখানে?
1: এখানে কাজটা ছিল ওই সেলফ হেল্প গ্রুপ তৈরি করা এবং জয়েন্ট ফরেস্টের সাথে তাদের কাজ করা, জয়েন্ট ফরেস্টের কে হেল্প করা, এই যে প্রচন্ড গাছ কাটা এটা যাতে না হয়, অন্য কিছু দিয়ে তাদেরকে একটু কাজ লাগানো, এইসব তাদেরকে মানে অ্যাওয়ার দেওয়া,
0: অ্যাওয়ারনেস করার কাজ করতেন,
1: এই কাজগুলো
0: প্রকৃতি যেন ধ্বংস না হয় সেই বিষয়ে সচেতনতা তৈরি করা, এবং তাদের একটা বিকল্প আয়ের পথ তৈরি
1: করা। তারা পয়সা ওই কাঠ বিক্রি করে রোজগার করতো, কিন্তু পয়সা কি রাখতো না, যেমন অন্ত তেমন আপনার শেষ করে দিত, এইরকম ওইটাকে কিছু কিছু জমিয়ে, আমরা তো 2.5 টাকা করে ওদেরকে জমিয়েছি, তখন আমাদেরকে দেখে মানে কপাট দিয়ে দিত, এইরকম খুব করে তাদের সঙ্গে আস্তে আস্তে করে মিশেছি।
0: মানে এই যে সচেতনতা তৈরি এটাও একটা লড়াই,
1: এটা প্রচন্ড লড়াই, অনেক লড়াই, আমাদের উপরে ওইখানে অনেক অত্যাচার হয়েছে, পাহাড়ের উপরে অ্যাটাক হয়েছে, সেইখান থেকে কোন রকমে বেরিয়ে আসেছি আমরা। ওইখানে একটা ভালোবাসা কি তৈরি হয়েছিল বলুন তো, আমরা জিনিসপত্র কিনবো দোকান থেকে ফর্দ বানিয়ে দোকানে রেখে দিতাম, আমরা ফিল্ডে যেতাম, আসার সময় ওটাকে নিয়ে বাড়ি আসা, 250 মুসুল ডাল লিখেছিলাম, ব্যাগে তো সাজিয়ে দিত, আমি তো আর দেখি না, এই ফর্দতে যা পয়সাটা হয়েছে সেটা দিয়ে নিয়ে আসা, রান্না করে যখন দেখি তখন আরে ডাল কোথায়, ডাল তো নেই, 250 পোস্ত আছে, পোস্ত তো কিনে নেই, পোস্ত তো লিখি নাই, সেই পোস্তটা পরের দিনে ফেরত দিতে গেছি, আমি তো ডালের দাম দিয়েছি, আপনি পোস্ত দিয়েছেন,
0: পোস্ত তো অনেক বেশি দামি,
1: অনেক বেশি দাম, আমার দিকে এরকম তাকিয়ে আছে, অনেকক্ষণ পরে বলছে না দিদি আমি তো পোস্ত ফেরত দিতে, আমি ডালও দিয়ে দিচ্ছি কিন্তু এটা আর আমি নিতে পারবো না, অনেক এ করে আর পোস্ত ফেরত নিল নাই। তারপরে ওদের বোন ছিল নাই, 5 ভাই, বাবা ওইখানে পাহাড়ের উপরে এক আশ্রমে মানে অনেক ছেলে মেয়ে হওয়ার পরে তারপরে সংসার ত্যাগ করেছিলেন, তো বাবার কাছে একদিন ছেলেরা আলোচনা করেছিল, জানো বাবা এইরকম বাঁকুড়ার থেকে দুজন মহিলা এখানে থাকে, এরকম পোস্ত ফেরত দিতে এসেছে, কেউ তো এরকম পরে না কিন্তু এরা এরকম, আমার সঙ্গে দেখা করতে বলো না, তো ওরা বলেছিল আমরা আশ্রমে গেছি একদিন, বলছে আজকের থেকে তোমরা আমার মেয়ে, যা পাহাড়ে অসুবিধা হবে আমাকে বলো, এই করে দিদি আর যে জায়গায় গেছি না জানি।

0: তো পড়ওয়ালার একটা অন্তত মানুষের একটু মন জয় হয়েছে, না ভালো কাজে না খারাপ কাজে সেটা জানি না, কিন্তু হয়েছে। তো ওই করে আমার
1: দিকে তখন বাঁকুড়াতে আপনার ওই যে বাচ্চাগুলো থাকে সে তারা রয়েছে,
0: রেসিডেন্সিয়াল বাচ্চাটা ওই পাহাড় থেকে ফিরে এসেছে। তো আমরা যে সেই সময় আমাদের হয়ে অনেকেই মেডিকেল ক্যাম্প ট্যাম্প এইসব করেছে, এই হিসাবে বেশ কয়েকজন লেখক এরকম সৎ মানুষ কোনো লোকে কিছু ডোনেট করে এরকম মানুষের সঙ্গে একটু পরিচয়। তো লক্ষ্মীদির যখন এইখানে কলকাতায় চিকিৎসা হয় তখন ওনারা অনেক অনেকটাই আমাকে কালেকশন করে সহযোগিতা করেছিলেন। তো লক্ষ্মীদি যাওয়ার পরে এই যোগসূত্রটা হয়েই থাকে। আমাকে মাঝে মাঝে ফোনে জিজ্ঞেস করা যে কেমন আছিস না আছিস, তুমি দেখো আমরা পাশে আছি তুমি কাজ করো। তো আমি তো সবই হারিয়ে ফেলেছিলাম, আমার দ্বারা আর কিছু হবে বলে আর তখন একদম আমি আর দাঁড়িয়ে উঠতে পারছি না। আমি মানে একটা মানুষকে সমাজে প্রতিষ্ঠা করার জন্যই আমি ও মানে ওই মানুষটাকে কাছে রাখা, এবং ওকেও যখন হারিয়ে ফেললাম তখন আমি ভেঙে পড়েছিলাম। পরে অনেকে কাজল সেন বলে একজন দাদা উনি বলছে আরে তুই কেন ভেঙে পড়ছিস, আমরা এসেছি যেতেও হয়, ঠিক আছে তুমি লক্ষ্মী মুর্মুর নামেই না হয় স্কুলটা করো, কিন্তু করো তুমি, তোমার যেটা উদ্দেশ্য থেকে তুমি সরো না। এই ভেবেই আবারও ওই লক্ষ্মী মুর্মু স্মৃতি শিশু বিদ্যালয়টা আপনার 2015 26 মে আমরা শুরু করলাম। আমি তো একা নই, আরো তো এক দুজন হলেও আমার আমার সাথে হাত বাড়িয়েছিল বলেই হয়েছে, কেউ একজন পিলার থাকলেও সাইডে কেউ না থাকলে কি হয় না। তো সেটা শুরু হওয়াটা তো দিদি অনেক সহজ, কিন্তু চালিয়ে নিয়ে যাওয়াটা তো।
1: এখনো কি ওখানে রেসিডেন্সিয়াল বাচ্চা থাকে?
0: রেসিডেন্সিয়াল এখন 24 জন বাচ্চা থাকে, এবং বাকিরা ওই 10 কিলোমিটার এরিয়ার মধ্যে আসা যাওয়া করে। এখন আমাদের 103 জন স্টুডেন্ট রেসিডেন্সিয়াল সঙ্গে, তো এই করে একটু
1: এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা
0: এরকম কালেকশন ফালেকশন করে তাদের একবার মিড ডে মিলের মতন একবার খাবার দিই। ব্যাপারটা হচ্ছে কি, এমন পরিবারের বাচ্চাগুলো আছে যেটা এক পিরিয়ড ঘন্টা পড়লে পেটে হাত চলে যায়, খিদে লেগেছে বাড়িতে ওদেরকে রেডি করে পাঠিয়ে দিবে, সেটারও মা বাবার সেরকম ইচ্ছে নেই। এখন আমরা এই শিক্ষিত সমাজে আমরা মনে করি অনেক শিক্ষিত, কিন্তু না, যদি একবারে ওই গ্রামাঞ্চলে আমরা দেখি তাহলে এখনো চলছে।
1: কিন্তু বাবা মা এখন ইচ্ছুক হয় যে ছেলে মেয়েরা পড়াশোনা শিখুক?
0: হ্যাঁ, এটা ইচ্ছুক, যেহেতু আমরা কালেকশন করে হলেও খাবারের ব্যবস্থা করি।
1: খাবারটা পড়াশোনার সঙ্গে একটা খুব বড় জিনিস,
0: খাবারটা না দিতে পারলে না বাচ্চাদেরকে ধরে রাখা যাবে না।
1: এটা কি সরকার অনুমোদিত স্কুল হিসেবে হয়েছে?
0: না, সরকার অনুমোদিত, হ্যাঁ আমাদের যে বায়োলজিটা সেটা আপনার হয়ে আছে এডুকেশন এন্ড লাইব্রেরি।
1: আচ্ছা,
0: তো অনুমোদিত তো ঠিক, কিন্তু সরকারি হিসাবেই তো চলে না, চলে অন্যভাবে চলে, প্রাইভেটলি চলে।
1: এই যে খাওয়া দাওয়া বা এইসবের জন্য সরকার থেকে কোনো সাহায্য?
0: না না না না,
1: এটা নিজস্ব ফান্ড থেকে তুলতে হয়?
0: একদম তুলতে হয়, নিজস্ব ফান্ড থেকেই তুলতে হয় এটা।
1: এবং এই যে এতগুলো 103 জন বাচ্চা তাদের পড়ানোর জন্য এবং তাদের এই যে খাবার সেটা রান্না খাবার দেওয়া, এর জন্য তো একটা কর্মচারীর দরকার হয়, কাজের লোকের দরকার হয়।
0: 9 জন স্টাফ আছে দিদি, 9 জন স্টাফ আছে, ওদের সব থেকে বেশি হলে আমরা ভাতা দিই 3,500, 3,500, 2,500 এইরকম। এটা ভাড়া লাগার কাজ, কিন্তু এইটাতে সংসার চালানোর রোজগার নয়, এটা ওদেরকে থেকে 11টার পরে বেরিয়ে অন্য কিছু করতে হয়।
1: তো যারা আছেন তারা কি মহিলাই?
0: 5 জন মহিলা আর 4 জন পুরুষ।
1: আর একটা ব্যক্তিগত প্রশ্ন করব, আমি যেটা জানি যে আপনার পোশাক আপনার সাজ সেটা একেবারেই মহিলা চিত নয়, এবং এটাও আপনার জন্য একটা বড় লড়াই হয়েছিল।
0: অনেক অনেক অনেক লড়াই,
1: সেটা কেমন?
0: অ্যাকচুয়ালি আমরা 5 বোন, তো আমাদের ভাই ছিল না, আমার বাবার খুব শখ যে একজন আমার ছেলে হোক। অনেক ছোট সময়ে বাবার সঙ্গে শিকারে যাওয়া আর করা এইসবও আমার একটা শখও ছিল, মানে আর বাবারও শখ আর আমারও একটু ভালো লাগার একটাই। তো তখন থেকে একটু সেরকম ভাবে পোশাক হতে হতে হতে হতেই আমি যখন 19 যখন পড়ি তখনও আমি শাড়ি পরতে পারি নাই, আমাদের ড্রেস ছিল শাড়ি, কিন্তু ওই শাড়ি পরে অনেক আমাকে হয়তো হোস্টেলে পরিয়ে দিল, কিন্তু সবসময় ধরে থাকা এবং সেফটি দিয়ে আটানো। কোথাও বা ক্লাসের যে খেলাধুলার সময় আর করা, খেলাধুলা একটু ভালোই ছিলাম, তো স্যারদের কাছে স্যার হবে না স্যার হবে না কি করে, আমাকে তো লোক পড়িয়ে দিয়েছে আমি এটা খুলবো আর পড়তে পারবো না করে সেই ড্রেস থেকে আমাকে এ করা হলো, মার্কস
1: অব্যাহতি দেওয়া হলো।
0: তখন একটু স্কুলে চারদিকে আপনার ডিস্ট্রিক্ট রাজ্য পর্যন্ত একটু নাম হয়ে এই খেলাধুলার স্পোর্টের।
1: কি খেলতেন আপনি?
0: আমি ব্যায়ামও করতাম ভালো, আর এইরকম লং জাম্প হাই জাম্প
1: এই সব অ্যাথলিট ছিলেন?
0: হ্যাঁ ছিলাম, খুব ভালো না হলেও একটু ছিলাম। তো করে সব জায়গায় কোথাও যেন রাস্তা খুলে গেছিল, আর এখনো আমি ড্রেসটাকে চেঞ্জ করতে পারি নাই, আর এই ড্রেসটার জন্য আমার অনেক জীবনে হয়তো কোথাও একটা নিজেকে সুরক্ষা হয়েছি। হ্যাঁ, যখন
1: মানে আপনি মনে করেন যে পুরুষের পোশাকটা আপনাকে অনেকটা সুরক্ষা দিয়েছে?
0: সুরক্ষাও দিয়েছে কোথাও কোথাও।
1: হ্যাঁ, আর যে সমাজ থেকে যে ব্যঙ্গ বিদ্রুপ গুলো পেয়েছে সেটা কিরকম
0: হয়েছে?

0: হয়েছে, অনেক রকম ভাবে হয়েছে। এরকম পোশাকে ছেলে হওয়া, দিদির কথাটা হচ্ছে পোশাক যাই হোক, যদি মনটা যদি সরল থাকে না, মনটা যদি ঠিক থাকে,
1: আসলে মানুষ হয়ে ওঠে,
0: মানুষ হয়ে যদি কেউ উঠতে পারে তাহলে সে সব পোশাকে হয়তো ভালো মানায়। এইখানে লড়াই হয়েছিল, এই যে আমাদের কলকাতা আসছি ট্রেনে লড়াই, আমি তো মহিলা কম্পার্টমেন্টে উঠেছি, একটা সিট দখল করে বসেছি, সব মহিলারা যখন উঠছে, আপনি কেন এখানে উঠেছেন, উঠে যান, এটা মহিলাদের। আমি বারবার বলছি যে আমি মহিলা দিদি, আমি তো দেখে উঠেছি, তো মানে টিটিআই পর্যন্ত আমার সঙ্গে তর্ক বিতর্ক, এই মারবে এইরকম। আমি বলছি প্রমাণ দেব আপনাকে, বলুন, আমার কাছে ভোটার আইডি ছিল, ভোটার আইডিটা আমি বার করে দিয়েছি, যে এটাতে লিঙ্গত তো লেখা আছে, কি লেখা আছে, আমার পেছনে সবাই লেগে গেছে, সব কলেজের মেয়েরা ছিল, তারা হ্যাঁ হ্যাঁ করে খুব হাসাহাসি করছে। একমাত্র দিদি আমাকে সাহায্য করেছিল একটা স্টেশনে, যখন খুব ওই স্টেশনে হট্টগোল হচ্ছে, তাও যখন আমাকে চড়িয়ে দেবে আর করবে যখন কথা বলছে, তখন আমি টিটিআইকে বলেছিলাম আমার যদি একটা দাঁত পড়ে যায় আমি আপনার বক্তৃতার দাঁত ফেলে দিতে পারবো, এরপরে আমাকে রাগা করাচ্ছেন, কিন্তু আমার কি এই গঠনটা আমি নিজে করেছি। তো আমরা যদি নিজেদের মধ্যে বিশ্বাসটা না থাকে, আমি তো আমার আইডি দেখাচ্ছি আর করছি, তো আবু তবু আপনি ভাবেন কেন হচ্ছে না, তাহলে আমি বলবো না যে এটা, তখন সাইড কম্পার্টমেন্ট থেকে ছেলেরা হু হু করে এই রুমে কি হচ্ছে কি হচ্ছে, তখন ওই ছেলেরা বলছে ওকে ওকে ওকে টান টানে ঘুরা এইরকম। তারপরে আমার কি এই মহিলা কমিশনারের, রাজ্য মহিলা কমিশনারের আমি সদস্য ছিলাম, সেই হিসাবে একটু দিল্লি যাওয়া ছিল, এখানে এসে বলছে আজকে চলো কমপ্লেন করা হোক, আজকে ওই কম্পার্টমেন্টে কার ডিউটি ছিল, আমি বলছি না যা হয়েছে ও বুঝে নাই, আমি একজনের চাকরি ভাবে ওই রকম করতে পারি নাই। তারপরে যতবারই উঠেছি, যতবারই মুখোমুখি হয়েছে, ওই করোনার থেকে নেমে যেতে হয়েছে,
1: জীবনে বহু খারাপ মানুষকেও দেখেছেন যারা আপনার জীবনে বাধা হয়ে এসেছে, আবার তার সঙ্গে লক্ষ্মীদের মতো মানুষ এবং আপনার পাশে যারা দাঁড়িয়েছেন তাদের দেখেছেন। এই সমাজ সম্বন্ধে বা আপনি যে কাজটা করছেন সেই সম্বন্ধে ভালো মানুষ এবং খারাপ মানুষ, কোন দিকের পাল্লাটা ভারী বলে মনে হয়?
0: ভালো মানুষের পাল্লাটা যদিও কম, কাজটা অনেক বেশি। ভালো মানুষের সংখ্যা যদি কমই থাকে, কিন্তু তারা যদি নিজের উদ্দেশ্যটা যখন কাজে লাগায় তখন তারা মুখটা ফিরিয়ে দিতে পারে।
1: মানে আপনি বলছেন যে কাজের পাল্লাটা ভালোদের অনেক বেশি, অনেক ভারী,
0: অনেক ভারী।
1: ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে?
0: ভবিষ্যৎ পরিকল্পনা অনেক আছে, ভাবা হচ্ছে যে রেসিডেন্সিয়ালকে একটু বাড়ানো। এই জায়গাতে দেখেছি যে আমাদের কাছে বাচ্চাগুলো 3.5 ঘন্টা থাকে, বাকি টাইম তো বাড়ি চলে যায়, হোমওয়ার্ক যেটা দেওয়া হয় আবার সেই রকম খাতা চলে আসে, এটা আর করে আসে নাই। যখন গার্জেন মিটিং ডাকা হয় গার্জেনরাও ঠিকঠাক মিটিং এ উপস্থিত থাকে না, এবং ওরা বলে কি করবো দিদি আমরা তো সকালে বেরিয়ে যাই এই ঠিক সন্ধ্যায় বাড়ি ফিরি, অজুহাতটা অনেক বেশি হয়ে গেছে। আমরাও কোথাও বাইরে বেরোই, তবু যে বাচ্চাগুলোকে রেসিডেন্সিয়াল রেখেছি সেই বাচ্চাদের প্রতি তো কোথাও নজর দিতে হয়, সেরকম যদি মা বাবারাও কিছু একটা হয়তো
1: মানে তারা স্কুলে যে পরিবেশটা পাচ্ছে বাড়িতে ফিরে গিয়ে আর সেই পরিবেশটা পাচ্ছে না। আপনি চাইছেন যে সবাই সারাদিনই থাকুক এখানে, সেই সামর্থ্যটা তৈরি করা,
0: তাহলে তাদেরকে একটা যেমন ভাবা হচ্ছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, সেটা হয়তো একটু করা যেতে পারে সেই রকম ভাবে, সেটা ভাবছি, জানি না কতদূর কি হবে।
1: এবং এই যে বলছেন 2015 সাল থেকে আপনার তৈরি হয়েছে, কোনো সাফল্যের গল্প আছে, মানে বড় হয়ে কোনো ভালো জায়গায় পৌঁছেছে?
0: হ্যাঁ, সাফল্যের গল্প আছে, ওই স্কুল থেকে যারা বড় হয়েছে তারা কেউ টিচার হয়েছে, কেউ ডি গ্রুপে করেছে এইরকম, কেউ অন্য মায়া বেছে নিয়েছে, এরকম আছে, তারা মানুষকে সম্মান দিতে শিখেছে।
1: না, এবং তারা কি আপনার পাশে এসে দাঁড়িয়েছে তারা যখন কাজ করেছে?
0: এই যে কখনো কোনো জায়গায় আটকে গেলে, ধরুন 10 জন বেরিয়ে গেলে 10 জন নিয়ে আসো, অন্তত 2 জনও আসে, 2 জনই ওই কথাটা ভাবে এবং আদর্শটা ভাবে। ওই এর সময় তো মাস্ক সবাই পরছিল, তো দেখছি আমি কোথাও পেয়ে মাস্ক বিতরণ করলাম, সেখানে ছেলেটা সেই সময় পৌঁছে গেছিল, কিন্তু সে চাইল না যে দিদি তুমি কি সেটা বলেছ, তুমি বলছো ছেঁড়া হতে পারে কিন্তু পরিষ্কার পড়বে, তুমি তো আমাকে সেটাই শিখিয়েছ। এই পাওনা গুলো যখন কোন ছেলে মেয়ে বলে না, সেটা আমার আমার মন যেমন সেটা চোখের জল ফেলছিলাম, আমি আমার মনে হয় যে এই পাওনা গুলো অনেক, দুনিয়াটা ভালো করতে পারবো না দিদি হয়তো, কিন্তু সেই মানুষজন যখন দুনিয়ায় ছড়িয়ে যায় না কিছু তো করে, এটা ভাবি জানি না। আমি অনেক বেশি পড়াশোনা করি না দিদি, আমি এত কিছু নাই, কিন্তু স্বপ্নটা আছে দিদি, কোথাও স্বপ্নটা পূর্ণ হয় সেটুকুই তো চাই।
1: কথা বলতে বলতে মনে হচ্ছে আরো কথা বললে ভালো হতো, কিন্তু আমাদের তো সময় নির্দিষ্ট, অতএব রেবাদিকে বিদায় আমার

0: জানাতেই হবে। শুধু এইটুকুই বলার, এই যে ভালো মানুষ তৈরি করার, সফল মানুষ তৈরি করার, সাফল্য অর্থ এখানে ওই ভালো হয়ে ওঠাটুকু, আদর্শ পালন করাটুকু, এরকম মানুষ তৈরি করার স্বপ্ন যেন পূরণ হয় এবং আরো অনেক অনেক মানুষ রেবাদির সঙ্গে এসে যুক্ত হন, এইটুকুই চাইব। এত দূর থেকে, সেই ভোরবেলা ছাতনা থেকে বেরিয়ে রেবাদি এসে পৌঁছেছেন আকাশবাণীতে, আমরাও কৃতজ্ঞ। আমাদের কাছে এটা একটা বড় প্রাপ্তি। অনেক ধন্যবাদ রেবাদি।
1: রোজের ওই গতানুগতিক কাজ করতে করতে যখন এরকম মানুষের দেখা পাই, আলোর সন্ধান পাই, মনে হয় নানা অন্ধকারের মধ্যে আলোর ছটা এসে পড়ে আমাদের চোখে মুখে। রেবাদির স্কুল আরো বড় হোক, ওই জঙ্গল এরিয়া, জঙ্গল অঞ্চলের যে মানুষজন, তারা তাদের সন্তানদের সেই স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে থাকুন, বড় হোক মানুষ হোক। সময় আজ শেষ, কিন্তু শেষকালেই বলে যাই আমার কলমের বিষয়। ঝড় বৃষ্টির রাত্রি, একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমরা গল্প করতে বসতাম। প্রথমে হ্যারিকেন, তারপর চার্জার লাইট, তারপর ইনভার্টার। সময়ের সঙ্গে পরিবর্তন আমাদের গল্প করার সেই আবহ পাল্টে দিয়েছে, কিন্তু বদলায়নি সেই ঝরা পাতার উড়ে যাওয়া ইচ্ছে। আজও ইচ্ছে করে চা আর তেলে ভাজা নিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যা আসর। বাড়িতে হোক বা বাইরে, ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের লিখে জানান ঝড় বৃষ্টির রাত্রি শিরোনামে দেড়শো শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন mohilamahal.aircolkata@gmail.com, mahilamahal.aircolkata@gmail.com। আর ডাকযোগে চিঠি পাঠাতে চাইলে ঠিকানাটা লিখবেন আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, এই ঠিকানা। চিঠি বা মেল আমাদের কাছে যেন 23 জুন 2026 মধ্যে এসে পৌঁছয়, আমরা কিন্তু অপেক্ষা করব আপনাদের চিঠির। ভালো থাকবেন সকলে, কথা হবে অন্য আরেক দিন। সঙ্গে ছিলাম আমি অনিন্দিতা।

0: শুনছিলেন।
1: এতক্ষণ শুনলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে এই ফিল্ম প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর। আসরের প্রথম গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আগামী 16 জুন হেমন্ত মুখোপাধ্যায়ের 106তম জন্মবার্ষিকী। পবিত্র সাহা, রুহি সাহা 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে শিল্পীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন এই গানটির মধ্যে দিয়ে।

এবারের শিল্পী চন্দ্রাবলি রুদ্র, গানটি শুনতে চেয়েছেন দক্ষিণ গ্রাম পলসন্ডা মুর্শিদাবাদ থেকে রেখা মুখোপাধ্যায়, টিঙ্কু চট্টোপাধ্যায় আর পুচকু।

রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসরে। এবারের শিল্পী রাজশ্রী ভট্টাচার্য। গানটি শুনতে চেয়েছেন বেলডাঙ্গা আশ্রমপাড়া থেকে বিমলা, অশোক আর স্নিগ্ধা খাটুর।

এবারের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। গানটি শুনতে চেয়েছেন রতন বন্দ্যোপাধ্যায় রামপুরহাট থেকে, আর হিতেন্দ্র দাস কুদালি আসাম থেকে।

এবারের শিল্পী অগ্নিভূ বন্দ্যোপাধ্যায়। গানটি শুনতে চেয়েছেন আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা, মৌ, দাথুই, কৌশিক, ছোট সাটুই, মুর্শিদাবাদ থেকে।

এবারের শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়। গানটি শুনতে চেয়েছেন মৌমিতা ভট্টাচার্য, রুবি ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য, অদ্রিতা ভট্টাচার্য, সাঁটুই মুর্শিদাবাদ থেকে।

এবারে শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। গানটি শুনতে চেয়েছেন মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, ইনারুল মণ্ডল, কিশোর কুমার দাস, জ্যোৎস্না দাস, তালপুকুর, হাড়িভাঙ্গা।

এবারের গান মৃণাল চক্রবর্তীর কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন দিলীপ কুমার পাড়ুই, আলমবাজার, বরানগর, কলকাতা।

এবারের শিল্পী প্রমিতা মল্লিক, গানটি শুনতে চেয়েছেন সম্মোহন দাস, রতনপুর, সাগরদিঘি, মুর্শিদাবাদ থেকে। গানের মাঝেই প্রাপ্তি স্বীকার করে নিই, যাদের গান আজকে আমরা শোনাতে পারছি না তারা হলেন নিমাই দাস, চমকি দাস, কৃষ্ণ দাস, রিয়া দাস, চণ্ডীচরণ দাস, মারগ্রাম সন্ন্যাসীতলার, আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটির, পাঁচকুড়ি দাস, শেফালী দাস, মোল্লাগেরের দার, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে। কয়া মুর্শিদাবাদের ইন্দ্রজিৎ মণ্ডল, চন্দনা বর্মন মণ্ডল,

আবারও প্রাপ্তিস্বীকার করে নিই। তপন দাস, অদিতি দাস, নয়ন দাস, অনু দাস, ওড়াহার ভগবানগোলা, সুন্দরপুর মুর্শিদাবাদের, ত্রিমোহিনীর মধুমঙ্গল পাল, শ্রেয়ান পাল, বিশ্বনাথ দালাল, চামেলি দালাল, মারগ্রাম মুর্শিদাবাদের। এবারে চলে যাব শেষ গানে। সুবিনয় রায়ের কণ্ঠে শুনুন এই গানটি। গানটি শুনতে চেয়েছেন সাধন মুখোপাধ্যায়, বাঁকুড়া থেকে।

আর তো সময় নেই বন্ধুরা, শেষ করতে হবে আজকের রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সৈয়দা মুসাররাত নাজরীন। অনুষ্ঠানটির কারিগরি নির্দেশনায় ছিলেন সুদীপ্ত রায়, প্রযোজনা রীতা দে। এই গানটা শুনতে শুনতেই পৌঁছে যাব আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদে, তারপর শুনবেন ইংরেজি সংবাদ।

বন্ধুরা, আজকে দিনান্তিকার বিষয়, আমার ত্বক, আমার গর্ব, উদযাপন করি তাকে। আসলে কি বলুন তো, অ্যালবিনো এই শব্দটার সঙ্গে আমরা হয়তো অনেকেই সেইভাবে পরিচিত নই। আর আমরা যদি তাকাই তাহলে কিন্তু আমরা অ্যালবিনো দেখতে পাই, তাদেরকে খুব অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকি। তাদের মানসিক সুস্থতা এসব নিয়ে চিন্তা করার অবকাশ আমাদের নেই। তার কারণ কি বলুন তো, তারা জন্মগত একটা ত্রুটি নিয়ে জন্মেছে। তাদের ত্বকে মেলানিন থাকে না, মানে অ্যালবিনিজম হলো একটা বিরল অসংক্রামক বংশগতভাবে পাওয়া একটা শারীরিকভাবে ভিন্নতা। এই ভিন্নতাটা কি, তাদেরকে সাদা মনে হয়, অর্থাৎ তাদের কোনো অংশেই মেলানিন থাকে না বা কম থাকে। আমরা গ্রামীগঞ্জে অনেক সময় তাদেরকে জিনের ছেলে বলে অভিহিত করে থাকি। আজকের দিনটা আমরা উদযাপন করব ত্বকের রং নিয়ে, আমাদের এই মেলানিনের বাড়া কমা নিয়ে। আমার অস্তিত্ব তো বিপন্ন হতে পারে না, অথচ দেখুন অ্যালবিনিজমের সচেতনতা না থাকার জন্য আমরা কিন্তু তাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকি, অনেক রকম যন্ত্রণা হয় তাদের। আজকে ধীরে ধীরে সেসব কথাই বলবো, মানে আগামীকাল সেই সচেতনতার দিন, সেই জন্য আজকের দিনটা আমরা বেছে নিয়েছি, আমরা উদযাপন করব আমার ত্বক, আমার গর্ব, উদযাপন করব তাকে।

বন্ধুরা, মেলানিনের অভাবের কারণে এই যে অ্যালবিনিজমে যারা আক্রান্ত হন তাদের ত্বকের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। কিছু দেশে অ্যালবিনিজমে আক্রান্ত বেশিরভাগ মানুষই 30 থেকে 40 বছর বয়সের মধ্যে ত্বকের ক্যান্সারে মারা যান। আর এই ধরনের রোগে আক্রান্ত মানুষরা যে সমস্ত কষ্ট ভোগ করেন সেগুলো আমরা হয়তো অনেকেই জানি না। আমরা চারপাশে দেখি, কিন্তু এই দেখার মধ্যে কৌতূহলটাই বেশি থাকে, সচেতনতার বড়ই অভাব। কোনো রকম তাদের জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ড বা তাদের জন্য কিছু করা, সেই বিষয়টা কিন্তু আমরা ভাবি না। অনেক সময় দেখা যায় যে এই অ্যালবিনো মানুষ যারা, তারা অনেক ক্ষেত্রেই পিছিয়ে থাকেন, আর সেক্ষেত্রে প্রয়োজন হয়ে পড়ে মানবিকতার। মানবাধিকার যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু ভাবছে তাদের কথা। এখন অনেক মানুষই যাদের এরকম গায়ের চামড়া সাদা, এই রোগে আক্রান্ত, তারা নিজেদের এগিয়ে আনছেন এমনভাবে যাতে তাদের কেউ ছোট না করতে পারে। ত্বক আর চোখে মেলানিনের অভাবের কারণে কিন্তু অ্যালবিনিজমে আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় দৃষ্টি শক্তিরও তাদের মধ্যে দৃষ্টিশক্তিও থাকে না। সূর্যের আলোর দিকে যদি তারা তাকান তাহলে কিন্তু অন্ধ হয়ে যেতে পারেন। এটারও সচেতনতার প্রয়োজন আছে। তাদেরকে রোদ চশমা দেওয়া, সূর্যের আলোতে বেশিক্ষণ না দাঁড়িয়ে থাকা, এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু জানাতে হবে।

ব্যাপারটা কি, আমরাই তো সেইভাবে ভালোভাবে জানি না। তাহলে ধরে নিন একটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের গর্ভে এই সন্তান এলো, তারা কী ভাববে যে এই অদ্ভুত ধরনের মানুষকে নিয়ে আমরা কী করব। কিন্তু আমাদের জানতে হবে তো যে অ্যালবিনিজম হলো পিতামাতা দুজনের কাছ থেকে পাওয়া একটা জিনগত অবস্থা, যা জাতি বা লিঙ্গ নির্বিশেষে গোটা পৃথিবীতেই দেখা যায়। এটা অসাধারণ, আলাদা, ঈশ্বরদত্ত এরকম ব্যাপার নয়, গোটা পৃথিবীতেই এই রোগ আছে। এই ধরনের মানুষের চুল, ত্বক আর চোখে মেলানিন রঞ্জক থাকে না, তার ফলে সূর্যের আলোর সংস্পর্শে এলে তা সংবেদনশীল হয়ে পড়ে, আর যা থেকে ত্বকের ক্যান্সার আর গুরুতর দৃষ্টিশক্তিও হ্রাস হতে পারে। একটা অদ্ভুত ব্যাপার জানেন, কিছু দেশে এই ধরনের মানুষদের বৈষম্য, দারিদ্র, সামাজিক কলঙ্ক, সহিংসতা, এমনকি হত্যার শিকারও হতে হয়। আবার যে নারী এই সন্তানের জন্ম দিল তাকে তার পরিবার ত্যাগ করে, অর্থাৎ তার শ্বশুর বাড়ি হয়তো বলল যে তোমাকে চাই না, এই দৃশ্য আমরা দেখতে পাই। আবার অনেক সময় এই শিশুদের হত্যাও করা হয়। তাহলে কি করতে হবে? এই রোগে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে। যদি কোথাও দেখি আমরা যে তাকে বিদ্রুপ করা হচ্ছে বা তার প্রতি কোনো ধরনের নম্র মনোভাব দেখানো হচ্ছে না, বা বিভিন্ন ধরনের কুসংস্কারের শিকার হচ্ছে তারা, তাহলে কিন্তু রুখে দাঁড়াতে হবে আমাদেরকে।

বন্ধুরা, একটু আগেই বললাম না যে জিনের ছেলে বলা হয় অনেক সময় গ্রামেগঞ্জে এদেরকে। মজার ব্যাপার কি জানেন, পৃথিবীর নানা দেশে তাদেরকে ভূত বলেও আখ্যান দেওয়া হয়। আবার এমনও দেখা গেছে যে অ্যালবিনিজমে আক্রান্ত ব্যক্তিদের উপর হামলা চালানো হচ্ছে, আর শিশুদের নানান ধরনের পূজো অর্চনার কাজেও ব্যবহার করা হয়।

ফলে এই নৃশংস ঘটনাগুলো ঘটে কেন, সচেতনতার অভাবে? আসুন আমরা সবাই মিলে এই ধরনের কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আসলে অ্যালবিনিজম যে কোনো ধরনের অভিশাপগ্রস্ততা নয়, এটা যে শুধুমাত্র একটা রোগ সেটা আমাদের বোঝাতে হবে, জানাতে হবে।

মালির সালিফ কেইতা আফ্রিকা মহাদেশের অন্যতম প্রভাবশালী একজন সঙ্গীতশিল্পী। আফ্রিকার সোনালী কণ্ঠ নামে পরিচিত কেইতা অ্যালবিনিজম নিয়ে জন্মগ্রহণ করেন 2005 সালে। তিনি এই অবস্থা সম্পর্কে সচেতন করতে মানুষকে সালিফ কেইতা গ্লোবাল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তার পুরস্কার বিজয়ী অ্যালবাম লা ডিফারেন্স বিশ্বজুড়ে এই ধরনের মানুষদের অধিকার লঙ্ঘন বন্ধ করার উদ্দেশ্যে উৎসর্গীকৃত ছিল।

বন্ধুরা, সারা পৃথিবী জুড়ে মানবাধিকার কর্মীরা কিন্তু কাজ করে চলেছেন। তবে যারা কাজ করছেন তারা বলছেন যে অ্যালবিনিজমে আক্রান্ত যে মানুষেরা রয়েছেন তাদের জীবন ধারণের অধিকারের প্রতি হুমকির মতো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সেন্টার ফর হিউম্যান রাইটসের সহযোগিতায় নির্মিত

একটা ভিডিওতে দেখা গেছে যে এই অ্যালবিনো মানুষদেরকে নিয়ে কী ধরনের অত্যাচার চলে সারা পৃথিবী জুড়ে।

আগামীকাল ইন্টারন্যাশনাল অ্যালবানিজম অ্যাওয়ারনেস ডে। আসলে আমাদের এই দিনগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদের জানা, আমাদের বোঝা যে আমাদের এই সাধারণ ডাল ভাতের জীবন ছাড়াও অনেক ধরনের জীবন আছে যাকে আমরা জানতে চাই না, আমরা বুঝতে চাই না, খুব সাধারণভাবেই আমাদের দিনগুলো কাটিয়ে দিতে চাই, কিন্তু আমার পাশে কেউ কষ্ট পাচ্ছেন এমন তো হতেই পারে, তাই না? কনি চিউ হংকংয়ে জন্মগ্রহণ করেন। একটি চীনা পরিবারের চতুর্থ সন্তান হিসেবে তিনিই একমাত্র যিনি অ্যালবানিজম নিয়ে জন্মগ্রহণ করেছেন। কনি এবং তার পরিবার সুইডেনে চলে যান, যেখানে তিনি কলা ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করে বড় হয়েছেন। 24 বছর বয়সে তিনি ফরাসি ডিজাইনার জ্যাঁ পল গোলতিয়ারের সাথে কাজ করার মাধ্যমে তার ফ্যাশন মডেলিংয়ের কেরিয়ার শুরু করেন। বর্তমানে কনি মডেলিংয়ের পাশাপাশি সঙ্গীত জীবনও চালিয়ে যাচ্ছেন। তাঁর প্রতিবন্ধকতা ছিল, তিনি হেরে যাননি। না বন্ধুরা, আমাদের আশেপাশে যাদের এই ধরনের প্রতিবন্ধকতা আছে তাদের হারতে দেব না। শেষ করছি আজকের অনুষ্ঠান, চলে যাব আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠানে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সৈয়দা মুসাররাত নাজরীন। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রীতা দে, কারিগরি নির্দেশনায় ছিলেন সুদীপ্ত রায়।

আকাশবাণী মুর্শিদাবাদ। বিবিধ ভারতীর অনুষ্ঠান এতক্ষণ আপনারা শুনলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শ্রীকান্ত আচার্য, শ্রেয়া গুহঠাকুরতা, রূপঙ্কর এবং শেষের গান শুনলেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান আপনারা শুনছেন 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে।

আপনারা শুনছেন নজরুল গীতির অনুষ্ঠান। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনলেন, এবারের গানটি শুনছেন চন্দ্রাবলী রুদ্রদত্তর কণ্ঠে।

0: মোহাম্মদ রফির কণ্ঠে গানের সঙ্গে শেষ হল আজকের নজরুল গীতির অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান আপনারা শুনছেন 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে।
1: শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা। চাষের খুঁটিনাটি জানতে শুনুন

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে
1: জেলার কৃষি দপ্তরের উদ্যোগে প্রাকৃতিক কৃষি প্রসারে এক প্রাকৃতিক কৃষি কর্মশালা আয়োজিত হয়েছিল বহরমপুরের রবীন্দ্র সদনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের সচিব স্বামী বিশ্বমায়ানন্দজি, উপস্থিত ছিলেন জেলা কৃষি দপ্তরের উপ অধিকর্তা উৎপল মণ্ডল, এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষক ভাই বোনেরা। অতিথি বরণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত ভাষণ দেন জেলা কৃষি দপ্তরের উপ কৃষি অধিকর্তা উৎপল মণ্ডল।
2: সামনে যারা উপবিষ্ট আছেন কৃষকরা, তাদেরকে সবার আগে শুভেচ্ছা জানাই, কারণ তারাই হচ্ছে আমাদের দেশের মেরুদণ্ড। তারা না থাকলে আমরা সজাগ দাঁড়াতে পারতাম না। সবার আগে পেট, তারপর অন্য কিছু। সেই জন্য সবার আগে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তারপর মঞ্চে উপবিষ্ট মহারাজ আছেন, আমাদের বিভিন্ন দপ্তর আধিকারিকরা আছেন, যেমন কিছু বিশিষ্ট কৃষক আছেন যারা কৃষক আন্দোলন সাথে যুক্ত আছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। জানি বলি, আমাদের আজকে এই যে প্রোগ্রাম, এটা একটা বিশেষ প্রোগ্রাম এবং এই কৃষি নিয়ে এবং অর্গ্যানিক কৃষি মানে জৈব কৃষি নিয়ে এরকম একটা প্রোগ্রাম আমার মনে হয় প্রথম এত বড় ধরনের প্রোগ্রাম হচ্ছে।
1: জেলা কৃষি দপ্তরের কৃষি অধিকর্তা উৎপল মণ্ডলের স্বাগত ভাষণের পর সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের সচিব স্বামী বিশ্বমায়ানন্দজি বলেন,
3: যার কাছ থেকে এখন সাধারণ মানুষ যারা আমরা একেবারে মাটির সাথে থাকি, তারা সব থেকে বেশি সময় কাটাতে পেরেছিলাম মুর্শিদাবাদে। 40 বছর ওখানে আমরা যেখানে কাটিয়ে গেছেন, এবং আপনারা শুনেছেন যে এই যে প্রাকৃতিক চাষবাস, ভারত স্বাধীনতার অত বছর 50 বছর আগে থেকে তিনি এখানে আরম্ভ করেছেন। তখন ভারতবর্ষ স্বাধীন হয়নি, স্বামীজি বলেছিলেন আগামী 50 বছর দেশমাতৃকাই তোমাদের আরাধ্য দেবতা হোক। সেই আরাধ্য দেবতার এই প্রাকৃতিক সম্পদকে ঠিক ঠিক তার মর্যাদা দিয়ে তাকে সেবা করার কাজটি কিন্তু পশ্চিমবঙ্গে অন্তত কেমন বলব, এই ভারতবর্ষে স্বাধীনতার অত বছর আগে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে এই সারগাছি আশ্রমে আরম্ভ হয়েছিল 1897 সালের থেকে। আপনাদের বলি, আপনারা সৌভাগ্যবান যে এই দৃষ্টিতেই আপনাদের জন্মকর্ম সমস্ত, এবং যারা যেসব আধিকারিকরা এবং বিজ্ঞানীরা এই ডিস্ট্রিক্টে অন্তত কৃষি উন্নয়নের জন্য কাজ করছেন তারা সত্যি সৌভাগ্যবান। আমি নিজে তাদের শ্রদ্ধা জানাচ্ছি, এবং আমি মনে করি ঈশ্বরের কৃপায় আপনাদের দ্বারা প্রাকৃতিক সম্পদকে তার ঠিক ঠিক মর্যাদার জায়গাতে তুলে আপনারা নিয়ে আসবেন। আমার কতগুলো ধারণা, ছোটো ছোটো কয়েকটা জিনিস আমি একটু বলে যাব। যারা শ্রোতা আছেন, আমার মনে হয় এরা কেউই আমার বক্তব্য এর আগে কখনো শোনেননি, আমার ধারণা তাই। কিন্তু সেখানে আপনারা যারা এখানে সমস্ত রয়েছেন তাদের দু একটি কথা বলে যেতে চাই যে কৃষি সম্বন্ধে আপনাদের যে ধারণা সেটা শুধু ইমোশনের দ্বারা কিন্তু আটকে থাকলে হবে না, যুক্তি নিরপেক্ষ থাকতে হবে। শুধু জিন্দাবাদ করে চলবে না, নিজের ভেতরের আত্মাকে সমর্পণ করতে হবে। কৃষি দেবতা যিনি, আমার ব্যক্তিগত একটা মতামত আছে, আপনারা সেটাকে সহ বর্মিতার সঙ্গে নিয়ে নিন আমার ধারণা, যে ভারতবর্ষের কৃষি দেবতাকে আমরা লক্ষ্মীর দেবতা দেখেছি, গণেশের দেবতা দেখেছি, এমনকি ধনের, বিদ্যার, যুদ্ধের সব দেবতা দেখছি, কিন্তু কৃষি দেবতা কিন্তু সেরকমভাবে কাউকে আজ পর্যন্ত আইডেন্টিফাই করা হয়। তো তবে উপনিষদের সময় থেকে যার কথা বেশি আমার মনে হয়, আজকে সকালবেলাও ওই দুই উপনিষদে দেখছিলাম জনক রাজা, যার ছোটবেলা থেকে আমাদের চিত্র আমরা দেখে এসেছি, তিনি নিজে জমিতে লাঙ্গল দিচ্ছেন প্রজাদের সাথে, এবং সেই লাঙ্গলের ফলে তিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্পদ ভারত মাতাকে খুঁজে পেয়েছিলেন সীতারূপে। সেই জন্য আমার মনে হয় যারা এখানে উপযুক্ত শ্রোতারা রয়েছেন, এটাকে মান্যতা দিয়ে একটু ভাববেন যে জনক রাজা এমন একজন রাজা যিনি রাজস্বী হয়েও সাধারণ মানুষের সাথে একসঙ্গে একই রকম কর্মপদ্ধতি জীবনযাপন করেছেন, এবং শুধু তাই না, তার এই কর্মপদ্ধতির শেষ ফল তার ব্রহ্মজ্ঞান লাভ, যার জন্য জনককে রাজর্ষি বলা হয়। তিনি আত্মাকে অনুভব করেছিলেন।
1: সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের সচিব বিশ্বমানন্দজির কথা। এরপর বক্তব্য রাখেন প্রাক্তন কৃষি অধিকর্তা।
4: আজকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব সবাই মিলে, এবং এটা হচ্ছে প্রাকৃতিক কৃষি কর্মশালা। সুতরাং আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনারাও কিন্তু পার্টিসিপেট করবেন, অংশগ্রহণ করবেন। করার পরে প্রাকৃতিক কৃষির যে ডাইমেনশন, অভিমুখ কী হবে সেটা আমরা ঠিক করে নেব। প্রথমেই আমি বলি যে ঋগ্বেদে বলা হয়েছে কৃষি মিত কৃষস্য, কৃষি কাজ করো কৃষি হি করো। কৃষির মধ্যে দিয়ে যে অর্থ উপার্জন হয় সেটা সৎ সৎ উপায়, জোয়া খেলাতে যে উপার্জন হয় অসাধু তার মধ্য দিয়ে সেটা আনন্দদায়ক হয় না। কৃষি মিত কৃষস্য। আমরা আবার যদি বলি ঋগ্বেদে আরেকটা বলা হয়েছে অসত মা সাথে গময় তমস মা যদি গময়, অসত মা আমাদের যে ধারণা আছে এটা চিরকালই একটা বিষয় যে অসত মা সাথে গময় আমাদের শুভ বুদ্ধি সম্পন্ন, শুভ বুদ্ধির উদ্রেক হোক, অসত মা সাথে গময় তমস মা যদি গময়, তমস মা নিজের মধ্যে যে অন্ধকার আছে সে অন্ধকার থেকে আলোকের দিকে যাওয়া যায়। এই জন্যই এটা আমি বললাম যে আমাদের মধ্যে অনেকের ধারণা আছে যে সার না দিলে হবে না, রাসায়নিক কৃষি এবং প্রাকৃতিক কৃষি এবং জৈব কৃষি, আপনাদের সামনে তিনটি বিষয় আছে। রাসায়নিক কৃষি আপনারা খুব ভালো বুঝে গেছেন,

0: তো বলছিলেন না সান্না দিলে কিচ্ছু হবে না, এই কথাতে আপনারা কারা কারা সহমত পোষণ করে সেটা আমরা আজকে জানব এবং তার চুল চেরা বিশ্লেষণ করব এবং তার যে কস্ট অফ কাল্টিভেশন সেটা কত হচ্ছে এবং আমরা কত বিক্রি করতে পারছি। পশ্চিমবঙ্গের শুধু নয়, আজকে ভারতবর্ষে এই দিনটি ভারতবর্ষে প্রায় 6 লাখের ওপর, 6.5 লাখের ওপরে যে ডিস্ট্রিক্ট আছে আমাদের এগ্রিকালচার ডিস্ট্রিক্ট 22টা, প্রত্যেকটি জায়গায় কিন্তু আজকের মতো অনুষ্ঠান হচ্ছে প্রাকৃতিক কৃষি নিয়ে। সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আপনারা ইতিমধ্যে জেনেই গেছে যে 1 জুন থেকে 30 জুন অবধি খেতি বাঁচাও অভিযান, ওটা খেতি বাঁচাও অভিযান প্রত্যেকটা জিপিতে হবে। 3354টি জিপি পশ্চিমবঙ্গে আছে, আপনাদের এই জেলাতে 254টি জিপি আছে, 26টা ব্লক, তাই তো? প্রত্যেকটি জায়গায় হবে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে হবে এবং সেখানে আপনারা যোগাযোগ করবেন, আমাদের এই যে সাহেবরা আছে। এবং এটাও কিন্তু প্রাকৃতিক কৃষির একটা বিষয় যে খেতি বাঁচাও, কেন হট করে খেতি বাঁচাও, ল্যান্ড অ্যান্ড ওয়াটার কেয়ার মুভমেন্ট, অর্থাৎ জমি বন্ধা হয়ে যাচ্ছে, জমি বিষাক্ত হয়ে যাচ্ছে, বায়ু দূষিত হচ্ছে, জল দূষিত হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, এটাই তো আজকের বিষয়। একটা পরিসংখ্যান শুধু বলি, 2000 সালে 1 কেজি এনপিকে আপনারা সবাই জানেন তো, নাইট্রোজেন ফসফেট পটাশ, 1 কেজি এনপিকে দেওয়াতে সেখানে 14 কেজি ফুড গ্রেনস পাওয়া যেত। ফুড গ্রেনস কাকে বলে? ফুড গ্রেনস বলে ধান, ধান আর হচ্ছে ওর সঙ্গে ডাল শস্য, এই দুটো মেলেকে ফুড গ্রেনস বলে, এর সঙ্গে তৈল বীজ যোগ করা হয় না। তাহলে 1 কেজি এনপিকে প্রয়োগ করে আমার 2000 সালে, 2010 সালে 1 কেজি এনপিকে প্রয়োগ করে 3.47 কেজি, 3 কেজি 47 গ্রাম আমি ফুড গ্রেনস পেয়েছি 14 কেজির জায়গায়। মাটি বন্ধা হয়ে যাচ্ছে, মাটি অনুর্বর হয়ে যাচ্ছে, হাউস গ্রামে এখন চাষ করতেই পারে না, 1 ফুট নিচে একটা একুইফার শক্ত, মানে সেখানে বোরো ধান ধান ধান ধান করতে করতে আবার একটা পরিবেশ মধ্যে দিয়ে চলে গেছে। সুতরাং খুব আগামী দিনে এদিকে প্রতি বছর আমাদের ভারতবর্ষে 1.2 ক্রোর মানুষের সংখ্যা বাড়ছে, জমির পরিমাণ কমে যাচ্ছে। এই মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা কৃষকে জমির পরিমাণ কত? 0.71 হেক্টার পার ফ্যামিলি, পার এগ্রিকালচার ফ্যামিলি। এবং এটা যখন 0.5-এর নিচে নেমে আসবে তখন কিন্তু অর্থ সংকট দেখা দেবে। আমরা এটাও জানি উত্তম কৃষি, মহারাজ বলছিলেন কৃষি কেন মহান ক্ষেত্র, পৃথিবীতে যদি একটি সমস্যা থাকে সেটা হচ্ছে ক্ষুধা, তার কোনো সমস্যা নেই, সমস্যা তৈরি আপনারা তৈরি করেন, সে পারিবারিক সমস্যা হোক, সে সামাজিক সমস্যা হোক, সে রাষ্ট্রীয় সমস্যা হোক।
1: বক্তব্য রাখলেন মাননীয় শিশির আচার্য মহাশয়।
2: আমি বিশেষ করে আমি সহ আমরা যারা সামনে বসে রয়েছে সবার কাছে আবেদন করব যে আমরা গ্রামে গিয়ে যে আমরা শিক্ষা পেলাম যেটা যতখানি সম্ভব মনে রাখতে পারছি সেটা গ্রামে গিয়ে আমরা সবাইকে বলবো, এবং কৃষক ভাইদের প্রাকৃতিক কৃষি সম্বন্ধে যে জানকারি পেলাম সেটা আমরা বোঝাবার চেষ্টা করব। আমি বিশ্বাস করি আমরা যতটা পারবো না, গ্রামের থেকে যারা অনেক কৃষি সম্বন্ধে যারা উৎসাহী আগ্রহী এবং এ জেলা যারা আধিকারিক আছেন ব্লক স্তর থেকে জেলা স্তর পর্যন্ত, তারা নিশ্চয়ই সাহায্য করবেন। এবং আমরা এই জানকারির পরেও অনেক কিছু জানবার আছে, হয়তো করতে গেলে অনেক কিছু কৃষি সম্বন্ধে কৃষি ক্ষেত্রে কাজ করতে গেলে আমাদের অনেক কিছু বাধার সম্মুখীন হব আমি মনে করি এবং বিশ্বাস করি। আজকে যারা এই কর্মশালার আয়োজন করেছেন যে আধিকারিকরা কৃষি দপ্তরে, তারা আমাদের সাহায্য করবেন।
1: এতক্ষণ জেলার কৃষি দপ্তরের উদ্যোগে প্রাকৃতিক কৃষি প্রসারে এক

0: সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার ওয়াটার ম্যানেজমেন্ট বীরেশ বিশ্বাস, উপস্থিত ছিলেন ডালশস্য গবেষণা কেন্দ্রের জয়েন্ট ডিরেক্টর ডক্টর ইন্দ্রাণী দানা, ডালশস্য গবেষণা কেন্দ্রের অ্যাগ্রোনমিস্ট ডক্টর সোমনাথ সাহা। এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট এবং হেড ডক্টর উত্তম রায়, কৃষি বিজ্ঞান কেন্দ্রের এসএমএস আবু তালেব, সমীরণ পাত্র, এছাড়াও আরও অনেকে। অতিথি বরণের মধ্যে দিয়ে সূচনা হয় এই অনুষ্ঠানের। অনুষ্ঠানে বক্তব্য রাখলেন জেলা কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার ওয়াটার ম্যানেজমেন্ট বীরেশ বিশ্বাস।
1: মাটি পরীক্ষার কথা বলা হয়েছে, এখন তো একটা কথা শুনবেন যেমন চারিদিকে দেখবেন ন্যাচারাল ফার্মিং, প্রাকৃতিক কৃষি, এই কথা শোনা যাচ্ছে। তো এটা তো আজকে ছিল না, এটা তো প্রাচীনকালে তাই ছিল। এখানে আপনারা দেখেছেন বহু জায়গা আছে যেখানে ন্যাচারাল ফার্মিং হচ্ছে, আমাদের এই কেপিকেতে অনেক ডেমোনস্ট্রেশনের জায়গা রয়েছে, আপনারা শিখেছেন দেখেছেন এই ন্যাচারাল ফার্মিংটা করেছি। তারপরে আমাদের যখন ষাটের দশকে গ্রিন রেভলিউশন হলো হাইল্ডিং ভ্যারাইটির হাত ধরে, তাই তো, তখন আমরা কী করলাম, আমাদের জনসংখ্যা বেড়ে গেল, খাওয়ার জন্যে শুধু ন্যাচারালি ফার্মিং করে হচ্ছিল না, তখন আমরা কী বললাম যে রাসায়নিক সার দাও। তখন চাষি ভাইরা অনেক, যারা পুরনো ইয়ে আছে তারা জানেন যে এই রাসায়নিক সার তারা দিতে চাইতেন না। আমরা তখন আমাদের কৃষি দপ্তরের কর্মীরা রাসায়নিক সার এমনকি রাতের অন্ধকারেও দিয়েছেন, হ্যাঁ এরকম ইয়ে কিন্তু দিয়েছেন। পাশাপাশি কিন্তু ওই রাসায়নিক সারের উপকারিতা যখন বুঝে গেলেন, একটা ম্যাজিক এফেক্ট তো দেখেছেন, রাসায়নিক সার নাইট্রোজেন দিলেন গাছ সবুজ হয়ে গেল, দেখে ভালো লাগলো। কিন্তু আমরা তো এটা তখন ভুলে গেলাম আস্তে আস্তে যে আমাদের মাটিতে জৈব সার দিতে হবে। এই জৈব সার না দিতে দিতে কি হয়েছে, মাটিটা কোন জায়গায় চলে গেছে, আজকে আমাদেরকে ইয়ে করে বলতে হচ্ছে কেন, মিটিং করে বলতে হচ্ছে মাটি পরীক্ষা করো, মাটি টেস্ট করে কী কী আছে জেনে নাও, তারপরে জৈব সার দাও। আমাদের দেখা গেছে বেশিরভাগই এই লাস্ট 2015 সাল থেকে এখানে মাটি পরীক্ষা চলছে, ভারতবর্ষের চলছে এটা সয়েল হেলথ কার্ড স্কিম, লাস্ট 4 বছর ধরে বেশি চলছে। তার কারণ হচ্ছে নিউট্রিয়েন্ট ম্যাপ তৈরি করার জন্য, সারা ভারতে যে সয়েলের যে ডেটাগুলো সেটা দিয়ে নিউট্রিয়েন্ট ম্যাপ তৈরি হয়েছে, হ্যাঁ নিউট্রিয়েন্ট ম্যাপ তৈরি করা হয়েছে। সেই নিউট্রিয়েন্ট ম্যাপ দেখে এখন কোন জিপিতে কী আছে সেটা আমরা ওই কার্ড দেখে বলতে পারি, মানে ওই ম্যাপ দেখে বলতে পারি। সে ম্যাপটা এ করা হয়েছে প্রত্যেকটা যতগুলো খাদ্য উপাদান আছে গাছের, এনপিকে ছাড়া অন্যান্য যা আছে সবকটারই স্ট্যাটাস দেখা যায়।
0: অনুষ্ঠানে বক্তব্য রাখলেন ডালশস্য গবেষণা কেন্দ্রের জয়েন্ট ডিরেক্টর ডক্টর ইন্দ্রাণী দানা।
2: আপনারা যদি তাৎক্ষণিক লাভের কথা চিন্তা করেন, তাদেরকে বেশি বেশি ওষুধ বা বেশি বেশি সার এগুলো বিক্রি করেন, তাহলে কিন্তু তার চাষটা যেমনি মানে দীর্ঘস্থায়ী হবে না, কারণ এখন আপনারা জানেন খুব ভালো করে যে মাটির স্বাস্থ্য ইত্যাদি অত্যন্ত মানে আমাদের মানে রাসায়নিক সার ব্যবহার করার পরে মানে দীর্ঘদিন ধরে এখন জমির স্বাস্থ্য ইত্যাদি অনেক বাজে অবস্থায় চলে গেছে। তো সেগুলোকে আমাদের পুনরুদ্ধার করতে গেলে পরিমিত সার ওষুধ সব ব্যবহার করতে হবে প্রয়োজন মতন, এগুলো আপনারা এতদিন ধরে জেনেছেন, এবং আপনাদের এই শেখাটা যদি চাষিদের কাছে সঠিকভাবে পৌঁছন তাহলে চাষিও লাভবান হবে আর আপনার ব্যবসাও দীর্ঘস্থায়ী হবে।
0: ডক্টর ইন্দ্রাণী দানার বক্তব্য শুনলাম। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালশস্য গবেষণা কেন্দ্রের অ্যাগ্রোনমিস্ট ডক্টর সোমনাথ সাহা, তিনি কি বললেন শোনা যাক।
3: আমি জানবো যে এই 52 সপ্তাহের পরিশ্রম শুধু আপনাদের পরিশ্রম নয়, এই আবু স্যার বা এখানে যারা আছে আপনাদের দুজন, ওনারা যে পরিশ্রমটা করেন এই কোর্সটা আপনাদের কাছ অবধি পৌঁছে নিয়ে যেতে, তো সেই পরিশ্রমটা আমার মনে হয় সার্থক হবে। তো সহযোগিতা একদিকে হয় না, দুদিকেরই প্রয়োজন হয়, তাহলে আমরা বাঁচব, মানে

0: শুধু কৃষক সমাজ নয়, মানে আমরা যতদিন এই পৃথিবীতে থাকব জানবেন যে খাবার প্রয়োজন, মোবাইল দিয়ে পেট ভরবে না। তো মানব সভ্যতা যতদিন থাকবে খাদ্যের প্রয়োজন ততদিন থাকবে। তো কৃষকের ক্ষতি করে আমরা কিন্তু বেশি দূর এগোতে পারবো না যতই আমরা টেকনোলজিক্যালি এগিয়ে থাকি।
1: শুনলাম ডালশস্য গবেষণা কেন্দ্রের অ্যাগ্রোনমিস্ট ডক্টর সোমনাথ সাহার কথা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট এবং হেড ডক্টর উত্তম রায়।
2: পরিবর্তন ছাড়া কোনো লোক ভালো টিকতে পারবে না, ভালো করতে পারবে না। পরিবর্তন দরকার, তার ইন এভরিহোয়ার, যে কোনো জায়গাতে পরিবর্তন দরকার। কারণ ডেলি আমরা ডাল ভাত খাবো ভালো লাগবে না, একটু টেস্ট পাল্লাম, একটু শাক খেলাম, একটু কচু শাক খেলাম, একটু বা একটু ওই থানকুনি পাতা পেটে খেলাম, দ্যাট ইজ পরিবর্তন, এটা করা দরকার। তাহলে আমরা বলছি খেত বাঁচা অনুষ্ঠান, খেত বাঁচাতে গেলে কিন্তু মানে রাসায়নিক দিয়ে শুধু যাবো, মাংস খেলে শুধু চলবে না, ওই থানকুনি পাতাটা খেতে হবে, নিম পাতাটা খেতে হবে, সেটা আমাদের দেখতে হবে। আমাদের এখন দরকার আরেকটা সেকেন্ড গ্রিন রিভলিউশন, সবুজ বিপ্লব, যেটা আমাদের বীরেশ স্যার বললো যে আমাদের সবুজ বিপ্লব আমাদের ষাটের দশকে হয়েছিল, না হলে কিন্তু আমরা খেতে পারতাম না। হাইল্ডিং ভ্যারাইটিস, আমাদের ফার্টিলাইজার তখন এসেছিল, কিন্তু এখন আমরা বলছি যে রাসায়নিক ফার্টিলাইজারটা বাদ দিয়ে, রাসায়নিকটা বাদ দিয়ে জৈবতে আমরা ফিরে আসা দরকার। কিন্তু গ্রিন রিভলিউশন, আমাদের সেকেন্ড রিভলিউশন আমরা যেতে চাই, আমার দরকার হচ্ছে কৃষি, কৃষির যে টেকনোলজি, টেকনোলজিগুলোকে আমাদেরকে নিয়ে আসতে হবে, নতুন টেকনোলজি, নতুন ইন্টারভেনশন, ইনভেনশন আনতে হবে। গতানুগতিক চাষবাস নয়, কৃষি ইনভেনশন, সেগুলো আনতে হবে। তাহলে আমাদের যে সেকেন্ড রিভলিউশন সেটাও দরকার আমাদের।
1: শুনলাম মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট এবং হেড ডক্টর উত্তম রায়ের কথা। কথা হল ডেসাই ব্যাচের কিছু অংশগ্রহণকারীদের সঙ্গে। প্রথমেই শুনে নেব আলী আকবরের কথা।
3: কৃষকের যে কাজটা, এটা আমরা কম বেশি সকলেই কৃষক ঘরেরই ছেলে, সেখানে আমরা দেখতাম, যেটা ধারণা ছিল আমার যে কিছু একটা বীজ জমিতে গিয়ে ছিটিয়ে দিলে, কিছু একটা সার জমিতে দিয়ে চলে আসলে আবাদটা হয়ে যায়, এইরকম কিন্তু একটা ধারণা ছিল। কিন্তু বিগত এক বছর এখানে ক্লাস করার পর, এখানে থেকে জ্ঞান বৃদ্ধি করার পর, যেটা বুঝেছি যে কৃষি কাজটা গতানুগতিক কাজ নয়, এটি একটি বিজ্ঞান ভিত্তিক কাজ, এবং এটাকে সঠিকভাবে যদি করা যায় এটাকে একটা সভ্যতাকে উচ্চ শিখরে পৌঁছাতে পারে। সে অর্থনৈতিক থেকে শুরু করে সমস্ত দিকে এই কৃষিকাজ নির্ভর করছে। যেটা আমরা এখানে শিখেছি, আজকে মাটি সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না যে মাটিতে কী আছে, মাটির পিএইচ লেভেল সম্বন্ধে আমাদের ধারণা ছিল না, মাটি পরীক্ষা কীভাবে করতে হয়, কোথা থেকে করতে হয়, সমস্ত কিছু আমরা শিখেছি। তারপরে আমরা যে বীজের প্রকারভেদ, বীজ আইডেন্টিফাই করব কীভাবে, বাজার থেকে কোন বীজটা কালেক্ট করব, এই আমরা শিখেছি এখান থেকে। তারপরে আমরা যে কোন আবহাওয়াতে কোন ফসলটা ভালো হয়, কতটা তাপমাত্রা প্রয়োজন, কতটা জল প্রয়োজন।
1: আলী আকবরের পর এবারে শুনব প্রিয়াঙ্কা মণ্ডল কি বলছেন।
4: আমরা জানি সকলেই কৃষিকাজ সম্পর্কে সকল কৃষকদের সঠিক জ্ঞান প্রদান করতে হবে, মানে তাদেরকে সঠিকভাবে কতটা জমিতে সার দিতে হবে, কতটা মানে নির্দিষ্ট একটা মাত্রা অনুযায়ী সেটা ওদেরকে জ্ঞান প্রদান করতে হবে, সকলে সঠিকভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে, এবং কীটনাশক ব্যবহারের নিরাপত্তা সম্পর্কে আমাদেরকে তাদেরকে সঠিক জ্ঞান দিতে হবে, এবং যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় কোনটা বন্ধু পোকা কোনটা শত্রু পোকা, এসব বিশেষ সম্পর্কে আমাদেরকে তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কারণ তারা আমাদেরকে বিভিন্ন সমস্যার সমাধান করিয়েছে। আমাদের কোনো, আমরা যখন প্রথম আসলাম এখানে আমাদের কোনো জ্ঞানই ছিল না কৃষিকাজ সম্পর্কে, কিন্তু স্যারেরা আমাদেরকে মানে খুব সাহায্য করেছে।
1: প্রিয়াঙ্কা মণ্ডলের কথা শুনলাম, এবারে বলবেন ইয়াসমিন সুলতানা।
5: মানে আমরা যে এই এক বছরের কোর্সটা করলাম তাতে পেস্টিসাইড সম্পর্কে, ছাড় সম্পর্কে, বীজ সম্পর্কে অনেক কিছুই জেনেছি, সেটা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো এই কোর্সের মাধ্যমে কৃষির উপকরণ বিক্রেতারা আধুনিক কৃষি প্রযুক্তি, সার ব্যবস্থাপনা, মাটির স্বাস্থ্য, বীজ কীটনাশক সম্পর্কে সঠিক ব্যবহার এবং কৃষকের কার্যকর পরামর্শ প্রদানের দক্ষতা অর্জন করে। ডিএসআই কোর্স আমাদের শিখিয়েছে কিভাবে একজন ইনপুট ডিলার শুধু ব্যবসায়ী নন, বরং একজন কৃষকের বিশ্বস্ত পরামর্শদাতা হওয়া যায়। এই প্রশিক্ষণের ফলে কৃষকরা সঠিক সময়ে সঠিক তথ্য পেয়ে উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হন এবং অপ্রয়োজনীয় খরচ কমাতে পারে।
1: ইয়াসমিন সুলতানার কথা শুনলাম। গত 11 জুন মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ডেসাই ব্যাচের এক বছরের কোর্সের সমাপ্তি উপলক্ষে এক অনুষ্ঠান হয়ে গেল। এতক্ষণ শুনলাম সেই অনুষ্ঠানের কিছু অংশ। উপস্থাপনায় ছিলাম সৈয়দা মুসাররাত নাজরীন। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু পাল। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রীতা দে।
6: এতক্ষণ শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
7: শ্রোতা বন্ধুদের জানিয়ে দেব আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস, মূলত মুর্শিদাবাদ জেলার কৃষক বন্ধুদের উদ্দেশ্যে। আগামী কয়েকদিন, আগামীকাল অর্থাৎ শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে রয়েছে। সঙ্গে আবহাওয়াজনিত সতর্কবার্তায় বলা হয়েছে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বৃষ্টির সঙ্গে বয়ে যাওয়ার সম্ভাবনা কয়েকটি জায়গায় রয়েছে। শুনলেন মুর্শিদাবাদ জেলার কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী মুর্শিদাবাদ, আপনারা অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আজ রাত 10:10 লাইভ ফোন ইন বাংলা গানের মজলিশ। এই অনুষ্ঠানে আজ ফুটবলের গান। 9434921300 শ্রোতা বন্ধুরা আসবেন আজকের অনুষ্ঠানে আপনার কথা নিয়ে এবং বার্তা নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজে। আজ রাত 10:10 ফুটবলের গানে বাংলা গানের মজলিশ। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা শুনছেন। হিন্দি ছবির গানে নানা সময়ে এসেছে মানুষ ও নিসর্গের কথা, জননী বসুন্ধরার প্রসঙ্গ, গাওয়া হয়েছে স্বসাগরা প্রকৃতির জয়গাথা। আগামীকাল শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন মাহফিল অনুষ্ঠানে প্রসঙ্গ পরিবেশ সিতারো কি মাহফিল। অনুষ্ঠান জুড়ে থাকবে হিন্দি ছবির প্রকৃতির গান। 9434921300 এবং 03482259648 খোলা থাকবে শ্রোতা বন্ধুদের জন্য। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা শুনলেন।

আপনারা শুনছিলেন লোকগীতির অনুষ্ঠান। লোকগীতির অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আমাদের আজকের অধিবেশনে পরবর্তী সময়ের অনুষ্ঠানগুলি সম্পর্কে।

6:30 কর্মখালী সংক্রান্ত খবর নিয়ে জীবিকার জন্য আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে গ্রামীণ সংবাদ 6:35, বাংলা সংবাদ 7:35, তারপর রাত 10:00 স্থানীয় সংবাদ 7:50 রেলে করে শোনানো হবে। ৬:40 ভক্তিগীতির অনুষ্ঠান, অতুল প্রসাদের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে শোনা যাবে 6:55, আজ সন্ধ্যায় 7:10। আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রাত 8:00, ইংরেজি সংবাদ রাত 8:05, তারপর রাত 9:00।

বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান রয়েছে 7:30, 8:10 এবং রাত 8:25। বর্তমান সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান 9:15। ফুটবলের গানে আজ বাংলা গানের মজলিশ অনুষ্ঠান রাত 10:10। রাত 8:35 বাংলা আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন। রাত 11:00 আমাদের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের অধিবেশনে পরবর্তী সময়ের অনুষ্ঠান সম্পর্কে।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আজ রাত 10:10 ফুটবলের গানে বাংলা গানের মজলিশ অনুষ্ঠান 9434921300 খোলা থাকবে শ্রোতা বন্ধুদের জন্য। আগামীকাল 13 জুন শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন মাহফিল অনুষ্ঠানে প্রসঙ্গ পরিবেশ সিতারো কি মাহফিল। অনুষ্ঠান জুড়ে থাকবে হিন্দি ছবির প্রকৃতির গান। 9434921300 0348225964 খোলা থাকবে শ্রোতা বন্ধুদের জন্য।

কর্মখালি সংক্রান্ত খবর নিয়ে জীবিকার জন্য হিন্দুস্থান কপার এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট এর মাধ্যমে 70 জন এক্সিকিউটিভ অফিসার পদের জন্য দরখাস্ত আহ্বান করছে HCL। বিটেক, MBBS অথবা PG ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন। দরখাস্ত করবার শেষ তারিখ 25শে জুন 2026।

ওয়েস্টার্ন কোল্ডফিল্ডস লিমিটেড, সংক্ষেপে WCL, অ্যাডভাইসার পদের জন্য দরখাস্ত আহ্বান করছে। শেষ তারিখ 19 জুন 2026। দরখাস্ত করবার শেষ তারিখ 19 জুন 2026।

বিশদে জানতে আপনারা সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে দেখে নিতে পারবেন। শুনলেন কর্মখালী সংক্রান্ত খবর নিয়ে জীবিকার জন্য অনুষ্ঠানটি। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আপনাদের পাঠানো চিঠিপত্রের উত্তরের আসর সুজন এসু। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি মাসের শেষ মঙ্গলবার রাত 8টায়। অনুষ্ঠান সম্পর্কে আপনারা আপনাদের মতামত লিখে পাঠান আমাদের দপ্তরে। ঠিকানা: সুজন এসু, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী, মুর্শিদাবাদ, বহরমপুর, মুর্শিদাবাদ। সূচক সংখ্যা 742101। এছাড়াও ইমেলে পাঠাতে পারেন আমাদের ইমেল আইডি akashbanimurshidabad@gmail.com। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণাটি শুনলেন।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। রাজ্যে সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকদের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলে মুখ্যমন্ত্রী জানান। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের মালদায় এক প্রশাসনিক বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন মালদা ছাড়াও দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদের প্রশাসনের শীর্ষ কর্তা বিধায়ক ও সাংসদরা। প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রী জেলা বিজেপির সদর কার্যালয়ে যান। সেখানে তাঁকে স্বাগত জানান রাজ্যের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি প্রমুখ। মুখ্যমন্ত্রী সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে দলীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। চোরা শিকারী সম্পর্কিত ডাটাবেস নষ্ট করতে আলিপুরের সরকারি দপ্তরে আগুন বলে তদন্তকারীরা রিপোর্ট দিচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের কাছে পাঠানোর পাশাপাশি একই রিপোর্ট রাজ্য প্রশাসনের কাছেও পাঠানো হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, ওই ভবনের যে তলায় আগুন লেগেছিল সেখানেই একটি আলমারিতে রাখা বাঘের, হরিণের চামড়া, শিং এরকম বহু জিনিসই পুড়ে গেছে। চোরাকারবারীদের গ্রেপ্তার করে এইসব জিনিস উদ্ধার হয়েছিল। এমনকি ল সেলের কাগজপত্র ও কম্পিউটারে রাখা ডাটাবেস সবই ধ্বংস হয়ে গেছে আগুনে। রাজ্যে আধার পরিষেবাকে আরও সহজ ও নাগালের মধ্যে পৌঁছে দিতে আরও চারটি আধার সেবা কেন্দ্র চালু করার কথা ঘোষণা করেছে আধার কর্তৃপক্ষ ইউআইডিএআই। নতুন এই আধার সেবা কেন্দ্রগুলি খোলা হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া জেলায়। যানজট কাটাতে মুর্শিদাবাদের ফরাক্কায় রেললাইনের তলা দিয়ে একটি আন্ডারপাস গড়তে রেল মন্ত্রকের মালদহ ডিভিশনকে 23,18,00,000 টাকা আর্থিক সাহায্য দিতে সম্মত হয়েছে এনটিপিসি ফরাক্কা। ইতিমধ্যেই কাজ শুরুর জন্য 6 কোটি টাকা রেলকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। রাসায়নিক সার ও কীটনাশকের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব কৃষির প্রসারে জোর দিচ্ছে সরকার। সেই লক্ষ্যেই নদিয়ার কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল প্রাকৃতিক কৃষি বিষয়ক এক কর্মশালা। সরকারি উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 400 কৃষক অংশ নেন। জৈব চাষে কৃষকদের উৎসাহ দিতে জলপাইগুড়িতে প্রাকৃতিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়। শহরের আর্ট গ্যালারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্তের কৃষক, কৃষি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট আধিকারিকরা অংশগ্রহণ করেন। রাজ্য সরকারের প্রাকৃতিক কৃষি কর্মসূচি নিয়ে আজ চুঁচুড়া রবীন্দ্রভবনে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলায় বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 400 জন কৃষক এতে অংশ নেন। রাজ্যের অধিকাংশ এলাকায় আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশ, পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকা, বিহারের কিছু অংশ এবং ওড়িশা ও ঝাড়খণ্ডের কিছু অংশে অগ্রসর হয়েছে। এর ফলে উত্তরবঙ্গসহ রাজ্যের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে।

শুরু হলো ভক্তিগীতির অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে প্রথম গানটি আপনারা শুনছেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে।

স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত এবং হৈমন্তী শুক্লার কণ্ঠে শুনলেন আজকের ভক্তিমূলক গানগুলি। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

শুনছিলেন অতুল প্রসাদের গান। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 মেগাহার্টসে এফএম প্রচার তরঙ্গে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আপনাদের জন্য।

গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

জুন মাস জুড়ে আপনারা লিখছেন আপনাদের বর্ষা অনুভব, কারণ এই মাস জুড়ে আপনাদের কাছে আমরা জানতে চেয়েছি অনুভবে বর্ষা।

এমন অনেক মানুষ আছেন যারা রিমঝিম বর্ষার দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন। সন্ধেবেলায় ঝিঁঝির ডাক আর একঘেয়ে বৃষ্টিতে চা, পেঁয়াজি, মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প দিয়ে আসর মাতান। আবার এই বর্ষায় বহু মানুষ আছেন যাদের ইট কাঠ পাথুরে জীবনে বর্ষা আনন্দের নয়, বিড়ম্বনার, উৎপাতের, বিরক্তিকর। অন্যদিকে অনেকের কাছে বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ, যে রূপ আমাদের সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, তাই নয়? আর তাই তো এই বর্ষাকাল আমরা বহুজন বহু রকমভাবে উপভোগ করি। আপনার কাছে বর্ষা কেমন, আপনার অনুভবে বর্ষা কী, সেটাই জানতে চাওয়ার।

তাহলে শুরু হোক চিঠি পড়া। প্রথম চিঠিটি যার হৃদয়রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া কাছারি পাড়া মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান। প্রিয়, আজ সন্ধ্যায় জ্যৈষ্ঠ মাসের গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের ফলে মানুষের জীবনে যখন জল অপরিহার্য হয়ে ওঠে, চাতক পাখি যখন এক ফোঁটা জলের জন্য শুকিয়ে যাওয়া পুকুরের ধারে গাছে বসে ফটিক জল করে জল চাইতে থাকে, চাষিরা সকলে একাগ্র চিত্তে ধান চাষের জলের জন্য করুণাময় ঈশ্বরের কাছে আল্লা মেঘ দে পানি দে করে জল চাইতে থাকে, ঠিক এমতো সময়ে আষাঢ়ের প্রথম দিবসে আকাশে ঘন মেঘের সঞ্চার হয়ে বৃষ্টির আকারে পড়ে উত্তপ্ত ধরণীকে ঠান্ডা করতে, বর্ষা আসে। তখনই হয় বঙ্গে বর্ষার আগমন। বর্ষার বৃষ্টির জলে শুকিয়ে যাওয়া পুকুর, ডোবা, নদীর তীর ভরে যায়। মাঠে মাঠে বর্ষার জলে শুরু হয়ে যায় আমন ধানের চাষ। বর্ষাকাল শুরু হলেই আমার মন সেই শৈশবকালে ফিরে যায়। মনে পড়ে এই বর্ষার বৃষ্টির জলে গ্রামের রাস্তা দিয়ে গ্রামের সমস্ত জল বয়ে আসার কথা। সেই রাস্তার জলে খালি গায়ে ভিজে ছুটতে ছুটতে আমাদের তেরাস্তা থেকে ধর্মরাজ তলা পর্যন্ত যাওয়া, আবার সেখান থেকে রাস্তার জলের মধ্যে ছুটতে ছুটতে ফিরে আসার কথা। কখনো বা রাস্তার জলে আড়াআড়িভাবে বাঁধের আকারে শুয়ে পড়ে আবার উঠে প্রতিবেশীদের করগেটের চালের জলের ধারানিতে মাথা রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করা। বর্ষার জলে পুকুর থেকে উঠে আসা কই মাগুর মাছ, পলুই চেপে ধরা প্রভৃতি কথা। শ্রী হৃদয়রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া কাছারি পাড়া মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে আমাদের এই অনুভবের কথা, বর্ষার অনুভবের কথা স্মৃতিচারণা করেছেন তার চিঠির ভেতর দিয়ে। ধন্যবাদ আপনার চিঠির জন্য।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: চলে যাই পরের চিঠিখানিতে। সাইফান শেখ, গ্রাম পোস্ট, নতুন গ্রাম, কান্দি, মুর্শিদাবাদ থেকে। আপনার চিঠিখানি যেভাবে আমার কাছে এসেছে, আমি ঠিক ঠিক সেইভাবেই কিন্তু পড়ব। কেমন? শ্রদ্ধেয় মন খুশির সন্ধ্যাবনী, জুন মাসের বিষয় অনুভবী বর্ষা, চাষি বন্ধুর একমাত্র ভরসা ও আমার বর্ষা রানী প্রকৃতির মনের মনে। একলা মনে ভাবি আমি ও আমার বর্ষা পল্লী জননী, বর্ষা ডোবাই হাসায় কাঁদায় পুরুষ রমণী, অনাবৃষ্টি অনাসৃষ্টি, কি অপরূপ উপরওয়ালার অপরূপ সৃষ্টি, পর্যাপ্ত নাই বৃষ্টি। চাষি মনের চিন্তার ভাঁজ, সামনে গাঢ় অমাবস্যার সাঁজ, বাদ ভাসিয়ে ঘর ভাসিয়ে চাষির ফসল দাউ ডুবিয়ে, হায় রে প্রকৃতির ধরন, খরা বন্যা এ কেমন নিয়ম। সময়ে যদি বৃষ্টি আসে, চাষির ঠোঁটে হাসি ফোটে, ফুলে ফলে প্রকৃতি ভরে ওঠে। বৃক্ষ নিধন বন্ধ করো, প্রকৃতিকে সংরক্ষণ করো। খরা বন্যা প্রাকৃতিক দুর্যোগ, তৈরি করেছে মানুষের দুর্ভোগ। আইলা লাইলা সুনামি বুলবুল, ফণীর ফেনায় আমফান হুদহুদ, আষাঢ়ি ভরিয়ে দিত নদীনালা খালবিল, শাপলা ফুল ভাস্ত জলে যোগ করত কিলবিল, ভেমটের সৌরভে ভ্রমর করত গুনগুন, সব কিছু ধরাশায়ী এই পৃথিবীর কুল। আপনার চিঠিখানি পড়লাম আমি, তবে একটুখানি যদি পরামর্শ মনে হয়, তবে সেরকমই, আপনি যদি এইভাবে না লিখে গদ্যে লিখতেন, আপনার চিঠিখানি অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হতো বলে মনে হয়, পড়ার দিক থেকে এবং বোঝার দিক থেকেও, তাই না?

চন্দ্রবিন্দুর উপলের কণ্ঠে শুনলাম বর্ষার গান। চলে যাব আমাদের পরের চিঠিটিতে। ধ্রুবনারায়ণ রায় কান্দি কৃষ্ণ বাগান মুর্শিদাবাদ থেকে কনক কাব্য মন্দির লিখেছেন আমাদের। প্রিয়, আজ সন্ধ্যায় আকাশে মাদুল, মাফ করবেন, আকাশে বাদুল মেঘ ডাকে, উদাস বাউলের মতো আমি ছুটে বেরিয়ে আসি। চারিদিক আঁধার করে বাড়ি ঝরে, রিমঝিম রিমঝিম যেন মেঘবালিকার নূপুর বাজে। আকাশের একোণ সেকোণ বিদ্যুৎ লেখায় সে উঁকি দেয়, আকাশ পৃথিবী সংযুক্ত হয়ে যায়। সজল হাওয়ায় ফুল্ল মালতীলতা দোল খায়, পিয়াল তরুর কোলে মেঘের দেশে দেশে সাঁতার কাটে বকের পাতে। এমনও দিনে বন্ধু আমার তোমাকে হৃদয়ে কথা বলা যায়। হেরিয়া নিবিড় ঘন দূর গগনে সেই সজল কাজল আঁখি পড়িল মনে। কে সেই স্বপ্নচারিণী জানি না বন্ধু, আমি তো আজও তাকে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি। মানুষ সরোবরের অগম তীরে তার বাস, সে যে উদাসী অন্তঃসত্ত্বার মধ্যে সীমাহীন বিরহ। সশরীরে সেখানে উপস্থিত হওয়া সম্ভব নয়, অথচ আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে। মেঘমল্লারের সব মিড়গুলিতে করুণ আরতিতে সুর তুলে সে যে আমার ভিতর মহলের হৃদয়কে উতলা করে। বর্ষণ মুখর প্রকৃতির মাঝে সত্য ও কল্পনার পার্থক্য হারিয়ে আমরা বর্ষার মতোই কাঁদি। আমরা কাঁদি আর বলি, বর্ষা আমার চোখের পাতা ছুঁয়ো না, সে যেন এসে দেখে তার বিরহে কেমন আমি কেঁদেছি। আজ সারাটি দিন শুধু তাকেই দেখার জন্য হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায়। কল্পনার চোখে দেখি সে মেঘবালিকার আলুলায়িত ঘনকুঞ্জিত কেশরাশি, কখনো বকুলমালা তার বেনির বাঁকে বাঁকে। ওগো বধু, এমন ঝরঝর মুখর বাদর বাদল দিনে বাহিরে আজ এসো তুমি, কে আছো অন্তরে এসো আমার ঘরে। তমাল বন আধার করা বাদল ঝরা রাতে তুমি এলে, আঁচল দিয়ে শুকাবো জল, মুছাবো পা আকুল কেশে। নিবিড় হবে তিমির রাতি, জেলে দেব প্রেমের বাতি, পরাণখানি দেব পাতি, চরণ রেখো তাহার পরে। কোন সুদূর অতীতে এমনই এক বর্ষণ মুখর সন্ধ্যায় আমাদের বিচ্ছেদ ঘটেছিল। তারপর কত না দিন বয়ে গেছে, সে আজও জানালার পাশে করতলে মাথা রেখে বসে আছে। তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা। ঝিল্লির ঝংকারে বেনুবনের অন্ধকারে ভেজে ফুলের গন্ধ মাখা বাদল হাওয়ায় সেই বিচ্ছেদ লগ্নটি বারে বারে ফিরে ফিরে রচিত হয়। সেই দূরের মানুষ যেন আজ কাছে আসে। প্রিয়, আজ সন্ধ্যায় এই বর্ষণ মুখর দিনে প্রিয় বর্ষার অনুভবে এই রোম্যান্টিক ভাবনাটি মনে প্রকট হয়ে উঠল। তার জন্য মরমে সরম জাগে। পরিশেষে বলি, বর্ষার অতি বর্ষণে বন্যার যন্ত্রণা যেমন আছে, অনাবৃষ্টিতে তেমনই আছে শস্যহানির আশঙ্কা। প্রকৃতির কাছে তাই প্রার্থনা, সুষম বর্ষার পরম প্রাপ্তিতে শ্যাম বসুন্ধরায় প্রাণী জগৎ আনন্দ হিল্লোলে ঐশ্বর্যমণ্ডিত হয়ে উঠুক। বকুল বকুলের সুরভিত শুভেচ্ছায় ধ্রুবনারায়ণ রায় কনক কাব্য মন্দির কান্দি কৃষ্ণ বাগান মুর্শিদাবাদ। আবারও ধন্যবাদ জানাই শ্রোতা বন্ধুদের, পত্র বন্ধুদের। এত সুন্দর করে আপনারা মনের ভাব আমাদের কাছে প্রকাশ করেন, আপনাদের চিঠির ভেতর দিয়ে আসে, আমরা সত্যি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। আর ধ্রুবনারায়ণ বাবুর লেখা, আমাদের এই পত্রবন্ধুর লেখা যে চিঠিখানি আমাদের কাছে আসে, সে সত্যি একদমই অন্য রকম, হাতের লেখায় উপস্থাপনায় সব কিছুতেই।

কবি সুমনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত চিঠির অনুষঙ্গে একটুখানি শোনানোর সুযোগ। আজকের রাজসন্ধ্যায় এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, নমস্কার জানাই।

0: ফোনে নিবেদনী মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
1: নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার আপনার সকলের, বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁকফোকর গোলে এখনও এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ, সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং এর সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকতো। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকল, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
0: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা। কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনও কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে, কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার, নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
2: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশন অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন। এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বণ্টনকে সমর্থন করুন।
0: বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসল আসুন, নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
1: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান, কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
3: শুনছিলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। একটু পরে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, 7:50 স্থানীয় সংবাদ, রাত 8:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি এবং 8:05 ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।
4: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন। আগামী 21 জুন নিট ইউজি পরীক্ষার জন্য NTA বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় BSFকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। অস্ট্রেলিয়ান ওপেনে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের PV সিন্ধু। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ বির ম্যাচে আজ কানাডা বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা সমাজের একাধিক ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে। গত 12 বছরে NDA সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
5: 12 সাল কে দৌর মে জিস তরহ সে বিরাসত আর বিকাশ দোনো
6: হামারি বহনো কে পাস হুনর ভি থা মেহনত ভি থি লেকিন উনে পুঁজি আর অবসর নাহি মিলতে থে। 3 করোড় মহিলাও কো লখপতি দিদি বানানে কা জো সংকল্প কিয়া থা ও পুরা হো চুকা হ্যায়।
4: কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চুরি যাওয়া বা বিদেশে পাচার হয়ে যাওয়া প্রত্ন সামগ্রী দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগী। এখনও পর্যন্ত 670টি ভাস্কর্য ও পুরাকীর্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
5: 12 সাল কে দৌর মে জিস তরহ সে বিরাসত আর বিকাশ দোনো এক সাথ চলে হম গুলামি কি মানসিকতা কো পিছে ছোড় করকে আপনি বিরাসত কা সংরক্ষণ করতে হুয়ে বিকশিত হোনে কি দিশা মে আগে বড়ে। মানে প্রধানমন্ত্রী জি কে নেতৃত্ব মে ইস দিশা মে জিস তরহ সে পিছলে 12 বর্ষো মে কাম হুয়া হ্যায় আর জো পরিবর্তন আর প্রভাব উসকা দিখাই দেতা হ্যায় কি 12 সাল কা কালখণ্ড জব ভারত কে বিকশিত হোনে কা ইতিহাস লিখা জায়েগা তব ভারত কে সাংস্কৃতিক পুনর্জাগরণ কা দৌর উসকে রূপ মে পরিভাষিত আর চিহ্নিত কিয়া জায়েগা।
4: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আগামী রবিবার ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ও ব্যবসায়িক সুযোগের ওপর আলোকপাত করা হবে। দপ্তর হাজার হাজার প্রস্তাবের মধ্যে থেকে পুঙ্খানুপুঙ্খভাবে ঝাড়াই বাছাই করে 120টি স্টার্টআপ সংস্থাকে এজন্য নির্বাচিত করেছে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তাঁর ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম ধাপে আগামী 14 জুন ফ্রান্সের নিসে যাবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন স্লোভাকিয়া। এরপর তিনি ফ্রান্সে ফিরে এভিয়ন শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দেবেন। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই সহযোগিতা সংগঠন SCO কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তাজিকিস্তানের SCO আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর সিং বলেন, SCO-র সঙ্গে নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডক্টর সিং জানান, সমস্ত ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারত বদ্ধপরিকর। তিনি ঘোষণা করেন, আগামী 17 থেকে 19 জুলাই ভারত কলকাতায় SCO-র প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। এজন্য ভারত SCO গোষ্ঠীভুক্ত দেশের সংস্কৃতি মন্ত্রী এবং সহযোগী সদস্যদের সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর। অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে নতুন দিল্লিতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী শাহ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে সমগ্র যাত্রাপথে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। শ্রী শাহ ড্রোন, CCTV এবং উন্নত নজরদারি ব্যবস্থাপনার মতো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিরাপত্তা কাঠামো আরও কঠোর করার ওপর জোর দিয়েছেন। উল্লেখ্য, 3রা জুলাই থেকে শুরু হয়ে এবারের অমরনাথ যাত্রা চলবে 28শে আগস্ট পর্যন্ত। ইন্ডিয়া এআই মিশন প্রকল্পের আওতায় আজ ভার্জ নামের একটি ডিস্টিলড ভিডিও মডেলের উদ্বোধন করেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন। এআই প্রযুক্তিকে সাশ্রয়ী, সহজলভ্য, প্রাসঙ্গিক করে তোলার লক্ষ্যে এই মডেলটি তৈরি করা হয়েছে। তিনি জানান, ভার্জ ভারতের এআই যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে কাজ করবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মেডিকেলে ভর্তি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি নেওয়া হবে আগামী 21শে জুন। এজন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে 15 মিনিট। পরিবর্তিত সূচি অনুযায়ী দুপুর 2টায় পরীক্ষা শুরু হয়ে তা চলবে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে 2টির বদলে 4টি রাফ পেজ দেওয়া হবে। 2টি রাফ পৃষ্ঠা থাকবে নির্দেশিকা অংশের পরেই এবং বাকি 2টি থাকবে প্রশ্নপত্রের শেষে। একই সঙ্গে NTA পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিচ্ছে। ক্যাবিনেট সচিব ডক্টর টিভি সোমনাথন আজ NTA-র মহানির্দেশক অভিষেক সিং এর সঙ্গে এক বৈঠকে নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখেন। বৈঠকে ক্যাবিনেট সচিব সুষ্ঠু, স্বচ্ছ ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে নিবিড় সহযোগিতার মাধ্যমে পুনরায় এই পরীক্ষা গ্রহণের ওপর জোর দিয়েছেন। শ্রী সোমনাথন বলেন, এবারের পরীক্ষা নির্বিঘ্ন রাখতে কেন্দ্র ও রাজ্য সরকার এবং জেলা প্রশাসনগুলি একযোগে কাজ চালাচ্ছে। কোন রকম বিঘ্ন ঘটানোর চেষ্টা চললে আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় BSF কে জমি হস্তান্তর ও কাঁটাতার বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলে মুখ্যমন্ত্রী জানান। ভারত ও বাংলাদেশ নিজেদের সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে গত 8 থেকে 11 জুন পর্যন্ত সীমান্ত সুরক্ষা বাহিনী BSF এবং বর্ডার গার্ড বাংলাদেশ BGB-র মধ্যে হওয়া 57তম মহানির্দেশক পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলনে একথা জানানো হয়। সম্মেলনে বর্তমান সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা ছাড়াও সীমান্ত সুরক্ষা ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়েছে। সম্মেলনে দুপক্ষই সুসমন্বিত নজরদারি, প্রকৃত সময় তথ্য বিনিময়, সতর্কতা বৃদ্ধি এবং আন্তঃসীমান্ত অপরাধ চক্রের বিরুদ্ধে যৌথ উদ্যোগ আরও জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা চালায়। অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এয়ার ইন্ডিয়া বিমান AI-171 দুর্ঘটনার তদন্ত চলছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী নাইডু গত বছর ওই দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি আগামী দিনে উড়ান চলাচলের নিরাপত্তা আরও বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। উল্লেখ্য, গত বছর আজকের দিনে মর্মান্তিক ওই বিমান দুর্ঘটনায় 261 জনের মৃত্যু হয়। এদের মধ্যে 242 জন বিমানের যাত্রী, ক্রু ও সদস্য। বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। আবাসিক হোস্টেলের ওপর ভেঙে পড়ায় প্রাণ হারান আরও 19 জন। BJ মেডিকেল ক্যাম্পাসে আজ মৃতদের স্মরণে বিশেষ শোকসভার আয়োজন করা হয়। 2 মিনিট নিরাপত্তা পালন ছাড়াও করা হয় বৃক্ষরোপণ, আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব আজ নাকি নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এইভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের পদক্ষেপ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। চলতি বছরের মে মাসে দেশে বার্ষিক খুচরা মুদ্রাস্ফীতির হার 3.93% পৌঁছেছে। এ নিয়ে টানা পঞ্চমবার বৃদ্ধি পেল এই মুদ্রাস্ফীতির হার। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক জানিয়েছে, মে মাসে গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতির হার বেড়ে 4.25% হয়েছে। ব্যাডমিন্টনে সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেন মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের PV সিন্ধু। কোয়ার্টার ফাইনালে আজ তিনি চাইনিজ তাইপের চেন সু ইউকে 21-6, 21-9 ব্যবধানে পরাজিত করেন। ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ বি ম্যাচে আজ

0: বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। ফিফা বোর্ড ফুটবল বিশ্বকাপে আজ কানাডা বসনিয়ার হার্জেগোভিনার মুখোমুখি হবে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আপনাদের জানিয়ে দিই আজকে পরবর্তী যে যে অনুষ্ঠানগুলি আছে। প্রথমে গীতাঞ্জলি, রাত 8:00 রয়েছে নাটক হংসেশ্বরী, রচনা নারায়ণ সান্যাল, বেতার নাট্যরূপ রতন কুমার ঘোষ, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী ধ্রুবজ্যোতি চক্রবর্তী। রাত 9:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনন্যা মজুমদার বাগচি। 9:45 নজরুল গীতি, শিল্পী অনির্বাণ দাস। রাত 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 কীর্তন, শিল্পী ব্রজরানী বাস্কারি। 10:45 আধুনিক গান, শিল্পী অমিত কুমার গঙ্গোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা, শিল্পী দাস বিশ্বাস। এখন জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী যে অনুষ্ঠানগুলি আছে। রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকে গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী যে অনুষ্ঠানগুলো রয়েছে তারই খবরাখবর।

0: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
1: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
0: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in-এ।
2: স্থানীয় সংবাদ একটু পরেই।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে তাঁর সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

0: মন্তব্য করেছেন। রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারে বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। টাটা গোষ্ঠীকেও রাজ্যে পুনরায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন তিনি। উত্তরবঙ্গে গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েত পরিকাঠামো, পাহাড়ি এলাকার প্রশাসনিক ব্যবস্থা শক্তিশালী করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। এদিকে সিআইডির আধিকারিকরা আজ আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 20 তারিখ রাজ্যে আসছেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনায় এনআইএকে হস্তান্তরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলা বর্তমান সরকার প্রত্যাহার করে নিয়েছে। রাজ্যের অধিকাংশ এলাকায় আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ কেন্দ্রের সব উন্নয়নমূলক প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন। আগামী মাসের শুরু থেকে রাজ্যে বিকশিত ভারত জিরামজি প্রকল্প শুরু হচ্ছে। কেন্দ্র এ বাবদ রাজ্যকে আগামী অর্থবর্ষের জন্য 8,500 কোটি টাকা দিচ্ছে।
1: যে নতুন স্কিমটি আসছে 125 দিনের কাজ পাবেন প্রান্তিক মানুষের, বিকশিত ভারত জিরামজি, এটাতে আগামী অর্থবর্ষে অর্থাৎ এই অর্থবর্ষের কয়েক মাস পরের অর্থবর্ষের 3 মাস অর্থাৎ 2026 এবং 2027 ভারত সরকার 8,500 কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করে। তাই কেন্দ্র রাজ্য যৌথভাবে পশ্চিমবঙ্গকে দাঁড় করাবে।
0: কেন্দ্রীয় এনডিএ সরকারের 12 বছরের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে শুভেন্দু বলেন, এই সময় সরকারের মূল ভিত্তি ছিল লোকসেবা, সশস্তিকরণ, রাষ্ট্র নির্মাণ এবং ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার স্বপ্ন সাকার হবে এবং তার সফল রূপায়ণের জন্য প্রত্যেক দেশবাসীকে কাজ করার আহ্বান জানান তিনি। রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারে বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকদের কাছে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্য সরকার টাটা গোষ্ঠীকে পুনরায় পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনবে বলেও শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। তবে তারা সিঙ্গুরে আসবে কিনা তা এখনো স্পষ্ট নয়, কারণ সিঙ্গুরের ওই জমি বর্তমান সরকারের হাতে নেই।
1: টাটাকে এখানে আনবো আমরা এবং সিঙ্গুরের যে জমি সেই জমি সরকারের হাতে এখন নেই, বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সরষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন।
0: মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে শিল্প গড়ে তোলার জন্য তার কাছে বেশ কয়েকটি প্রকল্পের প্রস্তাব এসেছে। সেগুলি খতিয়ে দেখার জন্য শিল্প সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ উত্তরবঙ্গের মালদা এক প্রশাসনিক বৈঠক করেন। তার আগে জেলা বিজেপির সদর কার্যালয়ে যান তিনি। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে দলীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা ও হুগলি চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থীরা আজ বিধানসভায় শপথ নিয়েছেন। ফলতার নবনির্বাচিত বিধায়ক দেবাংশু পণ্ডা এবং চণ্ডীতলা কেন্দ্রে স্বাতী খন্দকারকে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পর্যটনমন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ বলেছেন, রাজ্যের পর্যটন ব্যবস্থাকে অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, বিনিয়োগ ও ঐতিহ্য সংরক্ষণের অন্যতম প্রধান চালিকা শক্তিতে পরিণত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। আজ পর্যটন দপ্তরের দায়িত্ব নেওয়ার পর কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এ রাজ্যকে পর্যটনের অন্যতম শীর্ষ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা এবং দেশ বিদেশের পর্যটকের আগমনের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে। সমাজের সমস্ত শ্রেণীর মানুষ যাতে বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে পারেন সেই উদ্দেশ্যে সবার জন্য পর্যটন, সবার জন্য সুযোগ, এই দ্বিমুখী কৌশল গ্রহণ করা হবে।
2: আমরা সবার জন্য পর্যটন যে কথাটা বলেছি, সবার জন্য পর্যটন, সবার জন্য সুযোগ, এক্ষেত্রে দুমুখী কৌশল আমরা গ্রহণ করব। একদিকে যেরকম দেশি এবং আন্তর্জাতিক উচ্চ মূল্যের পর্যটন বাজারকে যেরকম তৈরি করব, এবং যে অংশের মানুষ বিশেষ করে পর্যটনটা সীমিত হয়ে গিয়েছিল মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষের মধ্যে, তার সাথে সাথে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, এই যে পশ্চিমবঙ্গের পর্যটন, এটা নিয়ে আমরা কার্যকর বিপণন এবং প্রচার করব। এবং
0: উত্তরবঙ্গে গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েত পরিকাঠামো, পাহাড়ি এলাকার প্রশাসনিক ব্যবস্থা শক্তিশালী করতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি আজ শিলিগুড়িতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরে মন্ত্রী জানান, বিভিন্ন প্রকল্পে একাধিক আটকে থাকা প্রকল্পের জন্য ইতিমধ্যে 1,700 কোটি টাকা রাজ্যের হাতে এসেছে। এর মধ্যে প্রায় 700 কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছে, বাকি কাজও শুরু হবে। দ্রুত সমস্ত উন্নয়নের কাজ বাস্তবায়িত হবে বলেও উল্লেখ করেন দিলীপবাবু। এর আগে জলপাইগুড়ির ধূপজোড়া বেটের গাছবাড়িতে আজ সকালে সস্ত্রীক হাতি সাফারি করেন দিলীপ ঘোষ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এক ব্যবসায়ীর দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভোটের আগে রানী রাসমণি এভিনিউয়ে এক সভায় তৃণমূল কংগ্রেস নেত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে যে মন্তব্য করেন তা রীতিমতো প্ররোচনামূলক। ভোটের আগে এই ধরনের বক্তব্য উস্কানিমূলক বলেও অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। মমতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় মামলা রুজু হয়েছে। এদিকে সিআইডির আধিকারিকরা আজ আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান, কিন্তু তিনি তখন সেখানে ছিলেন না। পরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক সেরে বাড়িতে ফিরে অভিষেক জানতে পারেন তাকে না পেয়ে সিআইডি আধিকারিকরা ফিরে যান। সাংবাদিকদের অভিষেক বলেন, সিআইডি আগে থেকে তাকে জানিয়ে আসলে তাহলে তিনি থাকতে পারতেন। পরে সন্ধেবেলা 7:37 নাগাদ ফের অভিষেকের বাড়িতে পৌঁছয় সিআইডির তদন্তকারী দল, তার হাতে ধরিয়ে দেয় আদালতের জারি করা সমন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগাম জামিনের আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করেছেন ইন্দ্রনীলের আইনজীবী। আগামী 17 জুন এই মামলার শুনানি। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় মিডলম্যান প্রসন্ন কুমার রায়কে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, এই ঘটনায় মূল অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন। নিম্ন আদালতে 1,00,000 টাকার ব্যক্তিগত বন্ডে প্রসন্ন কুমারকে জামিন দেওয়া হয়। এর ফলে তিনি জেল থেকে মুক্তি পেতে চেয়েছেন, তবে শর্ত হিসেবে সপ্তাহে একদিন তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে তাকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএকে হস্তান্তরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল, রাজ্যের বর্তমান বিজেপি সরকার তা প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে বেলডাঙ্গার ওই মামলায় আর কোনো বাধা রইল না। তবে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ তদন্তের ক্ষেত্রে কার্যকর হবে কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। এনআইএকে 10 দিনের মধ্যে এ ব্যাপারে একটি সাপ্লিমেন্টারি বা পরিপূরক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ওই রিপোর্টে জানাতে হবে তাদের হাতে এই সংক্রান্ত কী কী তথ্য প্রমাণ রয়েছে। মামলার পরবর্তী শুনানি 30 জুন। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 20 তারিখ রাজ্যে আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণের কাছ থেকে 1,000,000 টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তুসলিপাড়া এলাকা আজ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্ত এক প্রাক্তন তৃণমূল নেত্রীর বাড়ির সামনে জড়ো হয়ে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। অভিযুক্ত নেত্রীর অবশ্য দাবি, তার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আজ পূর্ব বর্ধমানের 2 নম্বর ব্লকের বর্ষুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের বচসা ও ধস্তাধস্তি বাঁধে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পঞ্চায়েত প্রধান রমেশ সরকারকে নিরাপদে সেখান থেকে বের করে আনার চেষ্টা করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের মৃদু লাঠিচার্জ করতে হয়। রাজ্যের অধিকাংশ এলাকায় আজ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। পুরুলিয়ার কিছু অংশ বাদে দক্ষিণ মের সব জেলাতেই প্রবেশ করেছে বর্ষা। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু খুব একটা শক্তিশালী না হওয়ায় আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।
3: आवास, खेल, विज्ञान और शासन तक महिलाएं अलग अलग क्षेत्रों में महत्वपूर्ण भूमिका निभा रही हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी और राष्ट्रपति इमैनुअल मैक्रों रविवार को फ्रांस के नीस में भारत इनोवेट्स शिखर सम्मेलन का शुभारंभ करेंगे। शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान ने आज नई दिल्ली में ये जानकारी दी। उन्होंने बताया कि फ्रांस के नीस में इस आयोजन के दौरान भारत की नई पीढ़ी के नव प्रवर्तकों, कारोबार जगत और वैश्विक जरूरतें पूरी करने वाले अनुसंधान समाधानों का प्रदर्शन किया जाएगा।
4: भारत सरकार के शिक्षा विभाग ने प्रधानमंत्री जी की इस विजनरी सजेशंस को एक एक्शन में परिवर्तित किया है। एक बहुत क्रिटिकल स्क्रूटिनी के माध्यम से हजारों प्रपोजल के अंदर से 120 स्टार्टअप्स को सिलेक्ट किया गया है। 13 प्रायोरिटी सेक्टर में 120 स्टार्टअप्स को इकट्ठा किया गया है और उसमें लगभग 20 से ज्यादा भारत की प्रीमियर इंस्टीट्यूशंस की पार्टनरशिप रहा है।
3: गृह मंत्री अमित शाह ने कहा है कि सरकार अमरनाथ यात्रा करने वाले भक्तों की सुरक्षा और सुगम तीर्थ यात्रा अनुभव प्रदान करने के लिए प्रतिबद्ध है। श्री शाह ने आज नई दिल्ली में श्री अमरनाथ यात्रा की तैयारियों की समीक्षा की। बैठक में सेना प्रमुख जनरल उपेंद्र द्विवेदी, राष्ट्रीय सुरक्षा सलाहकार अजीत डोभाल, जम्मू कश्मीर के उपराज्यपाल मनोज सिन्हा, CRPF, BSF, CISF और सीमा सुरक्षा बल के महानिदेशक शामिल हुए। श्री अमरनाथ 3 जुलाई से 28 अगस्त तक चलेगी। कैबिनेट सचिव डॉ टीवी सोमनाथन ने आज राष्ट्रीय परीक्षा एजेंसी NTA के महानिदेशक अभिषेक सिंह के साथ बैठक में नीट पुनः परीक्षा की तैयारियों की समीक्षा की। उन्होंने पुनः परीक्षा के सुचारू, पारदर्शी और सुरक्षित आयोजन के लिए सभी संबंधित पक्षों के बीच बेहतर समन्वय सुनिश्चित करने पर बल दिया। श्री सोमनाथन ने कहा कि केंद्र सरकार, राज्य सरकारें और जिला प्रशासन पुनः परीक्षा के सुचारू संचालन के लिए मिलकर काम कर रहे हैं। सरकार ने खुदरा पेट्रोल पंपों से संस्थागत औद्योगिक और वाणिज्यिक ग्राहकों के ईंधन खरीदने पर रोक लगा दी है। सरकार ने कहा है कि इन्हें अपनी जरूरत का पेट्रोल और डीजल थोक बिक्री केंद्रों से ही लेना होगा। यह निर्णय पश्चिम एशिया संघर्ष के कारण वैश्विक आपूर्ति श्रृंखलाओं में आई बाधाओं के बीच स्थानीय स्तर पर ईंधन की कमी को रोकने के लिए लिया गया है। ये प्रतिबंध 90 दिनों तक लागू रहेगा। इस बीच विदेश मंत्रालय ने आज भारत में अमरीकी दूतावास के उप प्रमुख जेसन मीक्स को तलब किया। मंत्रालय ने ओमान तट के निकट वाणिज्यिक जहाजों पर अमरीकी नौसेना के निरंतर हमलों पर कड़ा विरोध दर्ज कराया। इन जहाजों पर चालक दल के सदस्यों में भारतीय शामिल थे। विदेश मंत्रालय ने कहा कि इस तरह की कार्रवाई अस्वीकार्य है। इसी तरह के एक हमले में जहाज पर तैनात 3 भारतीय मारे गए। पश्चिम एशिया में संघर्ष रोकने के राजनयिक प्रयासों से अब तक कोई हल नहीं निकला है। अमेरिका के साथ प्रस्तावित समझौते पर ईरान ने अब तक कोई निर्णय नहीं लिया है। इससे पहले अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने कहा था कि बातचीत में जल्द ही सफलता मिल सकती है। ईरान में उच्च स्तरीय वार्ताएं आगे बढ़ने के बीच राष्ट्रपति ट्रंप ने ईरान पर सैन्य हमले रद्द कर दिए हैं। दक्षिण कोरिया की एक अदालत ने पूर्व राष्ट्रपति यून सुक योल को आज 30 वर्ष की जेल की सजा सुनाई। अदालत ने उन्हें उत्तर कोरिया के साथ तनाव बढ़ाने के लिए ड्रोन घुसपैठ का आदेश देने और दिसंबर 2024 में मार्शल लॉ लागू करने को उचित ठहराने का दोषी पाया। पूर्व रक्षा मंत्री किम योंग ह्यून को भी इस मामले में 30 वर्ष की सजा सुनाई गई है। पीवी सिंधु ने ऑस्ट्रेलियाई ओपन बैडमिंटन टूर्नामेंट के महिला सिंगल्स के सेमीफाइनल में प्रवेश कर लिया है। सेमीफाइनल में पीवी सिंधु का मुकाबला जापान की अकाने यामागुची से होगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।

0: এন্ডোস্কোপি এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নম্বর 0333987-3987।
1: আজকের অনুষ্ঠানের দ্বিতীয় শিল্পী সুমন্ত দাস, হাওয়াইন গিটারে শোনাবেন একটি জনপ্রিয় বাংলা গান।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নম্বর 0333987-3987।
1: অনুষ্ঠানের শেষ শিল্পী বিদীপ্তা দত্ত শোনাবে বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান।

0: এন্ডোস্কোপি এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণি কলকাতা 13, ফোন নাম্বার 0333987 3987।
1: আজকের অনুষ্ঠান এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে, সঙ্গে থাকবেন এই শিল্পীদের উৎসাহিত করবার জন্য। ধন্যবাদ।
2: পতাকার বন্ধু তোমারই জন্য, পরিকল্পনা হাতেমুল ইসলাম,
3: সম্পাদনা শুভময় ব্যানার্জি।
4: চিত্র নিবেদনে এবি কনস্ট্রাকশন, ঠিকানা মোহন মোড় হিল টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850।
5: মুর্শিদাবাদ জেলায় সঙ্গীত, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংস্কৃতি, মানসিকতা মানুষের একটা দীর্ঘদিনের ঐতিহ্য। আজকের দিনে সঙ্গীতের চর্চা, কবিতার চর্চা দিন দিন বেড়েই চলেছে, শুধুমাত্র ছাত্রছাত্রীদের মধ্যেই নয়, যারা সরকারি চাকরি করেন বা অবসর নিয়েছেন তারাও বাড়িতে বসে চর্চা করছেন আবৃত্তি, চর্চা করছেন সঙ্গীত। আজকে এমনই একজনকে পেয়েছি, রবীন্দ্রনাথ সরকার, মুর্শিদাবাদ জেলায় একসময় পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ছিলেন, এখন অবসর নিয়েছেন, কিন্তু ঘরে বসেই প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে তার কবিতার চর্চা।
6: প্রকৃতিপ্রেমিক, প্রখ্যাত কবি, লেখক, প্রাবন্ধিক ও আধুনিক বাংলা কাব্যের অন্যতম পথিকৃৎ জীবনানন্দ দাশের 126তম জন্মবার্ষিকীতে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন, ওনার রচিত একটি কবিতা, দুজন। আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না কো, এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি, পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেও একদিন মরে যেতে হয় নাকি বলে সে তাকালো তার সঙ্গিনীর দিকে। আজ এই মাঠ, সূর্য, সহধর্মী অঘ্রাণ কার্তিকে প্রাণ তার ভরে গেছে, দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবীর ও আকাশের পাশে। আবার প্রথম এলো মনে হয় যেন কিছু চেয়ে, কিছু একান্ত বিশ্বাসে, লালচে হলদে পাতা অনুষঙ্গে জাম বট অসত্যের শাখার ভিতরে, অন্ধকারে নড়ে চড়ে ঘাসের উপর ঝরে পড়ে, তারপর সান্ত্বনাই থাকে চিরকাল, যেখানে আকাশে খুব নীরবতা, শান্তি খুব আছে, হৃদয়ে প্রেমের গল্প শেষ হলে ক্রমে ক্রমে যেখানে মানুষ আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায়ভাগী নক্ষত্রের কাছে, সেই ব্যপ্ত প্রান্তরে দুজন, চারিদিকে ঝাউ, আম, নিম, নাগেশ্বরে, হেমন্ত আসিয়া গেছে, চিলের সোনালী ডানা হয়েছে খয়েরি, ঘুঘুর পালক যেন ঝরে গেছে, শালিকের নেই আর দেরি, হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে ঘুমাবে সে শিশিরের জলে, ঝরিছে মরিছে সব এইখানে, বিদায় নিতেছে ব্যক্ত নিয়মের ফলে নারী তার সঙ্গীকে, পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, জানি আমি, তারপর আমাদের দুস্থ হৃদয় কি নিয়ে থাকিবে বলো, একদিন হৃদয়ে আঘাত ঝেড়ে দিয়েছে চেতনা, তারপর ঝরে গেছে। আজ তবু মনে হয় যদি ঝরিত না, হৃদয়ে প্রেমের শিষ্য আমাদের, প্রেমের অপূর্ব শিশু আরক্ত বাসনা, ফুরুত না যদি আহা আমাদের হৃদয়ের থেকে। এই বলে ম্রিয়মাণ আঁচলের সর্বস্বতা দিয়ে মুখ ঢেকে উদ্বেল কাশের বনে দাঁড়িয়ে রইল হাঁটুভোর। হলুদ রঙের শাড়ি চোরকাঁটা বিধে আছে, এলোমেলো অঘ্রাণের ঘর চারিদিকে, শূন্য থেকে ভেসে এসে ছুঁয়ে ছেনে যেতেছে শরীর, চুলের উপর তার কুয়াশা রেখেছে হাত, ঝরিছে শিশির। প্রেমিকের মনে হল এই নারী অপরূপ, খুঁজে পাবে নক্ষত্রের তীরে, যেখানে রব না আমি, রবে না মাধুরী এই, রবে না হতাশা, কুয়াশা রবে না আর, জনিত বাসনা নিজে বাসনার মতো ভালোবাসা, খুঁজে নেবে অমৃতের হরিণীর ভিড় থেকে ঈপ্সিতের তার।
7: এবি কনস্ট্রাকশন আপনাদের পরিচিত নাম, মুর্শিদাবাদ জেলায় তৈরি করছে অনেক বড় বড় বিল্ডিং। তারা কি কাজ করছেন, কিভাবে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সে কথাই শুনবো এবি কনস্ট্রাকশনের কর্ণধারের মুখ থেকেই।
8: আমার নাম হচ্ছে আরহাম আলী। আমরা কাজ করছি, এখন জোর কদমে কাজ চলছে, প্রত্যেক মাসে একটা করে নতুন ফ্লোর ঢালাই হচ্ছে আমাদের। আমরা এর আগেও শ্রোতাদেরকে বলে, যাতে আমাদের সঙ্গে যদি কেউ ফ্ল্যাট নিতে ইচ্ছুক থাকেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না। এবং অনেকে এসেছেন, আসেনি সেটা বলবো না, অনেকে এসেছেন এবং আমাদের বুকিং হয়তো আমাদের লাস্ট টাইম চলছে এখন এই প্রজেক্টের, কারণ এই মোটামুটি আমাদের প্রথমে কিছু বুকিং হয়েছিল, তারপরে এই রেডিওর মাধ্যমে প্রচারের ফলে আমরা ভালো একটা সাড়া পেয়েছিলাম, তারপরে এখন এটা লাস্ট ফেজ চলছে আমাদের। যারা ফ্ল্যাট শহরের মধ্যে ফ্ল্যাট নিতে ইচ্ছুক আছেন, প্রপার শহরের মধ্যে এবং ভালো লোকেশনে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের বুকিং লাস্ট পর্যায়ে বুকিং চলছে।
9: আচ্ছা আরাম সাহেব, মানে একটা ফ্ল্যাট যখন কেউ কিনতে আসেন, তারা তো টাকা দিয়ে কিনবেন, কিন্তু তারা দেখেন যে সেই ফ্ল্যাটের কি কি পরিষেবা গুলো আছে, পরিষেবার দিকেও কিন্তু তারা এখন নজর দিচ্ছেন যারা ফ্ল্যাট কিনতে আসছেন। তো আপনাদের যে নতুন প্রজেক্টে কি পরিষেবা যারা ফ্ল্যাট কিনছেন তারা পেতে পারেন?
8: পরিষেবাটা সর্বপ্রথমই দেখে সে পরিষেবা, তার সোসাইটি কেমন হচ্ছে, সেখানে কেমন লোক থাকবে, কি কি ফ্যাসিলিটি কোম্পানি দিচ্ছে। যেমন আমরা আমাদের পরিষেবা বলতে, ধরুন আমরা যেমন গ্যারেজটা আমাদের বেসমেন্টে, এবং সেখানে বড় বড় গ্যারেজ আছে চার চাকার জন্য, যে ছোট এই এমন ভাবে আমরা গ্যারেজটা তৈরি করেছি যাতে গাড়িটা ডাইরেক্ট গ্যারেজে ঢুকে যায় নিজের স্পেসে। তারপরে আপনার আরেকটা ব্যাপার হচ্ছে, এটা ছাড়াও আমাদের এখানে সিসিটিভি ফ্যাসিলিটি থাকছে, বাইক রাখার স্কুটি রাখার ফ্যাসিলিটি থাকছে, সিকিউরিটি থাকছে 24 আওয়ার। তাছাড়াও আমাদের থাকছে কি, টপ ফ্লোরে আমাদের একটা যেটা কমিউনিটি হল থাকছে, সেখানে আপনার 300-400 মানুষ এসি কমিউনিটি হল, যেখানে একটা ছোটখাটো বিয়ের প্রোগ্রাম হোক, বার্থডে প্রোগ্রাম হোক, যে কোনো বাড়ির প্রোগ্রাম, মানে আমাদের গ্রামে যাদের বাড়ি ধরুন, তারা গ্রামের বাড়ির মধ্যে সব প্রোগ্রাম করে, কিন্তু ফ্ল্যাটে তো সেটা করা যায় না। তার জন্য আমরা একটা জায়গা রুম তৈরি করেছি যেটা কমিউনিটি হল, যেখানে তাদের মিটিং, যে কোনো মিটিং এবং যে কোনো প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠান তারা করতে পারবে 400-500 লোক নিয়ে, তার জন্য তাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া আমাদের থাকছে জিম। এখন মানুষ সবাই স্বাস্থ্য সচেতন, তাই অনেকে ফ্ল্যাটের বাইরে যেতে চায় না, তার জন্য আমরা ফ্ল্যাটের উপরেই জিম করে দিচ্ছি একটা, যেখানে সবাই জিমটাকে ইউজ করতে পারবেন অল মেম্বার ফ্ল্যাটের। এছাড়া থাকছে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। হ্যাঁ, কারণ এই মুহূর্তে মুর্শিদাবাদ জলের খুবই সমস্যা, আর্সেনিক, পুরো আর্সেনিকের জল, একদম সবসময় জলটা লাল হয়ে যায় যে, হ্যাঁ, তার জন্য আমরা পুরো জলের ব্যবস্থাটাকে, আমরা ওখানে জলটাকে নিচে থেকে তুলে ওখানে ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে সেটাকে বিশুদ্ধ করে, তারপরে আমরা সেটাকে ট্যাঙ্কিতে দিয়ে ট্যাঙ্কির মাধ্যমে চারিদিকে পরিষেবা হবে। হ্যাঁ, এছাড়াও আমরা আরেকটা জিনিস দিচ্ছি, সোলার সিস্টেম দিচ্ছি, যে একটা ফ্ল্যাটে থাকতে গেলে কমন স্পেসের যে লাইটের বিলটা, প্রচুর পরিমাণ লাইটের বিল হয় এবং সেটা একটা প্রচুর প্রেশার পড়ে, হ্যাঁ, ফ্ল্যাট মানে ওনাদের প্রতি, তার জন্য ওখানে আমরা একটা সোলার সিস্টেম লাগিয়ে দিচ্ছি যাতে তাদের বিলের চাপটা অনেকটাই কমে যায়। হ্যাঁ, তার জন্য
9: মানে যারা সমস্ত এখানে কিন্তু তাদের কথা ভেবে আপনারা যতটা পারছেন স্বাচ্ছন্দ্য দেওয়ার যে চেষ্টা করছেন, আজ আজকের দিনে এটা সবচাইতে বড় বিষয় যে এই সুযোগটা হয়তো অনেক জায়গায় আমরা পেতে পারি না। তো আপনার সঙ্গে যোগাযোগ করতে আপনার ফোন নাম্বারটা একটু যদি বলে দেন।
8: আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার অ্যাড্রেস, আমার অফিস অ্যাড্রেস হচ্ছে মোহন মল, হিল টাওয়ার বিল্ডিং এর নিচে, আর আমার ফোন নাম্বার হচ্ছে 7872239008, আর একটা আমার নাম্বার হচ্ছে 7001570850।
4: বহরমপুর শহরের প্রাণকেন্দ্রে ফ্ল্যাট খুঁজছেন যেখানে সাধ্যের মধ্যেই সাধ পূরণ? এখন বহরমপুর শহরে উন্নত ফ্ল্যাট মানেই এবি কনস্ট্রাকশন। এবি কনস্ট্রাকশনের ফ্ল্যাট মানেই সেখানে আপনি পাবেন 24 ঘন্টা সিকিউরিটি, সিসিটিভি, এসি, কমিউনিটি হল, জেনারেটর সহ সমস্ত রকম সুযোগ সুবিধা। ফ্ল্যাট কিনতে অবিলম্বে যোগাযোগ করুন এই ঠিকানায়, এবি কনস্ট্রাকশন, ঠিকানা মোহন মোড়, হিল টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850। চালচিত্র এই পর্যন্তই। নিবেদনে এবি কনস্ট্রাকশন, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850। উপস্থাপনা গ্রন্থনা হাতেমুল ইসলাম, সম্পাদনা শুভময় ব্যানার্জি।
10: বিজ্ঞাপনদাতার অনুষ্ঠানগুলি শুনছিলেন আপনারা। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। এই অনুষ্ঠান আপনারা শুনছেন নিউজ অন AIR অ্যাপের মাধ্যমেও। এখন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আগামীকাল শনিবার শুভ সকাল অনুষ্ঠানের বিষয় মেলানিন কথা, উপস্থাপনায় মানসী মিত্র।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। হিন্দি ছবির গানে নানা সময়ে এসেছে মানুষ ও নিসর্গের কথা, জননী বসুন্ধরার প্রসঙ্গ, গাওয়া হয়েছে স্বসাগরা প্রকৃতির জয়গাথা। 13 জুন শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন মাহফিল অনুষ্ঠানে প্রসঙ্গ পরিবেশ সিতারো কি মাহফিল। অনুষ্ঠান জুড়ে থাকবে হিন্দি ছবির প্রকৃতির গান। 9434921300 এবং 0348225964 খোলা থাকবে।

আজ রাত 10:10 ফুটবলের গানে বাংলা গানের মজলিশ। অনুষ্ঠান জুড়ে থাকবে ফুটবলের কথা আর ফুটবলের গান। শ্রোতা বন্ধুরা আসবেন 9434921300 কথা এবং হোয়াটসঅ্যাপে মেসেজ নিয়ে।

অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আপনাদের পাঠানো চিঠিপত্রের উত্তরের আসর সুজন এসু। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি মাসের শেষ মঙ্গলবার রাত 8টায়। অনুষ্ঠান সম্পর্কে আপনারা আপনাদের মতামত লিখে পাঠান আমাদের দপ্তরে। এই ঠিকানায় সুজন এসু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ। পিন নম্বর 742101। আমাদের ইমেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com।

হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে রে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা, আর সে কারণেই তাঁর কলমে আমরা বর্ষার বহু গান কবিতা পাই, উপন্যাস ছোট গল্পে পাই বর্ষার অনুষঙ্গ। কাজী নজরুল ইসলামের গান কবিতায় বর্ষা এসেছে বারবার। আমাদের এই বাংলার শিল্পী কবি সাহিত্যিক অনেকেরই বর্ষা প্রিয়। একদিকে যেমন বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, অন্যদিকে বহু মানুষ আছেন যাদের ইটকাঠ পাথুরে জীবনে বর্ষা আনন্দের নয়, বিড়ম্বনার, উৎপাতের, বিরক্তিকর। অথচ অনেক মানুষও আছেন যারা রিমঝিম বর্ষার দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন। সন্ধেবেলায় ঝিঁঝির ডাক আর একঘেয়ে বৃষ্টিতে চা পেঁয়াজি মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প দিয়ে আসর মাতান। এইভাবে বহুজন বহুভাবে বর্ষাকে উপভোগ করেন। আপনার কাছে বর্ষা কি, আনন্দের না বিরক্তির? আপনার বর্ষা অনুভবের কথা শোনান আমাদের আজ সন্ধ্যায় অনুষ্ঠানে, বিষয় অনুভবে বর্ষা। ঠিকানা আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, পিন নম্বর 742101, ইমেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com।

অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আজ রাত 10:10 ফুটবলের গানে বাংলা গানের মজলিস 9434921300 তে শ্রোতাবন্ধুরা আসবেন আজকের অনুষ্ঠানে।

0: করবো আজকে না, পরের দিন। আজকের আসর এখানেই তাহলে শেষ হলো।
1: বাংলা সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরে নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। এদিকে সিআইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী মঙ্গলবার 16 জুন আবারও তলব করেছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জ্যাসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। সিওলের একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলককে 30 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনে ব্যাডমিন্টনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে এবং দেশের উন্নয়নের চিত্রকে রূপান্তরিত করছে। তিনি আরও বলেন, গত 12 বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে এবং এর ফলাফল বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান। শ্রী মোদী বলেন, সরকার সক্রিয়ভাবে স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপগুলিকে সাহায্য করছে, যা নারীদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
3: হামারি বহনোকে পাশ হুনর ভি থা, মেহনত ভি থি, লেকিন উনহেঁ পুঁজি আর অবসর নাহি মিলতে থে। 3 crore মহিলাও কো লখপতি দিদি বানানে কা জো সংকল্প কিয়া থা ও পুরা হো চুকা হ্যায়।
2: কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চুরি যাওয়া বা বিদেশে পাচার হয়ে যাওয়া প্রত্নসামগ্রী দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগী। এখনও পর্যন্ত 670টি ভাস্কর্য ও পুরাকীর্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। দেশের বৌদ্ধিক ও সভ্যতাগত ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে জ্ঞান ভারত মিশন এক ঐতিহাসিক ভূমিকা নেবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী। পুঁথি উদ্ধার ও সংরক্ষণেও সরকার সচেষ্ট বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ কেন্দ্রের সব উন্নয়নমূলক প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। আগামী মাসের শুরু থেকে রাজ্যে বিকশিত ভারত জি রামজি প্রকল্প শুরু হচ্ছে। কেন্দ্র এবাবদ রাজ্যকে আগাম অর্থবর্ষের জন্য 8,500 কোটি টাকা দিচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নতুন রেকর্ড গড়ে তুলেছেন এবং ভারতকে পুনর্নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। প্রধানমন্ত্রী তিনি প্রধান জনসেবক হিসেবে দেশের জন্য কাজ করে চলেছেন। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছরের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, এই সময় সরকারের মূল ভিত্তি ছিল লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্রনির্মাণ এবং ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান, আবাস যোজনা, জল জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন।
4: এই 12 বর্ষের মূল আধারই ছিল এনডিএ তথা বিজেপি সরকারের তথা মাননীয় মোদীজির নেতৃত্বে সরকারের লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র প্রথম, বিরাসত বি বিকাশ, অর্থাৎ ভারতবর্ষের যে বিরাসত, যে ঐতিহ্য, তাকেও ধরে রাখা, এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে প্রগতি এবং বিকাশ সেটাকেও অগ্রাধিকারের ভিত্তিতে নিয়ে যাওয়া।
2: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরে নিরাপত্তা বজায় রাখা এবং পুণ্যার্থীদের যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর। অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে নতুন দিল্লিতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী শাহ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে সমগ্র যাত্রাপথে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। শ্রী শাহ ড্রোন, সিসিটিভি এবং উন্নত নজরদারি ব্যবস্থাপনার মতো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিরাপত্তা কাঠামো আরও কঠোর করার উপর জোর দিয়েছেন। যাত্রাপথে থাকা ক্যাম্পগুলিতে বরিষ্ঠ পুলিশ আধিকারিকরা মোতায়েন থাকবেন। উল্লেখ্য, 3 জুলাই থেকে শুরু হয়ে এবারের অমরনাথ যাত্রা চলবে 28 আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গে সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকদের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলে মুখ্যমন্ত্রী জানান। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এক ব্যবসায়ীর দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভোটের আগে রানী রাসমণি অ্যাভিনিউয়ে এক সভায় তৃণমূল কংগ্রেস নেত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে যে মন্তব্য করেন তা রীতিমতো প্ররোচনামূলক। উল্লেখ্য, বিতর্কিত মন্তব্যের জন্য এর আগেও শিলিগুড়ি সহ বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগাম জামিনের আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করেছেন ইন্দ্রনীলের আইনজীবী। ইন্দ্রনীল সেনের সঙ্গেই আগাম জামিনে চেয়ে আবেদন জানিয়েছেন তাঁর স্ত্রী মধুচন্দা সেন এবং ধ্রুবজ্যোতি বোস ও রঞ্জন চ্যাটার্জি নামে আরও দুজন। আদালত সূত্রে জানা গেছে, আগামী 17 জুন এই মামলার শুনানি হবে। তদন্তকারী সংস্থা সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী মঙ্গলবার 16 জুন তলব করেছে। সিআইডির আধিকারিকরা আজ আবারও অভিষেকের বাড়িতে যান, কিন্তু তখন সেখানে তিনি ছিলেন না। পরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক সেরে বাড়িতে ফিরে সাংবাদিকদের অভিষেক বলেন, সিআইডি যদি আগে থেকে তাকে জানিয়ে আসত তাহলে তিনি বাড়িতে থাকতে পারতেন। এদিকে অভিষেককে এর আগে স্বাক্ষরকাণ্ড সংক্রান্ত বিষয়ে রবিবার 14 জুন ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি তাকে সোমবার 15 জুন তলব করেছে। সই জালিয়াতির তদন্তে বেলেঘাটা তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে সিআইডি তলব করেছে। রবিবার 14 জুন তাকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাকরণ কর্মসূচি জোর কদমে চলছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গতকাল সন্ধ্যা পর্যন্ত রাজ্যে মোট 70,991 জন কিশোরীকে ওই টিকা দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জ্যাসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব আমেরিকা বিষয়ক এদিন তাকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। হরমুজ প্রণালী ছেড়ে আসা ভারতীয় জাহাজগুলির ওপর ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। ভারত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করার পরই ট্রাম্পের এই মন্তব্য। সিওলের একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলকে 30 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। উত্তর কোরিয়ার ড্রোন পাঠানোর নির্দেশ দিয়ে উত্তেজনা বাড়ানো, 2024 সালের ডিসেম্বরে সামরিক আইন ঘোষণার সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে সমর্থনের জন্য সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে। প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে শত্রুকে সুবিধা দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো আগামী রবিবার ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ও ব্যবসায়িক সুযোগের ওপর আলোকপাত করা হবে। ব্যাডমিন্টনে সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা বিভাগে সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। আজ কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের চেন সু ইউকে 21-6, 21-9 ব্যবধানে পরাজিত করেন তিনি। অন্যদিকে প্রতিযোগিতার পুরুষ ডাবলস বিভাগের ভারতের হরিহরন আমসাকুরুন ও এম আর অর্জুনের জুটি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বিএসএফ কে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়াস্ট্রিট থানায় অভিযোগ দায়ের। খবর আজকের মতো শেষ হলো। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। বিজ্ঞাপনের পর বাংলা গানের মজলিশ।
5: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

বন্ধুরা, বাংলা গানের মজলিস অনুষ্ঠানে সকলকে স্বাগত। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মহাযজ্ঞ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 11 জুন মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আস্তেকা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আর স্বাগতিক মেক্সিকোর দুর্দান্ত জয় দিয়ে পর্দা উঠেছে এই আসরের। এবারের বিশ্বকাপ কিন্তু অন্য যে কোনো বারের চেয়ে একদম আলাদা। কেন? কারণ এবার কোনো একটা বা দুটো দেশ নয়, পুরো উত্তর আমেরিকা জুড়ে বসছে এই আসর, কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

0: এবারের বিশ্বকাপ কিন্তু রেকর্ডের বিশ্বকাপ। ইতিহাসে এই প্রথম 32টি দলের বদলে খেলছে রেকর্ড 48টি দেশ, মানে ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 104টি। ফুটবল প্রেমীদের জন্য এর চেয়ে বড় সুখবর আর কী হতে পারে, তাই না? পুরো একটা মাস শুধু ফুটবল আর ফুটবল। তবে হ্যাঁ, আমাদের উপমহাদেশের দর্শকদের জন্য একটু কষ্ট হচ্ছে, কারণ টাইম জোন, তার পার্থক্য, তার জন্য বেশিরভাগ বড় ম্যাচগুলো হচ্ছে মাঝরাতে কিংবা শেষ রাতে। কিন্তু আসল ফুটবল ফ্যানরা কি ঘুমোতে পারবে?
1: ভালো মন্দে নাওয়া খাওয়া ভুলে দিব্যি হেলে দুলে এই তো চলছে বেশ।

সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সত্যিই তাই। আজকের জেনজি সেটা কতটা মনে করে তারাই বলবেন, কিন্তু এক সময় এটাই দস্তুর ছিল যে বাঙালি ফুটবল নিয়ে মাতামাতি করবেই, ফুটবল বলতে অজ্ঞান হবেই। সেই বাঙালিয়ানাকে উস্কে দিতে, সেই আবেগকে উস্কে দিতে আমি হাজির আপনাদের সঙ্গে আজ মজলিশে, মজলিস জুড়ে ফুটবলের গান। গান থাকবে সেসব গান যার মূল উপজীব্য ফুটবল। ছবির কথাও বলবো, ফুটবল খেলা নিয়ে ছবি, তাও বাংলায়, আট কিংবা আশি, মজেছেন সবাই। ছবিতে মূল চরিত্রের সঙ্গে মিশে গিয়ে লড়াই করেছেন দর্শকও, জিতেছি, হেরেছি, গোল করেছি, মেডেল পেয়েছি, আবেগ তাড়িত হয়ে কেঁদেউছি, সেই আবেগ আজ অনুষ্ঠান জুড়ে থাক। গানে গানে, কথায় কথায় আপনাদের সঙ্গে 9434921300 মেসেজ কিংবা কলের মাধ্যমে। আসুন ফুটবল নিজেই কি বলছে শুনি।

ছবির কথা যদি বলতে হয় তাহলে প্রথম ছবির কথা, যে ছবির কথা আমাদের মনে পড়ে সব্বার আগে, সেটা হলো ধোনি মেয়ে, তাই না? আমারও আপনারও সব্বার। পুরো ছবি জুড়ে ফুটবল আর তা নিয়ে যত ঝামেলা, ঝগড়া, হাসি, মজা, রাগ, অনুরাগ, উত্তম কুমার তার কমিক রেন্ডিশন আর নিষ্পাপ মুখের জয়া ভাদুরী, সাবিত্রী চট্টোপাধ্যায় আরও অনেকে, সব নিয়ে এ ছবি অসাধারণ, ভরপুর এক সিনেমা বিনোদন।

0: মোহনবাগানের মেয়ে যেমন রয়েছে আমাদের কাছে, তেমনি ইস্ট বেঙ্গলের ছেলেও কিন্তু রয়েছে ছবিতে। সেই ছবির গানই শুনলাম শক্তি ঠাকুরের কণ্ঠে। কে রয়েছেন? নমস্কার। আছেন এবারে মনে হচ্ছে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার,
0: বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ শুনছি,
1: আমি মালদা থেকে।
0: সায়ন বলছেন?
1: মালদা থেকে সায়ন। হ্যাঁ দিদি, আমার পরম সৌভাগ্য আপনি আমাকে চিনতে পেরেছেন। আসলে বাঙালির জীবনে, বঙ্গ জীবনে ফুটবলের ভূমিকাটা বরাবরই সব সর্বাগ্রে আর কি। যদি আমরা বলি সে 1911 যে ম্যাচ, সেই ম্যাচের কথা তো ইতিহাসের পাতায় পাতায় রয়েছে। পুরনো কলকাতার যারা ইতিহাস একটু ঘাটাঘাটি করেন তারা জানেন যে কি পরিমানে জনপ্রিয় সেই জায়গা ছিল। তাছাড়া যদি ছবির জায়গাতে, যেহেতু এটা ফুটবল ছবি গান, একটু যদি সাহিত্যের দিকেও আসি, ওই সাহিত্যে কিন্তু ফুটবলকে জনপ্রিয় করেছিলেন নানা তাদের মতিমন্ত্রী। স্টপারই বলুন বা স্ট্রাইকার বলুন, মানে এই যে প্রসূন, মানে ফুটবলার প্রসূনের জীবন বা সেই যে মানে স্টপারের যে চরিত্রটির নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তার যে জীবন, একজন ফুটবলারের জীবন, সেটা সাহিত্যে এসছে। তাছাড়াও যদি আমরা জাতীয়তা বোধ তৈরি করে দিচ্ছি কিভাবে ফুটবল, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু আমাদের কিন্তু সাম্প্রতিক কালে একটা ছবির মানে দেখতে হবে, সেটা হচ্ছে গোলন্দাজ। গোলন্দাজ কিন্তু নগেন্দ্র সর্বাধিকারী জীবনী নিয়ে ছবি, এবং কি করে ব্রিটিশদের মানে ব্রিটিশদের সাথে পাল্লা দিয়ে খেলা হয়েছিল সেই ছবিটাই আমরা দেখতে পাই। এবং বাঙালি কিন্তু খালি পায়ে ফুটবল খেলে, বাঙালির পায়ের জোর, পায়ের যে জাদু, সেই পায়ের জাদু কিন্তু সেই নগেন্দ্র বসু সর্বাধিকারী থেকে শুরু করে সেই সময় মানে তার একটু পরে এসেছে মি গোস্বামী, গোষ্ঠ পাল, তারপর সুরজিৎ সেনগুপ্ত, মানে কাদের কথা বলবো, সাম্প্রতিক যারা এখন খেলছেন দেবজিৎ, আরো যারা খেলেছেন বা খেলছেন। আর সব থেকে ভালো কথা হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গলের যে প্রতিদ্বন্দ্বী, মানে যে লড়াই, চিংড়ি ইলিশের যে লড়াই,
0: মোহনবাগান
1: ইস্ট বেঙ্গলে।
0: আপনি কোন পক্ষে সায়ন?
1: আমি খেলার পক্ষে, তার মানে আমার কাছে আমার মোহনবাগানও যা সেটা বড্ড ব্যয়বহুল, সেটা এখন আমার মানে কেনা হয়নি। গ্রামের সাথে শহরের পাল্লা দেওয়া হচ্ছে তো খেলা ফুটবল দিয়ে, সেটা হচ্ছে যে লড়াই ছবিটির কথা বলছি, পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবি। সেখানে যে বাঙালি মানে একদল পুরুলিয়া বাঁকুড়ার যারা প্রান্তিক শ্রেণী, তাদের যে উত্থান ফুটবল দিয়ে,
0: ফুটবল দিয়ে
1: তো হ্যাঁ মানে মারাত্মক। মানে আর একটা শেষ কথাটি বলে শেষ করব, সেটা হচ্ছে সত্য বন্দ্যোপাধ্যায়ের লেখা সুবর্ণকান্তি ঘোষের একটি মর্মান্তিক গান, সেটা হচ্ছে যে সুরে মান্না দে গিয়েছিল খেলা কণ্ঠে। হ্যাঁ সেটা তো
0: সেটা আবার অন্য ধরনের একটা, সত্যি অন্য দিক থেকে বলা,
1: সেটা একটা অন্য দিক থেকে বলা।
0: সায়ন আপনার সঙ্গে কথা বলা মানেই আমার মনে হচ্ছে আজকে যে সত্যি আমাদের অনুষ্ঠানের তার সুর কোথাও বেঁধে দিলেন আপনি। ভালো থাকুন, সঙ্গে থাকুন আমাদের, ভালো থাকুন। সেই সব দিন মনে পড়ছে বন্ধু, যখন বাঙালি দুটো ভাগে ভাগ হয়ে যায়, একদিকে ইলিশ অন্যদিকে চিংড়ি, একদিকে সবুজ মেরুন অন্যদিকে লাল হলুদ, যখন মুখোমুখি হচ্ছে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল, এই লড়াই শুধু 90 মিনিটের ফুটবল ম্যাচ নয়, এটা একটা ইতিহাস, একটা পরম্পরা।

1925 সালের 8ই আগস্ট প্রথম ডার্বি থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই আবেগ বিন্দু মাত্র কমেনি। গঙ্গার একপারে যখন জয় মোহনবাগানের স্লোগান ওঠে, অন্যপারে তখন মশাল জলে ওঠে ইস্টবেঙ্গলের। লড়াকু পিকে ব্যানার্জি, জুনি গোস্বামী থেকে শুরু করে আজকের জামানা, ডার্বির হিরোরা বদলেছে, কিন্তু গ্যালারির ওই চিৎকার আর চোখের জল একই রয়ে গেছে। পাড়ার রকের আড্ডা, তর্ক আর ম্যাচ শেষে ট্রাম বাসে আলোচনার সেই চেনা দৃশ্য, এটাই তো আমাদের বাঙালির আসল রূপ। সেই রূপ এখন কি কিছু ফ্যাকাশে? আপনারা বলুন 9434921300।

0: সেই সব লড়াইয়ের গল্প আপনাদের কাছে শুনব, শোনালেই কিন্তু সেই রকম গানও শুনিয়ে দিতে পারি, অপেক্ষায় আপনাদের। নমস্কার।
1: নমস্কার,
0: বলুন কে বলছেন?
1: খায়রুল বাসার কুনিয়া মুর্শিদাবাদ থেকে।
0: বলুন।
1: আসল কথা হচ্ছে, ফুটবল খেলাটা তো খুব দারুণ খেলা। এই খেলাটা কিন্তু যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে হয় সেভাবে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে হয় না। আরেকটা কথা বলি, বাঙালিরা একটু চায়ের আড্ডায় যেমন মেতে ওঠে, সেই রকম বিশ্ব ফুটবলে তাদের দেখা মেলে না। মোহনবাগান ইস্ট বেঙ্গলে খেলা হয়েছে, এই যে গানগুলো মান্নাদের, আমরা কি করি জানো তো? আসল কথা হচ্ছে, আমরা হুচুকে বাঙালি, আসল জায়গাতে গোলটা করতে পারলাম না। কেন এই অবনতি? এই মুহূর্তে মোহনবাগানে যিনি দায়িত্ব নিয়েছেন তিনার বাড়ি কিন্তু মুর্শিদাবাদ। আসল কথা হচ্ছে, ল্যাং মারামারি, গোল দেওয়া খালি পায়ে এবং বুটে যে মারামারি, খোঁড়া হওয়া, এইসব বিষয়গুলো আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আর একটা কথা হচ্ছে, আমাদের পাশের গ্রাম এরোয়ালি, এরোয়ালির ফুটবল প্রেমী বা ক্লাব যেখানে ছিল তারা বহু শিল নিয়ে এসেছে, তারা কিন্তু কোনোদিনই ওই মোহনবাগানে আর ইস্ট বেঙ্গলে চান্স পায়নি। ইট ইজ ভেরি ট্র্যাজেডি ইন দিস আজকের যে বিষয়। আসল কথা হচ্ছে, আমরা অনেকে মজা করে ফোনে কথা বলি, কিন্তু সঠিক জায়গায় হিট করা যায় না।
0: বন্ধু, একটা কথা বলবো, এই যে আমরা স্বল্প সময় থাকি, শুধু আমরা যদি আমাদের ভালো লাগাগুলো নিয়ে থাকি তাহলে বোধহয় আমরা সবাই ভালো থাকি। আমাদের আলটিমেট উদ্দেশ্য কি? ভালো থাকা এবং অন্যকে ভালো রাখা, তাই তো? তাই আমরা চেষ্টা করি যে খারাপ, মন খারাপ করে দেওয়া জিনিসগুলোকে একটু সরিয়ে রেখে সেগুলো নিয়েই তো আমাদের চিরকালীন বসবাস এই পৃথিবীর বুকে, তাই না? তাই যত সুযোগ পাই, যেটুকু সুযোগ পাই, শুধু ভালো কথা বলতে আর শোনাতে আর শুনতে ইচ্ছে করে, তাই না? ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন আপনি। নমস্কার জানবেন 9434921300-তে। বন্ধুরা, আজকে আসুন বাংলা গানের মজলিশ অনুষ্ঠানে, ফুটবলের গান শুনছি আর কথা বলছি সেই নিয়েই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার, আমি বাইনগর রানীতলা মুসকাতি আব্দুল বিশ্বাস।
0: বলুন।
2: বলছি যে, ফুটবলের গল্প ব্যক্তিগত জীবনেও হয়তো আছে, কিন্তু সিনেমার গল্পও আছে। তো সিনেমার গল্পতেই বলি, সিনেমার গান নিয়ে যখন শুরু করেছেন, তো অন্তরঙ্গ সিনেমা, যে তাপস পালের একটা সিনেমা আছে অন্তরঙ্গ, তারপরে যে ধন্নি মিয়া শুনিয়ে দিলেন, তারপরে একটা বাংলা সিনেমা দেখেছিলাম সাহেব,
0: শোনাবো।
2: হ্যাঁ, আচ্ছা, ধন্নি মিয়া আছে, তারপরে সাহেব, সাহেব সিনেমার একটা গান আছে, সেটাও কিন্তু তাপস পালের।
0: হ্যাঁ,
2: তো যাই হোক,
0: যে ছেলেটি ফুটবল খেলতে চাই, ফুটবলে একটা ভালো জায়গায় পৌঁছতে পারছে, কিন্তু পিছিয়ে আসতে হচ্ছে, তাই না?
2: হ্যাঁ,
0: খুব ভালো গল্প সেটা।
2: তো সেই সেই গল্প এবং তার সঙ্গে সঙ্গে মান্নাদের জড়িয়ে আছে, মান্নাদেরও অর্থে অনেক ফুটবলের গান আছে। তো যাই হোক, আপনার ধন্নি মিয়া বা সাহেব বা এই যে পাঁচ গোল, এই যে অন্তরঙ্গ, এটা একটু হাস্যরস গান, আপনি শুনিয়ে দিতে খুব খুশি হব এবং শ্রোতারাও শুনবে। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।
0: ভালো থাকুন, আপনিও সঙ্গে থাকুন আমাদের।

0: উষা উত্থপের কণ্ঠে গান শুনছি। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: দিদি ভাই নমস্কার, আমি বহরমপুর মধুপুর থেকে পলাশ সরকার কথা বলছি। দিদি ভাই
0: বলুন।
1: দিদি ভাই ফুটবল নিয়ে, দিদি ভাই আজকে ফুটবল দিদি আমার না প্রিয় খেলা। আমি দিদি ভাই কোনো এক টাইমে না বিবেকানন্দ ব্যায়ামশালায় যখন ক্লাস করতাম তখন আমাদের শিবাজির সঙ্গ এপিসি তারপর অনেক ক্লাবে যখন স্কাউটের লিগে খেলা হতো দিদি, কি নেশা দিদি, স্কুল থেকে পালিয়ে ফুটবল খেলা দেখতে যেতাম। আর কোনো টাইমে একটা একবার দিদি আমি খেতে খেলতে গেছিলাম ফুটবল নিয়ে। দিদি ভাই তো অনেকে এখনো লাইন দিয়ে আছেন কথা বলে বলুন তো দিদি ভাই, অন্তরঙ্গতে একটা কিশোর কুমারের গান আছে জয় মা ফুটবলের সাথে পাঁচ গোলের খদ্দের, ওই গানটা যদি শুনে দেন দিদি ভাই খুব ভালো লাগবে। ভালো থাকবেন দিদি ভাই।
0: ভালো থাকুন, আপনিও সঙ্গে থাকুন আমাদের।

0: ইস্ট বেঙ্গল মোহনবাগান, এই দুই দলের দুই রথ নিয়ে আরেকটি ছবির গল্প বলি, মোহনবাগানের মেয়ে, 1976 সালের ছবি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল ক্লাব মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থকদের মধ্যেকার নিখাদ আবেগ রেষারেষি আর একটি মিষ্টি প্রেমের গল্প কলকাতার দুটি পরিবারকে কেন্দ্র করে। সেই একটি পরিবারের কর্তা উৎপল দত্ত অভিনয় করেছিলেন মোহনবাগানের অন্ধভক্ত, অন্যদিকে অন্য পরিবারের কর্তা ইস্ট বেঙ্গলের কট্টর সমর্থক। দুই প্রবীণ কর্তার জীবনের একমাত্র ধ্যানজ্ঞান হল নিজেদের প্রিয় ক্লাবের জয় এবং বিপক্ষ দলকে খোঁচা দেওয়া। এই চরম রেষারেষির মধ্যেই মোহনবাগান সমর্থক পরিবারের মেয়ে আর ইস্ট বেঙ্গল সমর্থক পরিবারের ছেলে, তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক, মেয়েটি নিজে তার বাবার মতোই মোহনবাগান ক্লাবের একনিষ্ঠ সমর্থক, যাকে সবাই মোহনবাগানের মেয়ে বলে ডাকে। ছেলে ও মেয়ের বিয়ের কথা এগোতেই দুই ফুটবল পাগল বাবার অহংকার এবং ক্লাবের জেদ বড় হয়ে দাঁড়ালো। ঘটি ও বাঙাল সংস্কৃতির চিরন্তন লড়াই এবং ডার্বি ম্যাচের জয় পরাজয় নিয়ে দুই পরিবারের মধ্যে তৈরি হলো চরম হাস্যরসাত্মক পরিস্থিতি। মাঠে দুই দলের খেলার ফলের ওপর নির্ভর করত বাড়ির ভেতরের শান্তি শৃঙ্খলা এবং রান্নাবান্নার মেনু। শত টানা পড়েন মাঠের যুদ্ধ এবং পারিবারিক রেষারেষি সত্ত্বেও শেষ পর্যন্ত ফুটবল মাঠের চিরকালীন আবেগ এবং তরুণ যুগলের ভালোবাসার জয়। এই নিয়ে গল্প মধুর সমাপ্তিতে। রবি ঘোষের লিপে, অনুপ ঘোষালের কণ্ঠে সেই জনপ্রিয় গানটি শুনি।
1: দলাদলি মোহনবাগান ইস্ট বেঙ্গলে খেলা হয়েছে।

প্রাণীর হাসি প্রাণীর কথা দিয়েছি সব জলাঞ্জলি কেউ জ্বর চাপাতি খাচ্ছি শুধু ভাঙছি যা সব ছিল হায় চিংড়ি ইলিশ মাছের দাম হয় ২২ টাকা কিলো ২২ টাকা কিলো ২২ টাকা কিলো মোহন বা

0: লাদলি মোহন বাগান ইস্ট বেঙ্গলে খেলা হয়েছে।
1: নমস্কার, কে আছেন এই সময়ে?
2: নমস্কার, নরেন্দ্রজি ভাই
1: বলুন, কে বলছেন?
2: আমি নওদা থানা গোঘাটা হালদার বাড়ি থেকে নরসম হালদার বলছি।
1: বলুন,
2: আজ ফুটবল খেলেনে যে কথার উপর যাচ্ছে, বইটার গানটা দিলেন মান্নাদের মোহন বাগানের মেয়ে, এই বইটার কথা বলু বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বইটা আমি বহুদিন আগে দেখেছি, কিন্তু খুব সুন্দর বই। মোহন বাগান স্টেট বলে খেলা হয়েছে যে গানটা দিলেন না, তাই এটা আমার দেখা বই, খুব ভালো বই। তা আমি দেখেছিলাম নৈহাটিতে, ওই পেলে এসেছিল, পেলে আর মোহন বাগানে খেলা হয়েছিল। তা পেলে কিন্তু দুটো বিশ্বজয়ী পেলে, কিন্তু তখন আপনার এদিকে টিভি ছিল না, কালো সাদা টিভি, ওই নৈহাটিতে তখন খুব প্রচুর পরিমাণে বিক্ষে ছিল পেলে যে খেলা হয়, আর প্রচুর টাকার টিকিটের দাম। তাই আমার নৈহাটিতে একটা দোতলা বাড়িতে ওই কালো টিভি দেখেছিলাম, প্রচুর লোক আমরা। তা মোহন বাগান যাই হোক, ওই পেলেকে একটা গোল দিয়েছিল মোহন বাগান টিম, পেলে টিমকে হারিয়ে দিয়েছিল, এইটুকু দেখেছিলাম। তা পেলের যা বল খেলা, সে কাঁধে করে মানে একটা বল যখন পড়ছি, সে বল কাঁধে করে নিয়ে একবারে গোল পর্যন্ত চলে যাচ্ছে, এমন ক্রিয়া মানে কালো একদম, সে মানে
1: সেই অসাধারণ স্মৃতি আপনার।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: আজীবন থাক সঙ্গে, কেমন? নমস্কার, আপনিও নেবেন, ভালো থাকবেন আপনি। 9434921300 তে আজকে বন্ধুদের সঙ্গে কথা হচ্ছে। আমি হোয়াটসঅ্যাপে মেসেজের চেষ্টা করছি। আগের দিন যেমন আপনাদের সঙ্গে কথা বলা যাচ্ছিল না, আজকে তেমনি আপনাদের মেসেজ নিতে পারছি না, কোনো অনিবার্য কারণ বশত, জানি না। আপনারা আসুন 9434921300 তে। 2021 সালে গোলন্দাজ ছবি পেয়েছি আমরা, ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবন এবং 19 শতকে বাংলায় ফুটবল খেলার সূচনার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে তৈরি একটি সুন্দর ছবি। পরাধীন ভারতে কলকাতার প্রেক্ষাপটে সেই সময় ফুটবল ছিল শুধুমাত্র ব্রিটিশ সাহেবদের খেলা এবং সাধারণ ভারতীয়দের জন্য সেই মাঠে প্রবেশ নিষিদ্ধ ছিল। ছোটবেলায় নগেন্দ্র প্রসাদ ব্রিটিশদের এক চরম অপমান এবং বৈষম্যের মুখোমুখি হন। তখন থেকেই তিনি প্রতিজ্ঞা করেন যে ভারতীয়রাও এই খেলা খেলবে এবং সাহেবদের মাঠেই তাদের হারিয়ে উপযুক্ত জবাব দেবে। নগেন্দ্র প্রসাদ জাতপাত ধর্মীয় ভেদাভেদ ভুলে সমাজের বিভিন্ন স্তরের যুবকদের একত্রিত করে একটি শক্তিশালী ফুটবল দল গড়ে তোলেন।

0: শেষ পর্যন্ত ব্রিটিশদের শক্তিশালী ফুটবল ক্লাবের বিরুদ্ধে তাদের খালি পায়ের লড়াই শুধু আর খেলা থাকে না, তা হয়ে ওঠে পরাধীন দেশের আত্মসম্মান এবং স্বাধীনতার লড়াই।
1: কিন্তু তার জন্য পড়াশোনায় কোনো ছেদ না হয় অখিলেশ। অখিলেশ

0: মশাই খেলেন নাকি? আসুন খেলবো। আরে নামু,
1: আমি করি না কারো ভয়, দেব সহজে প্রাণেরও বিনিময়, আজি সম

0: নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার।
1: মরদের মতন মরদ, সারাক্ষণ গীতায় মজে না থেকে একটু নগেন্দ্রর মতন ফুটবল খেল, অমৃতের সন্ধান।
0: নমস্কার, কে আছেন সঙ্গে, কথা বলি?
2: নমস্কার, জিয়াগঞ্জ থেকে মিন্টু দাস বলছি।
0: বলুন।
2: আজকে ফুটবল খেলার নিয়ে খেলার কথা, তো আজকে আমার ভালো মনে মতো মোহনবাগান কথা শুনলামই, কিন্তু আমাদের জিয়াগঞ্জে ভালো ভালো টিম ছিল, আমরা একজন ফুটবল প্লেয়ার এখনো খেলতে যাই, আমরা বিজয় সিং স্কুলে পড়তাম, প্রচুর কাপ জিতেছি, আমার বাড়িতে এখনো মোটামুটি পাঁচটা থালা আছে, তারপরে আমার দুটো কাপ আছে বড় বড়, বিশ্ব সব খেলে খেলে জিতার। তা আমি বলবো শুধু আজকে যে বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে, আমরা তো রাত্রির দিকে খেলা দেখবো, কিন্তু আমাদের যেন ভারতবর্ষ যেদিনকে বিশ্বকাপে অংশগ্রহণ করতে হবে কোয়ালিফাইনে, সেদিনকে সবচেয়ে বেশি আনন্দ হবে, এটুকুই বললাম। নমস্কার নিবেন।
0: নমস্কার, আপনিও নেন। আমরা গান শুনলাম গোলন্দাজ ছবির, যেখানে আপনারা দেখলে বুঝতে পারবেন একটা ফুটবল ম্যাচের, ফুটবল খেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে একদম যুদ্ধং দেহি মনোভাবে।

0: সারা হতে পেরিয়ে সব বাধা ঘর সোনালি সম্পত্তি দিল শহরের ওই রাজপথ জুড়ে করবে না তুলবে ঝড়।
1: নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন, কে বলছেন?
2: আমি মোহাম্মদ খোরশেদ আলী মন্ডল বলছি, কালবগর থেকে। গান শুনলাম এবং শুনবো আরো কি গান শুনলাম, আমি শুনতেই ভালোবাসি।
1: নিশ্চয়ই সঙ্গে থাকুন আমাদের, গান শোনাই।
2: আসবেন না
1: বলুন। যা, আমি তো কাটিনি বন্ধু, আপনি চলে গেলেন কেন?
3: তোমায় ছেড়ে দূরে থাকা সহজ নয়, মাঝির কাছে যেমন সহজ নয় ঝড়ের মুখে পিঠ দেখিয়ে ছেড়ে দেওয়া নৌকার হাল, কিংবা আগামীর কথা ভেবে ভুলে যাওয়া গতকাল। তোমায় ছাড়া সবই উদ্দেশ্যহীন লাগে, তেতো হয়ে যায় স্বাদ, দিনের পর দিন চলে যায় দিয়ে নানা অজুহাত। বাবুঘাটে সন্ধ্যা নামে গঙ্গায় বয়ে যায় জল, সবুজ ঘাসে ভেসে বেড়ায় চল রে দল বেঁধে ময়দানে চল। তোমায় ছেড়ে দূরে থাকা সহজ নয়, যত বেশি দূরে যাব ভাবি তত মনে হয় সেই পরিচিত জোনে একসাথে গাওয়া পরিচিত গানে তুমি আছো চিরস্থায়ী অস্তিত্বে কোনো স্বার্থে নয়। তোমায় ছেড়ে দূরে যাওয়া সোজা নয়, যত দূরে যাই তত মনে হয় ছেড়ে যাওয়া সহজ নয়।
4: মোদের মন্দিরে গাওয়া গান, মোদের মসজিদে আজান, মোদের গুরুদ্বারা গির্জা, তুমি প্রিয় মোহন বাগান, মোদের শিবদাস।

ছোঁয়া করেছে সম্মোহন, মোদের সংস্কৃতির ভাষা, মোদের গর্ব, মোদের আশা, মোদের স্কুল কলেজ আর অফিস পালানো সীমাহীন ভালোবাসা, মোদের রোদে পুড়ে যাওয়া মুখ, মোদের বৃষ্টি ভেজার সুখ, মোদের প্রতিপক্ষের চোখে চোখ রাখা চিপিয়ে এই ভুল, মোদের কংক্রিট।

0: না, শুভ রাত্রি বলারও সময় আসেনি।
1: রাত্রি বলাও যায় না। হ্যাঁ, যেহেতু এগুলো
0: বলুন এবারে,
1: অনেকক্ষণ শুনছি, তাই শুভ সন্ধ্যায় বললাম। দিদি, ত্রিবেণী থেকে মধুমঙ্গল পাল।
0: বলুন
1: হ্যাঁ, অনেক
0: দাদা।
1: গান শুনিয়ে দিলেন। তবে দিদিভাই দেখুন, আমি যখন একটি সিনেমা দেখেছিলাম তাপস পালের, ওই যে কি অভিনয় আর কি সুন্দর যে বল খেলা!
0: সাহেব
1: আবার 1950, হ্যাঁ বলুন,
0: সাহেব ছবির কথা বললেন,
1: ভাইয়ের ছবি। হ্যাঁ দিদি, আর 1985 সালের মারাদোনার খেলা দেখেছিলাম, 10 নম্বর জার্সি, কি খেলা দিদি ভাই! আর
0: ফুটবলের
1: মুগ্ধ হয়ে
0: ঈশ্বর,
1: গেছিলাম। হ্যাঁ হ্যাঁ
0: কত
1: হ্যাঁ,
0: ভালোবাসি আমরা তাকে, তাই না?
1: কত কত কত ভালোবাসি আমরা, কারণ আমরা বাঙালি তো, আমরা প্রিয় কিন্তু খুব ফুটবলকে বেশি ভালোবাসি। এবং
0: এই যে
1: একটা
0: ওয়ার্ল্ড কাপ
1: হাসির
0: হচ্ছে
1: গল্প,
0: এখন, আমাদের
1: হ্যাঁ
0: দেশ তো নেই, কিন্তু আমরা কিন্তু মাতামাতি করবো, রাত জাগবো, খেলা দেখবো,
1: করবোই
0: তাই না?
1: দিদি, একটা হাসির কথা আছে কিন্তু আমার। আমাদের একটি বাজার থেকে খেলা ছেড়েছিল, বিবাহিত আর আই বড়। আমি ওই খেলাতে যোগ দিয়েছিলাম দিদি ভাই, কিন্তু
0: বিবাহিত
1: আমরা
0: নাকি আই বুড়ো দলের?
1: আই বড় দলে, দুটো দলই খেলা হয়েছিল, আমাদের মার্কেট থেকে খেলাটা ছেড়েছিল। তা তাতে কিন্তু আমি তখন বিয়ে
0: মনে হচ্ছে
1: করেছিলাম না,
0: জিতেছিলেন,
1: সেই খেলাটা মনে পড়ে যাচ্ছে। কিন্তু আমরা হেরে গিয়েছিলাম,
0: ওই যে
1: বিবাহিতরা জিতেছিল, খুব আনন্দ পেয়েছিলাম, এবং আমাদেরকে মেডেলও দিয়েছিল
0: হ্যাঁ হ্যাঁ,
1: ভদ্রলোক।
0: খেলায় তো হার জিত আছে, অনেক সময় হেরেও তো আনন্দ পাওয়া যায়, তাই না?
1: আনন্দ
0: সঙ্গে
1: পাওয়া
0: থাকুন
1: যায়।
0: দাদা,
1: হ্যাঁ দিদি,
0: আবারও কথা হবে অন্য দিনে, ভালো
1: হ্যাঁ আবার
0: থাকবেন।
1: কথা হবে। নমস্কার, ভালো থাকুন।
0: ২০১১ সালের ছবি ১১, ছবির গল্প ফিরে যায় ১৯১১ সালের ২৯শে জুলাই। কি ঘটে যাওয়া ঘটনা বলতে পারবেন? মোহন বাগান ক্লাবের ঐতিহাসিক IFA শিল্ড জয়, সেই জয়ের সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিটি। পরাধীন ভারতের প্রেক্ষাপটে ফুটবল মাঠ কীভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল, সেটি এই ছবির মূল উপজীব্য।

এই ঐতিহাসিক জয় প্রমাণ করে যে ব্রিটিশদের আধুনিক অস্ত্র ও বুটের চেয়ে বাঙালিদের আত্মত্যাগ এবং খালি পায়ের জেদ অনেক বেশি শক্তিশালী। মোহনবাগানের এই IFSL জয় ভারতের স্বাধীনতা আন্দোলনকে এক নতুন অক্সিজেন যুগিয়েছিল। 11 ছবিটি সেই 11 জন অমর ফুটবল যোদ্ধার প্রতি এক অনবদ্য শ্রদ্ধাঞ্জলি পর্দায়। সেই ছবির গানই শুনছি

এছাড়াও যে ছবির কথা এই মুহূর্তে মনে পড়ছে সেটা হচ্ছে লড়াই, 2015 সালের ছবি। ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি পিছিয়ে পড়া অঞ্চলের যুবকদের জীবন পরিবর্তনের লড়াইয়ের কাহিনী।

নিয়মানুবর্তিতা আর ফুটবলের কৌশল শিখতে শিখতে ফুটবল মাঠ হয়ে ওঠে তাদের জীবনের অন্ধকার থেকে আলোতে ফেরার মাধ্যম।

0: মান্নাদের কণ্ঠে যে গানটির কথা একজন বন্ধু বলছিলেন, ফুটবল খেলা, সেই গানটি কিন্তু অন্য রকম এক গল্প বলে। সেখানে হাসি কান্না ছাপিয়ে একটি দুঃখময় ঘটনার প্রতি আলোকপাত করা হয়েছে। গানে গানে মান্না দে সে কথাই বলেছেন। আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে আমরা বলতে পারি, নিজেদের জীবন যুদ্ধে জয়ী হওয়ার এক আবেগঘন গল্প পরিণত হয়, হয়েছে সিনেমার পর্দায় ফুটবলকে ঘিরে, তাই নয়? নমস্কার, বন্ধু কে আছেন? বলুন।
1: বহুদিন খেলা দেখতে দেখতে একটা সময় মনে হয়েছিল যে শুধুই লড়াই, শুধুই যেটা হারা না, একটা টিম যখন খেলে না, সেইখানে তাদের মধ্যে যে অপূর্ব বোঝাপড়া, প্রতিভার যে মূল্যায়ন, এগুলো থেকে আরো অন্য অনেক কিছু অনুপ্রাণিত হতে পারি খেলা দেখে। হ্যাঁ, মানে এটা সমাজবদ্ধ হয়ে একটা সুন্দর কাজের জন্য বিরুদ্ধে যাব আমাদের ভেতরে খারাপ জায়গাটা সবাই মিলে,
0: একদম ঠিকই বলেছেন। ওই যে 11 জন এদিকে, আরো 11 জন অন্যদিকে, তাদের মধ্যে যে বোঝাপড়া, তাদের মধ্যে যে কি বলবো সমঝোতা, সেটাও তো একটা দারুণ বিষয়, তাই না? সেটাই বোধ হয় আপনি বলতে চাইলেন। হ্যাঁ, হাত ধরে কিভাবে একটি খেলাকে জিতিয়ে নিয়ে যেতে হয় সেটাও তো শেখায়। ভালো থাকুন দাদা, আবারও কথা হবে নিশ্চয়ই অন্য দিনে, কেমন?
1: আপনি ভালো থাকবেন।
0: নমস্কার।

0: তাহলে বন্ধুরা, আমাদের ফুটবল নিয়ে মাতামাতি থাক, আবেগ থাক, স্মৃতি থাক, তাই না? আর আমরা দেখতে থাকি ফুটবল খেলা, লড়াই হোক মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের মধ্যে, আর সেই লড়াইয়ের মধ্যেই মিশে থাকুক আমাদের মিলমিশ। কেমন? ভালো থাকুন সকলে। আজকের অনুষ্ঠান থেকে বিদায় জানান আমাকে আপনাদের বন্ধু ফিরদৌস আরা বেগম, কারিগরি সহায়তায় মন্দার গোস্বামী।
1: ইতিহাসে লেখা আছে তাদেরই নাম, বাঙালি তাদের নিয়ে মেতে বারো মাস, ফুটবল বাঙালির শ্বাস প্রশ্বাস।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন জানিয়ে দেব আগামীকাল শনিবার 13 জুন আমাদের অধিবেশনের বিশেষ কিছু অনুষ্ঠান সম্পর্কে। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে সকাল 5:50 অমৃতবাণী এবং ভক্তিগীতির অনুষ্ঠান 6টায়। শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠান আগামীকাল, বিষয় মেলানিন কথা, উপস্থাপনায় মানসী মিত্র, সকাল 8টায়। বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর দুপুর 2:05, বিকেল 5টায় রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান নজরুল গীতি শোনা যাবে 5:15, কিষাণ বাণী 5:30। রাত 8:10 শুনবেন নাটক দধিচি, রচনা শুভঙ্কর চক্রবর্তী, তারপর বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। রাত 10টায় শ্রুতি অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠে সমর পাল এবং গল্প পাঠে ছবি রঞ্জন মজুমদার। 10:15 লাইভ ফোন ইন অনুষ্ঠান মাহফিল, শুনবেন বাংলা হিন্দি ছবিতে প্রকৃতির গান, উপস্থাপনায় মুক্তি হক। রাত 11টায় আমাদের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল 13 জুন 2026 আমাদের অধিবেশনের বিশেষ কিছু অনুষ্ঠান সম্পর্কে।

এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলার বেশিরভাগ জায়গায়। আবহাওয়াজনিত সতর্কবার্তায় বলা হয়েছে, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিছু জায়গায় রয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস, আর এর সঙ্গে শেষ হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে রাত 11টা। জয় হিন্দ।